আজ শনিবার, 31শে শ্রাবণ, 1948 শকাব্দ, 22শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 4ঠা ভাদ্র, 1443 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5টা বেজে 17 মিনিট হয়ে 9 সেকেন্ডে এবং সূর্যাস্ত 6টা বেজে 1 মিনিট হয়ে 41 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 22 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। মহানগরী স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী। সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র। তাই ধ্বংস নাই, মানুষ বলে। মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরী মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে গড়ছে, গড়ছে ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কাল বৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ। মেঘের বর্ষণে আসে প্রলয় প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়, পলিমাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে। ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায় তারই আগুন লাগে। যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে সেই আগুন লাগে। আগেকার কালে আসত লুণ্ঠনকারী দস্যুদল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল। তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে। নগর পুড়ে ছাই হয়ে যেত। মানুষ কিন্তু আবার গড়ত। এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে বর্ষা ফলকে মানুষের মুণ্ড গেঁথে দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন, তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধে রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে। আগুনে পুড়ে, বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না। কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটুল বৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি ভাবি কালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী। কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন। সে নগর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, মাটির তলা থেকে আজ তাকে খুঁড়ে বের করছে মানুষ। কিন্তু পাটলিপুত্র একেবারে বিলুপ্ত হয় নাই। ইতিহাসের অজ্ঞাত এক অধ্যায়ের পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ। বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী। সমগ্র দেশের ভাবি কাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে। সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম শিল্পী শেফালী ঘোষ।

জানি দে, আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে 6:30 আজকের চাষবাস, কথিকা রঙিন মাছের চাষ ও উৎপাদন এ বিষয়ে বলবেন ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা ফুসফুসের ক্যান্সার এ বিষয়ে বলবেন ডাক্তার পৌলমী বসু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায় চৌধুরী। জানা অজানা সকাল 8:00 কথিকা আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ এ বিষয়ে বলবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 তুবড়ি কামানদাগার ইতিবৃত্ত রচনা বিশ্বনাথ পাকরাশি প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8:20 নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত সারেঙ্গি শিল্পী উমেশ মিশ্র। গানে গানে সকাল 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। সকাল 10:00 গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনায় মনীষা চক্রবর্তী এবং দেবার্ঘ সাহা। বেলা 12:00 বাংলার মুখ হুগলি জেলার বাসলা শ্রীরামপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন আধুনিক গান একটায় রম্যগীতি। 1:45 মহিলা মহল এক কলমে দুই নারী উপস্থাপনায় আত্রি সমাজপতি। 2:05 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। সাঁওতালি অনুষ্ঠানে বর্ধিত ধানের পরিচর্যায় বিষয় নিতাই মুদির সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা। ডুরান্ট কাপ ফাইনাল এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 সাঁওতালি নাটক কসাই কুবারি রচনা হীরালাল সোরেন প্রযোজনা পরিমল হেমব্রম। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী গুরুমানু টুডু ও সহশিল্পীবৃন্দ। সন্ধে 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা সাঁওতালি পত্রিকার বর্তমান অবস্থা এ বিষয়ে বলবেন বাদুল মান্ডি। লোকগীতি পরিবেশনায় বাবুলাল সোরেন ও সহশিল্পীবৃন্দ এবং নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:38 চাষি ভাইদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন কিষাণবাণী মূল জমির পরিচর্যা। জয়দীপ বসুরায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। কৃষক ও তার পরিবার, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার এ বিষয়ে ডক্টর চন্দ্রকান্ত ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ রাত্রি 8:00 নাটক দিল্লি চলো কাহিনী উৎপল দত্ত বেতার নাট্যরূপ সমীর মজুমদার পরিবেশনায় পিএলটি। 9:30 মুখোমুখি

বরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন তুহিন শুভ্র ভট্টাচার্য। রাত্রি 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী শ্রেয়াস নারায়ণন, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। রাত্রি 11টায় নজরুল গীতি, শিল্পী সুস্মিতা হাজরা, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্জয়িতা প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী, 6:35 রামচরিত মানস, শুনবেন 210তম পর্ব, 6:45 ভক্তিগীতি, শিল্পী চুনিলাল ভট্টাচার্য, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়, 8:30 নজরুল গীতি, শিল্পী সুস্মিতা হাজরা, 8:45 লোকগীতি, পরিবেশনায় লালন একাডেমি, 9:10 রাস্তারা, উপস্থাপনায় সতীস্মিতা ঝা, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় আক্তাব আলম, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1:10 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা শিল্পী উজ্জ্বল ভারতী। শুনলেন আজ গীতাঞ্জলি বাংলা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে।

0: এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ের ঘটনাবলী থেকে এটি স্পষ্ট, প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। জয়পুরে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটনমন্ত্রীদের বৈঠকে একটি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গতকাল সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্র সরকার বলেছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে উন্নয়ন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা এবং সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সত্ত্বেও ভারতের প্রবৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করছে। বিভিন্ন সংস্কার কর্মসূচির বাস্তবায়ন তাঁর সরকারের একটি অঙ্গীকার। শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারগুলির সময়ে উৎপাদনভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা চালু ছিল, আর এখন উৎসাহভিত্তিক উৎপাদন মডেল গ্রহণ করা হয়েছে। আগের সরকারগুলির নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে এমনকি মৌলিক চাহিদার জন্য তাদের সরকারের কাছে হাত পাততে হয়। কিন্তু তাঁর সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত করেছে।
1: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো, রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা, লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে অপনি 25 করোড় আবাদী কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, আগের সময়কালে লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল। তাঁর সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। বর্তমান সরকার নিয়মকানুনে যেমন পরিবর্তন করছে, পাশাপাশি নিয়মকানুনের অনুসৃত নীতি বা কাঠামোটিই বদলে দিচ্ছে। শ্রী মোদী বলেন, ভারত সবসময় অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। ঠিক এই কারণেই G20 গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব পালনের সময় ভারত এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে। সাম্প্রতিক সময়কালে পৃথিবী উত্থান পতনের সাক্ষী হয়েছে এবং এর মধ্য দিয়ে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়েছে, সেটি হল প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনা এবং এর সাথে জড়িত দায়িত্ববোধ একবিংশ শতাব্দীর অনেক সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে।
1: পিছলে কিছু বর্ষো মে দুনিয়া নে অনেক উতার চড়াও দেখে আর ইন অনুভবো নে এক বাত বহুত স্পষ্ট কর দি হ্যায়, कोई चाहे या न चाहे हर देश का भविष्य उसका फ्यूचर एक दूसरे से जुड़ा हुआ ही है। आइसोलेशन में कुछ संभव नहीं है, इसलिए शेयर्ड फ्यूचर्स की ये थीम आज और भी अधिक प्रासंगिक हो गई।

জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রে পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার ও দক্ষতা উন্নয়নের উপরও তিনি জোর দেন। সভায় ব্রাজিল, ইরান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী, চীন, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও রাশিয়া সহ মোট 9টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ব্রাজিল, ইরান, দক্ষিণ আফ্রিকা, ইউএই এর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা হয়। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। সরকার আজ ফের জানিয়েছে, ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে। বিদেশি পতাকাবাহী দুটি জাহাজের সঙ্গে জড়িত একটি ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান, জাহাজের 22 জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ বজায় রেখেছে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকদের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছেন। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী শাহ উল্লেখ করেন যে SSB আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশিষ্ট 29 একর জমিও হস্তান্তর করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টন মন্ত্রক জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা কমে প্রায় 9% নেমে এসেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। 62,500 কোটি টাকা বাজেটের এই প্রকল্পটিকে গত মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল। প্রকল্পটির মেয়াদ 5 বছর, অর্থাৎ 2026-27 থেকে 2030-31 আর্থিক বছর পর্যন্ত। আয়কর দপ্তর জানিয়েছে, 2026-27 মূল্যায়ন বছরের জন্য ইতিমধ্যে 6.5 কোটিরও বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে। জমা রিটার্নের মধ্যে 2 কোটিরও বেশি ITR 3 এবং ITR 4 অন্তর্ভুক্ত রয়েছে। দপ্তর করদাতাদের কাছে শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের BNP নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। জামাতি ইসলামী নেতৃত্বাধীন 11 দলের জোট সমর্থিত প্রার্থী অলি আহমেদকে পরাজিত করে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। আলাস্কার প্রত্যন্ত একটি সামরিক বিমানবন্দরে ঘন কুয়াশার মধ্যে অবতরণের জন্য দ্বিতীয়বারের প্রচেষ্টায় একটি ছোট বিমান ভেঙে পড়ে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কেপ নিউহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে অবতরণের সময় পাইলটরা রানওয়ে দেখতে পাননি এবং সম্পূর্ণভাবে যন্ত্রের ওপর নির্ভর করতে হয়েছিল।

0: নিহতদের মধ্যে দুজন পাইলট ও ছজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মার্কিন সেনা প্রকৌশল দপ্তরের দুই কর্মীও রয়েছেন। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। নতুন দিল্লিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ইয়াফান এবং ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। এদিকে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চীনের কে লিয়াং ও সি ওয়াং এর কাছে স্ট্রেট সেটে 21-18, 21-9 গেমে হেরে গিয়েছেন। লুজান ডায়মন্ড লিগে ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই মরশুমে তাঁর সেরা 88.05 মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাঠিলাগের থেকে মাত্র 9 সেন্টিমিটার কম দূরত্ব ছুঁড়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ের ঘটনাগুলি থেকে এটি স্পষ্ট প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। জয়পুরের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীদের বৈঠকে একটি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, চিনির মূল্য বৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। খবর শেষ হলো, পরবর্তী খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
1: আমরা রঙিন মাছ বলতে বুঝি, আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে এবং অনেকে বাড়িতে রাখেন, যে অ্যাকোরিয়ামে যে সমস্ত সুন্দর সুন্দর রং এবং তাদের স্বভাবযুক্ত মাছ সেগুলোকে বোঝায়। তো এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা আমাদের হবি বা শখ, এই রঙিন মাছকে রাখা, এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে মনের খুব শান্তি পাই অনেকে আমরা। তো এই রঙিন মাছ কিন্তু চাষও হয় এবং এদের উৎপাদন করা যায়। এর উৎপাদন করে একটা ভালো অর্থকরী, বিশেষ করে গৃহপালিত কার্যকলাপ হিসাবে এটা একটা ভালো অর্থকরী দিক, এবং আমাদের দেশ এই রঙিন মাছ চাষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের সম্ভাবনাও প্রচুর। আমাদের যেমন দেশীয় চাহিদা রয়েছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও এই মাছ প্রচুর আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। তো আমাদের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আমাদের, সেই প্রজাতির মাছগুলোকে বিশেষ করে, যেমন আমাদের দেশি প্রজাতিও কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতিও কিছু আছে, যেগুলো সহজেই গৃহপালিত রূপে আমাদের কয়েকটা জেলাতে একটা মানে ইন্ডাস্ট্রি হিসাবে, ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে এর কার্যকলাপ চলছে। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং বর্তমানে উত্তরবঙ্গেরও জেলাগুলোতে কিছু কিছু চাষি এবং ভাই এবং বোনেরা বা মায়েরা তারা করছে। এই মাছগুলোকে বিশেষ করে আমাদের দেশি মাছগুলোর মধ্যে পুঁটি জাতীয় অনেক মাছ রয়েছে, চাঁদা মাছ রয়েছে, তারপরে তেচোখা মাছ রয়েছে, যেগুলো প্যাকাল মাছ, গুতুম মাছ, এগুলো আমাদের দেশীয় প্রজাতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতি অনেক আছে, যেগুলো আমরা জানি গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে সঙ্গে আমাদের গোল্ড ফিশ খুব জনপ্রিয় মাছ, তারপরে অ্যাঞ্জেল, এই সমস্ত মাছ কিন্তু যথেষ্ট বাজার রয়েছে। এর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু খুব উচ্চ মূল্যের নয়, এর সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যেরও কিছু প্রজাতি যেগুলো আমরা এখন সেগুলো আমরা তার উপর জোর দিচ্ছি, যেমন গোল্ড ফিশেরই কিছু ভ্যারাইটি যাদের দু তিন রকম রং দেহে, তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক শার্ক, রেড টেল ব্ল্যাক শার্ক, তারপরে রেনবো শার্ক, সিলভার শার্ক, তারপর প্যারট ফিশ, এই সমস্ত মাছ কিন্তু আমাদের চাষি ভাইয়েরা করতে পারেন এবং এর প্রযুক্তিও আছে।

0: কিন্তু সহজেই বাড়িতে করতে পারেন গোল্ডফিশ, এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল এবং যে সমস্ত আমি ছোট ছোট মাছ বললাম গাপ্পি মলি প্লাটি, সেইগুলোকে নিয়ে সহজেই আমাদের চাষি ভাইরা এবং চাষি মায়েরা বাড়িতে ছোট ছোট ট্যাঙ্ক বানিয়ে এবং উৎপাদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একটা ছোট একটা ইউনিট যদি করা হয় সেখান থেকে প্রায় 10 থেকে 15 হাজার টাকা প্রতি মাসে আমাদের লাভ আসতে পারে। তো গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই রঙিন মাছ চাষ একটা বড় ভূমিকা আমাদের দেখিয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমাদের কলকাতা এই রঙিন মাছ চাষের বিদেশে রপ্তানির হচ্ছে একটা ভারতের মধ্যে সবচেয়ে বড় হাব বা কেন্দ্র। কলকাতা থেকে প্রচুর মাছ যেগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকেও আমাদের এখানে আসে, তো সেই হিসেবে এই মাছের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন করে প্রচুর চাষি ভাই এবং চাষি মায়েরা আছে যারা সরাসরি কলকাতায় এর বাজারজাত করে থাকে। এবং কলকাতায় আমরা জানি আমাদের সবচেয়ে বড় পেট মার্কেট, যেটা আমরা হাতিবাগানে জানি গালিফ স্ট্রিট, সেখানেও কিন্তু সরাসরি এই মাছ বিক্রয় করা যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে রঙিন মাছ সহজেই করা যায়, এর কিন্তু রোগ ব্যাধি খুব বেশি হয় না। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে যে জলটাকে, জলের যে পরিবেশ, জলের গুণাবলী, সেগুলোকে ঠিক রেখে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়, করে এদেরকে নির্দিষ্ট খাবার দিয়ে এই মাছগুলোকে করা হয়। এবং কিছু কিছু মাছ আছে যেগুলো সহজেই এর নিজেরাই আমাদের চাষি ভাইরা বাচ্চা উৎপাদন করে বড় তৈরি করে সেগুলোকে বিক্রি করতে পারেন। তো এই মাছগুলো আমাদের প্রায় 10 টাকা থেকে কিছু কিছু মাছ 50-100 টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটির মাছ বিক্রি হয়ে থাকে প্রতি পিস হিসাবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু কিছু সফল চাষি এবং ভাইয়েরা আছেন যারা রঙিন মাছকে জীবিকা হিসাবে নিয়েছেন এবং এই আমাদের পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম সফল চাষি ভাই এবং মায়েরা, তারা রঙিন মাছের গ্রাম হিসাবে তারা পরিচিত। তো সুতরাং আর্থসামাজিক উন্নয়নে রঙিন মাছ চাষ একটা যথেষ্ট বড় ভূমিকা নিয়ে আসছে।
1: শুনলেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এই বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অঞ্চলে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলির কিছু অঞ্চলে প্রতি ঘণ্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এখানেই শেষ হলো, আজকের চাষবাস এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, কৃষি বিভাগের প্রযোজনা।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: আজ বিশ্ব কিডনি দিবস। আমি ডক্টর অভিজিৎ তরফদার বলছি। যে কোনো সাধারণ মানুষ তার কিডনি ঠিক রাখতে গেলে কি কি করবে, প্রথম যেটা জরুরি, যাদের ব্লাড প্রেশার বেশি, যাদের ব্লাড সুগার বেশি, তাদের উচিত ব্লাড প্রেশার ব্লাড সুগার কন্ট্রোলে রাখা। দ্বিতীয় যেটা, বিভিন্ন রকম ওষুধপত্রে আজকাল কিডনির ক্ষতি হয়, তার মধ্যে সবচেয়ে ওপরে হচ্ছে ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাবেন না। জল নিয়ে ভাবনা চিন্তা আছে, কেউ কেউ ভাবেন জল বেশি খেলে কিডনি ভালো থাকে, কেউ কেউ বলেন জল কম খেলে কিডনি ভালো থাকে। যার কিডনি ভালো তার কম জল বেশি জলে কিচ্ছু যায় আসে না, যার কিডনি এর মধ্যেই ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে কারুর কারুর জল কম খাওয়া উচিত, এবং সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই করবেন। যে মানুষ প্রচুর রোদে কাজ করেন, বাইরে কাজ করেন, ঘামের সঙ্গে প্রচুর জল বেরিয়ে যায়, এবং যদি কারুর আন্তরিক বা সেরকম কোনো কারণে শরীর থেকে দ্রুত প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তাহলে যে পরিমাণে জল বেরিয়ে গেছে সেই জল খাবেন, পারলে নুন চিনির জল খাবেন। এগুলো খুব সামান্য কতকগুলো পরামর্শ, এইটুকু মানলেই বেশিরভাগ ক্ষেত্রে আপনার কিডনি ভালো থাকবে।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, কোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ফুসফুসের ক্যান্সার। বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
4: খুব শোনা যাচ্ছে যে লাং ক্যান্সারের ইনসিডেন্স ক্রমশ বেড়ে যাচ্ছে, তাহলে লাং ক্যান্সার কি কারণে হয় সেটা জানতে হবে। তো প্রথম যেটা কারণ সেটা আমরা বলে থাকি স্মোকিং। স্মোকিংয়ের থেকে কিন্তু লাং ক্যান্সার হতে পারে। এবার এরকম অনেক পেশেন্ট আমাদের ওপিডিতে আসে যারা বলে যে ম্যাডাম আমরা তো কোনোদিন স্মোকিং করিনি, তাহলে আমাদের কেন ক্যান্সার হলো। এটার উত্তরে বলি, একটা টার্ম আছে যেটাকে আমরা বলি প্যাসিভ স্মোকিং। সেটা মানে কি? সেটা হচ্ছে ডিরেক্টলি আপনি স্মোকিং করছেন না, কিন্তু আপনার ঘরে বাকিরা স্মোকিং করছে, সেইটার জন্যও কিন্তু ক্যান্সার হতে পারে। আর কি কি কারণে ক্যান্সার হয়? লাং ক্যান্সারের আরেকটা বড় কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। আমাদের এখন চারপাশে এত পলিউশন বেড়ে গেছে, সেটাও কিন্তু একটা সব রকম ক্যান্সার বেড়ে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার আমরা আসি যে আর কি কি সিমটম দেখলে আমরা সবার আগে কোনো অঙ্কোলজিস্টের পরামর্শ নেব এবং আমরা আমাদের ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শুরু করতে পারবো। লাং ক্যান্সারের জন্য যেটা প্রথম সিমটম সেটা হচ্ছে একটা কাফ। এখন এই কথাটা শুনে কিন্তু সাধারণ মানুষ খুব ভয় পায় যে কাশি তো আমাদের সবসময় থাকে, ইভেন এরকমও হয় প্রায় এক মাস ধরে কাশি যাচ্ছে না, সর্দি কাশি থেকেই যাচ্ছে, তাহলেই কি আমার লাং ক্যান্সার হয়েছে? না, সেটা কিন্তু না। কখন আমরা ভয় পাবো? আমরা ডিউরেশনটাকে জোর দেব। কাশিটা যদি আপনার ছ সপ্তাহও বেশি হয়ে চলছে, তখন কিন্তু আপনার কিছু পরীক্ষা করে দেখে নেওয়া দরকার। কারণ এরকম ওপিডিতে অনেক পেশেন্ট আসছে যারা বলছে যে আমরা কিছু বুঝতে পারলাম না, আমাদের অনেক দিন ধরে একটা কাশি হচ্ছিলো, আমরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, কিন্তু অনেক পরে প্রায় দু তিন মাস বাদে একটা সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে যে তার লাংসে একটা টিউমার। সুতরাং সবসময় যেটাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ডিউরেশন। যদি কাশি হচ্ছেও, তাহলে সেই কাশিটা কত দিন ধরে হচ্ছে। আর কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করবে? গলার স্বর চেঞ্জ হতে পারে, আমরা বলি হোর্সনেস অফ ভয়েস। একটা নার্ভ থাকে, সেটা যদি কম্প্রেস হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু লাং ক্যান্সারের একটা সিমটম বলা যেতে পারে, যে গলা স্বরের চেঞ্জেস আসছে। আর কি হবে? কাশির সাথে রক্ত আসতে পারে, সেটা কিন্তু ইনিশিয়ালি খুব অল্প মাত্রাতেই আসবে। আর কি কি হতে পারে? যদি লাং টিউমারটা দেখা যাচ্ছে অনেক সাইজে বড় হয়ে যাচ্ছে, তাহলে অনেক লেট স্টেজে গিয়ে শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এগুলো গেল প্রাথমিক স্তরের সিমটম। এখন এই লাং ক্যান্সারটাই যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, যদি ব্রেনে চলে যায়, তাহলে সে ব্রেনের মেটসের সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। তার বমি হতে পারে, তার অজ্ঞান হয়ে যেতে পারে, তার একটা সাইড প্যারালিসিস হয়ে যেতে পারে। আবার এই লাং ক্যান্সার যদি লিভারে ছড়িয়ে যায়, তাহলে তার একটা প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করলো, এই সেদিনের ওপিডির একটা ঘটনা, একটা পেশেন্ট এসছে, তার অনেক দিন ধরে একটা লো ব্যাক পেন, পিঠে একটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, অনেক রকম পরীক্ষা করবার পরে ধরা পড়ছে যে তার বোনের মধ্যে রোগটা ছড়িয়ে গেছে, এবং তারপরেও যখন তার সমস্ত শরীর পেটসিটি স্ক্যান হচ্ছে সেটাতে ধরা পড়ছে তার লাংসে একটা টিউমার। তাহলে এই এতগুলো সিমটম নিয়ে কিন্তু ক্যান্সারটা প্রেজেন্ট করছে। কী কী অপশান আমাদের কাছে আছে? যদি আমরা বলি ইনভেস্টিগেশন, যে কোনো ক্যান্সারেরই ট্রিটমেন্ট শুরু করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বায়োপসি। বায়োপসি কেন দরকার? কারণ এই বায়োপসিটাই আপনাকে বলে দেবে যে আপনার লাং ক্যান্সারের টাইপটা কী, এবং কেমোথেরাপি কী ধরনের তাকে দেয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক করবে আপনার কোন টাইপের লাং ক্যান্সার তার উপরে। তাহলে আর কী কী দরকার লাং ক্যান্সারের জন্য? যেটা আরও বড় দরকার সেটা হচ্ছে কিছু মলিকুলার টেস্টিং, কারণ আজকের যুগে কিন্তু আমাদের ট্রিটমেন্ট শুধু কেমোথেরাপিতে থেমে নেই, আমাদের কী কী অপশান এসে গেছে, আমাদের ইমিউনোথেরাপি এসে গেছে, আমাদের টার্গেটেড থেরাপি এসছে, এই ট্রিটমেন্টগুলো দিয়ে কিন্তু 4 নম্বর স্টেজেও অনেক দিন যাবৎ পেশেন্টকে ভালো রাখা যাচ্ছে। এখন আপনার ক্যান্সারেরটার মধ্যে কোন মিউটেশন রয়েছে সেটাকেই কিন্তু আমরা বলি কিছু মলিকুলার টেস্ট। তো এই জন্য বায়োপসি ভীষণ দরকার। মলিকুলার টেস্ট করে আমরা স্পেসিফিক টার্গেটটা জেনে নিতে পারি যে তার টিউমারে সেই টার্গেটটা রয়েছে। এখন সেটা জানলে আমরা সেই টার্গেটকে যে ওষুধ মারবে সেই টার্গেটের থেরাপি দিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। আর কী কী করতে হবে আমাদের ট্রিটমেন্টের জন্য? লাং ক্যান্সার যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু অবশ্যই আমরা সার্জারিকে একটা ট্রিটমেন্ট বলে থাকি। আবার এই ক্যান্সারটাই যদি একটু আগে স্টেজে চলে গেল, 2 নম্বর কিংবা 3 নম্বর স্টেজে চলে গেল, তাহলে ট্রিটমেন্টে এসে দাঁড়ায় রেডিওথেরাপি। ঠিক রেডিওথেরাপি দিয়েও কিন্তু লাং ক্যান্সারকে অনেকটাভাবে কিওর করা যায়। আবার এই লাং ক্যান্সার যদি 4 নম্বর স্টেজে চলে গেল, মানুষ ভাবে আমার লাস্ট স্টেজে ক্যান্সার, কোনোভাবেই আর সুস্থ হবে না, না, এটা কিন্তু সর্বৈতভাবে ভুল। আজকের যুগে 4 স্টেজের ক্যান্সারেও কিন্তু অনেক থেরাপি বেরিয়েছে, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি দিয়ে কিন্তু পেশেন্টকে বহুদিন যাবৎ সুস্থ রাখা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, খরচা, যেটা ক্যান্সারের জন্য একটা ভীষণ বড় সমস্যা, বিকজ এটা তো একটা লং ট্রিটমেন্ট, তো অনেক সময় কিন্তু অনেক কম ডোজের ইমিউনোথেরাপি দিয়েও কিন্তু, মানে যেখানে খরচা হয়তো একটু কম লাগবে, কিংবা কিছু জেনেরিক ইমিউনোথেরাপি সেগুলো দিয়েও কিন্তু বহুদিন যাবৎ পেশেন্টকে সুস্থ রাখা যাচ্ছে। তাহলে সবসময় মনে রাখতে হবে ক্যান্সারের সঙ্গে ভয় নয়, আপোষ নয়, এবং সেই সিমটমকে ধরে রাখা নয়। যত দ্রুত সম্ভব অঙ্কোলজিস্টের পরামর্শ নিন, তার কাছে যান, রোগকে আর্লি স্টেজে ধরা পড়ুন, এবং ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করে আপনি সুস্থ জীবনে ফিরে যান। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।
5: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ফুসফুসের ক্যান্সার, বললেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: Education is the most powerful weapon which you can use to change the world. Nelson Mandela. আমরা অনেকেই দিন বদলের স্বপ্ন দেখি, সমাজ বদলের স্বপ্ন দেখি, একটা সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখি। কি করতে হবে তাহলে? নেলসন ম্যান্ডেলার মতন মানুষ, যিনি সত্যি দিন বদল কাকে বলে দেখিয়েছেন, তিনি বলছেন একটা জিনিস একটাই অস্ত্র পারে সমগ্র পৃথিবীকে বদলে দিতে, তা হল শিক্ষা, এডুকেশন। আসুন প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে। কারণ পূর্বাকাশের এই নতুন সূর্যখানি যেমন কখনো তার আলো দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করে না, সব জায়গাকে উদ্ভাসিত করে তোলে, প্রকৃত শিক্ষাও সমাজের প্রতিটি কোণকে প্রকৃত আলোয় ভরিয়ে দিতে পারে। আসুন শিক্ষিত হই। স্বাগত জানাই প্রাত্যহিকের দরবারে আমাদের সকল শ্রোতা বন্ধুদের, জানাই সুপ্রভাত।
1: শুরুতেই চোখ রাখব আজকের দিনে। আজ 22শে আগস্ট,

আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণীর মাঝে যিনি স্থান পেয়েছিলেন তিনি দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রসঙ্গীতের এই অগ্রগণ্য শিল্পীর জন্ম হয়েছিল 1911 সালের আজকের দিনে ময়মনসিংহের কিশোরগঞ্জে। শৈশব থেকেই ব্রাহ্ম পরিবেশে বড় হয়ে ওঠা দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পরিচয় ঘটে তার মায়ের মাধ্যমে। মায়ের মুখ থেকেই প্রথম শোনেন ব্রহ্মসঙ্গীত, মায়ের কাছে রবীন্দ্রসঙ্গীতের প্রথম পাঠ গ্রহণ। পরবর্তীকালে তিনি দেশাত্মবোধক গানও শিখেছিলেন মহেন্দ্র রায়ের কাছে। দেবব্রত বিশ্বাস স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে পড়ার জন্য কলকাতায় আসেন, আর তখন থেকেই প্রথমে ব্রাহ্ম সমাজে এবং পরে শান্তিনিকেতনে গান গাইবার আমন্ত্রণ পান। প্রায় শতিনেক রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করেছিলেন দেবব্রত বিশ্বাস। তার প্রথম রেকর্ড 1938 সালে দ্বৈতকণ্ঠে কনক দাসের সঙ্গে। অর্থনীতিতে এমএ এবং জীবন বিমার কর্মী দেবব্রত বিশ্বাস ভারতীয় গণনাট্য আন্দোলনের একজন পুরোধাও। তাঁর দরাজ কণ্ঠের গানে সাড়া জাগিয়েছেন সর্বত্র। অকৃতদার এই শিল্পীর আত্মজীবনীমূলক গ্রন্থ ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। জন্মদিনে তাঁকে আমাদের সশ্রদ্ধ।

0: 22শে অগস্ট আজ ভারতবর্ষের এবং বিশেষভাবে বাংলা নাট্য আন্দোলনের অগ্রগণ্য এক ব্যক্তিত্ব শুভমিত্র, স্মরণ করব তাকে। নাট্যজগতের এই প্রবাদ প্রতিম মানুষটির জন্ম 1915 সালের আজকের দিনটিতে কলকাতার ভবানীপুরে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে নিয়েছেন প্রথাগত শিক্ষার পাঠ। 1939-এ শুভমিত্র বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দিয়েছিলেন। শিশির কুমার ভাদুরীর আলমগীর নাটকে অভিনয়ের সময় থেকেই তিনি নিজস্ব নাট্য ঘরানা তৈরিতে মনোযোগী হন। এরপর ভারতীয় গণনাট্য সংঘে যোগদান, নবান্ন নাটকে অভিনয় এবং সহযোগী পরিচালকের দায়িত্ব পালন তাকে আরও ঋদ্ধ করে, গড়ে তোলেন বহুরূপী। আর এখানে তার অভিনয়ে এবং পরিচালনায় মঞ্চস্থ হয় নবান্ন, ছিঁড়াতার থেকে শুরু করে রাজা অয়দিপাউস, রক্তকরবী, রাজা, পাগলা ঘোড়া, দশচক্র ইত্যাদি বহু নাটক। রবীন্দ্রনাথ, সফোক্লিস, ইবসেন, তুলসী লাহিড়ী সহ বহু আধুনিক নাট্যকারদের রচনা তার পরিচালনায় এক বিশেষ মাত্রা পেয়েছে। ম্যাগসেসে, পদ্মভূষণ, দেশিকোত্তম ছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত শুভমিত্র নিজেও লিখেছেন অনেকগুলি পূর্ণাঙ্গ এবং একাঙ্ক নাটক। তার বাংলা ও ইংরেজি চলচ্চিত্রে অভিনয় এবং সহযোগী পরিচালকের দায়িত্ব পালন স্মরণীয় হয়ে আছে। তার কাকে বলে নাট্যকলা প্রবন্ধ গ্রন্থটি নাট্য জগতের এক সম্পদ। আকাশবাণীর সঙ্গেও তার ছিল এক নিবিড় যোগ। আবৃত্তি এবং বিতার নাটকে বহুবার অংশগ্রহণ করেছেন শুভমিত্র। শুভমিত্র জন্মদিন আজ, তার জানাই আমাদের শ্রদ্ধা।
1: জীবন দেবতা, ওহে অন্তরতম, মিটেছে কি তবু সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার কর্ম, আমার নর্ম, তোমার বিজনবাসে।
0: দুই, প্রবাদ প্রতিম গুণীজন দেবব্রত বিশ্বাস এবং শুভমিত্র সমৃদ্ধ করেছেন বাংলা, বাঙালিকে। জন্মদিনে তাদের প্রতি রইল আমাদের অসীম শ্রদ্ধা। শ্রদ্ধা জানাই প্রাত্যহিক দেশবন্দনায় দেশমাতৃকার প্রতি। সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: খুলি আজকের চিঠির ঝাঁপে। আজ প্রথম চিঠি যার পড়ছে, ডাক্তার অভয় সামন্ত মেমারি পূর্ব বর্ধমান থেকে লিখছেন। মহাজ্ঞানী প্রাত্যহিকে, জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগে। জুটে যায় যদি দুইটি পয়সা, ফুল কিনে নিও হে অনুরাগে। বিষয় শুনে প্রথমেই অনেকদিন আগে পড়া এই পঙ্ক্তিকটি মনে এলো। কিন্তু মনুষ্য জীবন এক অমূল্য প্রাপ্তি, এই জীবনের অবশ্য কর্তব্য পরহিতে মানুষের কল্যাণে প্রতি হওয়া। কিন্তু নিজেকে যখন প্রশ্ন করি, আমরা কি সেই কাজ প্রকৃত দায়িত্ব নিয়ে পালন করি? জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখি পশ্চিম আকাশের মায়াবী আলোয় ছায়া ক্রমশ দীর্ঘতর হচ্ছে, তখন মনে হয় অমূল্য এই জীবনটাই আমরা বাজে খরচ করে ফেলেছি। লোভ, হিংসা, অবিশ্বাস সম্বল করে আমরা শুধু প্রাণ ধারণের আর দিনযাপনের গ্লানিতে কাটিয়ে দিচ্ছি। মনে পড়ে সেই রামপ্রসাদী মন্ত্র, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পোতেত, আবাদ করলে ফল তো সোনা। তাই জীবনযাপন হোক সহজ সরল, আর চিন্তন হোক আকাশ ছোঁয়া, এই প্রার্থনায় চিঠি শেষ করছেন ডাক্তার অভয় সামন্ত মেমারি পূর্ব বর্ধমান থেকে।

আসা যাক পরবর্তী চিঠিতে। এবারে চিঠি লিখছেন কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে ডক্টর অনুত্তম পরিয়ারি। কাজ ভোলানো প্রাত্যহিকে, কোন সে খরচ ভালো খরচ, কোন সে খরচ বাজে। জীবন কেটে গেল আজও বুঝতে পেলুম না যে, 60 টাকাতে 3টে আনাজ গিন্নি দিলেন বলে। মিত্রবাবু বাজার গিয়ে ভাবেন, 2টো হলে কি আর ক্ষতি, যাই কেন ভাই, এক নিমেষেই পেটে, তার চেয়ে 2টো ফুলের চারা থাকুক ঘরের গেটে। গিন্নি দেখেই ফুলের চারা মাথায় তোলেন বাড়ি, ফুল নিয়ে কি ধুয়ে খাবো, চড়বে ভাতের হাঁড়ি। সবজি চারা আনতে যদি তাও পানি তা মেনে, এমনি করে বাজে খরচ, ছাই পাঁশ কেউ কেনে। দত্তবাবুর মুদির দোকান ছোট্ট ছিল আগে, ফুলে ফেঁপে এখন এমন 3খানা লোক লাগে। লোক রাখবো, দত্ত ভাবেন সে তো অনেক।

0: অনেক টাকা। ঘরে ছিল দুই ছেলে তার, পটলা এবং বাঁকা, একটা বোধহয় ক্লাস এইটে আর একটা ক্লাস সেভেন। ঢের পড়েছে, দুই ছেলেকে এবার তুলে নেবেন, ভেবে নিলেন দত্ত এবং সত্যি নিলেন তুলে। হেডমাস্টার পরের দিনই ডাক পাঠালেন স্কুলে। দত্ত এসে বলেন হেসে, কি করি স্যার বলুন, একলা দোকান আর পারিনি, নিজে দেখুন চলুন, দুটো লোক রাখতে হবে, 10,000 কমে। তাই ভাবলাম এরা যখন পড়েই না একদমে, কেনই বাজে খরচ করি টিউশনে বই কেনায়, ওদের ক্লাসে পাশ করাতে ডুববো আমি দিয়ে নাই, তার চেয়ে দোকান দেখুক, থাকুক 2 টাকা সাশ্রয়ে। মুদির ছেলে কি হবে আর বিদ্যেবাগিস হয়ে। 1,000 টাকার ঝাড়বাতিতে রাতটাকে দিন করে। রাজামশাই বাইজি নাচান পান পেয়ালা ভরে। বাজে খরচ ওই টাকাতে, বললে সীতাপতি, 100 গরিব আহার পেলে সেই হতো সদ্গতি। রাজা বলেন, আমার টাকায় বাইজিও রোজ বাঁচে, সবাই কি আর করবে সেবা, একই রকম ধাঁচে। বন্ধু সে এক করত সাধন যখন কলেজ পড়ি, পড়তে হবেই, ছিল না তার এমন করা করি। আমরা যখন নোট লিখি সে তত্ত্ব লিখে চলে, সময় নিয়ে বাজে খরচ সবাই তাকে বলে। কলেজ শেষে হন্যে সবাই চাকরির সন্ধানে, হঠাৎ দেখি পালিয়েছে সে, কোন দেশে কে জানে। আমরা যে যার কর্ম জোটাই, তারপরেতেই বিয়ে, আর ডুবে যাই যে যার নিজের প্রাত্যহিকী নিয়ে। একই অফিস, বাজার, বাড়ি, বৃত্ত জীবন কাটে। হঠাৎ শুনি সাজু সাজু সারাটি তল্লাটে, আসছেন কোন মস্ত পুরুষ, শুনিয়ে যাবেন বাণী, দেশ বিদেশে সবাই পাগল, ছুঁতে চরণ খানি। এলেন তিনি, চিনেও নিলাম সেই এসেছে ফিরে, কিন্তু তাকে ছোঁব, নিজেই হারিয়ে গেলাম ভিড়ে। বাজে খরচ জমা খরচের হিসেব ছন্দে ছন্দে দিলেন ডক্টর অনুত্তম পরিয়ারে, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।
1: এরপরে চিঠি লিখছেন ঝন্টু দাস, মেনকাপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় হিসেবি প্রাত্যহিকী, হিসাব নিকাশের এই নিখুঁত পৃথিবীতে বাজে খরচ শব্দটা আমরা প্রায়শই শুনি। সাধারণত পকেটের টাকা অপ্রয়োজনে উড়িয়ে দেওয়াকেই আমরা বাজে খরচ বলে ধরে নিই। কিন্তু জীবনের গোপন খাতায় চোখ রাখলে বোঝা যায়, টাকার অপচয়ের চেয়েও অনেক বেশি বেদনাময় আরেক ধরনের বাজে খরচ আছে, যা কোনো খাতা কলমের হিসাবে ধরা পড়ে না, অথচ মানুষ ভেতর থেকে তিল তিল করে নিঃস্ব হয়ে যায়। আমাদের জীবনের সবচেয়ে বড় বাজে খরচ হল অনুভূতির অপচয়। যে মানুষটি আপনার মূল্য বোঝেনি, তার পেছনে সীমাহীন যত্ন, ভালোবাসা আর উদ্বেগ ঢেলে দেওয়া কি বাজে খরচ নয়? ভবিষ্যৎহীন সম্পর্কে যে মানুষটি আপনার কান্নার শব্দ শুনেও মুখ ফিরিয়ে থাকে, তার জন্য চোখের জল ফেলাই পৃথিবীর সবচেয়ে বড় অপচয়। অর্থ হারালে তা আবার উপার্জন করা যায়, কিন্তু নিজের সময় আর আত্মসম্মান যদি খরচ হয়ে যায়, তবে তার কখনোই ফিরিয়ে আনা যায় না। আমরা জীবনের একটা বড় অংশ ব্যয় করে ফেলি অন্যদের সন্তুষ্ট করতে, যে মানুষগুলো শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকে না। এই যে পরের খুশির জন্য নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দেওয়াও এক করুণ বাজে খরচ। আবেগের এই হিসাবহীন খরচে মানুষ যখন দেউলিয়া হয়ে যায়, তখন আর নতুন করে কাউকে বিশ্বাস করার মতো মূলধন বাকি থাকে না। হৃদয়ের সিন্ধুক যখন একদম

0: খালি হয়ে যায়, তখন উপলব্ধি হয় আমরা কতটা কৃপণ ছিলাম নিজেদের প্রতি আর কতটা অসংযমী ছিলাম ভুল মানুষের ক্ষেত্রে। জীবনের সাঁঝবেলায় এসে যখন মানুষ পিছনের দিকে তাকায়, তখন ব্যাংক ব্যালেন্সের শূন্যতা যতটা না কাঁদায় তার চেয়ে অনেক বেশি কাঁদায় ভুল জায়গায় ব্যয় করা অনুভূতির স্মৃতি। তাই সময় থাকতে শিখতেই হয়, যে কোনো জায়গায় হৃদয় অকাতরে বিলিয়ে দেওয়া উদারতা নয়, তা এক ধরনের আত্মঘাতী বাজে খরচই বটে। লিখলেন ঝন্টু দাস, মেনকাপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: তনুশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রনগর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি। সংসারে বহুল চর্চিত কথা, বাজে খরচ। ছোটবেলা থেকে বড়দের সাবধান বাণী শুনি, একদম বাজে খরচ করবি না। কিন্তু কোনটা কাজের খরচ আর কোনটা বাজে খরচ তার সঠিক রূপরেখা নেই। আমরা দুই বোন শপিং করতে গেলে আমি মায়ের সাবধান বাণী মাথায় রাখি, আর বোন ঠিক কিছু না কিছু বাড়তি অপ্রয়োজনীয় জিনিস কিনবেই। বাড়ি ফিরে আমি প্রশংসা পাই ও বকুনি খায়। বোন সেবার জলের মগ কিনল, আমাদের দরকার দুটো, ও কিনে ফেলল চারটে। কিছু বললাম না, বাড়িতে বকুনিও খেল। কিন্তু পরের দিন দেখলাম বাড়তি মগ দুটো নিয়ে আমাদের পাড়ার একা থাকা বৃদ্ধা সুশীলা পিসিমা আর মনাদিকে দিয়ে এলো। ওনাকে দেখেছে সুশীলা পিসিমা ফাটা মগে বালতি থেকে জল তুলে তুলে মাথায় ঢালছে, আর মনাদি হাতল ভাঙা মগে বাড়ি থেকে বালতি থেকে জল তুলে তুলে রান্না করছে। তখন ও 15 বছরের কিশোরী। সেবার ও সদ্য চাকরি পেয়েছে, পৌষ সংক্রান্তির মেলায় গিয়ে প্রায় 20টা ঘুড়ি লাটাই কিনে আনলো। ও নিজেও ঘুড়ি ওড়ায় খুব ভালো, এত ঘুড়ি মানেই বাজে খরচ, মা বকাবকি শুরু করলো। পরের দিন এপাড়া ওপাড়া মিলে ছোট ছেলে মেয়ে বড় ছোট সব ভাইকে দুপুরে ডাকাডাকি করে আমাদের তেঁতুলতলার মাঠে নিয়ে এসে ঘুড়ি ওড়াবার ব্যবস্থা করে ফেললো সে। সে কি আনন্দ! পাড়ার বৌদি কাকিমারাও এই ঘড়ি ওড়ানোতে সামিল হয়েছিল, মাও যোগ দিয়েছিল। গ্রামের মেয়েরা বধূরা ঘড়ি ওড়াচ্ছে এমন দৃশ্য তো বিরল। বৌদিরা বলল, পিবের বাজে খরচের অভ্যেসটায় আমরাও একটু মুক্তির স্বাদ পেলুম। তনুশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রনগর, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: ভোরের পাখি প্রাত্যহিকী লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে। এটা আমার এক পিসেমশায়ের গল্প। উত্তর কলকাতা নিবাসী আমার এই পিসেমশায় আটের দশকে সহকর্মীদের সঙ্গে গিয়েছিলেন সুন্দরবন ভ্রমণে। সেই সময় ওর ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়ে। সরকারি চাকরির বেতন তখন এমন ছিল যে নুন আনতে পান্তা ফুরানোর দশা। পিসেমশাই ভীষণ মিশুকে। সুন্দরবন ভ্রমণে ভুটভুটিতে দুদিন থাকতে গিয়ে প্রধান মাঝির সঙ্গেও দারুণ আলাপ জমে যায়। সে পিসেমশাইকে বুঝিয়েছিল সুন্দরবনে ভুটভুটির ব্যবসা খুবই লাভজনক, যদি ভুটভুটিটি নিজের হয়। ভুটভুটি সারেং হয়ে সংসার চালানো ভীষণ কঠিন কাজ। একটা ভুটভুটি বিক্রি হবে, কিনতে পারলে কপাল খুলে যাবে। পিসেমশাই বলেন, কিনে ফেলো। সে বলে, টাকা কোথায় পাবো, লোন নিয়ে কিনে নাও। সারিং বলে, আমাদের মতো গরিবদের কে দেবে লোন। আবেগের পাশে পিসেমশাই বলেন, আমি দেব লোন। এবং সত্যি সত্যিই পিসেমশাই তাকে ঠিকানা দিয়ে কলকাতায় আসতে বলেন এবং জিপিএফ থেকে লোন নিয়ে ভুটভুটি কেনার টাকা দেন। সে কথা দেয় প্রতি মাসে কিছু কিছু করে দিয়ে পিসেমশাইয়ের টাকা শোধ করে দেবে। লোন নিয়ে এই বাজে খরচ করবার জন্য পিসিমা ভীষণ রাগারাগি করেছিলেন। প্রথম দু এক মাস সেই সারিং প্রতিশ্রুতি মতো টাকা দিয়ে যায়, কিন্তু তারপর থেকে তার আর দেখা নেই। পিসেমশাই চিঠি পাঠান, কোনো উত্তর আসে না। সবাই বলে ও টাকা জলে গেছে। পিসেমশাইও টাকা ফেরত পাওয়ার আশা ত্যাগ করেন। সেই বাজে খরচের বেশ কয়েক বছর পরের ঘটনা। পিসেমশাই চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন, এখন ওনার ছেলেরাই চাকরি করছে। এর মধ্যে পিসেমশাইরা সপরিবারে এক ট্যুর কোম্পানির সঙ্গে সুন্দরবনের ইলিশ উৎসবে গিয়েছেন। গপ্পবাগিস পিসেমশাই ট্যুর কোম্পানির ম্যানেজারের সঙ্গে তার অতীতের সুন্দরবন ভ্রমণে এসে ভুটভুটি কেনার গল্প করেন। ম্যানেজার ছেলেটি সেই গল্প শোনার পর থেকে পিসেমশাইদের খাতির যত্ন অনেক বেড়ে যায়। দুরাত তিন দিনের ভ্রমণের শেষে বিদায় নেবার সময় ম্যানেজার পিসেমশাইকে প্রণাম করে ওদের প্যাকেজ ট্যুরের পুরো টাকাটাই পিসেমশাইয়ের হাতে গুঁজে দিয়ে বলেন, আপনাদের থেকে টাকা নিতে পারবো না। এই ব্যবসা শুরু হয়েছিল আপনার কিনে দেওয়া সেই ভুটভুটি থেকেই। পিসেমশাই বাকরুদ্ধ হয়ে যান। বিস্ময়ের ঘোর কাটিয়ে পিসিমাকে বলেন, দেখলে তো, সব বাজে খরচ সবসময় জলে যায় না, কি বলো? শুভেচ্ছান্তে বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি।
1: সার্জিনা বিশ্বাস, চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখছেন। আমি তখন ছোট, স্লেট বই হাতে পাড়ার প্রাইমারিতে যাই। স্কুলে বেরিয়ে চাঁচাতাম, মা পয়সা। মা হেসেল ঘর থেকে বলতো, ওইখানে আছে, আটা না নিবি, বাজে খরচ করিস না। একটা কৌটো খুলে দুটো চারানা মুঠোয় ভরে দিয়ে ছোট। টিফিনে খেতাম লজেন্স, নুনঝুরি, আচার, চারানা খরচ হতো, আর চারানা ফেলতাম লক্ষ্মীর ভাঁড়ে। একদিন সেই লক্ষ্মীর ভাঁড় ভেঙে দেখলাম 80 টাকা জমেছে। সেই টাকায় পায়ের তোড়া কিনে ঝমঝম করে এঘর সেঘর ঘুরতাম। বাজে খরচ না করার পয়সায় ওই আনন্দটুকু কম কি বলো। এখন সংসারই হয়েছে, সংসার চালানোর ক্ষেত্রেও মাথায় রাখি বাজে খরচ না করার ভাবনাটা। লক্ষ্মীর ভাঁড়ে পয়সা জমাই, সেই পয়সায় সেদিন গোটা 20 টব কিনে বাড়ি ফিরলাম। শীতের মরশুম আসছে, ফুলের চাষ করতে হবে না? বর রেগে বলল, কিসব বাজে খরচ করে পয়সা ওরাও। আমি শুধু হাসলাম। সেই টবে এখন চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা যেন খিলখিলিয়ে হাসছে। বর সেদিন হই হই করে ডাকছে, আমি তখন ওভেনে চা বসিয়েছি, পড়ি মরি উপরে গিয়ে বললাম, কি হলো, ডাকছো কেন? আরে দেখো কত রং, কত আলো। টিয়া পাখির মতন ঠোঁট বেঁকিয়ে বললাম, বলেছিলে যে বাজে খরচ। ও বলে উঠল, আজ বুঝলাম ফুল পাখি আর রোদের ঝিলিক লাগা শিশির ভেজা ঘাস দেখে কেন কবিতা পায়। তারপর বলল, বুঝলে, বাজে খরচ করে এত আনন্দ হয় জানতাম না। খুশিতে ডগমগ হয়ে রবি ঠাকুরের গান ধরল, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আসলে সব খরচ বাজে খরচ নয়, এই বাজে খরচের মধ্যে দিয়েই মানুষের মন ওই আকাশটার মতো বড় হয়। মন বড় না হলে নিজের মনের সীমারেখার পাঁচিল ভাঙাও তো আর যায় না, আর পাঁচিল না ভাঙলে এ পাড়ার আলো ও পাড়ায় যাবে কিভাবে, আর ও পাড়ার আলো আসবেই বা কিভাবে এ পাড়ায়। সার্জিনা বিশ্বাস, চুয়া হরিহর পাড়া, মুর্শিদাবাদ থেকে।
0: এরপরে আবারও মুর্শিদাবাদ বহরমপুর থেকে লিখছেন রিম্পি দাস দত্ত। প্রিয় প্রাত্যহিকে, অনায়াসে খরচ করে ফেলেছি আজ তো একটা জীবনের কিছু অংশ, কোনো হিসাব ছাড়াই, যেন হাতে অনেক টাকা ছিল আর আমি বেহিসেবি মানুষ, যেখানে

0: দ্বিগুণ খুশি খরচ করেছে। কোথাও কাউকে খুশি করতে গিয়ে সময়, কোথাও কাউকে ধরে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান, কাউকে ভালো রাখতে গিয়ে রাতের ঘুম, শখ, স্বপ্ন সব খরচ করে ফেলেছে। এখন পিছন ফিরে দেখি হাত প্রায় একদম খালি। যেখানে এত খরচ করলাম সেখানে আমার নামে কোনো কিছুই জমা নেই। এই একটা জীবনই তো আছে, আর তো কোনো জীবন হাতে নেই। টাকা নষ্ট হলে হয়তো আবার উপার্জন করা যায়, কিন্তু ভুল মানুষকে দেওয়া সময়, সে তো ধ্বংস হয়ে যাওয়া বাজে খরচের মধ্যেই পড়ে, যা ফেরানো সম্ভব নয়। সেই মূল্যবান সময়গুলি সস্তায় বিলিয়ে দিয়েছে এমন কিছু মানুষকে যাদের কাছে আমার উপস্থিতির কোনো কদর ছিল না। হিসাব করে দেখলাম নিরর্থক অপেক্ষায় জীবনের দামি মুহূর্তগুলো সব বাজে খরচ হয়ে গেছে। রিম্পি দাস দত্ত, বহরমপুর, মুর্শিদাবাদ।
1: খানিক এই চিঠির সুরেই এবারের চিঠিখানিও লিখছেন চম্পা পণ্ডিত গোড়াই, গ্রাম ডাকঘর শিমলাপাল, বাঁকুড়া থেকে। জীবনে চলার পথটিকে সুন্দর, মসৃণ, প্রাণবন্ত করতে, একটু ভালোভাবে বাঁচতে সবারই তো ইচ্ছে হয়। সংসারে ঝাঁটা থেকে ঝুড়ি কোনটা অদরকারি বলো? চাল ডাল তেল নুনই তো জীবন। মনের শান্তি মানেই প্রাণের আরাম, সেই আরামটুকু ঘরের মধ্যেই খুঁজে নিতে হয়। আমি সামান্য গৃহবধূ, সারাটা দিন ঘরের মধ্যেই কাটে। ঘরকে সুন্দর মনোরম করে তুলতে স্বাদ মিলিয়ে সাধ্য পূরণ করতে পারি না, কারণ স্বাদ আর সাধ্যের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ায় খরচ। একই ঘর, একই উঠোন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, জানালা দরজা টেবিল চেয়ার রান্নাঘর, জীবন দুর্বিষহ একঘেয়েমি এসে ধরে। মন খারাপের মেঘে মনের আকাশটায় ঢেকে সেই গুমোট ভাব কাটাতে গিয়ে একটু অন্যরকম বৈচিত্র্য আনতে যদি খরচ হয়, তাই কি বাজে খরচ? অথচ এই নিয়ে তর্ক বিতর্ক, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির শেষ নেই। বাড়িতে একলা বিজনে থাকা মানুষটা একাকিত্ব কাটাতে বই কেনা, ঘর সাজানোর জিনিস যদি কেনেই, তা কি বাজে খরচ? জানালায় নতুন পর্দা, বারান্দায় ঝুলন্ত ফুলের টব, এক ফালি সবুজ উঠোন, ব্যাস এটুকুই চাওয়া, খুব বেশি কি বলো? চম্পা পণ্ডিত গোড়াই, গ্রাম ডাকঘর শিমলাপাল, বাঁকুড়া থেকে লিখলেন। আসলে আমরা আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়াগুলো নিজেরটাই বুঝতে পারি, অন্যের চাওয়া পাওয়া তার জায়গায় বসে, তার চেয়ারখানিতে বসে, তার শীতল পাটিতে বসে দেখি না, তাই হয়তো গোলমাল হয়ে যায় বড়। বাজে খরচ জমা খরচের হিসেবে না হয় আবারও আসা যাবে আগামীকাল। এখন জেনে নিই আকাশ বাতাসের কথা।
0: কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 71%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 2.0 মিলিমিটার।
1: শেষ করব প্রাত্যহিক কি আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: সৌভিক শাসমল,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ের ঘটনাবলী থেকে এটি স্পষ্ট, প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠক আগামীকাল হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গতকাল সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তাঁর অভিযোগ, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। ভারত ও ব্রিটেন যৌথ মহড়া, প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীনাথ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে উন্নয়ন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা এবং সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সত্ত্বেও ভারতকে প্রবৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সংস্কার কর্মসূচির বাস্তবায়ন তাঁর সরকারের একটি অঙ্গীকার। শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারগুলির সময় উৎপাদনভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা চালু ছিল, আর এখন উৎসাহভিত্তিক উৎপাদন মডেল গ্রহণ করা হয়েছে। আগের সরকারগুলির নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে মৌলিক চাহিদার জন্যেও তাদের সরকারের কাছে হাত পাততে হয়। কিন্তু তাঁর সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত করেছে।
2: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো। রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নয়ি চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা। লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে অপনি 25 করোড় আবাদী কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়কালে লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল। তাঁর সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। বর্তমান সরকার নিয়মকানুনে যেমন পরিবর্তন করছে, পাশাপাশি নিয়মকানুনের অনুসৃত নীতি বা কাঠামোটিও বদলে দিচ্ছে। শ্রী মোদী বলেন, ভারত সবসময়ই অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। ঠিক এই কারণে G20 গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালনের সময় ভারত এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে। সাম্প্রতিক সময়কালে পৃথিবী উত্থান পতনের সাক্ষী হয়েছে এবং এর মধ্য দিয়ে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, সেটি হলো প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনা এবং এর সঙ্গে জড়িত দায়িত্ববোধ 21 শতাব্দীর অনেক সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে।
2: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া নে अनेक उतार चढ़ाव देखे हैं और इन अनुभवों ने एक बात बहुत स्पष्ट कर दी है, कोई चाहे या न चाहे हर देश का भविष्य उसका फ्यूचर एक दूसरे से जुड़ा हुआ ही है। आइसोलेशन में कुछ संभव नहीं है, इसलिए शेयर्ड फ्यूचर्स की ये थीम आज और भी अधिक प्रासंगिक हो गई है और भारत तो हमेशा से इसी भावना को लेकर चला है।
1: নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা রাজ্য এবং জাতীয় স্তরে 3 পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছে।

0: এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীদের বৈঠক হবে। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হবে এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠকটি হবে আগামীকাল। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডাভিয়া দুটি বৈঠকের সভাপতিত্ব করবেন। মন্ত্রকের প্রতিমন্ত্রী রাক্ষা খার্সে এতে অংশ নেবেন। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠকে যুব সম্প্রদায়ের উন্নয়নের এবং ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া শিক্ষা, দক্ষতা বিকাশ, উদ্যোক্তা তৈরি এবং সার্বিক কল্যাণ ও সুস্থায়ী উন্নয়নের মতো বিষয়গুলিও আলোচিত হবে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, সুস্থায়ী উন্নয়ন এবং পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB-র সদর দফতরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, SSB-র আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে, এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ শেষ হয়ে যাচ্ছে।
1: कि पहली बार SSB कार्यक्रम में बंगाल के CM को आने का सौभाग्य मिला है। हम तो पुराने CM साहिबा को भी बुलाते थे, वो SSB के कार्यक्रम में आना नहीं चाहती। SSB हो, BSF हो, वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है, इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए।
0: সরকার জানিয়েছে, সংশোধিত কাঠামোর আওতায় বৃহস্পতিবার পর্যন্ত মোট 29টি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নথিভুক্ত হয়েছে। এই বিনিয়োগগুলি প্রস্তাবিত মোট অর্থমূল্য 48,000 কোটি টাকারও বেশি। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগ, উৎপাদন শিল্প, ওষুধ শিল্প, ডেটা সেন্টার এবং পরিবহন পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগগুলি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে বেলা 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। মূল অনুষ্ঠান প্রচারের অব্যবহিত পরেই বাংলায় এর সম্প্রচার শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও ব্রিটেন যৌথ মহড়া, প্রশিক্ষণ এবং ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 25তম ভারত ব্রিটেন প্রতিরক্ষা পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ব্রিটিশ প্রতিরক্ষা বিষয়ক পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি জেরেমি প্লিংটন যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে উভয় দেশ ভারত ব্রিটেন ভিশন 2035 এবং 10 বছর মেয়াদী প্রতিরক্ষা শিল্প রোডম্যাপের অধীনে গবেষণা ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করে। ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতাকে শক্তিশালী করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেরাদুনে গতকাল ভারত নেপাল যৌথ কর্মী গোষ্ঠীর 14তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলাস্কার প্রত্যন্ত একটি সামরিক বিমানবন্দরে ঘন কুয়াশার মধ্যে অবতরণের জন্য দ্বিতীয়বার প্রচেষ্টায় একটি ছোট বিমান ভেঙে পড়ে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ইউক্রেনের ক্রিভিরি শহরে একটি শপিং মলে গতকাল রুশ ড্রোন হামলায় 16 জন নিহত এবং 22 জন শিশুসহ 130 জনেরও বেশি আহত হয়েছে। ডিনি প্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার গঞ্জা জানিয়েছেন, 5 জন শিশু সহ গুরুতর আহত 29। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীনাথ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছে। নতুন দিল্লিতে কোয়ার্টার ফাইনালে ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ফিয়াং ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। FIH হকি বিশ্বকাপের অ্যামস্টারডামে ভারতের পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। লুসান ডায়মন্ড লিগে ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই মরশুমে তার সেরা 88.0805 মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাঠিরাগের থেকে মাত্র 9 সেন্টিমিটার কম দূরত্ব ছুঁড়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়কালের ঘটনাবলী থেকে এটি স্পষ্ট প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক হবে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁর একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ এবং গণ্ডগোলের ঘটনায় গতকাল থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গড়া হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। রাজ্য সরকার বেতনের প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পেশা কর দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে। দুর্গাপুজোর আগেই সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি ঘাট। সুন্দরবনের 150টি নদী তীরবর্তী গ্রামের মানুষের জীবন রক্ষায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রকল্পের সূচনা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁর একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। এদিকে গতকাল শ্রী শাহ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য 1,129 একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং সশস্ত্র সীমাবল SSB কাছে হস্তান্তর করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ 2014 সাল থেকে পড়েছিল। শিলিগুড়ির রানীডাঙ্গা SSB সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অনুপ্রবেশ রুখতে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকার আপোষহীন নীতি গ্রহণ করেছে। জনবিন্যাস পরিবর্তনের প্রবণতা কঠোরভাবে রুখতে সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কাজ চালিয়ে যাবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
1: सरकार के गठन के 45 दिन के भीतर 1129 एकड़ भूमि BSF और SSB के लिए शुभेंदु जी ने दे दिया। कुछ 29 एकड़ बाकी बचा है। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। उनको मालूम है, जब तक घुसपैठ नहीं रोकती ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है ना भारत सुरक्षित रह सकता।
0: পরে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের গুরুত্বের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নেপাল ভুটান এবং বাংলাদেশের সীমান্ত ভাগ করে নেওয়া এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করবে চোপড়া, ধুবড়ী এবং কিষানগঞ্জে সেনাবাহিনী ত্রিমুখী গ্রিড। এর আগে ওই অনুষ্ঠানে তিনি 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাষ্ট্রের সুরক্ষায় যে কোনো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার জমি কাঁটাতার দেওয়ার জন্য BSF হস্তান্তর করেছে।
2: রাষ্ট্র সর্বোপরি হয়, BSF SSB সীমা মে জিতনা ভি কাম আপ লোগ কর রহা হয় সবকা সাথ মিলকে হি কাম করনা চাহিয়ে। পশ্চিম বঙ্গাল কা সরকার ইতনা ছোটা টাইম কে অন্দর 242 কিলোমিটার জমিন BSF কো দে দিয়া হয় বর্ডার কো সুরক্ষিত করনে কে লিয়ে।
0: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ এবং গণ্ডগোলের ঘটনার 37 ঘণ্টা পর গতকাল থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ইমেল করে লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে বহিরাগতদের বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ, ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের গেটে অগ্নিসংযোগ এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করার উল্লেখ রয়েছে। এদিকে এলাকার রাস্তা অবরোধ ও জমায়েতের অভিযোগে পুলিশের পক্ষ থেকেও স্বতঃপ্রণোদিত পৃথক 2টি মামলা দায়ের করা হয়। এই নিয়ে যাদবপুর কাণ্ডে এখনও পর্যন্ত মোট 4টি মামলা দায়ের হল। এদিকে আগেই জানানো হয়েছে, গতকালই এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সেখানকার সঙ্গে যুক্ত কোনো প্রতিনিধিকে কমিটিতে রাখা হয়নি। ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভ্র শঙ্কর সরকার, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস গোস্বামী এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের AQSC অধিকর্তা সৌমেন্দু চট্টোপাধ্যায়কে। অন্যদিকে যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জি বলেছেন, সেদিন রাতে যারা গেরুয়া আবির বিশ্ববিদ্যালয় তাণ্ডব চালিয়েছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে মত ব্যক্ত করেন তিনি। রাজ্য সরকার বেতনের প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পেশা কর দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে। সম্প্রতি অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার 20,000 টাকার বেশি আয় হলে তবেই প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। এতদিন 10,000 টাকার বেশি বেতন হলে এই কর দিতে হতো। পেশাকর সংক্রান্ত এই নতুন নির্দেশিকা 1 অক্টোবর থেকে চালু হবে। তবে ব্যবসায়ী ও স্বাধীন পেশার করদাতাদের ক্ষেত্রে এই পরিবর্তিত পেশাকর কাঠামো চালু হবে আগামী আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ 2027 সালের 1 এপ্রিল থেকে। অর্থ দপ্তরের রেভিনিউ বিভাগের সচিব সঞ্জয় বানসালে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী মাসিক বেতন বা পারিশ্রমিক 20,000 টাকা পর্যন্ত হলে কোনো পেশাকর দিতে হবে না। তবে মাসিক আয় 20,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত হলে মাসে 100 টাকা, আয় 30,000 টাকার বেশি থেকে 50,000 টাকা পর্যন্ত হলে করের অঙ্ক হবে 140 টাকা। একইভাবে 50,000 টাকার বেশি থেকে 1,00,000 টাকা পর্যন্ত বেতনের ক্ষেত্রে 170 টাকা এবং মাসিক আয় 1,00,000 টাকা ছাড়ালে প্রতি মাসে 208 টাকা পেশা কর দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি একাধিক করের স্তরের আওতায় পড়েন তবে তার ক্ষেত্রে সর্বোচ্চ করের হারটি প্রযোজ্য হবে। নতুন এই কর কাঠামোর বিষয়ে কারো কোনো আপত্তি বা পরামর্শ থাকলে তা বিজ্ঞপ্তি জারির 14 দিনের মধ্যে সরকারকে জানানোর সুযোগ রাখা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দুর্গাপুজোর আগেই সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি ঘাট। সৌন্দর্যায়নের পাশাপাশি আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহাসিক এই ঘাট। প্রায় 10 কোটি টাকার প্রকল্পের দায়িত্বে রয়েছে আদানি গোষ্ঠী। পরিকল্পনা মাফিক কাজ এগোলে আগামী 24শে সেপ্টেম্বর নবনির্মিত এই ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উপস্থিত থাকার কথা রয়েছে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির। পুজোর আগে রাজ্যে 600 বাস নামবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। গতকাল হুগলির হিন্দ মোটরে টিটাগড় ওয়াগন্স লিমিটেড কারখানার রেলের ডিজাইন ও অপারেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের পর পরিবহনমন্ত্রী একথা জানান। নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেলগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের তরফে নিউ মার্কেট সংলগ্ন এলাকার 17টি হোটেল ও অতিথিশালার মালিক, লিজপ্রাপ্ত সংস্থা অথবা ম্যানেজারকে গতকাল নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হয়। সেখানে প্রতিটি প্রতিষ্ঠানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় ছাড়পত্র, নিরাপত্তা বিধি মেনে চলা হচ্ছে কিনা এবং অন্যান্য আইনগত বিষয় খতিয়ে দেখা হয়েছে। পরিদর্শনে বেশ কয়েকটি হোটেলে বিভিন্ন ধরনের ত্রুটি ধরা পড়েছে বলে দপ্তর সূত্রে খবর। এরপরই সংশ্লিষ্ট হোটেলগুলিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওইসব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পালন না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিউ মার্কেট, ধর্মতলা এবং মধ্য কলকাতা সহ গোটা শহর জুড়ে সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পৌরসভা। অন্যদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর এখনও পর্যন্ত হোটেল মালিক অধরা। বীরেশ্বর মিত্র নামে ওই ব্যক্তির খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। নবম দশমের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় সফল 39,000-এর বেশি প্রার্থীর নথি যাচাই প্রক্রিয়ার মধ্যেই ওবিসি সংরক্ষিত আসনের প্রার্থীদের সাব ক্যাটাগরি ও ক্যাটাগরি সংশোধনের সুযোগ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছে, নবম দশমের শিক্ষক পদপ্রার্থীদের নতুন করে জাতিগত শংসাপত্র পোর্টালে আপলোড করতে হবে। সংরক্ষণ আইনের যেহেতু পরিবর্তন হয়েছে তাই প্রার্থীদের নতুন করে শংসাপত্র আপডেট করতে বলা হয়েছে। আগামী 25 থেকে 31 আগস্ট পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীরা আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন বা এডিট করতে পারবেন। সুন্দরবনের 150টি নদী তীরবর্তী গ্রামের মানুষের জীবন রক্ষায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রকল্পের সূচনা হয়েছে। গতকাল বাসন্তী জয়গোপালপুরে এটির উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে সুন্দরবনে চাষীদের নিয়ে জৈব চাষ বিষয়ক একটি সুস্থায়ী কৃষি কর্মশালারও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের সঙ্গে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলি যদি এ ধরনের কাজে এগিয়ে আসেন তাহলে গ্রামীণ মানুষের কল্যাণ ত্বরান্বিত হবে। জৈব চাষে কৃষকদের আগ্রহ বাড়ার কথা জানিয়ে তিনি বলেন, সরকার এ ধরনের প্রকল্পে প্রসারে কাজ করতে চায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দীঘা হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রভাব।

0: দক্ষিণবঙ্গের 2-24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁর একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ এবং গণ্ডগোলের ঘটনায় গতকাল থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গড়া হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। দুর্গাপুজোর আগেই সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলিঘাট। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী।

দুর্বা সিংহ রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ ধারাবাহিক কথিকা শুনছেন জানা অজানায়। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
1: বৈজ্ঞানিক সমস্যা বলতে তখন হাইজেনবার্গের মাথায় ঘুরছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত বোরের আবিষ্কৃত দুর্বোধ্য নিয়ম। বিজ্ঞান জগতে ইতিমধ্যেই সর্বজনশ্রদ্ধেয় বিজ্ঞানী নিলস বোর, দেখতে নিতান্ত সহজ অথচ এমন এক অদ্ভুত গাণিতিক ফর্মুলা তিনি তৈরি করেছেন যার সাহায্যে মৌলদের ধর্ম অনুমান করা যায়। যেমন, উত্তপ্ত করলে কোন মৌল কী বর্ণের আলো বিকিরণ করবে বা সেই বিকিরিত আলোর কম্পাঙ্ক কী হবে ইত্যাদি বলে দেওয়া যায়। পরমাণুর জগৎকে জানা বোঝার জন্য এই সাফল্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু হাইজেনবার্গ মনে করেন এই ফর্মুলা এখনও অসম্পূর্ণ, কারণ নির্গত আলোর প্রাবল্য এর সাহায্যে বলা যায় না। তাছাড়া এখানে কিছু অবাস্তবতাও আছে। কোনো কারণ ছাড়াই বোর ধরে নিয়েছেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরে বিশেষ কতগুলো কক্ষপথে স্থির শক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং এক কক্ষ থেকে অন্য কক্ষপথে লাফিয়ে গেলে শক্তি শোষণ বা বিকিরণ করছে। হাইজেনবার্গের মনে প্রশ্ন জাগে, কেবলমাত্র এই নির্দিষ্ট কক্ষপথগুলোই কেন? এক কক্ষ থেকে অন্য কক্ষে লাফিয়ে পড়ার মতো এমন অদ্ভুতুরে কাণ্ডটি বা ইলেকট্রন ঘটাতে যাবে কেন? আর কার অদৃশ্য অঙ্গুলি হেলনে চলছে এই আচরণ, মানে কোন শক্তির প্রভাবে এমনটা হয়? ভাবতে থাকেন হাইজেনবার্গ। খাতার পৃষ্ঠা ভরে ওঠে বিচিত্র গাণিতিক চিহ্নে। এক সময় অবসন্ন লাগতে থাকে, বই খাতা বন্ধ করে বাইরে বেরিয়ে পড়েন তিনি। হাঁটতে হাঁটতে পৌঁছে যান নাম না জানা কোনো টিলার শীর্ষে, বসে থাকেন নিশ্চুপ। সাগরের নোনা হাওয়ায় এলোমেলো হয়ে যায় ব্যাক ব্রাশ করা চুল। মনের গহীনে বিজ্ঞানের ভাবনাগুলো চলতেই থাকে। প্রতিদিন অনেকক্ষণ ধরে সাগরের জলে সাঁতার কাটেন হাইজেনবার্গ। কোনোদিন হয়তো মহাকবি গেটের লেখা ওয়েস্ট ইস্টার্ন ডিভাইন থেকে পাঠ করেন গীতিময় কোনো কবিতা। এক অনির্বচনীয় আবেশে তার দেহের প্রতিটি রোমকূপ শিহরিত হয়ে ওঠে। বোরের মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রনের বিচিত্র আচরণের রহস্য উদ্ঘাটনের চেষ্টার ত্রুটি রাখেননি তিনি, অথচ কোনো ফল হয়নি। বৈজ্ঞানিক প্রতিষ্ঠান থেকে বহু দূরে উত্তর সাগরের কোলে এই দ্বীপের একাকিত্বে থাকতে থাকতে আচমকাই তার মস্তিষ্কে এক নতুন আইডিয়া খেলে গেল। আইডিয়াটা অভিনব সন্দেহ নেই। বছর কুড়ি আগে অ্যালবার্ট আইনস্টাইন নামে পেটেন্ট অফিসের এক কর্মীও বিজ্ঞানের দুনিয়ায় সম্পূর্ণ নতুন এক ধারণার প্রস্তাব করেছিলেন। পরবর্তীকালে সেই ধারণা প্রসূত ফলাফল বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় সত্যি বলে প্রমাণিত হয়েছিল, আর তাই বিজ্ঞানের জগতে আইনস্টাইন ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে উঠেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন বৈজ্ঞানিক যুক্তির নিরিখে আমাদের এতদিনকার অভিজ্ঞতালব্ধ জ্ঞানও পাল্টে যেতে পারে। তাঁর মতে, আমাদের চারপাশের চোখে দেখা যাবতীয় ঘটনার প্রেক্ষিতেই বিজ্ঞানের নিয়মনীতি তৈরি হয়। এখানে অনুমানের কোনো প্রশ্ন নেই। নিখুঁত পর্যবেক্ষণ থেকেই আমাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়ে ওঠে। আইনস্টাইনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আর্নস্ট মাকের দার্শনিক প্রভাব স্পষ্ট। অন্যদিকে অভিজ্ঞতা ও বাস্তব সত্যের মধ্যে সম্পর্ক নিয়ে বন্ধু পাউলির সঙ্গে ছাত্রাবস্থায় তুমুল তর্কবিতর্ক করতেন হাইজেনবার্গ। ইলেকট্রনের অদ্ভুতুরে আচরণ ব্যাখ্যা করতে গিয়ে তাই সাহসী অথচ সরল এক পদ্ধতির আশ্রয় নিলেন তিনি। প্রথমেই ঠিক করলেন, নতুন কোনো বল বা শক্তির অস্তিত্ব না খুঁজে বলবিদ্যার সাধারণ নিয়মনীতির নিরিখেই বিষয়টিকে দেখা যাক। ইলেকট্রনের গতির ব্যাপারটি

0: এ দিয়ে বরং শুধুমাত্র পরমাণু কর্তৃক নির্গত আলো নিয়েই হিসেব নিকেশ করবেন তিনি, কারণ এই একটি বিষয়ই আমরা সরাসরি দেখতে ও পরিমাপ করতে পারি। পরিমাপ বলতে একটি কক্ষ থেকে অপর কক্ষে ইলেকট্রন স্থানান্তরিত হলে নির্গত আলোর কম্পাঙ্ক ও প্রাবল্য। ভৌত পরিমাপক এই সংখ্যাগুলোকে ডায়েরির পাতায় টেবিল আকারে সাজিয়ে লিখলেন হাইজেনবার্গ। যেসব কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেই সংখ্যাগুলোকে পর্যায় বরাবর লেখা হলো, আর যেসব কক্ষ থেকে ইলেকট্রন এসে ঢুকছে সেই সংখ্যাগুলোকে লেখা হলো শ্রেণী বরাবর। এবার তাহলে টেবিলের প্রতিটি রাশিরই শ্রেণী ও পর্যায় বরাবর একটি নির্দিষ্ট অবস্থান রয়েছে, আর এরা প্রত্যেকেই একটি কক্ষ থেকে অপর কক্ষে ইলেকট্রনের স্থানান্তরকে নির্দেশ করে। এই রকম টেবিল বানিয়েই বোরের নিয়মনীতির প্রযোজ্যতা প্রমাণ করতে চেষ্টা করলেন হাইজেনবার্গ। পাজল বক্স নিয়ে শিশুরা যেমন বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় দীর্ঘ সময় কাটিয়ে দেয়, ঠিক সেভাবেই দিন রাত এক করে চিন্তায় ডুবে থাকেন তরুণ পদার্থবিদ। একটু একটু করে সম্পর্কের যোগ সূত্র খুঁজে পাচ্ছেন তিনি।
1: আশ্চর্য সেই কোয়ান্টাম যোগ দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: শুরু হচ্ছে টুপড়ি, শুনবেন কৌতুক নাটিকা, কামান দাগার ইতিবৃত্ত।
4: বেড সুইচটা অফ করেছ?
5: ইয়েস ম্যাডাম।
4: নাইট ল্যাম্প জ্বালানো হয়েছে?
5: আগে।
4: আর শোনো, তিন হাত হাত করে মশারিটা তুলে ওরম ভাবে গুড়গুড় করে ঢুকবে না। কাল রাতে এক দঙ্গল মশা ঢুকিয়ে আমার ঘুমের ১২টা বাজিয়ে দিয়েছো, মনে আছে?
5: মনে থাকবে না, অল ক্লিয়ার হয়ে গেলে ১২টা থেকে নিশ্চিত্র আরামে যা নাসিকা কনসার্ট বাজালে অফিসে টিফিনের পর দুচকের পাতা ৫-৫ ১০ কুইন্টাল ভারী লাগছিল, বোস সাহেবের চোখে যদি একবার পড়তো না।
4: কি বললে? আমি নাক ডাকাই? কই, আমি তো কোনোদিন শুনিনি।
5: অবোধ বালিকা, তুমি কি জানো না নিজের মাথার পেছন আর নাক ডাক কেউ?
4: সে কথা সবাই জানে, আমি বলছি নাক ডাকলে কেউ না কেউ নিশ্চয়ই আমায় বলতো।
5: নাসিকাবাদ্য বাদনের অভ্যাসটা তো মধ্যবয়স থেকেই ধরে, সেই থেকে এই অধম ছাড়া আর যতজন রাতের এই দুর্ভোগ পুইয়েছেন যদি নাম ঠিকানা বলেন তাদের জিজ্ঞেস করে আসি আপনা।
4: এই কথা? তোমার কথাটা কিন্তু আমার বাজে বলে মনে হচ্ছে, ভালো হবে না আমি বলে দিচ্ছি।
5: আচ্ছা আচ্ছা, দোষ ঘাট হলে মাফ করো, রাতে যুদ্ধটুদ্ধ বন্ধ রাখতে হয়।
4: ওসব নিয়ম মহাভারতের আমলে চালু ছিল, সব ক্রুশিয়াল যুদ্ধ এখন রাতেই হয়।
5: আমি বাবা ভীতু লোক, রাতে কি দিনে ওসব ঝগড়া মারামারির ধারপাস দিয়ে হাঁটি না।
4: তোমায় চিনি না আমি, খুশে খুশে ঝগড়া করা তোমার স্বভাব। হ্যাঁ, আর কথা বাড়িও না, সারাদিন খাটাখাটির পর এখন একটু ঘুমো। দে দাও বাবা, কি ঘুম পাচ্ছে। শোনো, যা মশা বাইরে, মশারি গায়ে ঘেষ্টে ঢুকবে বলে দিলাম।
5: ব্যাপারটা ঠিক বুঝলাম না মহারানী।
4: বরাবর তো ভচাং করে বিছানায় ঢোকো, এখন থেকে মশারি গায়ে ঘেষ্টে খুব সাবধানে ঢুকতে অভ্যেস করো।
5: একটু দেখিয়ে দাও না কিরকম।
4: মন দিয়ে শোনো তাহলে, আগে মশারির বাইরে খাটের ধারে ঘেঁষে শুয়ে পড়ো, পড়ো, তারপর মশারির অস্তরটা গায়ের ওপর দিয়ে লেপ্টে বাইরের দিকে নিয়ে যাও।
5: এটা কি নব্যযুগের শয্যা প্রবেশ বিধি? কখনো কাউকে দেখিনি তো এই স্টাইলে বিছানায় ঢুকতে।
4: দেখবে কি করে, দিনকে দিন মশাদের মগজ খোলতাই হচ্ছে, আমাদের চেয়েও বেশি। ওদের সঙ্গে পাল্লা দিতে মানুষকেও নতুন নতুন বুদ্ধি বের করতে হবে।
5: এই এই শুয়ে পড়লাম তোমার নির্দেশ মেনে, এবার সাপটে নিচ্ছি মশারি, কিন্তু হাত হাত না নেড়ে কি করে মশারি টানি, একটু একটু ফাঁক হয়ে যাচ্ছে, কি করি বলো তো।
4: যেমন বুদ্ধি তোমার, আগে তো হাত দুটোকে, হ্যাঁ হ্যাঁ ওই তোমার দুটো হাত না, হ্যাঁ তরোয়ালের মতো চালিয়ে নাও।
5: কোথায়?
4: হ্যাঁ এবার এটাও শিখিয়ে দিতে হবে না,
5: ছোটবেলায় লেখাপড়া না শিখে তরোয়াল চালানো শিখলে হতো যথা আজ্ঞা।
4: করো কি করো গে, এরকম করে হাত চালালে তো সব মশা ঢুকে যাবে, হাতের সঙ্গে সঙ্গে ওই ঠ্যাং দুটো ওরম নাচছো কেন?
5: দেখো আমার হাত চললেই পা চলবে, রিফ্লেক্স অ্যাকশন।
4: দিল দিল দিল রে, আজকেও ঘুমের দপা রপা বাজিয়ে দিল, জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দেবে গোটা গাও। হয় লোক
5: ডিগ্রি অফ বার্নস মাপা যায় না, তাই কে কাকে শেষ করবে বোঝা যাচ্ছে না।
4: কি বললে? আমি তোমাকে জানাই
5: না না না এই ব্যাপারে

0: স্বামীদের একেবারে মনোপলি আসামিত্ব। যাকে যাক, সারাদিন তুমি পাহাড় ঠেলেছ, আমি নয় পেঁয়াজের খোসা ছাড়িয়েছি, এখন একটু জিরেন দাও, লাইটটা নেবাও।
1: এই শুরু হয়ে গেল সারিঙ্গি, আজও আজও ঠিক ঢুকিয়েছে রে, কতগুলো ঢুকে গেছে জানি না, এখন মোষ মোষ করে ঘুমোচ্ছে। দেখেছো দেখেছো কেমন নাক ডাকছে, কি সত্য পর, বাবারে বাবারে বাবা,
2: ঘুমিয়ে পড়ো, কাল সকালে দেখা যাবে।
1: গপিতে চলে যাই কথাগুলো শুনলে, কানের কাছে মশা ঢুকি এখন মাস্টারি বলানো হচ্ছে, এই দিলাম লাইট জ্বালিয়ে
0: মরেছে।
1: শোনো, আগে মশা মারো তারপর ঘুমো।
0: হে করুণাময়, করুণা করো, দিনের বিনি তো একটা জিজ্ঞাসা ছিল, মশা দেখে কি আইডেন্টিফাই করা যাবে কে ঢুকিয়েছে, আমি না তুমি?
1: কেন
0: না, ভাগাভাগি করে নেওয়া ভালো, তোমার মশা তুমি মারবে, আমারটা আমি, কারুরই অন্যের অধিকারে হস্তক্ষেপ করা উচিত।
1: দেখো মাঝরাত্রির রসিকতা আমার একটু ভালো লাগছে না, বলে দিচ্ছি
0: সকালে বা দুপুরে এই জাতীয় রসিকতার সুযোগ নেই, অগত্যা রাত্রিরেই করতে হচ্ছে। যাক, কথা বাড়িয়ে লাভ নেই, কাজে নেমে পড়ি, হেল্প করো, তুমি মাথার দিকটা সার্ভ করো, আমি পায়ের দিক।
1: ওই তো, তুমি ওপরের দিকে চোখ রাখছো, আমি ঠিক পুকুরের নিচের দিকে লুকিয়ে যাচ্ছি,
0: দেখছি তো কোথায় মশা, মশারিতে একটাও মশা নেই।
1: আমি তবে আওয়াজ শুনলাম,
0: ওসব মশারি বাইরের মশা,
1: একটা মশা করতে করতে একবারে কানের মধ্যে ঢুকে যাচ্ছিল আমার,
0: কানে নয় মনে, তোমার অবসেশনে মশা ঢুকে পড়েছে।
1: তার মানে তুমি আমাকে পাগল বলতে চাইছো?
0: না, বরং তুমি আমাকে পাগল বানাতে চাইছো।
1: আচ্ছা আচ্ছা, বেশ, সামনে একটা মশা নিয়ে এত হুজ্জতির মানে হয় না। শোনো, দুজনে মিলে চেষ্টা করে মশাটাকে মেরে ফেলিয়ে দেখা যাক,
0: ঠিক আছে?
1: তারপর দিব্যে আরাম করে
0: ঘুমাবো। আরাম করে, তুমি একটা কাজ করো, মাথার কাছে নেটটা ধরে ঝাঁকাও, তাহলে মশা পেছনে চলে আসবে।
1: মারো মারো না,
0: ধুস, বসছেই না মশাটা,
1: উড়ন্ত, ওকে মারতে হবে তো, উড়ে উড়ে মারতে হবে। হ্যাঁ, বসা অবস্থায় মারলে মশারিতে রক্তের দাগ লেগে যাবে,
0: অত শর্ত মানা যাবে না।
1: তাহলে তোমার মশা, তুমি যেভাবে খুশি মারো,
0: ওটা পাঁঠার ক্ষেত্রে কাটে। আর শোনো, আবার কিন্তু তুমি মশাটাকে আমার বলে চালাতে চাইছো।
1: আলবাত, তুমিই ঢোকাও মশা।
0: আচ্ছা, আমি না হয় মশারিতে ঢুকিয়েছি ওটাকে, কিন্তু সন্ধ্যেবেলা জানলা খুলে রেখে ঘরে মশালো ঢোকালো কে? তখন তো আমি অফিসে ছিলাম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তোমার একমাত্র বিবাহিত স্ত্রী।
0: হ্যাঁ,
1: কিছুদিন আগে সুন্দরবনে একটা লোক তার বউকে বাঘের হাত থেকে বাঁচিয়েছে কিনা?
0: হ্যাঁ,
1: আর তুমি সামান্য একটা মশার থেকে আমাকে মুক্ত করতে পারছো না? মনে হচ্ছে শকুন্তলাকে একটা ভোমরার হুল থেকে বাঁচিয়ে রাজা দুষ্যন্ত প্রেমের উন্মেষ
0: ছড়িয়েছিলেন।
1: বলা যায় কি, এই মশা মারা থেকেই হয়তো আমাদের দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু হবে। বলো,
0: মশা দিয়ে তথাস্তু, আমার পুরুষ হৃদয় উদ্দীপ্ত হইয়া উঠিতেছে। হে প্রাণাধিকা, তুমি সুখে নিদ্রা যাও, সামান্য রাতের বিশ্রাম কেন, আমি তোমার জন্য ধন মন প্রাণ সকলই তুচ্ছ জ্ঞান করিব।
1: জানিয়া অতীব সুখিত হলাম।
0: এক কাজ করো তো, বাইরে বেরিয়ে আমার চশমাটা নিয়ে এসো।
1: মাথা খারাপ, পাছে মশা ঢুকে যায় এই ভয়ে আমি বলে বাথরুম।
0: তাহলে তাহলে তাহলে আমি আনছি।
1: এই এই শোনো, যা বেরিয়ে পড়লো।
0: কি,
1: তুমি বেরিয়ে পড়লে কেন, আবার মশা ঢোকাবে নাকি? এই শোনো, চশমা পেয়েছো, এই টেবিলের ওপরে আছে। খুব সাবধান, ওই ওই এক রকম প্রসেসে ঢুকে এসো।
0: হ্যাঁ, এইবার ঠিক স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখি এবার কিতনা হ্যায় মাসাকে বাচ্চা।

0: হ্যাঁ, অনেক রাত হলো, আমি আর পাচ্ছি না গো মশাদের সঙ্গে। তুমি প্লিজ,
1: ঠেকা তো মশাটা আলোর দিকে নেই, থাকবেও না জানি, বালিশের খাঁচে ঢুকে পড়লো, গেল কোথায়? কাছো পে ঘনশ্যাম, পরের লাইনটা কি হবে? না মারলে ঘুচবে আমার বাপের নাম। হ্যাঁ, বড় হয়ে গেল, কি হবে কি হবে, এই মরেছে, কিন্তু মশাটা গেল কোথায়? এই তো একেবারে ওর কি হলো, কি হলো, কি লেগেছে?
0: মানে মানে আমার হাঁটু,
1: এই যা, আমারও তো চশমা ডাটিটা ভেঙে গেছে। চলো চলো বাথরুমে চলো। হ্যাঁ, বাথরুমে জল ঢালি।
0: শোনো না, যাবো কি আমি? যে পাটানা,
1: শুয়ে থাকো শুয়ে থাকো, আমি ফ্রিজ থেকে বড় পানি।
0: না না না, তুমি চলো।
1: কাঁচটা ভাঙলেই তো 350।
0: এদিকে আমার হাঁটুটা খুলে গেলে উনি চশমার ডাঁটি খোলা নিয়ে মাথা ঘামাচ্ছেন, আমার হাঁটু ভেঙে গেল। এদিকে বাবা গো, বাবা, এই লোকের হাতে তুমি আমাকে কিরম করে তুলে দিলে গো বাবা গো, হাঁটুতে বড় যন্ত্রণা হচ্ছে গো, বড় যন্ত্রণা হচ্ছে গো।
1: কি গো, এখন একটু কম মনে হচ্ছে? দাঁড়াও, আর একটু বড় ফেনে রুমালে জড়াই।
0: থাক, আর লাগবে না। শোনো, একটু আমার পাশে এসে বসো না গো।
1: যন্ত্রণা আর বাড়ছে না তো?
0: হ্যাঁ গো, মনে হচ্ছে হাঁটুটা ভাঙেনি গো, কিন্তু তুমি বলো দেখি, হঠাৎ আমার পায়ের ওপর হোল বডিটা তুমি ফেলে দিলে কেন? বিছানায় কেউ আচার খায়?
1: আসলে তোমার কানের পাশে মশাটাকে দেখতে পেয়ে মেরেছি ডাইভ, পা মাথা অত খেয়াল করিনি।
0: হ্যাঁ গো, মশাটা মরলো?
1: বিলক্ষণ, এই দেখো বাঁ হাতের তালুতে এখনো রক্ত লেগে আছে।
0: বাবা, আমার হাঁটু যাক, হাঁটু ভেঙে যাক।
1: হ্যাঁ যাক,
0: তোমার চশমা ভেঙে যাক।
1: হ্যাঁ,
0: তবু শান্তি, লাঠি ভাঙে ভাঙুক, সাপ তো মরেছে।
1: কি যে বলো, লাঠি ভাঙলে আরেকটা লাঠি কিনে নেওয়া যায়, কিন্তু তোমার হাঁটু যদি সত্যি সত্যি ভেঙে গিয়ে থাকে?
0: কাল সকালে দেখা যাবে, কিন্তু আজ রাতে যা। হ্যাঁ, ওই দেখো
1: কি,
0: যে মশারি নিমশা করার জন্য এত কাণ্ড, ওই দেখো না সেই মশারির অবস্থাটা দেখো। আমাকে নিয়ে তুমি বেরিয়েছো না, মশারি এক হাত দুটে সম বাহু ত্রিভুজ হয়ে রয়ে গেছে, রাজ্যের মশা ওইখান দিয়ে ঢুকে পড়েছে তো।
1: মশারিটা খুলে পেলে ঝাড়তে হবে,
0: দরকার নেই। এক কাজ করো, তুমি মশারিটা এবার ফেলে দিয়ে বাইরে থেকে ভালো করে গুঁজে দাও।
1: কি লাভ?
0: লাভ, আর খেয়াল করেছো বাইরে সোফায় এতক্ষণ বসে আছি, একটা মশাও আমাদের কামড়ায়নি এতক্ষণ।
1: তাই তো, এই গেল কোথায় মশাগুলো?
0: রাত্রিরে, রাত্রির বেলায় ওদের টার্গেট থাকে মশারির ফাঁক। অতটা ফাঁক পেয়ে ঘরের সব মশা মশারিতে এইবার ওটা আটকে দিলেই না রাতটা আমরা আরামে কাটাবো।
1: বাবা, আচ্ছা জব্দ মশাগুলো, বলো, দারুণ বুদ্ধি হয়েছে।
0: বলো মশাগুলো কি বোকা গো।

0: কামান দাগার ইতিবৃত্ত কৌতুক নাটিকাটি শুনলেন। রচনা বিশ্বনাথ পাকড়াশি, অভিনয় রানা বসু ও তুলসী রায়, শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নজরুলগীতি শুনবেন সুস্মিতা হাজরার কণ্ঠে।

0: আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন ভেরাগি ভেরাভ রাগে সারেঙ্গি, শিল্পী উমেশ মিশ্রা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জিত মুখোপাধ্যায়। ভেরাগি ভেরাভ রাগে সারেঙ্গি।

0: সুস্মিতা হাজিরার কণ্ঠে শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে

0: বৈরাগী ভৈরব রাগে শুনলেন সারেঙ্গি, শিল্পী উমেশ মিশ্র। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জিত মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয়তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
4: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।

0: নাও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। কেওয়াইসি আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। মিথ্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
1: জাল কেওয়াইসি আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
0: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। কমললতা ছবির গান শুনবেন শুরুতেই, দ্বৈত কণ্ঠে শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।

0: বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সংস্কার চালিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত অঞ্চলে বেড়া দেবার জন্য 1,129 একর জমি নিরাপত্তা বাহিনীগুলিকে দিয়েছে। তিন দিনের সফরে তিনি রাজ্যে রয়েছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীরা জয়পুর ঘোষণাপত্রে সহমত পোষণ করেছেন। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে। FIH হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সরকারের কাছে সংস্কার কোনো বাধ্যবাধকতা নয়, এটি এক অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়। তাঁর সরকারের গৃহীত নীতিগুলি জনকল্যাণমুখী, উন্নয়ন সহায়ক ও উন্নয়নমুখী। নতুন দিল্লির ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গত সন্ধ্যায় ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী বলেন তাঁর সরকার সংস্কারের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছে, যেখানে প্রশাসনিক স্তরে সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত নীতিগত পর্যায়ে পরবর্তী পর্যায়ের সংস্কারকে বাস্তবায়ন করছে। শুধুমাত্র নিয়মের পরিবর্তনই তার সরকার করছে না, এর পেছনে মূল চিন্তাধারাকেও বদলে দিয়েছে। আগে নিয়মকানুনের ক্ষেত্রে অনুমতি না থাকলে তা নিষিদ্ধ এমন ভাবনা প্রচলিত ছিল। পূর্ববর্তী সরকারগুলির আমলে লাইসেন্স রাজ বেকারত্বের ভূমিকা বৃদ্ধি করেছিল। তার সরকারের উৎসাহ ভিত্তিক উৎপাদন মডেল নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। শ্রী মোদী আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পৃথিবী ভারতকে আশা ও উন্নয়নের এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করছে।
1: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো। রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা। লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে আপনি 25 করোড় আবাদী কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে তার অবস্থান ধরে রাখবে। ভারতের গৃহীত পদক্ষেপগুলি দেশের উন্নয়নকে আরও গতিশীল করে তুলছে। অভ্যন্তরীণ শক্তির আন্তর্জাতিক প্রভাবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ভারতের উন্নয়নধারা বজায় থাকলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য তা আরও স্থিতিশীল অবস্থা নিশ্চিত করবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষা মন্ত্রক জানিয়েছে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3টি স্তরে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের বাছাই করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছেন। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষিকা রয়েছেন। এই সংক্রান্ত অনুষ্ঠান দূরদর্শন এবং শিক্ষা মন্ত্রকের স্বয়ংপ্রভা চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তার একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। সুকনায় একটি হোটেলে পাহাড়ের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বহুদিন ধরে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি উঠছে, সেই সমস্ত দাবিগুলি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। এছাড়াও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ থাকবেন বলে খবর। বৈঠক শেষে দিল্লি ফিরে যাবেন শ্রী শাহ। এদিকে গতকাল শ্রী শাহ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য 1,129 একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং সশস্ত্র সীমাবল SSB-র কাছে হস্তান্তর করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ 2014 সাল থেকে বকেয়া ছিল। শিলিগুড়ির রানীডাঙ্গায় SSB সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অনুপ্রবেশ রুখতে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকার আপোষহীন নীতি গ্রহণ করেছে। জনবিন্যাস পরিবর্তনের প্রবণতা কঠোরভাবে আটকাতে সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কাজ চালিয়ে যাবে।
2: सरकार के गठन के 45 दिन के भीतर 1129 एकड़ भूमि BSF और SSB के लिए शुभेंदु जी ने दे दिया। कुछ 29 एकड़ बाकी बचा है। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती

0: बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता है।
1: झारखंड जेपीएससी जेएसएससी नियोग परीक्षा अनियम इस्यूते विक्षोभ आंदोलन और तीव्र हो गत सन्ध्य रांची गिरिडीह और हजारीबागे आंदोलनकारी छात्र संगे झारखंड मुक्ति मोर्चा समर्थक संघर्ष खबर पा गए। रांची छात्ररा मुख्यमंत्री हेमंत सोरेनेर बिरुद्धे प्रतिबाद जानाते अल्बर्ट एक्का चौके मिछिल करले पुलिसेर संगे धस्ताधस्ति शुरू है। छात्र नेतारा अभियोग करेछेन झारखंड मुक्ति मोर्चा समर्थक और पुलिस तादेर मारधर करेछे। अन्यदिके पुलिसेर अभियोग किछु छात्र निर्धारित रास्ता না মেনে রুট ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে হেমন্ত সোরেন সরকারের একাধিক নিয়োগ পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলি তাদের ধর্মঘট প্রত্যাহার করলেও ঝাড়খণ্ড হাইকোর্ট সেই পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছাত্রদের অভিযোগ রাজ্য সরকার চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে বেলা 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআই আর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। 11টায় এই অনুষ্ঠান সম্প্রচারের ঠিক পরে এর বাংলা তর্জমা প্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য রাষ্ট্রগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন, দক্ষতা বিকাশ ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রেই পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার ও দক্ষতা উন্নয়নের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীদের বৈঠক হবে। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হবে এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠকটি হবে আগামীকাল। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া দুটি বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে যুব সম্প্রদায়ের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ছিনতাই হওয়া MT সিবুতে 16 জন এবং MV লুতুফেতে 6 জন ভারতীয় নাবিক ছিলেন। সশস্ত্র জলদস্যুরা ইয়েমেন ও সোমালিয়া উপকূলে আলাদা আলাদা ঘটনার মাধ্যমে এই দুটি জাহাজকে ছিনতাই করে। ইউক্রেনের ক্রিভিরি শহরে একটি শপিং মলে গতকাল রুশ ড্রোন হামলায় 16 জন নিহত এবং 22টি শিশুসহ 130 জনেরও বেশি আহত হয়েছেন। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসক প্রধান অলেকজান্ডার গানজা জানিয়েছেন, 5 শিশুসহ গুরুতর আহত 29 জন। FIH হকি বিশ্বকাপের অ্যামস্টেলভেনে ভারতীয় পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের অভিযান শুরু করতে চলেছে। ভারতীয় সময়ের সন্ধ্যে 7:30 এই খেলা শুরু হবে। লুসান ডায়মন্ড লিগে ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই মৌসুমে তার সেরা 88.05 মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা প্যাটিরাগের থেকে মাত্র 9 সেন্টিমিটার কম দূরত্ব ছুঁড়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সংস্কার চালিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত অঞ্চলে বেড়া দেবার জন্য

0: বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলি জেলার আরামবাগ মহকুমায়। জেলা প্রশাসনের উদ্যোগে খোলা হয়েছে হেল্পলাইন। জল বাড়ছে হুগলির মুন্ডেশ্বরী নদীতে। এখনও বন্যা পরিস্থিতি না হলেও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন খানাকুলের মানুষ। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগ মহকুমা শাসকের অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিটিংয়ে আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে। 1200 কোটি টাকার এই প্রকল্প চালু হলে আরামবাগ এলাকার জলযন্ত্রণা কিছুটা কমবে। হুগলি জেলাশাসকের দপ্তর থেকেও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল হর ঘর তিরঙ্গা দিবস। এই শোভাযাত্রা চঁচুড়া শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি, পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধায়ক সুবীর নাগ প্রমুখ। জনগণনার স্বগণনা পর্ব শুরু হয়েছে। রবীন্দ্রভবনে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন চুচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ, সিপি সুনীল কুমার যাদব সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করেন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধায়ক সুবীর নাগ প্রমুখ। পাক চর সন্দেহে হুগলির রিষড়ার সন্ধ্যাবাজার থেকে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের নাম শ্যাম ওরফে সানি। যুবকের বাড়ি কলকাতার তোপসিয়ায় বলে জানা গিয়েছে। পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। হুগলি জেলার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ল্যাপ্রোস্কোপিক অপারেশন পদ্ধতির শুভ উদ্বোধন করলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি হাসপাতালের বেহাল অবস্থার উন্নতির আশ্বাস দেওয়ার পাশাপাশি হাসপাতাল সুপার এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। সারা রাজ্যের মতো হুগলি জেলাতে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল আয়ুষ্মান দিবস। অতিরিক্ত জেলাশাসক হেলথ অর্ঘ ঘোষ ও সিএমওএইচ জানান, জেলায় আয়ুষ্মান কার্ডের বেনিফিশিয়ারির সংখ্যা 29,24,000। তার মধ্যে 24,39,000-এর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে। ডিজিটাল ভেরিফিকেশন হয়েছে 21,35,000 উপভোক্তার। তারকেশ্বরের মানুষের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে হাওড়া ডিভিশনের ডিআরএম সহ অন্যান্য রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক সন্তু পান। বৈঠকে তারকেশ্বরের 23 ও 25 নম্বর রেলগেটে দ্রুত ফ্লাইওভার নির্মাণ, তারকেশ্বর শাখার বিভিন্ন ট্রেন সংক্রান্ত সমস্যার সমাধান, যাত্রী পরিষেবার উন্নয়ন এবং তারকেশ্বরের রেল পরিকাঠামোর সার্বিক উন্নয়ন, তারকেশ্বর থেকে প্রস্তাবিত এবং চলতি রেল প্রকল্পগুলির নির্মাণ কাজ অবিলম্বে শুরু ও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের জন্য রেল কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানান তিনি। বলাগড়ে পাট চাষে লাভের আশা করছেন কৃষকেরা। চাষিরা জানিয়েছেন, অন্যান্যবারের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার পাটের ফলনে প্রতি কুইন্টালে 5,985 টাকা সহায়ক মূল্য ধার্য করেছে, যার সরাসরি সুবিধা পেতে চলেছেন কৃষকেরা। বেহাল অবস্থা উত্তরপাড়া ডানকুনির সংযোগকারী টিএন মুখার্জি রোড, ত্রিবেণী, হুগলি, চুঁচুড়া পৌরসভার একাধিক রাস্তাসহ হুগলি জেলা জুড়ে বিভিন্ন শহর ও গ্রাম এলাকার রাস্তার। হুগলি জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে সেই রাস্তার সংস্কার হবে। চুঁচুড়ায় গ্রামীণ উন্নয়নের পরিধি নিয়ে রিভিউ মিটিং করলেন রাজ্য সরকারের পঞ্চায়েত বিষয়ক মন্ত্রী দিলীপ ঘোষ। পরে সাংবাদিকদের তিনি জানান, রাজ্য জুড়ে চালু হওয়া বহু প্রকল্পের রিভিউ মিটিং করতে তিনি এসেছিলেন। জেলার চিঠি শেষ হল। হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সুভ্রজ্যোতি মজুমদার।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বের শুরুতে কিলবিল সোসাইটি ছবির গান শুনবেন অনুপম রায়ের কণ্ঠে।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: গানে গানে অনুষ্ঠানে কিলবিল সোসাইটি ছবির গান শুনছেন, সাত জন্মের পরিচয় শুনলেন দুর্নিবার সাহার কণ্ঠে, এবারে সোমলতা আচার্য।

অনুপম রায়ের কণ্ঠে। কিলবিল সোসাইটির এই গান শুনলেন। এবারে ছবি হেমলক সোসাইটি, প্রথম গান শিলাজিৎ মজুমদারের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: গানে গানে অনুষ্ঠানে হেমলক সোসাইটি ছবির গান, এবারে রূপম ইসলাম।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

অনুষ্ঠান শুরু করলাম যে গানে, অচেনাকে ভয় কি আমার ওরে, পূজা পর্যায়ের গান, এবং এটি কবিতার 53 বছর বয়সে বুদ্ধগয়াতে বসে লিখেছিলেন। যদি একেবারে সাল তারিখের নিরিখে যাই তাহলে 1321 বঙ্গাব্দের 23 আশ্বিন এবং ইংরেজি 1914 সালের 10ই অক্টোবর এ গান কবি রচনা করেছিলেন। অর্থাৎ প্রায় 111-112 বছর আগে এ গান রচিত হয়েছিল। কিন্তু কেন আজ এ গান শুনলাম, ঠিক এ গান কেন শুনলাম বললে যেন একটু আরও বেশি একটা তর্কের অবকাশ তৈরি হয়ে যায় তা বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি যে এ গান পূজা পর্যায়ে, কিন্তু পাশাপাশি ব্রহ্মসঙ্গীত। আজ কিছু ব্রহ্মসঙ্গীত শুনব বলেই ব্রহ্মসঙ্গীতের যে তালিকা তার থেকে এই গানটি বেছে নিয়ে অনুষ্ঠান শুরু করেছি। ব্রহ্মসঙ্গীতকে একসময় বলা হতো নির্গুণ গান, অর্থাৎ নির্গুণ পরম ব্রহ্মের মহিমা প্রকাশ করে যে গান তাই ছিল নির্গুণ গান, এবং ব্রাহ্ম সমাজের উপাসনার, এবং শুধু উপাসনা নয়, উৎসবের সময় এই গান গাওয়া হতো। এই গানের মধ্য দিয়ে ব্রাহ্ম সমাজের উৎপত্তি, বিকাশ বা পরবর্তী ইতিহাসের সঙ্গে তার যে যোগ অতি ঘনিষ্ঠ সেটা তো আমরা সবসময় বুঝতে পারি না বলে দিলেও এই গানের শিরোনাম থেকেই এটা আমরা অনুমান করে নিতে পারি। কিন্তু এই যে ব্রাহ্মসঙ্গীত, ব্রহ্মসঙ্গীত, এ গান শুনতে গেলে ব্রাহ্ম সমাজের কথা যেমন মনে পড়ে যায়, তেমনি তার একটা অর্থনৈতিক, সামাজিক যে প্রেক্ষাপট বা পশ্চাৎপট আছে সেই দিকটাতেও একটু আমাদের চোখ রাখতেই হয়। না, একেবারে পুরো ইতিহাস নির্ভর হয়েই আজ আমরা থাকবো এমন কথা বলছি না, কিন্তু একটুখানি ফিরে দেখব, অনেকটাই আমাদের জানা, তবু আর একবার একটু আমরা মনে করে নেব। আজ অনুষ্ঠান শুরু করেছি রমা মণ্ডলের গাওয়া গানে, এবারে ইনাক্ষী চট্টোপাধ্যায়ের গাওয়া আরও একটি ব্রহ্মসঙ্গীত।

কবির বয়স তখন মাত্র 22। মাত্র 22 বছর বয়সে কবি এই গানটি লিখলেন। 1290 বঙ্গাব্দের ফাল্গুন মাস এবং ইংরেজি 1884 ফেব্রুয়ারি মার্চ এই সময়কালে তিনি লিখেছিলেন এই গানটি। কলকাতায় মহর্ষি ভবনে 54তম মাঘোৎসব উপলক্ষে, এবং এই মাঘোৎসবটা হয়েছিল 1290-এর 11ই মাঘ সন্ধেবেলায় এই গান গাওয়া হয়েছিল। আসুন শুনি এই গান এনাক্ষী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।

যে গানটি এই মুহূর্তে শুনলাম, অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে। পূজা পর্যায়ের গান তো বটেই, আলাদা করে জাগরণের গান আমরা একে বলতেই পারি। আর শান্তিনিকেতনে বসে কবি এই গান লিখেছিলেন 66 বছর বয়সে। রচনাকাল বঙ্গাব্দ 1334-এর 3রা মাঘ এবং ইংরেজি তারিখের হিসেবে 1928 সালের 17ই জানুয়ারি। এই ব্রহ্মসঙ্গীতটি আমরা এই মুহূর্তে শুনলাম শ্যামল মিত্রর কণ্ঠে। একটু 18শ শতকের দিকে ফিরে যাই। 18শ শতকের একেবারে শেষ দিকটা, আবার 19শ শতকের একদম শুরু, এই যে সন্ধিক্ষণ, এই সময়টুকুকে যদি আলাদা করে আমরা একটু বাছাই করে নিয়ে ভাবি এই সময়টার কথা, তাহলে সেই সময়ে সমাজের উপরে দুটো খুব প্রবল চাপ তৈরি হয়েছিল। একটি চাপ হচ্ছে ব্রিটিশ শাসন, আর আরেকটি চাপ চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তের কল্যাণে গ্রামের দিক থেকে পরিবর্তনের রাস্তাটা তখনকার মতো প্রায় বন্ধ হয়েই এসেছিল, একথা বলা যায়। এবার বাকি রইল শহর, শহর বলতে মূলত কলকাতা। এই কলকাতায় সেই সময় যারা বাবু ছিলেন তারা অবসর বিলাসী জমিদার, কিংবা এমন জমিদার যারা অল্প বিস্তর ব্যবসা বাণিজ্য বা ব্যাংক ব্যবসায়ের দিকে ঝুঁকেছেন, সেই রকম বাবু। এদের মধ্যে কেউ কেউ আবার রাজকর্মচারী ছিলেন, কেরানি মুন্সি এরকমও ছিলেন। পুরনো স্বার্থ এবং পুরনো যে রুচি তার সঙ্গে তাদের যেমন যোগ ছিল, আবার যে নতুন একটা হাওয়া তৈরি হচ্ছিল সেই হাওয়াও কিছু কিছু তাদের গায়ে লাগছিল। পরিবর্তন যেটা আসছিল সেই পরিবর্তনটা মূলত শিক্ষাক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে। এটা সেই সময়ের কথা আমি বলছি যখন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হলো। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1800 সালে। আবার এর কিছু বছর পর, 17 বছর পর হিন্দু কলেজ প্রতিষ্ঠা হলো, সেটা হচ্ছে 1817 সাল। এবারে মুসলমান সমাজ গোড়ার দিকটায় পাশ্চাত্য প্রভাব থেকে অনেক অনেকটা দূরে ছিল, কিন্তু বাঙালি হিন্দু সমাজের উপর কিন্তু এর একটা প্রভাব পড়ছিল, বেশ জোরালো প্রভাব পড়ছিল। এবং এই যে জোরালো প্রভাব পড়ল, প্রভাবের তো একটা প্রতিক্রিয়া থাকে, সেই প্রতিক্রিয়াগুলোও কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছিল। সেই প্রতিক্রিয়া একটু একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে শুনব এই গান শিল্পী বর্ণালী মুখোপাধ্যায়। এটি কবি মাত্র 25 বছর বয়সে লিখেছিলেন, 1293 বঙ্গাব্দ ফাল্গুন, আর খ্রিস্টাব্দ 1887 ফেব্রুয়ারি মার্চ, এই রকম একটা সময়। কলকাতায় আদি ব্রাহ্ম সমাজ মন্দিরে 57তম মাঘোৎসব উপলক্ষে 1293 বঙ্গাব্দের 11ই মাঘ সকালবেলায় এই গান গাওয়া হয়েছিল।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।

যে গানটি আমরা এই মুহূর্তে শুনলাম, অন্তর মম বিকশিত করো অন্তর তরহে, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। এটি একটি প্রার্থনা সঙ্গীত অবশ্যই। কবির তখন 46 বছর বয়স, শিলাইদহে বসে কবি এ গান লিখছেন এবং এটি 78তম মাঘোৎসব উপলক্ষে 1314 বঙ্গাব্দের 11ই মাঘ আদি ব্রাহ্ম সমাজ মন্দিরে সকালের উপাসনায় গাওয়া হয়েছিল। এবং অনেকেই মনে করেন রবীন্দ্রনাথ তার কনিষ্ঠ পুত্র সৌমেন্দ্রনাথ, যে 1314 বঙ্গাব্দের 7ই অগ্রহায়ণ তার সে চলে গিয়েছিল, তার সেই মৃত্যু শোক থেকে মুক্তির আশায় কবি এই গানটি রচনা করেছিলেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। প্রার্থনা করছেন তিনি, নিজেকে মুক্ত করতে চাইছেন সেই শোক থেকে। বলছিলাম সেই সময়কার কথা, যখন পাশ্চাত্য প্রভাব সেই সময়কার বাঙালি হিন্দু সমাজের মধ্যে পড়েছিল এবং সেই প্রভাবে যে প্রতিক্রিয়া হয়েছিল তার তিনটে রকম ধারা খুব স্পষ্টভাবে দেখা গিয়েছে। প্রথম একটি ভাগ যদি ধরে নিই, তাহলে একদল নতুন এবং পরিবর্তনকামী যুবগোষ্ঠী তৈরি হলো, যাদের অবিসংবাদী নেতা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই গোষ্ঠী মুক্ত চিন্তার অধিকারী, পাশাপাশি যুক্তিবাদী। বেনথাম, টম, পেন, অ্যাডাম এদের ভাবধারায় এই গোষ্ঠী বিশ্বাস করত এবং কিন্তু এদের সামাজিক ভিত এবং সমর্থন ততটা কিন্তু ছিল না। এর পাশাপাশি ডিরোজিও যখন অকালে চলে গেলেন 1831 সালে, তখন এই গোষ্ঠী যেন কিছুটা নেতৃত্বহীন হয়ে পড়ল। কিছুদিন পরে আস্তে আস্তে একটা বিভ্রান্তি, হতাশা, এই গোষ্ঠীর যারা বিশ্বাস করতেন এই ভাবনাগুলোকে তাদের মধ্যে একটা হতাশা বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। রসিককৃষ্ণ মল্লিক, তাদের মতন কয়েকজন তরুণ এই ধ্বজা আরও বেশ কিছুদিন বয়ে নিয়ে চললেন। এদেরকে বলা হতো ইয়ং বেঙ্গল। কিন্তু আস্তে আস্তে প্রথম থেকেই সামাজিক ভিত সমর্থন এদের খুব কম ছিল, আরও যেন এদের সামাজিক প্রভাব অনেকটা ক্ষীণ হয়ে এলো। দ্বিতীয় যে গোষ্ঠীর কথা বলবো, এরা বেশ অনেকটাই যেন বিপরীত ভাবনার। হিন্দু রক্ষণশীলদের দল, এরা রাধাকান্ত দেবের ভাবনার ধারক বাহক ছিলেন, খানিকটা প্রতিনিধি স্থানীয় বলা যেতে পারে। এরা কোনো কোনো জায়গায় অসম্ভব রক্ষণশীল, কিন্তু সামাজিক ভিত অসম্ভব পাকা ছিল। ইংরেজি শিক্ষার ব্যবহারিক মূল্যটা এরা খুব বুঝেছিলেন, ইংরেজি শিক্ষা এরা চাইছিলেন, কিন্তু পাশ্চাত্য ভাবাদর্শের যে একটা সংক্রমণ সেই ভয়ে অসম্ভব ভীত ছিলেন। সদরে এবং অন্দরে একটা চমৎকার ভাগাভাগি করে নিতে পারছিলেন এই দ্বিতীয় দল, অর্থাৎ রাধাকান্ত দেব তার যারা ভাবনায় ভাবিতে ছিলেন। এই যে প্রথম এবং দ্বিতীয় দল, এই দুই দলের মাঝামাঝি জায়গায় অবস্থান করতো আরও একটি দল, তাকে যদি আমরা তৃতীয় দল বলে চিহ্নিত করি। এবং একে এদেরকে খানিকটা ঐতিহাসিকরা সংস্কারকদের দল বলছেন এবং এই দলের একেবারে শীর্ষে কে ছিলেন, রাজা রামমোহন রায়। সমসাময়িক ইউরোপীয় চিন্তাধারার সঙ্গে তার পরিচয় খুব নিবিড়, খুব ঘনিষ্ঠ ছিল। সেই সময়কার হিন্দু সমাজের দোষ ত্রুটি সম্পর্কে তিনি যেমন সচেতন ছিলেন, তার সংস্কারও তিনি করতে চেয়েছেন গভীরভাবে। অথচ সেই সময়টায় একটা ওই ধর্মান্তকরণের প্রচেষ্টা যে চলছিল তার তিনি প্রবল বিরোধী ছিলেন এবং অনেকটা এই প্রতিক্রিয়াতেই অনেক ভাবনা চিন্তার পর তিনি তৈরি করেছিলেন
ব্রহ্মসভা, যা পরে ব্রাহ্ম সমাজ হিসেবে আমরা চিনেছি। এবং এই সময়টাকে ঐতিহাসিকরা নির্দিষ্ট করেন যে 1828 খ্রিস্টাব্দ। তবে তিনি যেটা বলছিলেন যে তার প্রবর্তিত ধর্মমত, যেটা ব্রাহ্ম ধর্ম, তাকে কিন্তু তিনি হিন্দু ধর্মের বর্জন করতে বলেননি, হিন্দু ধর্মের নতুন ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। তিনি সংঘর্ষ চাননি, তিনি বিতর্কের মধ্য দিয়ে, ব্যাখ্যার মধ্যে দিয়ে নতুন রাস্তা খুঁজে নিতে চেয়েছিলেন। আসবো পরের কথায়, কিন্তু তার আগে পঙ্কজ কুমার মল্লিকের গাওয়া একটি গান। এই গান প্রার্থনা সঙ্গীত, ব্রহ্মসঙ্গীত তো বটেই, কিন্তু কোথায় যেন আমাদের একটা আশ্বাস দেয়, একটা আশ্বাস বাণী এই গানের মধ্যে। কবি 32 বছর বয়সে এই গানে রচনা করেছিলেন। বঙ্গাব্দের হিসেবে 1300 ফাল্গুন এবং খ্রিস্টাব্দ 1894 ফেব্রুয়ারি মার্চ। এটি আবার ভাঙা গান, এই পর্যায়েও এই গানটিকে আপনারা অনেক সময় শুনেছেন। কলকাতায় মহর্ষি ভবনে 64তম মাঘোৎসব উপলক্ষে 1300 বঙ্গাব্দের 11ই মাঘ এই গানটি গাওয়া হয়েছিল। এখন আমরা এই গানটি শুনব পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে।

0: অ্যাকশন।
1: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।

তৃতীয় যে দল, অর্থাৎ যারা রামমোহন রায়ের অনুগামী ছিলেন, তাদের মধ্যে একটা যে দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছিল সেটা হচ্ছে কিছুটা পাশ্চাত্য ভাবাদর্শ, তার সঙ্গে প্রচলিত হিন্দু মত, এই দুয়ের একটা মিশেল তারা চাইছিলেন। কিন্তু সবসময় যে এদের চিন্তায় এবং কাজে খুব মিল পাওয়া যেত তা নয়, কোথাও কোথাও একটু গড়মিলও ছিল। সমাজ সংস্কারের ব্যাপারে রামমোহনের প্রভাব অসামান্য এবং ইতিহাস তার সাক্ষী। আজও আমরা সমাজ সংস্কারক হিসেবে রামমোহনকে আলাদা করে একটা অন্য উচ্চতায় মনে রেখেছি, কিন্তু তার অনুগামীদের মধ্যে একটু দোটানা ছিল। এই দোটানার ফলে এই যে আন্দোলন, তা কিছুটা কিছুটা হলেও তাতে একটা আঘাত পড়েছিল, বিশেষ করে ওই নানান খুঁটিনাটি একটা আদিকাল থেকে চলে আসা কিছু ভাবনা, সেই ভাবনায় যে পরিবর্তন আনাটা প্রয়োজন, সেই জায়গাটা একটা কোথাও ধাক্কা খাচ্ছিল। আর সামাজিক দৃষ্টিতেও যে এই যে আবেদন, সেই আবেদনটাও কিন্তু একেবারে শুধুমাত্র শিক্ষিত বাবু সমাজের কাছেই সেই আবেদনটা গিয়ে পৌঁছচ্ছিল, সাধারণের মধ্যে কিন্তু সেটা ছড়িয়ে পড়ছিল না। কিন্তু তা সত্ত্বেও এই যে গোষ্ঠী, এই যে রামমোহন গোষ্ঠী, এদেরকেই কিন্তু সেই সময়কার বাংলার নবজাগরণের কাণ্ডারী বা তার যে কর্মী, সেইভাবেই কিন্তু তাকে তাদেরকে ইতিহাসে উল্লেখ করা হয়। ইউরোপীয় রেনেসাঁসের যে প্রচণ্ড গতিবেগ বা একেবারে আমূল সর্বাঙ্গীন বদলে দেওয়ার একটা যে অভিপ্সা, এই গোষ্ঠীর মধ্যে নিশ্চিতভাবেই সেটা একেবারে ততটা পরিমাণে ছিল না। কিন্তু তাহলেও নবজাগরণ, বাংলায় নবজাগরণ বললে এই গোষ্ঠীর কথা মনে করতেই হয়। এই যে একেবারে আমূল বদলে ফেলা, একেবারে নিঃসংকোচিত্তে তাদেরকে ওই জায়গাটায় স্থান দেওয়া, তার প্রধান কারণ কিন্তু ওই যে কিছুটা পরস্পর বিরোধিতা এই সভ্যদের মধ্যে কাজ করেছে। এবং কোনো কোনো ঐতিহাসিক এদের মধ্যে দুটি প্রধান ঝোঁক তারা উল্লেখ করেন। কেউ কেউ বলেন পাশ্চাত্যের প্রতি একটা উদার মনোভাব, এবং কেউ কেউ আবার প্রাচ্যের ঐতিহ্য অনুসরণ। এই দুয়ের একটা মাঝামাঝি একটা জায়গা চলছিল। আর এই যে দুই ধরনের ভাবনার মানুষই এসে এক জায়গায় জড়ো হয়েছিলেন, যার ফলে কখনো কখনো একটু ভারসাম্যের অভাব হচ্ছিল। একদিক থেকে দেখলে যে পাশ্চাত্য এবং যা পাশ্চাত্যের এবং প্রগতিশীল বলে মনে করা হয়েছিল সেই সময়, সেটা যেন অনেক সময় আমাদের দেশের এই ভারতের আত্মার থেকে অনেকখানি বিচ্ছিন্ন মনে হচ্ছিল, এবং তা যেন সেই গভীরতায় গিয়ে ছুঁতে পারছিল না। আবার যাকে যেই দিকটাকে একটু রক্ষণশীল ভাবা হচ্ছিল, তার মধ্যেও দেখা যাচ্ছিল যে কিছু কিছু দুর্বলতার জায়গা রয়ে গেছে। এইভাবে নানান রকম দুর্বলতা এবং স্ববিরোধিতা ছিল, তা সত্ত্বেও কিন্তু নবজাগরণের একটা উল্লেখযোগ্য প্রভাব, শুধু যে সমাজ চিন্তার ক্ষেত্রে তাই নয়, সংস্কৃতির ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রেও খুব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে

একে অস্বীকার করা মানে ইতিহাসের বিকৃতি। এ কথা মনে করি আমরা এবারের গান শুনব। এবারের গানের শিল্পী সুচিত্রা মিত্র। আসুন আমরা এই গানটি শুনি। তার আগে আমরা বলি, আমরা তার আগে আরও একটি গান শুনেছি অন্ধকারের উৎস হতে, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে, কবির 53 বছর বয়সের রচনা এ গানটি। আর এবারে আমরা যেটি শুনব সেটি যখন রচনা করেছেন কবি তখন মাত্র 24 বছর বয়সী। আসুন এই গানটি শুনি সুচিত্রা মিত্র কণ্ঠে।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।

0: তারপর মনীষা
1: বল,
0: উইকেন্ডে কি প্ল্যান?
1: উইকেন্ডে আজকে এই শো এর পরে ভাবছি একটা নাটক দেখতে যাব, বুঝলে?
0: নাটক দেখার প্ল্যান তো উইকেন্ডে আমাদের থাকেই।
1: তো ভাবছি যে আজকে একাডেমিতে আন্তিগোনে বলে একটা নাটক আছে, সেই নাটকটা ভাবছি দেখতে যাব।
0: আচ্ছা, এই নাটকটা আমার এখনো অবধি দেখা হয়নি।
1: শুনছি যে ভালো নাকি নাটকটা?
0: আমিও শুনেছি।
1: হুম হুম,
0: আমার এই উইকে সেইভাবে কোনো প্ল্যান নেই।
1: আচ্ছা,
0: তবে
1: দেবার পর একটা জিনিস কি লক্ষ্য করেছো, সেটা হচ্ছে যে এই যে আমাদের উইকেন্ড প্ল্যান, এই উইকেন্ড প্ল্যানের সঙ্গেও কিন্তু কোথাও না কোথাও নাটক জড়িত।
0: হ্যাঁ, নিঃসন্দেহে এই বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশই নেই। আসলে সিনেমা, নাটক বা থিয়েটার যাই বলি না কেন, এগুলো কিন্তু পার্ট অফ আওয়ার লাইফ। শুধু এন্টারটেনমেন্টের পার্ট সেইটা বলবো না,
1: একদমই তাই, এখানে আমি তোমার সাথে সহমত। আর দেখো, আজকে আমাদের নাটকের নাট্যাঙ্গনের কি বিষয় সেটা তো আমরা দুজন জানি, এবং
0: যারা পোস্টার দেখেছে তারাও
1: জানে, আর যারা এই মাত্র টিউন করেছেন রেডিও তাদের জন্য কি আমরা বলে দেব?
0: হ্যাঁ, নিঃসন্দেহে
1: বলে দাও।
0: যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন বা যারা পোস্টার এখনো অবধি দেখে উঠতে পারেননি, তাদের জন্য তো আজকে নাটকের বিষয়টা আমাদেরকে বলতেই হবে। আসলে আজকে আমরা বাংলা নাটকের মহিষীদেরকে নিয়ে আলোচনা করব, সেই কারণের জন্যই আজকে আমাদের পোস্টারে কিন্তু বড় বড় করে আমরা লিখেছি মহিষী উচ্চারণ। কারণ আমার কোথাও গিয়ে মনে হয়, আমি একটা প্রশ্ন ঠিক করছি না বাট বলছি আর কি, যে বাংলা নাটকের ইতিহাস লিখতে গেলে আমরা অনায়াসে গিরিশ ঘোষ, অমৃতলাল বসু, ডিএল রায় মানে দ্বিজেন্দ্রলাল রায়, রবি ঠাকুর, শিশির ভাদুরী, শম্ভু মিত্র, উৎপল দত্ত, বাদল সরকার, মানে কাকে ছেড়ে কার কথা বলবো,
1: বিজন ভট্টাচার্য,
0: এক্স্যাক্টলি সবার কথা উচ্চারণ করি। কিন্তু এখানে একটা কিন্তু আছে।
1: আচ্ছা,
0: সেই নাট্যজগতের অর্ধেক আকাশ জুড়ে থাকা নারীদের কথা কিন্তু তুলনায় কম উচ্চারিত হয়, এটা যদি আমি বলি তাহলে কি কন্ট্রোভার্সি হবে?
1: দেখো, এখানে একটা কথা আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে যে বিনোদিনী দাসের কথা যেভাবে উল্লেখ করা হয়, পরবর্তীকালে আরও যেসব নটীরা বাংলা নাট্যমঞ্চে নিজেদের উজ্জ্বল ছাপ রেখেছেন তাদের কথা কি সেই রকমভাবে বলা হয় দেবার্ঘ?
0: সেটা তো একদমই ঠিকই বলেছ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আজকের পোস্টারটা দেখে সবার কাছে এই বিষয়টা খুব স্পষ্ট। আচ্ছা, এই বিষয়ে আমি একটা কথা বলে দিই, আমাদের বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন তারা কিন্তু সরাসরি আমাদের আড্ডায় পার্টিসিপেটও করতে পারেন। তারা আমাদেরকে ফোন করতে পারেন, ফোন নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 0332210 7325।
1: আই
0: রিপিট, 0332210 7325। বন্ধুরা আমাদেরকে ফোন করুন, আমরা রয়েছি আড্ডায়, আড্ডা দিচ্ছি নাট্যাঙ্গনের আজকের বিষয় মহিষী উচ্চারণ। আচ্ছা মনীষা, আড্ডার শুরুতে একটা গান না হলে কি আড্ডাটা জমে? মানে এটা আড্ডার একটা কনভেন্ট, মানে বলবো না যে প্রথাগত রুল হয়ে দাঁড়িয়েছে, বাট আড্ডাটা গান ছাড়া, গানের আবহে আড্ডা
1: সে তো বটেই। আমরা গল্প যখন করছি গান শুনবো না? গান গল্প মিলিয়েই তো একটা সুন্দর আড্ডা হবে। তাই এবারে অন্বেষা দত্তগুপ্তের কণ্ঠে শুনে নেব একটা সুন্দর গান।
0: অবশ্যই সঙ্গে থাকো, শুনতে থাকো, ফিরে আসছি ছোট্ট একটা গানের পর।

0: পাশাপাশি হেঁটে যেতে যেতে নাটকের আড্ডা তো হতেই থাকবে,
1: একদম।
0: আর একটা কথা আমার মনে হচ্ছিল গানটা শুনতে শুনতেই, যে এই যে আমাদের নাট্যাঙ্গনের আড্ডা, নাট্যাঙ্গনের আড্ডায় আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছে, আমি তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ এবং আমার সঙ্গে রয়েছে মনীষা। তো এই যে নাট্যাঙ্গনের আড্ডার আজকের আমাদের বিষয় মহিষী উচ্চারণ, সেটা নিয়ে যখন কথা বলছি, যেমন তুমি প্রথমে বিনোদিনী দাসীর কথা বললে, এছাড়াও মহিষী উচ্চারণের মধ্যে কিন্তু শুধু নাটকের বিষয়ে যখন নাটক নিয়ে তো কথা হবে, কোথাও গিয়ে অভিনয় শিল্পী গায়িকা এই সমস্ত সত্তা নিয়েও তো আমরা কথা বলবো নাকি?
1: একদমই তাই। যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে যে ইতিহাসের সূচনা লগ্ন থেকেই কিন্তু নারী কখনো অভিনয় শিল্পী, কখনো আবার গায়িকা, কখনো নৃত্যশিল্পী, কখনো নাট্যকার, কখনো নাট্যরূপকার, বা কখনো আবার নির্দেশক হিসাবেও কিন্তু মঞ্চের ভাষাকে কোথাও গিয়ে সমৃদ্ধ করেছে। এবং তাদের কেউ সামাজিক অবজ্ঞা অতিক্রম করে মঞ্চে এসেছেন, কেউ শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের বাধা ভেঙেছেন, কেউ আবার নিজের কণ্ঠ এবং জীবনকে ব্যবহার করেছেন এই পুরুষতান্ত্রিক যে সমাজ, এই সমাজের বিরুদ্ধে এক শিল্পিত প্রতিবাদ হিসেবে।
0: একেবারেই। দেখো একটা কথা কিন্তু আমার এই বিষয়ে মনে হয় যে বাংলা পেশাদারি থিয়েটারে প্রথম যুগে মঞ্চে নারীর উপস্থিতি ছিল একটা বিরাট ঘটনা।
1: এটা একদম সত্যি কথা,
0: নিশ্চয়ই কোনো ভুল নেই এতে।
1: না,
0: এবার উনিশ শতকের মধ্যভাগে ভদ্রঘরের নারীরা প্রকাশ্য মঞ্চে অভিনয় করবেন এ ধারণাই সমাজের অধিকাংশ মানুষের কাছে অকল্পনীয়। বাবা, এটা কি করে সম্ভব? এই ধরনের একটা মানে একটা রিজিডিটি তো ছিল, এটা মানবে। ফলে প্রথম যুগের নারী অভিনেত্রীদের একটা বড় অংশ এসেছিলেন সমাজের প্রান্তিক পরিসর থেকে, যাদেরকে আমরা নটি বলে চিহ্নিত করে থাকি। তাদের শিল্পী সত্তার চেয়ে সামাজিক পরিচয়কেই কোথাও গিয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো, তার ট্যালেন্টটা কিন্তু অবদমিত রয়ে যাচ্ছে। তারা পরবর্তীকালে সেটাকে ফুঁড়ে বেরিয়ে এসেছেন, সেটা আলাদা কথা, কিন্তু প্রথম অবস্থায় অ্যাকসেপ্টেন্সটা কিন্তু মানুষের মধ্যে একটা ওই যা হয় আর কি।
1: আর তুমি যখন এই প্রসঙ্গে কথা বললে, তাহলে এখানে বলতেই হয় যে এই পরিস্থিতিতেই কিন্তু আমরা যতটা জানি যে আবির্ভাব ঘটেছিল বিনোদিনী দাস।

0: একদম
1: বাংলা পেশাদারি থিয়েটারের ইতিহাসে তার গুরুত্ব এতটাই গভীর যে তাকে বাদ দিয়ে মানে ১৯ শতকের বাংলা মঞ্চের ইতিহাস এটা কিন্তু কল্পনা করা ভীষণ কঠিন দেবার ঘর।
0: একদম ভুল নেই এতে।
1: এবং অল্প বয়সে অভিনয় তিনি এসেছেন, তারপর তিনি বেঙ্গল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, হ্যাঁ একদম সেখানে অভিনয় করেছেন। এবং তার অভিনয়ের জীবন আমি যতদূর পড়াশোনা করেছি আমি জানি যে আনুমানিক ১৮৭৪ থেকে ১৮৮৬, হ্যাঁ। এবং পরবর্তী জীবনে তিনি তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু তিনি একটি বইতে লিখে গেছেন, তিনি আমার কথা বলে যে বইটি আছে সেখানে কিন্তু তিনি লিখেছেন। হ্যাঁ
0: দেখো, বিনোদিনীর গুরুত্ব শুধুমাত্র সাধারণ অভিনেত্রী হিসেবে কিন্তু নয়, তিনি লেখকও ছিলেন, যেটা এই আত্মজীবনীর কথা তুমি একটু আগে আমার কথা বললে।
1: হ্যাঁ
0: তো বাংলা থিয়েটারের অন্তরালে এক অমূল্য সামাজিক দলিল এই আমার কথা,
1: ঠিক তাই।
0: সেখানে তিনি অভিনেত্রী হিসেবে নিজের জীবন, থিয়েটার জগতের মানুষজন, তার যে পরিচিতি, আলাপ আলোচনা, এই সমস্ত কিছু, অভিনয়ের অভিজ্ঞতা বলো, এই সমস্ত কিছু নিয়েই মানে নারী শিল্পীর প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি সে কথা বিশেষ করে আমার কথায় কিন্তু লিপিবদ্ধ রয়েছে। মানে সেইভাবে যদি বলতে হয় এক বাক্যে, আমি যদি এটাকে পুরো একদম ব্রিফ করি, তাহলে এটাই বলবো যে এটা এক প্রান্তিক নারী শিল্পীর নিজের কণ্ঠ, তার পুনরুদ্ধারের দলিল, তাই নয় কি?
1: একদমই তাই, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। আর এই বিনোদিনীর সঙ্গে যে স্টার থিয়েটারের সম্পর্ক সেটাও কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং তার প্রতিভা এবং শ্রমে যে নতুন নাট্য ভবন নির্মাণের স্বপ্ন তৈরি হয়েছিল, কোথাও গিয়ে তার নাম না রেখে অন্য নামে জিনিসটাকে প্রতিষ্ঠিত করা হয়, এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা যতদূর বুঝতে পারি যে এটা একটা ঐতিহাসিক অবিচারের প্রতীক হয়ে উঠেছে।
0: অবশ্যই, নিঃসন্দেহে।
1: এবং তারপরে আবার কিন্তু ধরো ২০২৪ সালে যখন কলকাতা স্টার থিয়েটারে বিনোদিনী মঞ্চ করার একটা ঘোষণা হয়,
0: তিনি তার সম্মানটা হয়তো ঋত গৌরবটা কোথাও গিয়ে ভাবে,
1: এটা কিন্তু তখন আবার নতুন করে একটা আলোচনার
0: সম্মান জ্ঞাপন। তবে মনীষ, আমার মনে হয় বন্ধুরা অনেকক্ষণ ধরে আড্ডায় যোগাযোগের চেষ্টা করছেন, তবে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কোনোভাবে, বলতে বলতে আবার বন্ধু ফোনে রয়েছেন, দেখে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: বন্ধুর সঙ্গে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে যে কথা আমরা যে আড্ডার যেখানে ছিলাম, যে বিনোদিনীর পাশাপাশি সুকুমারী দত্তর নাম কিন্তু বাংলা নাট্যকার হিসাবে বিশেষভাবে স্মরণীয়।
1: একদম,
0: তার অপূর্ব সতী ১৯ শতকের বাংলা নাট্য রচনায় নারীর প্রত্যক্ষ প্রবেশের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, নিশ্চয়ই এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
1: না, একদমই না।
0: ১৮৭৫ সালে গ্রেট ন্যাশনাল থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হয়েছিল বলে বিভিন্ন গবেষণামূলক সূত্র থেকে তার কিন্তু প্রমাণ আমরা পাই এবং সেটার উল্লেখ রয়েছে।
1: আর এই কথাটাই আমি তোমাকে একটু আগে বলতে চাচ্ছিলাম আর কি, যখন তুমি সুকুমারী দত্তের কথা বলছো, অপূর্ব সতীকে বাংলা নাটকের ইতিহাসে কিন্তু একটা অসামান্য শিল্পকীর্তি হিসেবে বিচার না করলেও এর ঐতিহাসিক তাৎপর্য কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না দেবার ঘোষ। কারণ একটা প্রশ্ন ছিল যে নারী কি শুধু নাটকের চরিত্রই হবেন, তিনি কি নাটক লিখতে পারবেন না? কিন্তু সুকুমারী দত্ত এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন নিজের লেখার মধ্যে দিয়ে।
0: ঠিকই, আসলে বাংলা সাহিত্যে নারী লেখকের আবির্ভাবের ইতিহাসে স্বর্ণকুমারী দেবী আবার এর পাশাপাশি আর একটা গুরুত্ব নাম, তাই না? এই দীর্ঘ জীবনে তিনি কবি, ঔপন্যাসিক, সাংবাদিক, সঙ্গীতজ্ঞ, মানে তুমি বুঝতে পারছো যে মানে মাল্টিপল ফিচার্স আর কি।
1: একদমই তাই।
0: তো সঙ্গীতজ্ঞ, সমাজকর্মী, নাট্যকার হিসাবে কাজ করে গেছেন, তাই নয় কি?
1: একদমই তাই। আর স্বর্ণকুমারী দেবী হচ্ছেনই যে দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি। তবে স্বর্ণকুমারী দেবীর উপর গুরুত্ব একটু বেশি, কারণ অনন্য তিনি
0: একেবারে। আর একটা বিষয় আমি এই প্রসঙ্গে বলবো যে বিনোদিনী বা সুকুমারী দত্তের মতো প্রান্তিক সামাজিক অবস্থান থেকে নয়, তিনি কিন্তু এসেছিলেন কলকাতার শিক্ষিত অভিজাত পরিবার থেকে। এইখানে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, এইটা মানে মার্ক করার মতো। ঠাকুরবাড়ির ভাবধারা আমরা জানি যে সময়ের থেকে সবসময় এগিয়ে থাকতেন তারা, এবং সেই যে কালচারটা তাদের মধ্যে ছিল সেটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। আজও আমরা যখন ঠাকুরবাড়ির বিষয়ে নানা জিনিসপত্র পড়ি সেখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, ফলে লেখালেখির মানে নারীর জন্য আরেকটা দরজা খুলে দেয় যে গৃহের অন্তঃপুরে থেকে যে সাহিত্য চর্চা করা যায়, নাট্য জগতে মধ্যে প্রবেশ করা যায় বা নাটক সৃষ্টি করা যায়, এই বিষয়টা কিন্তু একটা বড় সড় ছাপ রাখে সেই সময় সমাজে।
1: একদমই তাই। এবং তার নাট্য রচনা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে তার নাট্য রচনায় কোথাও গিয়ে সামাজিক সম্পর্ক, নৈতিকতা, ব্যক্তি মানুষের সংকট এবং নারী জীবনের প্রশ্ন স্থান পেয়েছে। তার সাহিত্যিক পরিচয় নাট্যকার পরিচয়কে অনেক সময় আড়াল করে রেখেছে ঠিকই, কিন্তু বাংলা নারী সাহিত্যের ইতিহাসে নাট্য রচনার এই ধারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
0: একেবারেই। আসলে এই যে সুকুমারী দত্তের কথা বললাম, বা একটু আগে তুমি স্বর্ণকুমারী দেবীর কথা বললে, বা তারও আগে আমরা বিনোদিনী দাসীর কথা বললাম, বাংলা নাট্য জগৎ আমরা অর্ধেক আকাশের কথা বলে সেটাকে আর ভাগাভাগের দিকে যাব না। আমরা এটাই বলবো, যেমনভাবে গিরিশ ঘোষ রয়েছেন, থেকে গিরিশ ঘোষ থেকে বাদল সরকার যেমনভাবে রয়েছেন, তেমনভাবেই কোথাও গিয়ে তার সঙ্গে বিনোদিনী দাসী থেকে স্বর্ণকুমারী দেবী হয়। আজকের সময়, আজকের বর্তমান সময়ও যারা মানে বাংলা নাট্য জগতের ধ্রুবতারা সম হয়ে রয়েছেন, তাদেরকে ছাড়া আমরা কিন্তু এই নাট্য জগতের যে রঙিন রূপ ভাবতে পারি না। তবে সময় আবারও একটা গানের, গানে গানে আড্ডা চলতে থাকবে, আড্ডায় সম্বন্ধুরা সঙ্গে রয়েছেন। ফিরে আসছি আজকের দ্বিতীয় গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো যুববাণী।
1: জয়তী চক্রবর্তীর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

0: ফিরে এলাম গানের পর। আজকের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে মনীষা। নাটাঙ্গনের আজকের আড্ডার বিষয় মহীয়সী উচ্চারণ। তো মনীষা, আড্ডার যেখানে আমরা ছিলাম, তো এইখান থেকে দাঁড়িয়ে, অর্থাৎ বিনোদিনী দাসীর কথা হলো, সুকুমারী দেবীর কথা হলো, এবং তারপরে আমরা স্বর্ণকুমারী দেবীর কথা বললাম,
1: একদম।
0: তো এর পরবর্তী ভাবধারা নিয়ে তোমার কি অভিমত?
1: দেখো, এর পরবর্তী ভাবধারায় যদি আমরা একটুখানি দেখি, সেটা হচ্ছে যে উনিশ শতকের শেষ ভাগ এবং বিংশ শতকের প্রথম ভাগে বাংলার নাট্যমঞ্চে নারী অভিনেত্রীর শিল্প সত্ত্বা কিন্তু ক্রমশ শক্তিশালী হতে থাকে দেবার্ঘ। এবং তারপরে তারা সুন্দরী দেবী ছিলেন সেই যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ অভিনেত্রী
0: একেবারে।
1: এবং তার এই অভিনয় এবং তিনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন গায়িকা এবং নৃত্যশিল্পীও ছিলেন। দুর্গেশ নন্দিনী, হরিশ্চন্দ্র,
0: রিজিয়া,
1: হ্যাঁ, বিভিন্ন নাটকে কিন্তু তিনি অভিনয় করেছেন, তার অভিনয় চিরস্মরণীয় হয়ে রয়েছে।
0: অপরেশচন্দ্রের সঙ্গে তার জুটিটার কথাও বলতে হবে।
1: একদমই তাই, সেই জুটি কিন্তু বাংলা থিয়েটারে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল।
0: তবে তারা সুন্দরী দেবীর অভিনয়ের একটা বিশেষত্ব ছিল, কি বলতো?
1: কি?
0: চরিত্রের আবেগকে কেবল সংলাপের মাধ্যমে নয়, শরীরী ভাষা, কণ্ঠস্বর এবং সঙ্গীতের সাহায্যে প্রকাশ করা, ফলে নারী চরিত্র কেবল নাটকের সৌন্দর্য বর্ধক উপাদান কিন্তু রইল না, তারা নাটকের আবেগ এবং নাটকীয়তার কেন্দ্র হয়ে উঠল। এই ব্যাপারটা কিন্তু বলতেই হবে।
1: আর তুমি এই ব্যাপারে যখন কথা বলছো, তখন ওই তিনকড়ি দাসীর কথা কিন্তু আমার ভীষণ বলতে ইচ্ছা করছে।
0: নিশ্চয়ই বলো।
1: দেখো, গিরিশ ঘোষের সঙ্গে তার মঞ্চ সম্পর্ক বাংলা থিয়েটারের ইতিহাসে বহুল আলোচিত একটা বিষয়, সেটা আমরা জানি। এবং তিনকড়ি দাসীর অভিনয় ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে তিনি কিন্তু সমকালীন দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবং সেই সময় থিয়েটারের স্মৃতিচর্চায় গিরিশ তিনকড়ি, অপরেশ তারাসুন্দরী এবং অমরেন্দ্র কুসুম কুমারের মতো জুটির উল্লেখ কিন্তু রয়েছে।
0: তবে কুসুম কুমারী এবং সুশীলার মতো অভিনেত্রীদের কথাও বাংলা মঞ্চের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি নিশ্চয়ই ভুল বলিনি?
1: না, একদমই না।
0: এবং তাদের অনেকের অভিনয়ের বিস্তারিত নথি আজকে সহজলভ্য নয়, সেটাও যেমন আমাদের মাথায় রাখার বিষয়, সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে মানে এটাই এই সমস্ত নারী শিল্পীদের ইতিহাস সংরক্ষণের একটা সমস্যা তো হয়েই রয়েছে, কিন্তু এইগুলো আমাদেরকে কোথাও গিয়ে না, এই যে ইতিহাস সংরক্ষণ না করতে পারাটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে পিছিয়ে দিচ্ছে বাকিদের, মানে বাকি অন্যান্য দেশের নাট্য ইতিহাসের তুলনায়।
1: একদমই তাই। আর দেখো, আমরা নাটক নিয়ে কথা বলছি যখন, তখন একজন মানুষের কথা যদি আমরা না বলি তাহলে হয়তো বিষয়টা অবিচার হয়ে যাবে, যদি রবীন্দ্রনাথের কথা না
0: মানে রবি ঠাকুর ছাড়া তো কোনো সম্ভব নয়।
1: হ্যাঁ, অসম্পূর্ণ বিষয়টা তো। রবীন্দ্রনাথের নাট্যচর্চায় কিন্তু নারী চরিত্রদের গুরুত্ব ছিল একটা অসাধারণ বিষয়। যেমন ধরো রক্তকরবী নন্দিনী বা চিত্রাঙ্গদা, মুক্তধারা রয়েছে এখানে, রাজার সুদর্শনা,
0: একেবারে। মানে আসলে শুধু তাই নয়, রক্তকরবী নন্দিনীর কথা তুমি যেমন বললে, তেমন চিত্রাঙ্গদার চিত্রাঙ্গদা বা মুক্তধারার সুমন, রাজার যে সুদর্শনা, এই সমস্ত চরিত্রগুলোর কথাই তো বলতে হবে আমাদের।
1: হ্যাঁ, এবং এই সমস্ত চরিত্রগুলো কিন্তু কোথাও গিয়ে নাটকে নারীর আত্মসত্তা, তারপরে স্বাধীনতা এবং প্রশ্ন করার যে অধিকার, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটাকে একটা নতুন মাত্রা দিয়েছে দেবার্ঘ।
0: ঠিকই বলেছ। এই চরিত্রের মানে এই চরিত্রগুলো যখন মঞ্চে অভিনীত হয়েছে, তাকে যেন প্রাণ প্রতিষ্ঠা করেছেন এই সমস্ত নারী অভিনেত্রীরা, তাই নয় কি? এবং বিশেষ করে তৃপ্তি মিত্রর কথা যদি বলি, যে বাংলা মঞ্চে রবীন্দ্রনাথের অভিনয়কে একটা অনন্য উচ্চতায় কে নিয়ে গেছেন, এক কথায় উত্তর তৃপ্তি মিত্র।
1: একদম।
0: বহুরূপীর সঙ্গে তার কাজ বাংলা গ্রুপ থিয়েটারের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। 1948-এর গণনাট্যের মানে গণনাট্য সংঘের পরিসর যেটা, সেখান থেকে বেরিয়ে সৌম্যমিত্রদের বহুরূপী গঠনের সময় তিনি কিন্তু নাট্যচর্চার এক নতুন অধ্যায় প্রবেশ করেন।
1: একদমই তাই। আর তুমি যখন এই কথাটা বলছো, আমি জানি তুমি আমার সঙ্গে হয়তো এই বিষয়টাতে একমত হবে যে
0: কি বল,
1: তৃপ্তি মিত্রের অভিনয়ের প্রধান শক্তি ছিল কিন্তু সংযম। অতি নাটকীয়তা নেই সেখানে, চরিত্রের অন্তর্গত যে মানসিক টানা পড়েন সেটাকে কণ্ঠ এবং শরীরের সূক্ষ্ম ব্যবহারে সেটাকে প্রকাশ করা, এটা কিন্তু একটা বিশাল বড় গুণ দেবার ঘোষ।
0: অবশ্যই।
1: এবং রক্তকরবী যে নন্দিনী, এটি কিন্তু তার অন্যতম
0: অবিস্মরণীয়
1: চরিত্র। একদমই তাই।
0: তবে একটা বিষয় তুমিও নিশ্চয়ই লক্ষ্য করেছো, যে স্বাধীনতার পর মানে বাংলা গ্রুপ থিয়েটার আন্দোলনে নাট্যচর্চার চরিত্র কিন্তু অনেকটা বদলেছে। নাটক কেবল আর বিনোদনের মাধ্যম হিসাবে নেই তখন, সামাজিক রাজনৈতিক বক্তব্যের একটা বাহন হয়ে উঠছে। এবং এই পরিবর্তনে নারীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ,
1: সত্যি ভীষণই গুরুত্বপূর্ণ। আর এই প্রসঙ্গে তুমি যখন কথা বলছো যে পরিবর্তনের ভূমিকা, সেইখানে কেয়া চক্রবর্তীর কথা কিন্তু আসছেই। কেয়া চক্রবর্তী হচ্ছেন এই পর্বের এক উজ্জ্বল অথচ অকাল প্রয়াত একজন নক্ষত্র। তিনি অধ্যাপনার পেশা ছেড়ে দিয়েছেন এবং সর্বক্ষণে থিয়েটার কর্মী হিসাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাট্য ভাবনার সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন।
0: ঠিকই, তবে কেয়ার অভিনয় কিন্তু রাজনৈতিক এবং শরীরী, তাই নয় কি? কারণ চরিত্রকে নিছক অভিনয় হিসাবে না ধরে তিনি চরিত্রের সামাজিক অবস্থানকে নিজের শরীরে এবং কণ্ঠে ধারণ করতেন, এটা কিন্তু রেয়ার সেই সময়।
1: একদমই তাই।
0: আর বাংলা থিয়েটারের ইতিহাসে তার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত হলেও প্রভাব বা ব্যাপ্তিটা কিন্তু গভীর।
1: ঠিক তাই।
0: 1977, আমি যদি সালটা খুব ভুল না
1: না তুমি ভুল বলছো না, 1977
0: হবে সেই সময়ে শুটিং এ মানে হুগলি নদীতে ডুবে তার যে মৃত্যু, আমি সালটা এক্স্যাক্টলি খেয়াল ছিল না, তো আন্দাজেই বললাম এক প্রকার। তো সেই সময়ে তার যে মৃত্যু, সেটা কিন্তু বাংলা নাট্য জগতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করে।
1: একদমই তাই। আর দেবর্ভু, আমার মনে হয়
0: ফোনে বন্ধুরা রয়েছে, আমরা দেখে নেবো

0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: না বোধ হয় বন্ধু
0: আবারও যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যেখানে ছিলাম, যে কিয়া চক্রবর্তীর কথা এলো, তুমি বললে যে শাউলি মিত্রের কথা তো আসবে। বাংলা নাটকের নারী সৃষ্টিশীলতার ইতিহাসে শাউলি মিত্র

0: পূর্ণ নামগুলোর একটি। তিনি কেবল অভিনেত্রী ছিলেন না, ছিলেন নাট্যকার, নির্দেশক এবং একক অভিনয়ের অসামান্য শিল্পী, তাই নয় কি?
1: একদমই তাই। আর সেখানে যে নাটকটার কথা বলতেই হবে সেটা হচ্ছে তার নাথবতী অনাবত। বাংলা নাটকের ভাষা এবং মঞ্চ ব্যাকরণে কিন্তু একটা যুগান্তকারী ঘটনা।
0: একেবারে নাথবতী অনাবতের কথা না বললে তো হবেই না।
1: হ্যাঁ, আর সেই সূত্রে মহাভারতে দ্রৌপদীকে কেন্দ্র করে এটি যে তৈরি হয়েছিল এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়।
0: এবং 1983 সালে সেই নাটকের যে মঞ্চায়ন সেটাও বলো, সেটাও তো বলতে হবে।
1: হ্যাঁ, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক দেবার খুব।
0: ঠিকই বলেছো, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং নাথবতী অনাথবধ যে কথাটা আমি বললাম, এটা তো একটা মাইল স্টোন, একটা বড় সাফল্য শুধু না, এটা একটা বাংলা নাট্য ইতিহাসে এটা একটা মাইল স্টোন। শাওলি মিত্র মহাভারতের এক পরিচিত নারী চরিত্রকে পৌরাণিক নারী হিসাবে নয়, কি করলেন না, জীবন্ত, প্রশ্নমুখর, আহত অথচ আত্মসচেতন মানুষ হিসাবে সবার সামনে নিয়ে এলেন।
1: এটা কিন্তু একটা বিশাল বড় মাইল ফলক ঠিক এই কারণেই। এবং এর ফলে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে বাংলা নাটকে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু কিছুটা হলেও বদলাতে শুরু করে। কারণ নারী আর কেবল না তখন ওই প্রেমিকা, স্ত্রী বা মা বা ওই ধরো ত্যাগের প্রতীক, সেটা থাকলো না, নারী নিজেই কিন্তু ইতিহাসের ভাষ্যকার হয়ে উঠলো।
0: ঠিকই বলেছো তুমি, কোনো ভুল নেই এতে। আসলে শাওলি মিত্রের সীতার কথা সেটাও বলতে হবে, সেখানেও নারী অভিজ্ঞতার পুনঃপাঠের গুরুত্বপূর্ণ একটা উদাহরণ এটা। 2019 সালেও সীতার কথা আজও যখন মঞ্চস্থ হয় কোথাও গিয়ে সমস্ত আকর্ষণটা কিন্তু সেদিকেই থাকে।
1: একদমই তাই, তাই না? তবে দেবার কয় একটা রিকোয়েস্ট করি।
0: হ্যাঁ বলো।
1: এত কথা যখন আমরা বলছি, নাটক নিয়ে কথা বলছি, তো একটা গান শুনবো না?
0: অবশ্যই, আমার মনে হয় আমাদের বন্ধুরাও তাই চাইছেন। আপাতত আজকের তৃতীয় গান

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর। আজকে নাট্যাঙ্গনের অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুবাণীর বন্ধু আমি মনীষা, এবং আমার সঙ্গে রয়েছে দেবার্ঘ। এবং তোমরা চাইলেও কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করতে পারো। আমাদের ফোন নাম্বার 0332210 7325, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।
1: এবং তার পাশাপাশি বন্ধুরা কিন্তু চাইলে আমাদের ফেসবুকে যে পোস্টার আছে তার কমেন্ট সেকশনেও নিজেদের মতামত জানাতে পারো,
0: একদমই
1: সে কথাও আমরা তুলে ধরবো, তাই নয় কি?
0: একদমই তাই।
1: আচ্ছা মনীষা, আমরা আড্ডার যেখানে ছিলাম গানের পর আবার সেখানেই ফিরবো অবশ্যই, কিন্তু আমার গানটা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, মহাশ্বেতা দেবীর কথা মনে হচ্ছিল। কেন বলি, তার কারণ কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী মানেই কথা সাহিত্যিক, সে কথা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। সেই হিসাবে তিনি বিশ্ববন্দিত, তবে নাট্য রচনার উপরেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম, তাই না?
0: ঠিক তাই।
1: তার নাটকে আদিবাসী, নিম্নবর্গ, প্রান্তিক মানুষ, রাষ্ট্রীয় নিপীড়ন এবং নারীর ওপর সামাজিক অত্যাচার কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে বারবার।
0: একদমই তাই। এবং তুমি যখন মহাশ্বেতা দেবীর কথা বলছো, এখানে বায়েন তার উল্লেখযোগ্য নাটক, এখানে প্রধানত সমাজচ্যুত এক নারীর জীবনকে তিনি কেন্দ্র করে অশুচি বা অপয়া হিসেবে যে চিহ্নিত করার যে সামাজিক প্রক্রিয়া, এইটাকে কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে
1: দিনের, মানে সেই সময়ের অন্ধ গোড়ামির একটা ফলই বলা যায়।
0: এবং মহাশ্বেতা দেবী যে নাট্য ভাবনার মূল শক্তি কি ছিল বলতো? মূল শক্তি ছিল যে যারা ইতিহাসে কথা বলার সুযোগ পান না তাদের মুখে ভাষা তুলে দেওয়া,
1: মানে তাদের কথাটাকে তুলে ধরা।
0: একদমই তাই। হ্যাঁ,
1: এবং এই দিক থেকে ঠিকই বলেছো যে মানে এদিক থেকে মহাশ্বেতা দেবীর নাট্যচর্চা নারী নাট্যকারদের পরিচয়কে আরো বিস্তৃত করে, তাই না? তিনি শুধু নারী সম্পর্কে কিন্তু লেখেননি, সমাজের ক্ষমতার কাঠামো, যে পাওয়ার স্ট্রাকচার, সেখানে নারী, আদিবাসী বা প্রান্তিক মানুষের অবস্থানকে একসঙ্গে একটা সম্মিলিত বিচার করেছেন।
0: এবং দীপার্ঘ, এখানে এই নাটক নিয়ে যখন কথা বলছি, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম এই যে তৃপ্তি মিত্র এবং
1: শাউলি
0: মিত্র, এনাদের কিন্তু একটা ঐতিহাসিক সেতু রয়েছে।
1: কিরকম?
0: এই যেমন মনে করো যে তৃপ্তি মিত্র দেখিয়েছিলেন যে একজন নারী কিভাবে বাংলা গ্রুপ থিয়েটারের অভিনয় ভাষাকে সমৃদ্ধ করতে পারেন, ঠিক আছে?
1: ঠিকই বলেছো।
0: এবং শাউলি মিত্র কি দেখালেন? তিনি দেখালেন যে একজন নারী কিভাবে নিজের লেখা নাটক নিজেই মঞ্চে নির্মাণ করতে পারেন, অর্থাৎ নারী ধীরে ধীরে অভিনেত্রীর অবস্থান থেকে নাট্য স্রষ্টার অবস্থানে উঠে যাচ্ছেন।
1: আর এই পরিবর্তন বাংলা নাটকের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ,
0: ভীষণ,
1: কারণ নাট্যচর্চার ক্ষমতা শুধু অভিনয় নয়, কাহিনী নির্বাচন, চরিত্র নির্মাণ, নির্দেশনা, মঞ্চ পরিকল্পনা এবং দর্শকের সঙ্গে বক্তব্যের সম্পর্ক স্থাপনের মধ্যেও নিহিত রয়েছে।
0: একদম।

0: তাই। এবার যদি আমরা একটু আধুনিক বাংলা থিয়েটারের মধ্যে আসি তাহলে
1: সুহাগ সেনের কথা আসবে,
0: একদমই তাই।
1: তুমি কি বলতে চাইছো?
0: তিনি কিন্তু সুহাগ সেন হচ্ছেন যে এমন একজন মানুষ যিনি নারী নাট্যশিল্পীর বহুমুখী পরিচয়কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে দিয়েছেন, এবং তিনি অভিনেত্রী, নির্দেশক এবং অভিনয় প্রশিক্ষক হিসাবেও কিন্তু দীর্ঘ দিন কাজ করেছেন।
1: সুহাগ সেন মানেই অভিনয় প্রশিক্ষক, মানে এইটা তো মানে এই সময় দাঁড়িয়ে মানে অভিনয় প্রশিক্ষক
0: ঠিক তাই। আর উৎপল দত্তের অধীনে তিনি 1969 সাল থেকে তার অভিনয় জীবনের সূচনা হয়, এবং এরপরে বহু মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন, নির্দেশনা দিয়েছেন, মানে তার কর্মজীবন বিশাল বলতে পারো।
1: নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে তার কাজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, যেমন আমরা বললাম যে অভিনয় প্রশিক্ষণ, সেখানে তিনি বিভিন্ন চলচ্চিত্র বা নাট্য প্রতিষ্ঠানের শিল্পীদের অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন। মানে তার ছাত্রছাত্রীরাই কিন্তু আজকে কোথাও সব জায়গাতে মানে তাদেরকে নিয়ে যে এত রমরমা, সেটা কিন্তু তারই ছাত্রছাত্রীরা।
0: তারই অবদান কিন্তু অনেকটা বড়
1: একেবারেই, মানে শুধুমাত্র সেটা অভিনয় নির্দেশনার মধ্যেও সীমাবদ্ধ নয়, যে কথা বলা হলো যে নতুন প্রজন্মের অভিনয়ের ভাষা গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা কিন্তু অতুলনীয়।
0: অবশ্যই।
1: তবে এই মুহূর্তে মন চাইছে আর একটা গান, গান হলে মন্দ হয় না
0: নিশ্চয়ই।
1: থাকুন আট্টাঙ্গনের আড্ডার, আজকের বিষয় মহিষী উচ্চারণ, ফিরে আসছি আর একটা সুন্দর গানের পর। শুনতে থাকো, সঙ্গে থাকো যুববাণী।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর যুববাণীর আজকের নাট্যাঙ্গনের আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে মনীষা। মহিষী উচ্চারণ আজকের আমাদের আড্ডার বিষয়, এবং সেই বিষয়ের ভালো লাগার কথা ফেসবুকে নিশ্চয়ই বন্ধুরা জানাচ্ছেন, তাই না মনীষা?
1: একদমই তাই। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে সৌমেন দাস, মিন্টু দালাল, তারা কিন্তু নিজেদের ভালোবাসার কথা, নাটকের কথা জানাচ্ছেন, তোমরাও জানাতে পারো।
0: আমার এই বিষয়ে একটা কথা তোমাকে ইন্টারাপ্ট করছি, আমার এই বিষয়ে কিন্তু একটা কথা বলার আছে, যেটা আমি লক্ষ্য করেছি নাট্যাঙ্গনের একটা, মানে প্রত্যেকদিনই বিভিন্ন জন শোনেন, কিন্তু নাট্যাঙ্গনের একটা নির্দিষ্ট মানে কয়েকজন রয়েছেন, মানে সংখ্যাটা অনেকটাই, তারা কিন্তু নাট্যাঙ্গন কোনোভাবে মিস করেন না। আমার এই জিনিসটা খুব ভালো লাগে,
1: এবং শুধু তাই নয়,
0: আরো একটা বিষয়, কারণ বিষয়টা যেটা কলকাতা কেন্দ্রিক কিন্তু জীবনটা নয়। আমি সবসময় যে কথাটা প্রতি নাট্যাঙ্গনেই প্রায় বলছি এই কথাটা আমি, যে কারণ কলকাতা তো ডেফিনেটলি একটা সেন্টার, তার পাশাপাশি তুমি একটা জিনিস ভাবো যে বাংলার নানা প্রান্ত, বিভিন্ন জায়গার বিভিন্ন কালচার,
1: বিভিন্ন মানুষ,
0: সেই সমস্ত কালচারগুলো যখন একত্রিত হচ্ছে, আজকে আমরা কোনো একটা নাটক ধরো একাডেমিতে তুমি দেখছো, সেখানে সে দক্ষিণ দিনাজপুরের খন ডান্স, খন একটা ওখানে আঞ্চলিক নৃত্য, সেইটা প্রতিফলিত হচ্ছে, তাহলে কোথাও গিয়ে এইভাবে ওই সংস্কৃতিটাকে আমরা বাঁচিয়ে রাখছি, এর মাধ্যমটা কি আমার কাছে নাটক,
1: একদমই তাই।
0: এটাই থিয়েটারের ভাষা, এর মাধ্যমে কিন্তু এক মানে কি বলবো সমন্বয়ের ভাষা,
1: একদমই তাই। এবং সাম্প্রতিক সময়েও কিন্তু দেবর্ঘ, আমরা এই বিষয়টা যেটা তুমি বলছিলে একটু আগে, সেই বিষয়টাকে দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়েও। তার এই যে আমরা সোহাগ সেনের কথা বলছিলাম না একটু আগে, গানের আগে, তো তার নির্দেশিত বিভিন্ন নাটক কিন্তু মঞ্চস্থ হয়েছে, এবং 2026 সালে যে নাটকটি নির্দেশিত হয়েছে তার নির্দেশনে, সেটা যে ভীতি, এটা কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা নাটক, যেটা কিন্তু আমাদের সকলের প্রায় মন ছুঁয়ে গেছে বলা যেতে পারে।
0: চিত্রা সেনের কথা বলতে হবে সোহাগ সেনের পাশাপাশি, তোমার কথা প্রসঙ্গে আমার মনে পড়লো, মানে বাংলা থিয়েটার এবং অভিনয় জগতের আরেক দীর্ঘস্থায়ী নারী উপস্থিতি, তিনি অভিনয় মানে অভিনেত্রী তো অবশ্যই, তার পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবেও কাজ করেছেন, এছাড়াও গ্রুপ থিয়েটারের সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত। জল ছবি নাটকের কথা মনে আছে? জল ছবি নাটকে তার অভিনয় বিশেষভাবে আলোচিত হয়েছে,
1: একদম।
0: এবং 2010 সালে তো আমরা সবাই জানি এটা, যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তিনি।
1: এবং চিত্রা সেনের মতো শিল্পীদের গুরুত্ব এই কি কারণে বেশি বলে তোমার মনে হয় বলতো?
0: কি কারণে?
1: এই কারণেই বেশি যে তারা বাংলা থিয়েটারে একাধিক প্রজন্মের পরিবর্তন দেখেছেন, তাদের অভিনয় পুরনো পেশাদারি রঙ্গমঞ্চের স্মৃতি যেমন রয়েছে, তেমন ভাবেই কিন্তু কোথাও গিয়ে গ্রুপ থিয়েটারের একটা সামাজিক বাস্তবতা তারা ফুটিয়ে তুলে।
0: ঠিকই ঠিকই বলেছো তুমি। বাংলাদেশের নারী নাট্য স্রষ্টার এক গুরুত্বপূর্ণ নাম কিন্তু সেলিনা হোসেন। সেলিনা হোসেন অর্থাৎ 71-এর দিনগুলি, সেলিনা হোসেন মানে সাহিত্যিক হিসাবেই তিনি বহুল প্রচারিত, তো সেই ক্ষেত্রে তার খ্যাতি সেদিক থেকে সর্বাধিক হলেও নাট্য রচনার ক্ষেত্রেও তার অবদান রয়েছে। যেমন লাইফ ইজ বিউটিফুল, এবং পরীক্ষামূলক নাটক যেখানে জীবন ভীতি এবং মানবিক বিবেক সে কথা তুলে ধরা হয়েছে।
1: হ্যাঁ, ইতিহাসের নানা পর্বকেও সেখানে কিন্তু নাট্যরূপ দেওয়া হয়েছে।
0: একেবারে ঠিকই বলেছো।
1: আর বাংলা নাটকের ইতিহাসে নারী অভিনেত্রীদের গুরুত্ব বিচার করতে গেলে একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে
0: মানে আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম সেটাকে যদি ক্রোনোলজিক্যালি সাজাই, তাহলে প্রত্যেকের মানে ব্যাপারটা যদি খুব ফিচারিস্টিক ওয়েতে আমরা বলি, বৈশিষ্ট্যপূর্ণ, তাই না? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে বিনোদিনী দাসী, মানে এতক্ষণ আমরা যেটা বলছিলাম, প্রথমে বিনোদিনী দাসীর কথা বলেছি, তিনি কি দেখিয়েছেন? না, তিনি দেখিয়েছেন প্রান্তিক পরিচয় থেকে উঠে এসেও একজন নারী অসাধারণ শিল্পী হয়ে উঠতে পারেন, নো ডাউট।
1: সুকুমারী দত্তের কথা বলেছি, সেইটাও কিন্তু কোথাও বিষয়টা রয়েছে। এবং তারপরে তারা সুন্দরী দেবীর কথা বলেছি, তারা সুন্দরী দেবীও কিন্তু দেখিয়েছেন যে অভিনয়, সঙ্গীত এবং নৃত্য, এই তিনটে বিষয়কে কিভাবে একসাথে করে একটা নতুন চরিত্র নির্মাণ করা যায়।
0: তিন কুড়ি দেবী কি দেখাচ্ছেন? না, তিনি দেখাচ্ছেন যে পেশাদারী মঞ্চে নারী অভিনয়ের শক্তি কতখানি হতে পারে, কতটা প্রবল হতে পারে।
1: তার সঙ্গে তখন তিনকড়ি দেবীর কথা তুমি যখন বললে, তারপরেই আমরা বলেছি তৃপ্তি মিত্রের কথা। এবার তৃপ্তি মিত্রও কিন্তু দেখিয়েছেন যে সংযতভাবে মনস্তাত্ত্বিক অভিনয়ের মধ্যে দিয়ে কিভাবে বাংলা গ্রুপ থিয়েটারের সম্পদ হয়ে উঠতে।
0: কেয়া চক্রবর্তী দেখিয়েছেন রাজনৈতিক এবং শরীরী অভিনয়ের সম্ভাবনা কতটা হতে পারে।
1: শাওনি মিত্র আছেন, তিনিও দেখিয়েছেন যে তিনি নিজেই তো নিজের নাটক মঞ্চস্থ করেছেন, এবার নিজেই নাট্যকার হিসেবে মঞ্চ স্রষ্টা হতে হবে কিভাবে সেটাও কিন্তু তার নাটকে দেখতে পাই।
0: সোহাগ সেনের কথা, চিত্র সেনের কথা একটু আগেই আমরা বললাম যে সোহাগ সেন কি দেখাচ্ছেন না, তিনি তার অভিনয়ের মাধ্যমে দেখাচ্ছেন যে অভিনেত্রী একই সঙ্গে নির্দেশক শিক্ষকও হতে পারেন।
1: ঠিক তাই। আর যেমন তুমি বলে চিত্রা সেন, চিত্রা সেনও কিন্তু দেখিয়েছেন যে দীর্ঘ অভিনয় জীবন তার, তিনি দেখিয়েছেন যে নারী শিল্পী

0: ব্যক্তির কর্মজীবন কখনো নির্দিষ্ট বয়সে কিন্তু শেষ হয়ে যায় না।
1: ঠিকই, এই যে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম, এই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেগুলোকে ছোট্ট করে সিনপসিস করলাম, এই কারণে যে যারা হয়তো এতক্ষণ আড্ডায় ছিলেন না, যারা এই মুহূর্তে হয়তো আড্ডায় প্রবেশ
0: করেছেন,
1: তারা যেন আজকের আমাদের বিষয়টা তুলে ধরতে পারেন। এবং আমরা চেষ্টা করলাম তাদেরকে আজকের বিষয়ের, আজকে কী কী নিয়ে আমরা আলোচনা করছি, আজকে আমাদের বিষয়ের মাহাত্ম্য কী, সেটা যতটা সম্ভব তুলে ধরা যায়, কারণ সবার পক্ষে হয়তো সম্ভব হয় না প্রথম থেকে টিউন ইন থাকার, তাই নয় কি? দেখো, আর একটা কথা আমি বলবো এই প্রসঙ্গে, যে বাংলা নাটকে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে, এটা আমরা সবাই মানতে পারি।
0: একদমই তাই। যেমন ধরো 19 শতকের নাটকে নারী প্রায়শই ছিলেন প্রেম, ত্যাগ, সৌন্দর্য বা কোথাও কি নৈতিকতা, হ্যাঁ একদমই তাই, প্রতীক।
1: রবীন্দ্রনাথের নাটকে নারী ধীরে ধীরে কি হয়ে উঠছেন,
0: স্বাধীন হচ্ছেন,
1: হ্যাঁ স্বাধীন ইচ্ছা এবং আত্মপরিচয়ের অধিকারী হয়ে উঠছেন, এটা একটা বড় পয়েন্ট।
0: একদমই তাই। এবং গ্রুপ থিয়েটারে নারী চরিত্র কোথাও গিয়ে সামাজিক এবং রাজনৈতিক যে বাস্তবতা, সেইটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
1: এবং শাউলি মিত্র তার নাটকে নারী নিজেই যে ইতিহাস সৃষ্টিকর্তা বা ইতিহাসের ব্যাখ্যাকার, সেটাও তিনি দেখাচ্ছেন।
0: একদমই তাই। কোথাও গিয়ে মহাশ্বেতা দেবীর কথা তুমি একটু আগে বলছিলে,
1: মানে প্রান্তিক মানুষের কথা,
0: মহাশ্বেতা দেবীর নাটকেও কিন্তু নারী এবং প্রান্তিক মানুষ তার
1: আড্ডায় আছি, আড্ডায় থাকবো, তবে নাট্যাঙ্গনের আড্ডার মাঝে গান না হলে তো নাট্যাঙ্গনের আড্ডা পূর্ণতা পায় না। ফিরে আসছি আবারও একটা গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো, কোথাও যেও না, এক্ষুনি ফিরে আসছি একটা গানের পর। শাহানা বাজপেয়ীর কণ্ঠে আজকের পরের গান তোমার জন্য।

0: শাহানা বাজপাইয়ের কণ্ঠে সাজু সাজাও গান শুনেই ফিরে এলাম। নাট্যাঙ্গনের সঙ্গে এই গানটা কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নাট্যাঙ্গনের আড্ডা এই গানটা ছাড়া সম্পূর্ণ হয় না, অন্তত আমার কাছে। আমি জানি না বন্ধু তোমার কাছে কীরকম। তবে মনীষা, যেমনটা বলছিলাম, আজকের আড্ডায় ফেসবুকে কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে প্রথম থেকে রয়েছেন।
1: একদমই তাই, নয় কি? ইতিমধ্যেই আমি চেক করলাম যে সুমিতা রায়, রিমো মুখার্জি এবং মল্লিকা হালদার তারা কিন্তু তাদের ভালোবাসার কথা আমাদেরকে জানিয়েছে।
0: তোমরাও আরও যারা যারা এখনো অবধি জানিয়ে উঠতে পারোনি তারাও জানাতে পারো, এবং অবশ্যই আজকের আমাদের যে বিষয় সেই বিষয়ে আরও তথ্য আমাদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। তোমাদের মনোভাব, তোমাদের প্রিয় মহিষী নাট্য জগতে যারা রয়েছেন তাদেরকে নিয়ে তোমাদের ভাবধারার কথা তোমরা তুলে ধরতে পারো। আড্ডার যেখানে আমরা ছিলাম সেখানে ফিরে যাব নিশ্চয়ই।
1: একদমই তাই। আমরা একটু আগে ওই যে একেবারে যে সিনপসিসের কথা তোমাকে বলছিলাম, তো সেখানে বিনোদিনী দাসী যখন মঞ্চে উঠেছিলেন তখন তাকে শিল্পী হিসাবে গ্রহণ করার আগে সমাজ তাকে বিচার করেছিল তাঁর জন্ম এবং সামাজিক অবস্থান দিয়ে। সুকুমারী দত্ত নাটক লিখে প্রমাণ করেছিলেন যে নারী কেবলই শুধুমাত্র এই নাটকের চরিত্র নয়, নাট্যকারও হতে পারে।
0: একেবারেই। তার পাশাপাশি স্বর্ণকুমারী দেবী শিক্ষিত মধ্যবিত্ত নারীর লেখক সত্তার জন্য একটা দিগন্ত খুলে দিয়েছিলেন। তারা সুন্দরী, তিনকরি, কুসুম কুমারী, সুশীলারা পেশাদারী মঞ্চে অভিনয়কেই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, তাই না?
1: ঠিক তাই। এবং তারপর মনে করো যে তৃপ্তি মিত্র বাংলা গ্রুপ থিয়েটারের অভিনয় ঐতিহ্যে অসামান্য অবদান রেখেছেন। কে আর চক্রবর্তী আছেন, মানে কত নাম বলবো, নাম বলে শেষ করা যাবে না।
0: আসলে কি বলতো, এই বাংলা থিয়েটারের যে দীর্ঘ যাত্রা পথ, সেখানে বিনোদিনীর কণ্ঠ থেকে শাউলির একক অভিনয় বা তৃপ্তির নন্দিনী থেকে কে আর রাজনৈতিক শরীরী অভিনয়, সুকুমারীর অপূর্ব সতী থেকে লাকি নামের আমি বীরাঙ্গনা বলছি, মানে বাংলাদেশের নাট্যকার, এই যে সমগ্র ধারা, এটাই তো মহিষী উচ্চারণ, তাই নয় কি?
1: একদমই তাই। তবে বোঝাই যাবে যে বাংলা নাট্যমঞ্চের ইতিহাস আসলে
0: মানে এই বিষয়টা নিয়েই
1: নারী সৃষ্ট, হ্যাঁ, আর নারী অভিজ্ঞতা নির্ভর এবং নারী শ্রমে নির্মিত।
0: কিন্তু মনীষা, একটা কথা বলতে আমার খুব একটা ভালো লাগছে না, কিন্তু
1: আমি জানি তুমি কি বলতে চাইছো,
0: কিন্তু আজকের মতো প্রায় ফুরিয়ে এসেছে।
1: একদমই তাই,
0: ঘড়ির কাঁটা আমাদেরকে কোথাও গিয়ে বেঁধে রেখেছে। এবং আসলে এই পরাজয় আমাদেরকে অনেক কিছু শেখায়। যাই হোক, আমি সেই সময় ফিলোসফিক্যাল থট প্রসেসে যাব না, কিন্তু নাট্যাঙ্গনের আড্ডায় যখন একটা বিষয় জমে ওঠে তখন সেখান থেকে বেরিয়ে আসতে খুব কষ্ট হয়। যাই হোক, নাট্যাঙ্গনের আড্ডায় ফিরে আসবো আবারও অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তোমরা সবাই শুনতে থাকো যুববাণী, আর সবাই খুব ভালো থেকো এবং এভাবেই আমাদের সঙ্গে থেকো। গানে গানে আড্ডা শেষ হবে, তবে আড্ডার যেমন নিয়ম, গান ছাড়া তো আড্ডা শেষ হয় না। এবং আজকের শেষ গান তোমাদের জন্য, তুই কেন এলি সরোবরে। শুনতে থাকো, সঙ্গে থাকো, ভালো থেকো সব্বাই।

0: শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন মনীষা চক্রবর্তী এবং দেবার্ঘ সাহা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান বাংলার মুখ।

0: আজকের অনুষ্ঠানে যে গ্রামের কথা শুনবেন তার নাম বাসলা শ্রীরামপুর। হুগলি জেলার পারাম্বুয়া শাহাবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন এই গ্রামটি ধনিয়াখালী ব্লকের অন্তর্গত। খুবই প্রাচীন এই বাসলা শ্রীরামপুর। স্থানীয় রেলওয়ে স্টেশন বলতে একদিকে তারকেশ্বর আর অন্যদিকে ধনিয়াখালী। এই অঞ্চলের নিকটবর্তী দশ ঘড়াতে রয়েছে কিছু প্রাচীন জমিদার বাড়ি, যা আজও এক সমৃদ্ধ ঐতিহ্যের ধারাকে বহন করে চলেছে। বাসলা শ্রীরামপুর সম্পর্কে জানার আগ্রহে কথা বলেছিলাম কিছু গ্রামবাসীর সঙ্গে। একেবারে শুরুতেই যে প্রশ্নটা মনের মধ্যে উঁকি দিয়েছিল তা হল এই গ্রামের নামকরণ নিয়ে। এই ব্যাপারে যে জনশ্রুতি রয়েছে সেটাই আমাদের জানান অয়ন ঘোষ।
1: আমাদের গ্রামের নাম বাসলা শ্রীরামপুর কেন, আমাদের গ্রামের মধ্যে বিশালাক্ষী পড়া আছে, বিশালাক্ষীর একটা মাঠ আছে, তো বিশালাক্ষী ঠাকুরের আরেক নাম হচ্ছে বাসুলি, বাসুলি ঠাকুর থেকেই আমাদের গ্রামের নাম বাসলা শ্রীরামপুর।
0: কথা হলো বছর 62-এর অভিজ্ঞ কৃষক বিমল ঘোষের সঙ্গে।
2: প্রথমে আলু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, আলু ব্যবসার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য এম্বলারি কারখানা করলাম, জিএসটি হওয়ার পর ওটাও বন্ধ করলাম লস হচ্ছিল বলে। তারপর ওই দোকান আছে আর চাষ, আগে সব জমি একসঙ্গে চাষ হতো আমার বাবার যে সব জমি, এখন ভাই ভাই সেপারেট হয়ে ওটা ভাগ হয়েছে। ধান হয়, আলু হয়, অর্থকরী ফসলের মধ্যে আলুটা, বাদাম হয়, তিল হয়, এবার হয় বাদাম নালে তিল, দুটো যে কোনো একটা অল্টারনেট করে লোক দেয়। এবার কিছু কিছু লোক পাটও দেয় আলু ভাঙার ফলে। আমাদের খাল আছে, খালের জলটা যদি দেয় মানে ঘোষণা করে তো ডিবিসি থেকে যে বছরে জল এটা দিয়ে পাস হবে, সেই বছর আমাদের এখানে বোরো চাষটা হয়, না হলে বর্ষার ধানটাই হয়, আমনটাই। সবজি হয়, পটল আছে, ঝিঙে আছে, শশা আছে, বলবলটি হয়, পটল পাবেন, শশা পাবেন, উচ্ছে পাবেন।
3: ধানের বিক্রি ব্যবস্থা কি আছে?
2: বিক্রি কিষাণ মান্ডি আছে। এবার কিষাণ মান্ডি যারা যেতে পারে না, যাদের কিষাণ মান্ডির কার্ড নেই, তাদের ওই লোকালে বিক্রি হয়, খরিদ্দার আসে। সরকারি খামারে দিলে আপনার দামটা বেশি পায় সহায়ক মূল্যে, আর এখানে সেটা পায় না। আর সবজি এখানে পাশে স্টেশন বাজার আছে, ওখানে সবজি কিনতে আসে পাইকাররা, নিয়ে যায়। আমার এখন ভাগ হয়ে মোটামুটি 3 বিঘে 3.5 বিঘে জমি চাষ করি।
3: তো আপনি চাষটা যে করেন, আপনি নিজস্ব ট্রাক্টর বা কিছু আছে? নিজস্ব
2: না, ছিল, বিক্রি করে দিয়েছি। ওই অল্প জমিতে ট্রাক্টর লেগে 10, মানে সেই লেবারটা রাখতে হবে, তো যে চালাবে, সেই চালানোর লোক এখন খুব কম, ভাড়া করতে হয়। আছে এখানে ফোর হুইলার গাড়ি আছে, ছোট আছে যখন যেটা দরকার, বড় গাড়িতে নেয় মিনিটে 25 টাকা, আর ছোটোগুলো 480-500 টাকা ঘন্টা। জন্মজুল আমাদের এখানে গামি আছে, এখন 220 টাকা রেট। এবার কেউ কেউ বাড়িতে 12 মাস কাজ করে, তাকে ওই সকালবেলা খাবারটা দেয়, যেটা আমরা টিফিন বলি। জল এখানে সাবমার্সাল থেকে সাপ্লাই হয়, মিনি একটা বছরে হয়েছে, আগামী বছর থেকে ওরা সাপ্লাই পায় যাবে, সাবমার্সাল ব্যক্তিগত গভর্নমেন্ট নয়। 120 টাকা ঘন্টা। আলুর সময়টা নিতে হয়, খরচ বেড়েছে, সারের দাম বেড়েছে, জন মজুরের দাম বেড়েছে, চষার খরচা বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, বেড়েছে সব, কিন্তু ফসলের দাম বাড়েনি। এইভাবে চলতে থাকলে চাষিদের অবস্থা আরও খারাপ হবে। এ তো ভর্তুকি দিয়ে চাষ হচ্ছে, ভর্তুকি দিয়ে যারা, যেমন আমাদের এখানে সমবায় অনেকে লোন নেয়, লোন শোধ করতে পারবে না, বা বাড়ি থেকে পয়সা যেটা বার করেছে রিকভার হচ্ছে না, মানে ঘুরিয়ে পাচ্ছে না। আগামী দিনে যে আলু চাষ হবে, আলু চাষ করা খুব কঠিন জিনিস, সবাই পয়সা জোগাড় করতে পারবে না, নতুন প্রজন্ম কেউ আর চাষ করতে আগিয়ে নেয়, তারা অন্যদিকে যাচ্ছে চাষের অবস্থা দেখে। কেউ কেউ লোকালই করছে, বাইরে যাওয়ার মতো যোগ্যতা আছে যারা, তারা বাইরে চলে যাচ্ছে। বহু ছেলে এখন বর্তমানে চেন্নাইয়ে যে আছে, ওরা মুরগি ফার্মের কাজ করে।
0: এএনএম কর্মী চন্দ্রিমা ঘোষাল ঘোষ।
4: 2010 সালের ডিসেম্বর মাসে জয়েন করি, তখন এত কিছু কাজ করতে হতো না, কিন্তু এখন অনেক কাজ করতে হয় স্বাস্থ্যকেন্দ্রে। গ্রামের মানুষকে পরিষেবাও অনেকটা তখনকার থেকে এখন ভালো দিতে পারি, কারণ এখন সুযোগ সুবিধাটাও অনেক। গ্রামের যারা নিডি পার্সন তারা তো সবসময় ডাক্তারের কাছে যেতে পারেন না, এখন স্বাস্থ্যকেন্দ্র থেকে ছোটখাটো রোগের জন্য চিকিৎসাগুলো, সেগুলো কিন্তু এখন আমরা গ্রামের মানুষকে পরিষেবা দিতে পারি। যেমন হচ্ছে সুগার, প্রেসার, গ্রামের মানুষ সাধারণত ওগুলো তো চেক করে না সাধারণত, তা এখন কিন্তু আমরা অনেক তাদের সচেতন করতে পেরেছি, এবং তারা আসেন সেন্টারে, তারা সুগার প্রেসার চেক করেন, সেগুলো যদি বাড়া থাকে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারকে দেখিয়ে তাদেরকে সুগার প্রেসারের ওষুধ দেয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিষেবা দিতে পারি। যেমন টিবি রোগী এখন কমে গেছে, আগে যেমন অনেক টিবি পেশেন্ট ছিল, প্রতিনিয়ত আমাদের সেন্টারে নিয়ে এসে তাদের কফ টেস্ট করে, তাই সেগুলো আমরা এখন খুবই কমিয়ে আনতে পেরেছি, এবং আমাদের সেন্টার থেকে টিবি পেশেন্টদের ডটসের মাধ্যমে আমরা ওষুধ দিই, তারা আমাদের সামনে ওষুধ খেয়ে অনেক পেশেন্ট ভালো হয়েছে। লেপ্রোসি এখন আর নেই বললেই চলে। যেমন আমার স্বাস্থ্যকেন্দ্রে এখন লেপ্রোসির পেশেন্ট নাই। আর এবং গর্ভবতী মা আর বাচ্চাদের তো আমরা পরিষেবা দিয়ে থাকি। আগেকার দিনে কি হতো, অনেক বাচ্চা ইঞ্জেকশন নিতে চাইতেন না, সেইগুলো আর এখন নেই, মানে ইমিউনাইজড হয়নি এরকম মা বাচ্চা আর এখন পাওয়া যায় না। সবাই স্বাস্থ্যকেন্দ্রে আসে, পরিষেবা নেয়, আমরাও যাই, যে পরিষেবাগুলো বাড়িতে দেওয়ার কথা আমরা সেগুলো দিয়ে থাকি এবং তেনারাও আসেন আমাদের সাবসেন্টারে পরিষেবা নিতে। আর পালস পোলিও, পোলিও টিকাকরণ সেগুলোও আমরা করে থাকি। পোলিও খাইনি এরকম বাচ্চা আর এখন পাওয়া যায় না। আমরা মোটামুটি আগের থেকে এখন পরিষেবা দিয়ে দিয়ে মানুষকে সচেতন করতে পেরেছি। কোনো ব্যক্তি আছে যে তিনি ওষুধ পাননি বা পরিষেবা দিতে পারা যায়নি, এরকম আর এখন পরিস্থিতি নাই। আগের থেকে এখন অনেকটাই ভালো হয়েছে।
5: আপনাদের স্বাস্থ্যকেন্দ্রে কি ডাক্তার আসেন?
4: না, আমাদের স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আসেন না, সিএইচও দিদিটা পোস্টিং আছেন। কোনো রুগী আসলে রোগের সিমটম ওনারা বলেন, দিদিরা ডাক্তারবাবুর সাথে টেলিমেডিসিন মারফত, সরকারি হসপিটালে ডাক্তারদের সাথে তো ট্যাগ করা আছেন, ওনারা চিকিৎসা প্রেসক্রাইব করে দেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী সিএইচও দিদি ওষুধ দিয়ে থাকেন। আর যেগুলো রেফার করা হয় সেগুলোকে আমরা ধনিয়াখালী স্টেট জেনারেল হসপিটালে রেফার করা হয়।
5: এএনএম কর্মীদের কি ফিল্ডে কাজ করতে হয়? ফিল্ডে যেতে হয়?
4: হ্যাঁ, আমাদের এএনএম দের ফিল্ডে যেতে হয়। আমি সোম বুধ শুক্র সেন্টারে পরিষেবা দিয়ে থাকি, যে গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের বা ইমিউনাইজেশন হয় যেদিন বাচ্চাদের ইমিউনাইজেশন, কিন্তু ফিল্ডেও ভিএইচএনডি করতে যাই আমরা, বা অঙ্গনওয়াড়ি স্কুলগুলোতে আমরা যাই, মাদার্স মিটিং করি, তারপর প্রাইমারি স্কুল হাই স্কুলগুলোতেও যাই, অ্যাডোলেসেন্ট গার্লদের নিয়ে বয়েদের নিয়ে মিটিং করি। ফিল্ডে যেমন গর্ভবতী মায়েদের ফোর্থ চেক আপ, যেটা 36 উইকসে সাবসেন্টারে আসার তখন মায়েদের অসুবিধে আমরা বাড়িতে গিয়ে করে থাকি। তারপর প্রসূতি মায়েদের পরিষেবা আমরা বাড়িতে গিয়ে দিয়ে থাকি। মনে করুন হয়তো কোনো একটা ম্যালেরিয়ার পেশেন্ট বেরিয়েছে বা ডেঙ্গুর পেশেন্ট বেরিয়েছে, তাহলে আমরা তার আশেপাশে 50টা বাড়ি ভিজিট করতে যেতে হয় আমাদের।
5: আপনাদের সঙ্গে আশা কর্মীদের যে ব্যাপারটা, এইটা একটু বলুন।
4: 1000 পপুলেশনে একজন আশা কর্মী নিয়োগ, আর আমরা হচ্ছে সাবসেন্টার অনুযায়ী দুজন দিদি আছে, ফার্স্ট এনএম দিদি, সেকেন্ড এনএম, আমার সেন্টারে একজনই দিদি আমি। আর আমার যেহেতু পপুলেশন 6336, সেই জন্য আমার 6টা আশা, সেই অনুযায়ী আশা দিদিরা বুধবার দিন সেন্টারে আসেন, ওনাদের যা রেজিস্টার পত্র আছে সেগুলো মেনটেন করেন, আমরা রিপোর্ট নিই, আর ইমিউনাইজেশন ক্যাম্প যেদিন থাকে আসেন। তাছাড়া ওনাদের কাজ হচ্ছে ফিল্ডে বাচ্চাদের যে ইমিউনাইজেশনের ডিউ লিস্ট করি, ওনারা ডিউ লিস্ট অনুযায়ী বলে আসেন যে অমুক তারিখে ক্যাম্প আছে বাচ্চাদেরকে আনার জন্যে।
5: কিশোর কিশোরীদের বিবাহ এখানে হয় না, রোখা গেছে?
4: না, অল্প বয়সের বিবাহ এখনো অবধি পুরোপুরি রোখা যায়নি। অ্যাডোলেসেন্ট গার্লস স্কুলে স্কুলে আমরা মিটিং করি, আমাদের সেন্টারেও মিটিং করা হয়, বা ভিলেজে গিয়েও আমরা মিটিং করি, ভিএইচএনডি অঙ্গনওয়াড়ি সেশনগুলোই মায়েদের গ্রামের মানুষদেরকে জড়ো করে, কিন্তু এখন অবধি পুরোপুরি কমানো যায়নি। যেগুলো টিনেজ বিয়ে করে চলে আসছে আমরা 1098 ফোনও করি এবং তেনারাও তাদের ব্যবস্থা করেন, প্রশাসনের দিক থেকেও ওনারাও সাহায্য করেন। কোনো বাড়িতে যদি ওরকম বিবাহ দেওয়া হয় আমরা পঞ্চায়েতে বলি, ওনারাও সাহায্য করেন, কিন্তু পুরোপুরি আমাদের গ্রামীণ এলাকায় টিনেজ বিবাহ এখন অবধি বন্ধ করা যায়নি।
5: সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায়?
4: হ্যাঁ, আমাদের মায়েদের জন্য গর্ভবতী মাকে যতবার দরকার ততবারই কিন্তু অ্যাম্বুলেন্স আসে, আর ডেলিভারির জন্য অ্যাম্বুলেন্স আসেন, বাচ্চা হয়ে গেলে ফেরত দিয়ে যান। আর যেগুলো বর্ধমান মেডিকেল বলুন বা কলকাতা মেডিকেল কলেজই বলুন বা আরামবাগ হসপিটাল বলুন, ওখানেও 102 ফোন করলে গাড়ি আমাদের এখানে আসে।
0: গ্রামের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত তুলে ধরেন পেশায় শিক্ষক মিঠুন ঘোষ।
6: গ্রামে একটা স্কুল আছে যেখানে আমি পড়াশোনা করেছি, স্কুলটা মাধ্যমিক স্কুল, শ্রীরামপুর রাধারানী বিদ্যা মন্দির বলে। স্কুলটা গ্রামের মধ্যে হলেও স্কুলের বিল্ডিং এবং পরিকাঠামো আগেকার তুলনায় এখন যথেষ্ট ভালো, ঘরও আছে, টিচারের সংখ্যা যদিও কিছুটা সমস্যা আছে কিন্তু তাও আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। একটা প্রাইমারি স্কুল আছে পাশে রাধারানী গ্রামে, আর এখানে হাই স্কুল বলতে 10ঘড়াতে একটা হাই স্কুল আছে, মানে আমাদের এখানে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে মাধ্যমিক পড়ে তারা হয় ইছাপুর হাই স্কুল তারকেশ্বরের দিকে গেলে, আর নতবা 10ঘড়া হাই স্কুলে তারা যায়, কলেজে কেউ ভর্তি হতে যায়। তাহলে এখানে আমাদের তারকেশ্বরের যে ডিগ্রি কলেজ, নামই হচ্ছে তারকেশ্বর ডিগ্রি কলেজ, সেখানে অনার্স পাস এবং সমস্ত সাবজেক্টই সেখানে আছে। এছাড়া কাছে আমাদের সেটা 10 কিলোমিটারের মধ্যেই, আর পিছন দিকে 10 কিলোমিটারের মধ্যে ধনিয়াখালী সরস সেন্টিনারি কলেজ, সেই কলেজটাও সমস্ত পরিকাঠামোই বর্তমানে ভালো। এবং আরেকটু দূরে গেলে আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 কিলোমিটারের মধ্যে আরো দুটো কলেজ আছে, একটা হচ্ছে চাপাডাঙ্গায় চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় এবং হরিপালে হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়, এবং তারকেশ্বর ডিগ্রি কলেজের মধ্যে ওপেন ইউনিভার্সিটিও আছে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি বা মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা, সেখানে যা ডিস্টেন্স মোডে কেউ করতে চায় তারা সেখানে পড়াশোনা করতে পারে। একটা শ্রেণীর ছেলে মেয়েদের মধ্যে যেমন পড়াশোনা আগ্রহ যথেষ্টই আছে, তারা যথেষ্টই ভালো, এবং আমাদের এই গ্রামের স্কুলের রেজাল্ট আমরা যখন প্রথম সে সময় ভালো হতো এখনো হয়, কিন্তু আবার কিছু কিছু সমস্যা তো কিছু ছেলে মেয়েদের মধ্যে আছেই। যাই হোক, আমি যেহেতু মাস্টারমশাই, আমি তাদের দোষ দিতে পারি না। এটা মনে হয় সমাজে সামগ্রিক একটা রোগ। আমরা সবাই চেষ্টা করছি যারা পিছিয়ে পড়ছে বা যাদের এখনো পড়াশোনার গুরুত্বটা বুঝতে পারছে না, তাদের যাতে মূল স্রোতে আনা যায় সেই চেষ্টাটা আমরা করছি। সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর মাধ্যমে স্কুল ড্রপ আউটের সংখ্যা আগের তুলনায় কমেছে, বিশেষ করে মেয়েদের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে মিড ডে মিল সিস্টেম, সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে মেয়েদের মধ্যে যে স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা এটা অনেক কমেছে। কিন্তু লকডাউনের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা শ্রেণীর ছেলেরা সার্টেন এজের পরে তারা কিন্তু আর স্কুলমুখী হচ্ছে না, যেটা লকডাউনের আগে সমস্যাটা অতটা ছিল না। কিন্তু লকডাউনের পর এটা সমস্যাটা আগের তুলনায় একটুখানি বেড়ে যায় ছেলেদের মধ্যে, কিন্তু মেয়েদের মধ্যে স্কুল ছাড়ার প্রবণতা অনেক কমেছে। যে সমস্ত কলেজ মেয়েরা আগে পড়াশোনা করতো না, তারা কিন্তু স্কুলে আসছে। আবার স্কুলেও আসছে না, তবে আগের থেকে পরিস্থিতি একটু ভালো, মানে অনেক ছেলে মেয়ে আবার স্কুল আসছে।
3: গ্রামে স্কুলে অনেক ফার্স্ট জেনারেশন লার্নারও আছে, সেক্ষেত্রে অনেক রকম অসুবিধা, মানে ফ্যামিলিগত ভাবে কোনো সাপোর্ট তারা শিক্ষাগত ক্ষেত্রে পায় না।
6: সমাজে সব শ্রেণী মানুষই আমাদের গ্রামে আছে, কিছু কিছু পাড়া আছে, যেমন আমাদের গ্রামে একদিকটা বাউরি পাড়া আছে, একদিকটা ট্রাইবাল পাড়া আছে, একটা গ্রামের একটা পোর্শনে মাঠের ওদিকটা পুরোটাই ট্রাইবাল পাড়া, এদিকটা এসসি পাড়া একটা বিশাল অংশ জুড়ে আছে। তাদের মধ্যে অনেক ছেলে মেয়ে ফার্স্ট জেনারেশন লার্নার আছে, যদিও তাদের মধ্যে যে 100% স্কুলে আসছে সেটা বলবো না, কিন্তু আগের তুলনায় স্কুলে এই জেনারেশনের মধ্যে বা এই সমাজের মধ্যে ছেলে মেয়েদের যে স্কুল পাঠানোর যে ইচ্ছাটা সেটা আগের তুলনায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেকটাই বেড়েছে।
3: আপনাদের গ্রামে মূলত কি কি ধরনের জীবিকার মানুষ বাস করেন?
6: আমাদের গ্রামে মূলত চাষি, আমরাই যেমন চাষি, কুমোর আছে দু একটা ফ্যামিলি, কিন্তু তাদের জমিও আছে, মানে তারা জমি চাষও করে। কিন্তু আমাদের গ্রামে প্রায় 70-80% মানুষ তারা এখনো তাদের বাড়ি, হয়তো কিছু কিছু ছেলে এখন হয়তো সরকারি বা বেসরকারি দিকে চাকরি করছে, কিন্তু সংখ্যাটা তুলনামূলকভাবে অনেকটাই কম। বেশিরভাগ মানুষই কৃষিজীবী এবং কৃষিকাজের উপরে নির্ভরশীল। কর্মকার পাড়াটা একটা আছে, যদিও তারা ওদের নিজস্ব পারিবারিক যে বিজনেস, যেটা সোনার উপর যে কাজ, সেখান থেকে তাদের অনেকটাই সরে এসছে, হয়তো তারা করছে। একটা ফ্যামিলি যদি তাদের মধ্যে 4টে ভাই থাকে, একজন হয়তো দেখা যাবে সেই কর্মকার বা তাদের নির্দিষ্ট জীবিকার মধ্যে সীমাবদ্ধ, বাকি 3টে ভাই কিন্তু হয়তো দেখা যাবে সেই জমি চাষবাসের উপরই তারা নির্ভরশীল হয়ে পড়ছে আস্তে আস্তে। প্রান্তিক চাষি, দেখুন আমাদের যে জমি আমরা নিজেরা চাষ করতে পারি না, সারাদিনই কর্মসংস্থানের জন্য কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকি, ফলে আমাদের মধ্যে আর ওই সময়টা নেই যে জমিতে গিয়ে পড়ে থাকা। অ্যাকচুয়ালি জমি চাষ করতে গেলে তো জমির প্রতিদিন সময় দিতে হবে, ফলে সেই সময়টা আমাদের মধ্যে অতটা নেই, ফলে আমাদের কিন্তু ভরসা এই আমাদের যে ট্রাইবাল পাড়া এবং বাউরি পাড়া যারা আছে তাদের উপরই কিন্তু ভরসা, তা আমাদের জমি ওরাই ভাগে করে।
0: শ্যামল বেজ আমাদের বলছিলেন,
7: আমার সেলুন আছে, বাবা চলে যাওয়ার পর দাবন আমি করি, একটু গান টান করি সন্ধ্যেবেলা, মানে অবসর টাইমটা একটু গিয়ে হরিনাম করি। একটা মানে আমাদের জায়গা আছে, সেখানে 5-7 জন আছে, হরিনাম টরিনাম করি। বাড়িতে বাড়িতে যাই, সত্যবান হলে পরে গান গেয়ে দিয়ে আসি, কেউ বা মারা গেল দাহ করার জন্য যাই সেখানে, বা ঘাট সাধুতে গান টান করি, কারো বাড়িতে ভোগ টোক হলে সেখানেও গিয়ে একটু হরিনাম করি।
3: দল আছে এরকম?
7: দল আছে, 7-8 জন আছি আমরা, বহুদিন ধরেই গান করছি, ছোটবেলা থেকে খোল বাড়াতুম বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে আস্তে আস্তে একটা আমাদের দল হয়ে গেছে, সব 5 জনকে নিয়ে করেছি। খোল করতাল সব কিনেছি, বাবা খোল বাড়াতো, বাবার সঙ্গে গিয়ে খোল চাবাতুম, দু পাশে চাবাতে চাবাতে শিখে গেছি।
3: কোন সময় আপনাদের হরিনাম বেশি হয় এখানে? যে
7: এটা ধরুন না, আমাদের সত্যনারায়ণটা তো এমনি অবস্থা পূর্ণিমিতে হয়, এতে যা হয়, এবার কেউ মারা গেলে সেটাও ওটা কোনো ইয়ে নয়। বৈশাখ জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাসে ভোগ টোক হয়, তো কেউ বললে বাড়িতে গিয়ে এই সময়টা গিয়ে খাওয়া হয়। কাতি মাসে ওই ব্রত বলে না একটা আছে, প্রভাতী গান 1 মাস আমরা করি, 3:30 সময় উঠে ভোরবেলা যাদের বাড়িতে করি তাদের বাড়িতেই করি। শেষের দিনে আমরা ওই একটা বেড়া নাম দিই, পুরো গ্রামটা ঘুরি, ভোরবেলা বেরিয়ে বেড়া নাম দেওয়া হয়, সবাই মিলে বেরিয়ে রাস্তা দিয়ে গান করতে করতে যাওয়া হয়। হরি

0: তাহলে
1: গ্রামের যুবক অর্ণব ঘোষ নানান কথার শেষে তার প্রিয় কবি শুভ দাশগুপ্তের কবিতা শোনান।
2: আমি গণিতে মাস্টার্স করেছি, বিএড করার পর এখন এমফিল করছি। গণিত ছোট থেকেই ভালো লাগার বিষয়, তা বলে আমার কাছে মানে সংখ্যার আর শব্দের সংঘাত নেই আর কি। মানে আমি সাহিত্যও ভালোবাসি, সাহিত্য চর্চাও করি, চর্চা বলতে আবৃত্তি করতে বেশি পছন্দ করি, টুকটাক লেখালেখি যেটা মনে হয় লিখি নিজের মতো করে, বেশি লেখা পড়তে ভালোবাসি, নাটক করি। নাটকের চর্চা তো ছোট থেকেই দেখে আসছি, নাটক যাত্রা ইদানিং হয়তো একটু বন্ধ আছে, এবং আমাদের বাড়ির প্রত্যেকেই যাত্রার সাথে, বাবা কাকা জেঠু বাড়ির পাশেই গাজনতলা বুড়ারতলা, সেখানে প্রত্যেক বছর নিয়মিত একটা বা দুটো করে যাত্রা হতো। ইদানিং এখানে কালচারটা একটুখানি হয়তো কমেই গেছে বলতে গেলে, গাজনটা এখন বন্ধ তাই। নাহলে গাজনের সময় তো আমরা স্পেশালি আমাদের বাড়ির মানুষরা, ভাইরা কাকুরা জেঠুরা, আমরা মিলে উদ্যোগ নিয়ে একদম 8-10 দিন ব্যাপী সাংস্কৃতিক একটা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের প্রোগ্রামের কালেকশন থাকে, সব রকমের পুতুল নাচ থেকে শুরু করে গানের অনুষ্ঠান সব রকমই হয় বা হয়েছে। গাজনটা আমাদের মোটেও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আটকে নেই, যেহেতু বাবা বুড়ো রায়ের গাজন, বুড়ো রায় নিজে যেহেতু শিবের লৌকিক গ্রামীণ রূপ, তুলনামূলক যে শিবের যে রুদ্রমূর্তি থেকে সরে এসে একটু মায়াময় রূপ বলা যেতে পারে, এবং তার যে পুরোহিত বা পূজারি অব্রাহ্মণ এই রীতি মেনে চলে আসছে। আমাদের গ্রাম অনেক বর্ধিষ্ণু গ্রাম, অনেক বড় গ্রাম, অনেক ধরনের সম্প্রদায়ের মানুষ বাস করে, এমনকি অন্যান্য ধর্মের মানুষরাও এই গাজনে অংশগ্রহণ করে, তারা আসেন, মেলায় থাকেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাই খুব ছোট থেকে খুব একটা মানে রিচ কালচার দেখে আমরা বড় হয়েছি, সেটা আবার ফিরে আসুক, এটা যে বন্ধ আছে এজন্য মানে আমার নিজেকেও যেন দায়ী মনে হয়, আর নিজেরও খারাপ লাগে যে হয়তো করতে পারছি না, তার তো একটা অংশ আমিও, হলে যেমন আমরা অংশগ্রহণ করি ভালো লাগে, না হওয়ার পেছনেও হয়তো নিজেদের কোথাও একটা দায় লুকিয়ে থাকে। আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে, এককভাবে কেউ করতে পারবে না, সমষ্টিগত উদ্যোগ প্রয়োজন একটা। আমার খুব পছন্দের হচ্ছে শুভ দাশগুপ্তের কবিতা, শুভ দাশগুপ্তের একটি কবিতা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন, তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে, তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দের খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর, তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো, সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিনই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন, ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পাততাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, তোকে আমরা একে একে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম, বাবা বলতেন বড় হও মানুষ হও, তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো, তুই জিজ্ঞেস করতিস মা বড়তে মানে কি মা, আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, আমার খোকন যেন সত্যিই মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর, অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে, তোর বাবা বাসস্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা, সামান্য স্কুল মাস্টারিতে কি বায় হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু, দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না, তোর বাবার জামা সেলাই করতাম আর বার বার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও, উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবজি দুধ রাখতে হবে আরো আছের, দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষে উঠবে কি করে, ভাবছি আরো দুটো টিউশনই নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন, বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখতো, তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা দিন দিন ভেঙে পড়ছে, শাড়িটা তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধাড়ি আনবো, আমি বলতাম ধুর বাদ দাও তো, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে,
0: কত খরচ?
2: উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আল্পনাত্ম উঠোনের আগাছার ছোপে।
0: আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার।
2: ঈশ্বর আমাদের নিরাশ করেননি।
0: তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন আরো পড়ো, উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে, মনে আছে খোকা? প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দুকামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকে তো দিয়েছিল।
2: সেই বাড়ি,
0: সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি ওই বাড়িতেই তো। আশ্বিনের ছোট বিকালে তোর মনে আছে খোকুন, তোর বাবা যে দিনটাতে চলে গেলেন মনে আছে? তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে, সদ্য স্বামীহারা, আমি সেদিন

0: তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। খোকন, তুই বোধহয় আর এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।
1: 68 বছরের প্রবীণ কুমুদ কান্তি ঘোষ গ্রামের বিখ্যাত গাজনতলা নিয়ে বলেন,
2: বাবা বুড়ো রায় কাম্য দেবতা, এবং আমাদের বাড়ির সঙ্গে বাবা বুড়ো রায়ের একটা যেন গভীর সংযোগ ছিল। আমার পিসিমা বাল্য বিধবা ছিল, আমার বাবা তাকে এনে এখানেই রেখেছিল। ওই ধর্মরাজ বাবা বুড়ো রায় আমার পিসিমাকে পুজো করার জন্য রাত্রে স্বপ্ন দেয়, কিন্তু বাবা পুজো করতে দেননি ওনাকে। এই ধর্মরাজ ঠাকুর যিনি এখানে এনেছিলেন এক ছুতোর বুড়ি, সে আগেকার দিনে বড় যে ধামা, সেই ধামায় চিড়ে নিয়ে ধনেখালি বাজারে বিক্রি করতে যেত। সেই চিড়ে বিক্রি করে ফেরার সময় আকুলদহ নামে এক দিঘির পাড়ে এক গাছের ছাওয়ায় বৈশাখ মাস অত্যন্ত রোদে ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। সেইখানে ওকে ধর্মরাজ বাবা বুড়ো রায় স্বপ্ন দেয়, বলে আমি এই জলে আছি, তুই চান কর, এখানে পড়লে আমাকে পাবি, আমি তোর সঙ্গে যাব। বুড়ি তখন দেনেন দেন ধরমর করে উঠে পড়ে, উঠে ওই পুকুরে চান করে। চান করে দেখে হাতে একটা বড় চাকতি মতন পাথর, কোষ্ঠী পাথর যেটা বলে, সেই পাথরের উপর বুড়ো রায়ের চারচৌকো যে মূর্তি, সেই মূর্তি উঠে আসে হাতে। কিন্তু সেটা চারজন মিলে আমরা চাগাই, সেই পাথর এখনো বাবা বুড়ো রায়ের ঘরে আছে, মন্দিরে আছে এখনো, সেটাও পূজিত হয়। সেই পাথরটা উনি নিজেই চাগিয়ে ধামায় করে এই আমাদের গ্রামের মাঝখান, এই যে বাবা বুড়ো রায়, এই যে ধর্মরাজ আছেন এখানে, ওইখানে এসে ভারী হয়ে যায়। জল খাবেন বলে নামিয়েছিল, জল খেয়ে আর ওই ধামা তুলতে পারেননি। উনি যখন এনেছিলেন তখন জমিদার প্রথা চলছিল, তা ওই জমিদারদের ডাকে এবং বিভিন্ন গ্রামের মোড়লদেরও ডাকে, ডেকে এ রীতি বৃত্তান্ত বলে। তখন গ্রামের লোক ওইখানেই একটা ছিটে বেড়া দিয়ে ছোট মন্দিরের মতন করে, সেইখানে বাবা পূজিত হতেন। তারপর পরপর মন্দির হয়েছে, জমিদাররা বা বিভিন্ন যাদের সম্পত্তি ভালো ছিল তারা বুড়ো রায়কে কিছু সম্পত্তি দান করেছিল, তাতে নিত্য সেবা হয় এখনো বাবার। প্রায় 7-8 জমি বাবা বুড়ো রায়ের আছে, তার থেকে নিত্য সেবাটা হয়। এটা প্রায় আপনার 250-300 বছর বটেই, অব্রাহ্মণের হাতে পুজো নেয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে চাঁদ ওঠে মঙ্গলবার, সেই মঙ্গলবারে বাবার গাজনের ঘটস্থাপন হয়। এখানে মেনলি উৎসবটা হয় 12 দিন ধরে বাবা ধর্মরাজের গাজন। এই গাজন উৎসবের মূল যেটা আকর্ষণ সেটা হচ্ছে ওই যে খাঁড়া, যেটা করে পাঁঠা বলি দেওয়া হয় যে খাঁড়া, সেই খাঁড়া চকচক করে একবারে এত ধার দেয় যে ওখানে শুলি কেটে যাবে। যারা সন্ন্যাস নেয় তাদের ঘরে ওই মঙ্গলবারে ঘট বসলে বুধবার দিন থেকে বাবার কাছে পড়তে হয়। কোনোবারে 7 জন, কোনোবারে 9 জন, কোনোবারে 11 জন, কোনোবারে 13 জন পর্যন্ত সন্ন্যাসী আমরা দেখেছি। তাই 13টা শাল হয়, শাল মানে ওই যে বাঁশের যে চৌদল করে তার উপর ওই কাত্তানগুলোকে আড়াআড়িভাবে উঁচু করে বাঁধা থাকে, এমনভাবে বাঁধা থাকে একটু নড়বে না। গামে নাববার মুখে বাজলা পুকুর, যেটা হচ্ছে প্রতিষ্ঠা করা পুকুর, ওই বাজলা পুকুরের যে ঘাট আছে সেই ঘাটে সন্ন্যাসীরা যায়, ওইখানে চান করে, ওখান থেকে ওদেরকে ওই খাঁড়ায় শুয়ে পরপর শাল এখানে নিয়ে আসা হয় এবং মন্দিরের চারপাশে 7 বার ঘুরিয়ে তারপর মন্দিরে প্রবেশ করানো হয় ওদের। অথচ লোক দেখে যে এদের পিঠে কোনো দাগও নেই, কাটেও নেই, এইটাই মাহাত্ম্য। এইটা দেখার জন্যে বহু দূর দূরান্ত থেকে লোক এখানে আসে, প্রায় 40

হয়ে গেল বাবা বুড়ুরায়ের এই গাজনের সঙ্গে জড়িত আছি। আমরা আগে ওখানে যাত্রা ফাত্রা করেছি, ধর্মের গান হয়, এর গাহক আলাদা। ওই পাটায় নাচ করবে, পাটায় নাচ করে ধর্মের যে গান হয়, ওই রানী রঞ্জাবতী যে সালে ভর দিয়েছিল, রানী রঞ্জাবতীর গল্প এই ধর্মরাজের গানে গাইতে হয় রেগুলারই, একবার বিকালে একবার রাত্রে। এইগুলো হয় যাত্রা আমরা করতাম অ্যামেচার পার্টি।

0: না দামোদর নদী, সমস্ত ধরনের মানুষজন আপনি এখানে দেখতে পাবেন। বিভিন্ন পেশার কুম্ভকার রয়েছে, কর্মকার রয়েছে, নরসুন্দর রয়েছে, এমনকি বয়ন শিল্পী যারা তন্তুবায় তারাও ঘর আছেন আমাদের গ্রামে। এছাড়া সদ্গো নমশূদ্র তারাও রয়েছেন গ্রামে। সব পাশাপাশি ভাবে ভালোভাবেই মিলেমিশে থাকে। আমাদের গ্রামে মনসার একটা পুজোর প্রচলন আছে, খুব প্রাচীন মনসা পুজো। আমাদের গ্রামের পাশ দিয়ে না বিপিআর রেল লাইন গেছে, যেটাতে এখন আর তো রেল চলে না, বেঙ্গল প্রভিনশিয়াল রেলওয়ে। তারকেশ্বর থেকে এই রেলপথ ছিল মগরা পর্যন্ত। তারপরে আমাদের সামনে একটি প্রাচীন অশ্বত্থ গাছ রয়েছে, সেই অশ্বত্থ গাছে যে বৃক্ষ পুজোর চলটাও কিন্তু রয়েছে। এছাড়া গোলাম আলী সাহেব বলে একটি মাজার রয়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে কোনো শুভ অনুষ্ঠান যদি বাড়িতে করা হয়, বাবা গোলাম আলীর কাছে পুজো দিতে যান। সুতরাং এই গ্রামে কিন্তু হিন্দু মুসলমান সবাইকার মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বা সৌহার্দ্যটাও রয়েছে। আর ধনিয়াখালীর যে তাঁত, সেটা আমাদের গ্রাম থেকে 10-12 কিলোমিটারের মধ্যে। আর গ্রামের খুব কাছে রয়েছে দশখরা। দশখরা বিখ্যাত একটি বর্ধিষ্ণু জনপদ। দশখরাই হচ্ছে আমাদের কাছাকাছির বাজার।
1: আজকের বাংলার মুখ অনুষ্ঠানে হুগলি জেলার বাসলা শ্রীরামপুর গ্রামের কথা শোনালাম। গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছে সঞ্জয় দত্ত। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ক্ষমতাপ্রাপ্ত কমিটি দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অকৃষি জীবিকার অধীনে থাকা প্রস্তাবগুলি পর্যালোচনা করেছে। মহিলা পরিচালিত গ্রামীণ উদ্যোগগুলিকে শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ আরও সুগম করার লক্ষ্যে এই বৈঠক। গ্রামোন্নয়ন সচিব রোহিত কানসাল এই বৈঠকে পৌরোহিত্য করেন। আলোচনায় গ্রামের মহিলাদের জীবিকার সুযোগ নির্মাণ এবং ৬ কোটি লাখপতি দিদি তৈরির জাতীয় লক্ষ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা অ্যাকাউন্টে না আসায় বিক্ষোভের বিস্ফোরণ ঘটল পশ্চিম বর্ধমানের বরাকরে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগে আজ কুলটি থানার অন্তর্গত রামনগর কল্যাণেশ্বরী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতিমাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও আবেদন করার দীর্ঘদিন পরও বহু যোগ্য মহিলা এখনও টাকা পাচ্ছেন না। প্রশাসন বা ব্যাংকের তরফেও কোনো স্পষ্ট উত্তর মিলছে না। বকেয়া টাকা অবিলম্বে অ্যাকাউন্টে ট্রান্সফার করার দাবিতে তাঁদের এই পথ অবরোধ। দ্রুত সমস্যার সমাধান ও প্রাপ্য টাকা না মিললে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে ৫ দিনের ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। নতুন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল এই প্রদর্শনীর উদ্বোধন করেন। ২৬ আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। নতুন ফৌজদারি আইনে কী কী পরিবর্তন আনা হয়েছে, আইনের গুরুত্বপূর্ণ বিধানগুলি কীভাবে সাধারণ মানুষের উপকারে লাগতে পারে তা সহজভাবে তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে। অনুপ্রবেশ ও সীমান্তে চোরাচালান রুখতে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় গঙ্গা ও তীরবর্তী চর এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ। নদীপথে চোরাচালান ও অন্য অপরাধমূলক কাজ বন্ধে নৌকা নিয়ে গতকাল দীর্ঘক্ষণ অভিযান চালায় পুলিশ। বিভিন্ন দুর্গম চর এলাকায় আকাশপথে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয়। আগামী দিনেও এমন অভিযান চলবে বলে

0: জানিয়েছে। তারাপীঠ ও কলকাতার হোটেলের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন শহরের অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে নড়ে চড়ে বসেছে প্রশাসন। বহরমপুরের বহুতল হোটেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালায় দমকল দপ্তর। বহরমপুরের বেশ কিছু নামী বেসরকারি হোটেলের অগ্নি নির্বাপক যন্ত্র, জরুরি আপৎকালীন সিঁড়ি এবং অগ্নি সুরক্ষা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হয়। বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। সংশ্লিষ্ট হোটেলগুলিকে 7 দিনের মধ্যে গাফিলতি ও ত্রুটি শুধরে নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায়। ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: এখন শুনুন আধুনিক গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

অনুষ্ঠানের শুরুতেই আমরা যে গানটি শুনলাম সেটি স্বামী সত্যানন্দের লেখা এবং প্রবীর মজুমদারের কথায়। দেবব্রত বিশ্বাসের গাওয়া আধুনিক গান শুনছি আমরা। এবারে ভবানীপ্রসাদ মজুমদারের কথায় অনাথ বন্ধু দাসের সুরে এই গানটি।

কে গো তুমি নাটোয়ার, গানটি শুনলেন মনীন্দ্র রায়ের কথায় এবং অনাথ বন্ধু দাসের সুরে। দেবব্রত বিশ্বাসের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটির রচয়িতা স্বামী সত্যানন্দ এবং সুর করেছেন প্রবীর মজুমদার।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক। নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
3: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

অনুষ্ঠানের শুরুতেই আজ আপনাদের জন্য রাজশ্রী ভট্টাচার্যর গাওয়া গান, কথা সৌমিত্র মজুমদার, সুর উদয় কুমার দাস।

মানসী ঘোষ দস্তিদারের গাওয়া গান, অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের সুর, কথা অজয় মুখোপাধ্যায়।

পরপর দুখানি গান শুনলেন। শুধু তোমারই জন্য মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে, অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের কথায়, অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের সুরে এবং জিয়াউর রহমানের কথায়। আর এবারে শুনলেন গতকাল কেন এলে না, শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, মনীন্দ্র ঘোষের কথা, সুর স্বপন মাসচারক। রমগীতি অনুষ্ঠানের এবারের শিল্পী মলয় ঘোষ, কথা বিজ্ঞানেশ্বর ভট্টাচার্য, সুর অশোক রায়।

0: শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
4: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
5: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
3: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
4: রক্তদানের জন্য শরীরে

0: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
3: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। সরকার 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনারামিন ম্যালিয়েট এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সমস্ত ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির শুকনায় গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন। মুখ্যমন্ত্রীও বৈঠকে উপস্থিত রয়েছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীরা জয়পুর ঘোষণাপত্রে সহমত পোষণ করেছেন। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক বিতাড়িত। ভারতের তৃষা চলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ছিনতাই হওয়া এমটি শিবুতে 16 জন এবং এমভি লুতুফে 6 জন ভারতীয় নাবিক ছিলেন। সশস্ত্র জলদস্যুরা ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে আলাদা আলাদা ঘটনায় এই জাহাজ দুটি ছিনতাই করে। কেনিয়ার ভারতীয় হাইকমিশন সামাজিক মাধ্যমে জানিয়েছে সব ভারতীয় নাবিক নিরাপদেই আছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, ভারত তার নাবিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পাশাপাশি বিষয়টি সোমালিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
1: As we have said this time and again, and I would like to reiterate, the welfare and safety of our seafaring community is a matter which we take very seriously and we attach very high priority to this subject. Having said that, whenever there's an issue with our seafarer community, with our seamen, we take it up with relevant authorities.
0: সরকার আর 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনারামিন ম্যালিয়েট এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সমস্ত ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকার ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে এই ধরনের ওষুধের লেবেল

0: প্যাকেজ ইনসার্ট এবং প্রচারমূলক সামগ্রীতে স্পষ্টভাবে লিখিতে হবে চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ফিক্সড ডোজ কম্বিনেশন ব্যবহার করা যাবে না। পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধানে শিলিগুড়িতে পাহাড়ের নেতাদের নিয়ে শনিবার আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি সমস্যার সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। এদিন আলোচনা শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যার সমাধানে সংবিধান থেকে যা করার তা করা হবে। নতুন কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকারের কাছে সংস্কার কোনো বাধ্যবাধকতা নয়, এটি এক অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়। সরকারের গৃহীত নীতিগুলি জনকল্যাণমুখী, উন্নয়ন ও সহায়ক ও উন্নয়নমুখী। নতুন দিল্লিতে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গত সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সংস্কারের জন্য একটি সুস্পষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করেছে, যেখানে প্রশাসনিক স্তরে সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত নীতিগত পর্যায়ে পরবর্তী প্রজন্মের সংস্কার বাস্তবায়ন করছে। শুধুমাত্র নিয়মের পরিবর্তনই করছে না, এর পেছনে মূল চিন্তাধারাকেও বদলে দেয়া হচ্ছে বলে তিনি জানান।
1: ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি আর ইনোভেশন, মানে এসে সাত সেক্টরস কি বাত কি জিন পর ভারত কা আজ বহুত জ্যাদা ফোকাস হ্যায়। আর ইসলিয়ে ভারত আজ পলিসি লেভেল পর নেক জেনারেশন রিফর্মস কর রহা হ্যায় তাকি হামারা ফিউচার সুরক্ষিত হো। গভর্নেন্স পর রিফর্মস কর রহা হ্যায়, ইজ অফ লিভিং কে লিয়ে রিফর্মস কর রহা হ্যায়, কি রিফর্মস হামারে লিয়ে কম্পালসন নাহি হ্যায়, ইয়ে হামারা কমিটমেন্ট হ্যায়, ইয়ে হামারা কনভিকশন হ্যায়।
0: নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকদের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 স্তরের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। এই অনুষ্ঠান দূরদর্শন এবং শিক্ষামন্ত্রকের স্বয়ংপ্রভা চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন, দক্ষতা বিকাশ ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রেই পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। কেন্দ্র যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ ব্রিক গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে অবস্থিত ঐতিহাসিক থোটলাকোন্ডা বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানটি পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে মহাস্তূপ, ধ্যান কেন্দ্র ইত্যাদি ঘুরে দেখেন। এছাড়া এক পের মাকে নাম অভিযানের অংশ হিসেবে ডক্টর মান্ডাভিয়া থোটলাকোন্ডায় একটি গাছের চারাও রোপণ করেন। ঝাড়খণ্ডের রামগঞ্জ জেলার বারবাকানা ওপি অঞ্চলে হেলালে মাছ ছিন্ন মস্তিকা সিমেন্ট অ্যান্ড স্টিল পাওয়ার প্ল্যান্টে টারবাইনে বিশাল বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের আগুন লাগে। ঘটনাস্থলেই 3 জন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়, অপর 1 জন গুরুতর আহত। প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড উত্তাপের কারণে প্রকল্পটির সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, যার ফলে টারবাইনটি দ্রুত ঘুরতে থাকে এবং বিস্ফোরণ ঘটে। তেলেঙ্গানা যযাদ্রি ভুবনগিরি জেলার পচমপল্লী মণ্ডলের ধোতি গুদেম গ্রামে হাজিরো ল্যাবস প্রাইভেট লিমিটেডের কারখানায় গতরাতে আচমকা একটি কেমিক্যাল রিয়্যাক্টর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরও 9 শ্রমিক। বিস্ফোরণের ফলে কারখানাটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করা তথ্যে প্রকাশ পেয়েছে, চলতি বছরের 1 মার্চ থেকে 13 জুলাই পর্যন্ত 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক ভিক্ষা চাওয়া, অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে বিতাড়িত হয়েছে। পাকিস্তানের মাদক নিয়ন্ত্রণ মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে সর্বোচ্চ 15,500, সংযুক্ত আরব আমিরশাহী থেকে 3,803 জন, ওমান থেকে 1,606 জন, বাহরিন থেকে 521 জন, কাতার থেকে 429 এবং কুয়েত থেকে 97 জন পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তি, বেআইনি অনুপ্রবেশ, মাদক সংক্রান্ত অপরাধ, ভিসা লঙ্ঘন সহ অন্যান্য অপরাধের অভিযোগে বিতাড়িত করা হয়েছে। কানাডার আলবার্ট প্রদেশে একটি গুরুদ্বারে ভোরের প্রার্থনা চলাকালীন এক ব্যক্তি ছুরিকাঘাতে 2 জন আহত হয়েছেন। এডমন্টনের উত্তর পূর্বে অবস্থিত নানকাসার গুরুদ্বার গুরশিখ মন্দিরে ভোর 5টার কিছু পরে এই ঘটনাটি ঘটে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেদেশে নির্বাচনের সচিত্র পরিচয়পত্র এবং নাগরিকত্ব প্রমাণপত্র বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। এই বিষয়টি তার নির্বাচনী প্রচারেও তুলে ধরা হবে, পাশাপাশি আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসেও পেশ করা হবে বলে তিনি জানান। বিডাব্লিউএ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের মহিলা ডাবলস জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে চীনের শীর্ষ বাছাই লিউ সেং শু ও তান নিং এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। 22 জন ভারতীয় নাবিক সহ 2টি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে মধ্যস্থতাকারী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এই সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। রাজ্যে পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। পশ্চিমবঙ্গ সফরত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠকে বসেন। পাহাড়ে রাজনৈতিক সমস্যা স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা, জিটিএ প্রধান সচিব শ্রুতিরঞ্জন মহান্তি সহ গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ এর মতো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। আজই অমিত শাহ দিল্লি ফিরে যাওয়ার কথা। আলোচনা শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধানে থেকেই যা করার তা করা হবে, নতুন কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে। রাজ্য সরকার তোলাবাজি, সিন্ডিকেটরাজ, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে চারটি পৃথক হেল্পলাইন চালু করেছে। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, সাধারণ মানুষ এখন থেকে চারটি টোল ফ্রি নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। তোলাবাজি সংক্রান্ত অভিযোগের জন্য চালু হয়েছে 155334, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের জন্য 155335, বেআইনি রাস্তা বা টোল আদায়ের অভিযোগের জন্য 55337 এবং অবৈধ মদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য 155339 নাম্বার। অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা অ্যাকাউন্টে না আসায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। পশ্চিম বর্ধমানের বরাকরে আজ কুলটি থানার অন্তর্গত রামনগর কল্যাণেশ্বরী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। অবরোধের ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। আবেদনকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়ার কথা থাকলেও আবেদন করার দীর্ঘদিন পরও বহু যোগ্য মহিলা এখনও টাকা পাচ্ছেন না। প্রশাসন বা ব্যাংকের তরফেও কোনো স্পষ্ট উত্তর মিলছে না। দ্রুত সমস্যার সমাধান এবং প্রাপ্য টাকা না মিললে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ করেন পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের মহিলারা। সকাল থেকে জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ শুরু করায় রাস্তার দুপাশে বহু দূরপাল্লার বাস ও পণ্যবাহী লরি দাঁড়িয়ে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুরুলিয়া সদর থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহিলারা পথ অবরোধ তুলে নেন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য

পরে গতরাতে কয়েক রাউন্ড গুলি শোনার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্দেশখালী ন্যাজার থানার খাস সাক্তা এলাকার এই ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন জুম্মানের বাড়ির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ন্যাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ট্রেনে গাঁজা পাচারের অভিযোগে দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি জিআরপি এসওজি এবং এনজেপি জিআরপির সাদা পুলিশ পোশাকের যৌথ দল। ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেসের ACA1 কামরা থেকে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে মোট 24 কেজি 700 গ্রাম গাঁজা। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেলগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের তরফে নিউ মার্কেট এবং সংলগ্ন এলাকার 17টি হোটেল ও অতিথিশালার মালিক, লিজপ্রাপ্ত সংস্থা এবং ম্যানেজারকে নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হয়। প্রতিটি প্রতিষ্ঠানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় ছাড়পত্র, নিরাপত্তা বিধি মেনে চলা হচ্ছে কিনা এবং অন্যান্য আইনগত বিষয় খতিয়ে দেখা হয়েছে। আলিপুরদুয়ারের হাসিমারা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে আজ ভুটানের একটি বাস আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ সূত্রের খবর, গাড়িতে আগে থেকে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল। বাস সারানোর জন্য ওই হাইওয়ে ধরে ধূপগুড়ি যাচ্ছিলেন চালক, তার মধ্যেই শর্ট সার্কিটের কারণে আচমকা আগুন লেগে যায় বাসটিতে, তবে চালক প্রাণে রক্ষা পেয়েছেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য পেটের যন্ত্রণা নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আপাতত স্থিতিশীল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দীঘা হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 224 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 5টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। মহিলা মহল বিজ্ঞাপনের পর
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মানাপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মানাপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মানাপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
4: আছে তো বাবা, CKYC আইডি।
3: CKYC মানে?
4: ব্যাংক তোমার KYC রেকর্ডগুলো CKYC রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-digit CKYC আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় KYC আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
3: বাহ, RBI এ কথা বলে।
4: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: মহিলা মহল উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলা মহলে। আজকে আপনাদের সঙ্গে এক কলমে দুই নারী নিয়ে রয়েছে আপনাদেরই বন্ধু আমি আত্রেয়ী সমাজপতি। আশা করি সকলেই ভালো আছেন। আর আজ আপনাদেরই পাঠানো চিঠি নিয়ে পড়ব আজকের অনুষ্ঠানে আজ এক কলমে দুই নারী। প্রথমে যে মেলটি পড়ব সেটি পাঠিয়েছেন শুক্লা হালদার পঞ্চশায়র কলকাতা থেকে। প্রিয় মহিলা মহল, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে রাধা এবং চন্দরা সম্পর্কে দুই যা, এদের নিত্যকলহ খুব স্বাভাবিক ব্যাপার। পাড়া প্রতিবেশী এমনকি ওদের স্বামীরাও এটা তেমন আমল দেন না। দিনমজুর দুই ভাইয়ের সম্প্রীতি সদ্ভাব বজায় থাকে। রাধা বড় যা হলেও অগোছালো, অবিন্যস্ত এবং ঢিলেঢালা স্বভাবের, দৈনন্দিন কাজ বা নিজের কথাবার্তাতে লাগাম দিতে পারে না। রাগের বসে বলা তার আলটপকা কথায় তার স্বামীও রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তার মাথায় দায়ের আঘাত করে। মৃত্যু হয় রাধার। অন্যদিকে ছোট ভাই ছিদামের স্ত্রী চন্দরা কিশোরীবধূ, তার কালো কালো আঁটো সাঁটো গরণের মতোই তার কথাবার্তাও অত্যন্ত সংক্ষিপ্ত এবং শানিত। তার সঙ্গে তার স্বামীর সম্পর্কটা ওই অম্লমধুর গোছের। দুজনেই একে অপরকে ভালোবাসে, অথচ অন্য পুরুষ বা রমণীর কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চায়, সেজন্য একটা ঠান্ডা যুদ্ধও চলে তাদের মধ্যে। যখন ছিদাম তার বড় জায়ের খুনের দায় অগ্র পশ্চাৎ বিবেচনা না করে চন্দরার ওপর চাপালো, তারপর যুক্তিস্বরূপ বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না বলল, তখন তার স্বামীর বলা এই কথাগুলো তার বুকে শেলের মতো বিঁধল। ব্যথায় সে স্তব্ধ হয়ে গেল। কঠিন অভিমানে সে মৃত্যুকেই আপন করে নিল। শত অনুরোধেও তার সিদ্ধান্ত বদলাল না। এর মধ্য দিয়েই চন্দরার প্রখর আত্মসম্মান বোধ এবং স্বতন্ত্র মানবী সত্তার পরিচয় পাওয়া যায়। যে স্বামীর সঙ্গে শেষ দেখা করতে চায় কিনা জজ সাহেবের এই প্রশ্নের উত্তরে তার উচ্চারিত মরণ শব্দটি এই পিতৃতান্ত্রিক সমাজের বুকে এক তীব্র কষাঘাত। শাস্তি গল্পে রাধার মৃত্যুর মাধ্যমে নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষের প্রতি সামাজিক শোষণের ছবি যেমন ফুটে উঠেছে, অন্যদিকে চন্দরার মৃত্যুদণ্ড পুরুষতান্ত্রিক সমাজের এক নগ্ন রূপ প্রকাশ করেছে। দুই নারীর মৃত্যুর মাধ্যমে যেন তাদের যন্ত্রণা এক সরল রেখায় মিশে গেছে। শুক্লা হালদার নয়াবাদ পঞ্চশায়র কলকাতা থেকে মেলটি করেছেন। পরের মেলটি করেছেন চন্দনা রায় নবগ্রাম হুগলি থেকে। এক কলমে দুই নারী, প্রিয় মহিলা মহল, রবীন্দ্রনাথের শাস্তি গল্পের দুই মহিলা চরিত্র চন্দরা এবং রাধা, এরা এক দরিদ্র গৃহস্থের দুই বধূ। রাধা বড় যা, চন্দরা ছোট, দুজনের বনিবনা একদমই ছিল না। অভাবের সংসারে দিন আনে দিন খায়, নিত্য ঝামেলা লেগেই থাকত। দুই ভাই অপরের বাড়িতে জোন খাটে, এসবের দিকে তাদের দৃষ্টিও দিত না তারা। বড় বউ রাধা শরীরে এবং মনে দুক্ষেত্রেই দুর্বল, ছোট বউ চন্দরা দৃঢ় চরিত্রের, সুঠাম শরীরের গঠন, বুদ্ধিমতীও বটে। তাই বুদ্ধি বলে রাধাকে সে পরাস্ত করে ফেলত। নির্বোধ রাধা কেবলই চিৎকার করত। চন্দরা একেবারে হৃদয়হীনও নয়, তাই ক্ষুদার্ত দুঃখীরাম যখন বড় বউ রাধাকে তার দা খান দিয়ে কোপ মারল, তার রক্তাক্ত শরীর চন্দরার কোলের কাছে ছিটকে পড়ে গেল। চন্দরার হৃদয়ে আকস্মিকতায় দুঃখে ডুকরে ওঠে। ই কি হল গো, এই আর্ত চিৎকারে রাধার প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়। তার স্বামী দাদাকে বাঁচানোর জন্য চন্দরাকে হত্যার দায় নিতে বলে, তখন সে নিশ্চুপ। এত বড়

বঞ্চনা এবং নিষ্ঠুরতা তাকে পাথর করে দিল। চন্দ্রার ভাসুর তার বড় যাকে দা দিয়ে হত্যা করে, অথচ তার স্বামী তাকে খুনি সাজাতে চায়। উকিলের শেখানো কথা আত্মরক্ষার্থে সে রাধাকে কোপ দিয়েছে, তাহলে বিচারে তার কঠোর শাস্তি হবে না। এই কথা সে স্বামীর ওপর তীব্র অভিমানে এবং ঘৃণার প্রত্যাখ্যান করেছে। তার এই ঋজু মানসিকতাকে কেউ টলাতে পারেনি। সংসারে আপনজনদেরকে সে ক্ষমা করেনি। কেবল ফাঁসির আগের মুহূর্তে, যখন তার শেষ ইচ্ছা কি বিচারক জানতে চেয়েছেন, সে মাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছে। স্বার্থপর স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে। এক প্রকার নীরব প্রতিবাদে ফাঁসির দড়ি গলায় পড়েছে চন্দরা। শাস্তি গল্পে রবি ঠাকুর সমাজে নারীর অবহেলিত বঞ্চিত অবস্থাকে তুলে ধরেছেন। চন্দনা রায় নবগ্রাম হুগলি থেকে ইমেলটি করেছেন। চলে আসবো পরের মেল। পরের মেলটি পাঠিয়েছেন আরেক বন্ধু মানসী বড়াল, বহরমপুর মুর্শিদাবাদ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের প্রধান চরিত্র হল কৃষক পরিবারের বধূ চন্দরা। সপ্তদশ বর্ষীয়া চন্দরা ছিল কৌতূহলী, মিশুকে এবং গৃহকর্মে নিপুণা। অন্যদিকে যা রাধা ছিল আলুথালু প্রকৃতির। রাধা এবং চন্দরার মধ্যে ঝগড়াঝাটি ছিল নিত্যদিনের ঘটনা। তাদের দিনমজুর স্বামী, প্রতিবেশীরাও এই ব্যাপারে বেশ অভ্যস্তই ছিল। একদিন কাজের শেষে সন্ধ্যাবেলায় দুঃখীরাম স্ত্রী রাধার কাছে ভাত চাইলে রাধা অশ্রাব্য ভাষা প্রয়োগ করে। জমিদারের বাড়িতে বিকার পরিশ্রমে পরিশ্রান্ত ক্ষিপ্ত দুঃখীরামের হাতের দা দিয়ে মাথায় আঘাত করে, ফলে রাধার মৃত্যু হয়। ওই সময় প্রতিবেশী চক্রবর্তী খুড়ো বাড়িতে আসেন। ভাই ছিদাম বলে চন্দরা রাধাকে মেরে ফেলেছে এবং চন্দরাকে বাঁচানোর উপায় সে জিজ্ঞাসা করে। চক্রবর্তী বলে দুঃখীরাম ভাত চেয়ে ভাত পায়নি বলে স্ত্রীকে মেরে ফেলেছে, অর্থাৎ যেটা সত্যি ঘটনা সেটাই চন্দরাকে একমাত্র বাঁচানোর উপায়। কিন্তু ছিদামের বক্তব্য, বউ গেলে বউ পাবো, ভাই গেলে ভাই পাবো না। ছিদামের কুৎসিত মন্তব্যে সমাজের কদর্যতা ফুটে উঠেছে। প্রয়োজনে নিরাপরাধ অর্ধাঙ্গিনী স্ত্রীকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করতে ছিদামের বিন্দুমাত্র লজ্জা হল না। অভিমানী চন্দরা রাধার হত্যার দায় স্বীকার করে মৃত্যুবরণ করল। মৃত্যুপথযাত্রী চন্দরাকে যখন বলা হলো তার স্বামী দেখা করতে চায়, চন্দরা ঘৃণিতভাবে উত্তর দিল, মরণ অর্থাৎ নির্মম স্বামীর মুখ দেখার থেকে ফাঁসি কাষ্ঠ অনেক সম্মানের। মানসী বড়াল বহরমপুর মুর্শিদাবাদ থেকে মেলটি করেছেন। পরের মেলটি পাঠিয়েছেন রেখা মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমান থেকে। তিনি লিখছেন, প্রিয় সাথী মহিলা মহল, সকল শ্রোতা বন্ধুদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ সমস্যামূলক গল্পগুলির মধ্যে অন্যতম। এই গল্পে কুড়ি পরিবারের দুই বধূ অর্থাৎ দুই যা সম্পূর্ণ বিপরীত চরিত্রের। রাধা বড় বউ, তার কোনো কাজকর্মেই তেমন পারিপাট্য নেই। সে ঢিলে ঢালা অগোছালো, মাথার কাপড় কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। তার তেমন কাজও নেই, আবার অবসরও নেই। ঝগড়া হলে সে একরকম চিৎকার করেই সারা পাড়া মাথায় করত। এভাবেই চরিত্রটি বর্ণিত হয়েছে। অন্যদিকে চন্দরা বয়সের নবীন, একেবারেই বিপরীত ধর্মী। 17-18 হৃষ্টপুষ্ট গোলগাল মেয়েটি চোখে পড়ার মতোই সচ্ছল তার গতিভঙ্গি, শরীরে মনে সে সতেজ এবং চঞ্চল। কবির কথায় একখানি নূতন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডল। পৃথিবীর সকল বিষয়ে তার কৌতূহল আছে। সে পাড়ায় গল্প করতে ভালোবাসে। কলসি কাঁখে জল আনার সময় ঘোমটার ফাঁকে দর্শনীয় সব কিছু দেখে নেয়। কিন্তু চরিত্রটির আসল বৈশিষ্ট্য তার অন্তর প্রকৃতিতে। স্বামীর প্রতি তার প্রেম যেমন সত্য, তেমনি আবার তার কঠিন জেদের কাছেও সকলই পরাস্ত হয়েছে। বড় ভাই ছিদামের খুনের দায় যখন স্বামী তার কাঁধে চাপিয়েছে, তখন স্বামীর প্রতি তার চরম অভিমান এবং ঘৃণা জন্মাল। সকলের প্রতি তার অন্তর বিষিয়ে গেল। শতবার শেখানো হলেও সে নিজের কাঁধেই দোষ নিল।
কারণ

এই সংসারে থাকা অপেক্ষা মৃত্যুকেই সে শ্রেয় বলে মনে করেছিল। স্বামীকে সে দেখতে চায় কি না, জজ সাহেবের এই প্রশ্নে তার উত্তর মরণ। মনের ঘৃণাকে সে এইভাবেই ব্যক্ত করেছে, আপন মনের মাধুরী মিশিয়ে কবি চরিত্রটিকে সৃষ্টি করেছেন। সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল। রেখা মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমান থেকে এই মেলটি করেছেন।

চলে আসি পরের মেল। পরের মেলটি করেছেন সুমিতা বন্দ্যোপাধ্যায় মহেশতলা লেন হুগলি থেকে। তিনি লিখছেন, প্রিয় বন্ধু মহিলা মহলের এক কলমে দুই নারী, তোমার অগাস্টের বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের দুই নারী চরিত্র রাধা এবং চন্দরা। এখানে দুই চরিত্র দুই স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ধরা দিয়েছে পাঠকের চোখে। রাধা চরিত্রটি আলোচনায় দেখি সে বড় ভাই দুঃখীরাম রুয়ের স্ত্রী, মুখরা এবং কলহ পরায়ণা। ছোট জা চন্দরার সাথে সারা দিন ব্যাপী ঝগড়া অশান্তিতে দিনাতিপাত করে সে। তার দেড় বছরের ছোট্ট শিশুপুত্র আছে, কিন্তু তার দেখাশোনাও সে ঠিক করে করতে পারে না। গল্পে পাই শিশুটি উঠোনে ঘুমিয়ে থাকে, আর রাধা অগোছালো এলোমেলো স্বভাবের। তার এই ক্ষিপ্ত মানসিকতার জন্য অভাবও অনেকটাই দায়ী। গল্পে দেখি যে দুঃখীরাম জন্মজুর খেটে এসে ভাত চাইলে সে বলে, চালের সংস্থান কি সে করে রেখেছে যে সে ভাত চাইছে? এ থেকেই বোঝা যায় যে সংসারে অভাব অনটন কতখানি ছিল। দুঃখীরামও বচসার জেরে রাগে স্ত্রীর মাথায় দায়ের এক কোপ বসিয়ে দেয়, এতেই রাধার মৃত্যু হয়। এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়, আমাদের অন্তরে বেদনার সঞ্চার করে। অপরদিকে চন্দরা দুঃখীরামের ছোট ভাই ছিদামের স্ত্রী, বয়স তার ওই 17-18 কাছাকাছি, সুন্দরী। বিশ্ব প্রকৃতির নানান ঘটনাবলী সে দুচোখ ভরে দেখতে চায়। সে বিশ্বাস করে তার স্বামী ছিদাম তাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে স্বামীর মনে ঈর্ষা জাগাবার জন্য সে পাড়ার অন্য লোকের প্রশংসাও করে। ছিদামও তার স্ত্রীকে খুবই ভালোবাসে, কিন্তু নিজেও একটু পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে, যাতে অন্য মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। স্ত্রীকে খুব ভালোবাসলেও ছিদাম মাঝে মাঝে ভাবে, চন্দরা বুঝি মারা গেলেই ভালো হয়, কারণ তাহলে সে স্বস্তি পায়। এখানে দুঃখীরাম রাগের মাথায় তার স্ত্রী রাধার মাথায় দায়ের কোপ বসায়। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলাম, চন্দরার ওপর খুনের দায়ভার চাপাতে চায় সে। চন্দরা প্রথমে হতবাক হয়ে যায়, পরে ছিদাম তাকে বাঁচাবার জন্য যে কথা শেখায় তা বলতে চন্দরা অসম্মত হয়। স্বামীর এই মিথ্যা হত্যার দায়ভার চাপানো তাকে অপমানিত এবং ব্যথিত করে, সে বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে। মিথ্যা কলঙ্কের দায়ভার মাথায় নিয়ে সে চিরতরে সরে যায়, ফাঁসির দড়িকে বরণ করে। শেষ ইচ্ছায় সে মাকে দেখতে চায়। ছিদামের কথা বললে সে মরণ বলে, কারণ তার ভুল ভেঙে যেতে সে স্বামীর চেয়ে মৃত্যুকেই প্রিয় জ্ঞান করে। চন্দরা অল্প বয়সী প্রাণবন্ত এক বধূ, কিন্তু বাস্তবে টানাপোড়েনে সে অল্প সময়ে জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ এক অভিমানী, অথচ তীক্ষ্ণ আত্মসম্মানের অধিকারিণী, দৃঢ়চেতা রমণী হয়ে ওঠে। এভাবেই চিরকাল পাঠকের অন্তরে সে বিরাজ করবে। পৃথিবী থেকে বিদায় নিয়ে সে শুধুই শাস্তি ভোগ করেনি, স্বামীকেও শাস্তি দিয়েছে, তার ছিল এই নীরব প্রতিবাদ। চন্দরা চরিত্রটির চির উজ্জ্বল রবীন্দ্র লেখনীতে মহিলা মহলের সকল বন্ধুকে বর্ষার দোপাটি নয়নতারা, গোলাপ এবং রজনীগন্ধার সৌরভ ভরা শুভেচ্ছা জানিয়ে সুমিতা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে মেলটি করেছেন। পরের মেলটি করেছেন জয়তী নন্দ আচার্য, তিনি পূর্ব মেদিনীপুর থেকে মেলটি করেছেন আমাদের। প্রিয় ধারা শ্রাবণের দুপুর সাথী মহিলা মহল, সবাইকে 80তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা এবং রাধা দুই নারী যেন একই সংসারের দুই বিপরীত মুখ। রাধা ক্লান্ত, রুক্ষ এবং অভাব অভিযোগে জর্জরিত। তার অসন্তোষ ক্রমে সংসারের অশান্তির কারণ হয়ে ওঠে। বিপরীতে চন্দরা প্রাণবন্ত, আত্মমর্যাদা সম্পন্ন এবং স্বাধীন চেতা। স্বামীর ভালোবাসা পেলেও সে পুরুষতান্ত্রিক কর্তৃত্বকে নিঃশর্তভাবে মেনে নেয় না। দুই নারীর জীবনী দুই পুরুষের হিংসা, দারিদ্র এবং অসহায়তার সঙ্গে জড়িয়ে যায়, কিন্তু সবচেয়ে নির্মম বৈপরীত্য ঘটে চন্দরার ক্ষেত্রে। অপরাধ না করেও স্বামীর সিদ্ধান্তে সে অপরাধের দায় নিজের কাঁধে নিয়ে নেয়। তার এই স্বীকারোক্তি নিছক আত্মত্যাগ নয়, এর মধ্যে রয়েছে স্বামীর প্রতি অভিমান এবং নিজের মর্যাদা রক্ষার আকাঙ্ক্ষা এবং সম্পর্কের প্রতি গভীর বিতৃষ্ণা। রাধার চরিত্রে আমরা দেখি অসহায়তার বিস্ফোরণ,
আর চন্দরার মধ্যে দেখি নীরব অথচ তীব্র প্রতিবাদ। শেষ মুহূর্তে চন্দরার দৃঢ়তা আমার মতো পাঠকদেরকেও প্রশ্নের মুখে দাঁড় করায়, শাস্তি কি সত্যিই অপরাধীর, নাকি সমাজের নির্মম ব্যবস্থায় নারীর প্রকৃত শাস্তিদাতা? জয়তীনন্দ আচার্য ইমেলটি আমাদের করেছেন পূর্ব মেদিনীপুর থেকে।

আজ এক কলমে দুই নারী নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদেরই বন্ধু আমি আত্রেই সমাজপতি। তাই বন্ধুরা যারা চিঠি পাঠাতে চান চিঠি পাঠাবেন, আমরা এক কলমে দুই নারী এবং আমার কলম এই দুই বিভাগেই আপনাদের চিঠির অপেক্ষায় থাকি প্রত্যেক মাসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যা শোনার ইচ্ছা করবে, যা আবদার আপনারা করতে চান মহিলা মহলের কাছে নির্দ্বিধায় তা লিখে পাঠান। মেল কলও করতে পারেন আমাদের, আপনারা জানিয়ে আমাদের মেল আইডি এবং চিঠির ঠিকানা। আর আজকের মতো মহিলা মহল এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন নিজেকে এবং তার সঙ্গে অন্যদেরকেও।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 81000750040, আমাদের নতুন নাম্বার 81000750040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে। আমরা ধন্যবাদ দিই দেবীদাসবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম করুণাধারায় এসো।
1: আজ রবিবার, ছুটির দিন, আমি নীলাদ্রি ব্যানার্জি বাইরে নেম প্লেট দেয়া আছে, অথচ দেখি কে এলো। এ কি বিশাখা, তুমি কি মনে করে এত বছর বাদে আবার কি কাজে এসেছো?
2: তুমি তুমি বিশ্বাস করো নীলু, আজ আমি নিজেই ঠকতে ঠকতে সর্বহারা, খরা বাস্তবে আছড়ে পড়েছি, তুমি আমাকে একটু আশ্রয় দাও।
1: অসম্ভব, হাতে সুটকেস দেখছি, তোমার মতন ঠগিনীকে বিশ্বাস করা মহাপাপ। তুমি নিজের রূপের জালে বন্দি করা নারী, অথচ অথচ তোমাকে আমি ভালোবেসে
2: আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু কিন্তু আমি লোভের ফাঁদে পড়ে বুঝতে পারিনি, তন্ময়ের চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছি।
1: মনে করো সেই সব দিনের কথা, ইউনিভার্সিটির লনে, কলেজ স্কোয়ারে শুধু তুমি আর আমি, চিনে বাদাম খেতে খেতে দুজনে দুজনার দিকে চেয়ে অনেক সময় কাটিয়েছি, এমনকি তোমার পড়ার খরচ নিজের সঞ্চয় থেকে দিয়েছি।
2: আর আমার হৃদয় আকাশে তখন শুধু তুমি, দুজনের ঘর বাঁধার স্বপ্ন, কিন্তু কিন্তু
1: কিন্তু কিন্তু কি?
2: সেদিন কলেজ স্কোয়ারের বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এমন সময় একটা বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায় আমার সামনে, দেখি তন্ময় বোস, আমারই সহপাঠী, আমাকে বলে,
3: হাই বিশাখা, আমি তন্ময় বোস, তোমার সহপাঠী, চলো, তুমি তো যাবে ভবানীপুর, চলো তোমায় ড্রপ করে দেবো, আমি ওইদিকেই যাব।
2: না না, আমি বাসেই যাব।
3: এসো এসো না, আমাকে অবিশ্বাস করো না, একটু মিশেই দেখো না, ওই গোবেচারা নীলাদ্রির চেয়ে খারাপ নই, এসো, এই আমি তোমার হাত ধরে গাড়িতে বসালাম।
2: ঠিক আছে, চলো।
3: ভেরি গুড।

0: আরে এখানে দাঁড়ালে কেন?
1: বিশাখা চলো এই রেস্টুরেন্টে কিছু খেয়ে নি, তারপরে তোমাকে আমি ড্রপ করব।
0: আবার এসব কেন? বাড়ি গিয়ে তো খাবই।
1: আরে এই রেস্টুরেন্টের খাবার এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো এবং খুব এক্সপেন্সিভ। চলো ওয়েটার, দুটো চিকেন কাটলেট আর দুটো মিক্সড ফ্রুট জুস দিয়ে যাও।
0: আবার এত কিছু অর্ডার করলে?
1: বিশাখা তোমার সাথে খাবার মজাটাই আলাদা। আই লাইক ইউ বিশাখা।
0: সেই আমার অধঃপতনের শুরু। বড় লোকের ধনী দুলালের পাতা ফাঁদে আমি পড়ে গেলাম। লং ড্রাইভ শর্ট ড্রাইভে গিয়ে আমাকে দামি দামি উপহার দিয়ে কেমন করে জানি না আমার ঘনিষ্ঠ হতে লাগলো।
2: আর আর আমাকে এটো চায়ের ভাঁড়ের মতো ছুঁড়ে ফেলে দিলে, এমন ভাব করলে যেন আমায় চেনই না। আমাকে দেখে তন্ময় অবজ্ঞার হাসি হাসত, অথচ তুমি আমাকে ভিক্টোরিয়ার মাঠে আমার কোলে মাথা রেখে বলেছিলে,
0: আমি আমি তোমায় ভালোবাসি, তোমাতে আমাতে একটা সংসার পাতবো।

0: শিশু।
1: তোমাকে নিয়ে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সমস্ত বাধা বিঘ্ন দূর করে আমাদের মিলন হবেই, এই ছিল আমার আশা।
0: তোমার আশাই ছিল আমার ভরসা। আমার মাকে তোমার কথাও বলেছিলাম, কিন্তু কিন্তু তন্ময় আমাকে ওর ইচ্ছার স্রোতে ভাসিয়ে নিয়ে গেল। আমাকে গাড়িতে তুলে পুরীতে একটা হোটেলে তুলে আমার আপত্তি সত্ত্বেও।
1: তোমার মোহভঙ্গ হয়ে গেল তাই না? তোমার লোভ তোমাকে ধ্বংসের পথে নিয়ে গেল।
0: হোটেলে যখন যখন আমার শরীরের ওপর ঝাঁপালো, তখনই আমি ওর আসল উদ্দেশ্য বুঝতে পারলাম। আসলে আসলে ও একটা ফ্রড, বড় লোক তো নয়, ওই গাড়িটাও ভাড়া করা। নিজেকে নিজেকে সেই মুহূর্তে মুক্ত করে আমি চলে আসি। আমার আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। এই এই আমি তোমার পায়ে ধরছি।
1: এই এই কি করছো? পা ছাড়ো, পা ছাড়ো।
2: আমি অন্নপূর্ণা, নীলুর মা। আমি বলছি নীলু তোমাকে কাছে টেনে নেবে।
1: কি বলছো মা?
2: আমি সব শুনেছি, তোদের সব কথা। আজ বিশাখা অনুতাপে দগ্ধ, ভুল তো মানুষ করে, সেই ভুল শুধরে আজ মেয়েটি পবিত্র ভালোবাসার কাছে ফিরে এসেছে। এটাই তো ভালোবাসার জয়।
0: মা, তুমি মহান মা।
2: না না, আমি মহান নই, শুধু দুটি হৃদয়ের বন্ধনকে এক করার জন্য করছি। তোমাকেও বলি, ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলো না। জীবনকে জুয়ার বোর্ডে যারা ধরে তারা মরে। এসো মা, আমার বুকে এসো।
0: মা, তোমার বুকে নিশ্চিন্ত আশ্রয় পেলাম, আজ আমি সুখী।
1: আমিও সুখী, সব ভুলে বিশাখা আমি তোমায় গ্রহণ করলাম।
3: শুনলেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় লেখার নাটক করুণাধারায় এসো।
4: নমস্কার। প্রতিবাদী চেতনায় উদ্দীপ্ত দিনবদলের দিশারি বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের আলোকে তাকে শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করছি স্নেহলতা মাইতি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আবির্ভাব 1926 সালে 15ই আগস্ট, তিরোধান 1947 সালে 13ই মে। বাংলা সাহিত্যাকাশে ধূমকেতুর মতো তোমার আবির্ভাব। দারিদ্র তোমাকে জড়ালেও তুমি জড়ালে বিপর্যস্ত সমাজ, তাই তোমার লেখনীতে শানিত ভাষায় অগ্নি আখরে ঝড় তুললে। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলে, সাম্য মৈত্রী ও সমাজ সেবায় প্রেম ও ভালোবাসায় সর্বস্তরের মানুষের জন্য কবিতার সম্ভার উপহার দিলে। দুঃখ দুর্দশা লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী মনোভাবে গর্জে উঠেছিলে। শতবর্ষেও তার মনন স্মরণ ও মূল্যায়ন করে উঠতে পারিনি। ওই শুনি যুদ্ধের দামামা, এখনো দারুণ শীতে উলঙ্গ শিশুটি উত্তাপ চায়, বড় বেদনায় দিন চলে যায়। এ পৃথিবী আজও শিশুর বাসযোগ্য হয়ে ওঠেনি, বরং হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব, বড় কষ্টের অনুভব। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, আমাদেরই ত্রুটি। তাই প্রতীক্ষায় রোহিণীর অবধি এ সংকট কালে ফিরে এসো আর বার, তোমার শানিত লেখনী ধরে লেখ অসহায়।

মানুষের তরে জীবনে জীবন যোগ, এ মহা কর্মযোগ বিশ্বের দরবারে। স্ফুলিঙ্গের মতো উঠেছিলে জ্বলে জগতের তরে, চির উজ্জ্বল চির ভাস্বর মোদের অন্তরে। প্রণাম।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: কোথায় চালিয়েছ?
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: This is Akashwani Kolkata. This is
4: Akashwani Kolkata. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southeast monsoon has been active over Andaman and Nicobar Islands. Light to moderate rainfall occurred at most places with heavy rainfall at a few places over Andaman and Nicobar Islands and Orissa. Very light to moderate rain occurred at a few places over Sikkim, Bihar, Jharkhand and all of the districts of Sabarimala and West Bengal and Gangetic West Bengal. Chief amount of rainfall received at 8:30 a.m. today. In Long Island, Andaman and Nicobar Island 10 cm, Mayabandar and others 8 cm each. In Gangetic West Bengal area, there's no rainfall. Sabarimala and Sikkim, Shikpar in Mangari and others 5 cm, Malda and others 2 cm each in Jharkhand area, Daltonganj 3 cm, Bihar, Kalyanpur and others 5 cm each, Champaran and others 2 cm each. In Orissa, Khaira and others in Balasore 4 cm each. Weather forecast for today and tomorrow: light to moderate rain or thunder shower likely to occur at most places over Andaman and Nicobar Islands. Light to moderate rain.

0: Not thundershower likely to occur at many places over all of the districts of Sabhimala and West Bengal, all of the districts of Gangetic West Bengal, Orissa and Sikkim, and also at a few places over Jharkhand. Light rain or thundershower likely to occur at one or two places over Bihar. Weather warning for today and tomorrow, heavy to very heavy rainfall, that is 7 to 20 cm likely to occur at one or two places over Orissa. Heavy rainfall, that is 7 to 11 cm likely to occur at one or two places over Andaman Islands. Thunderstorm with gusty wind 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa and all of the districts of Sabhimala and West Bengal and all of the districts of Gangetic West Bengal. Thunderstorm and lightning likely to occur at one or two places over Sikkim. Weather forecast for Kolkata neighborhood for today and tomorrow. Thunderstorm with rain, maximum minimum temperature likely to be around 34 degrees Celsius and 27 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast valid for the next 5 days commencing from the noon of 22nd August. Due to squally wind, speed reaching 35 to 45 km per hour, occasionally gusting up to 55 km per hour. Fishermen are advised not to venture into the deep sea of North Bay of Bengal on 22nd August 2026 and along and off West Bengal Orissa coast during the next 23rd August to 24th August 2026. Swell surge alert for the coast of West Bengal. Swell waves in the range of 15 to 18 sec period with 1.2 to 1.3 meter height are forecasted up to 23:30 hours on 23rd August 2026. It is advised there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Weather warning for fishermen of Andaman Nicobar coast for the next 5 days commencing from the noon of 22nd August. Squally weather with wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting up to 55 km per hour, likely to prevail along and off Andaman and Nicobar coast from 22nd to 26th August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 22nd to 26th August 2026. Swell waves in the range of 16 to 20 sec period with 2 to 2.4 meter height are forecasted up to 11:30 hours on 23rd August 2026. It is advised there is a possibility of surging of waves. Boats reply with utmost vigilance. Recreation with due care. With that, we come to an end of midday with the bulletin.
1: Akashwani Kolkata. এখন পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, সিকিম, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। সকাল 8:30 পর্যন্ত আবহাওয়ার পর্যবেক্ষণে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর সক্রিয় রয়েছে। হালকা থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গা ও উড়িষ্যার দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে সিকিমের বেশ কিছু জায়গা, বিহার, ঝাড়খণ্ডের দু একটি জায়গা ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জেলায়। হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জেলায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে। সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 10 সেন্টিমিটার, মায়াবন্দর, নায়ারংপুর, নান্দাহান্ডিতে 8 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার, মালদা, মাঞ্জা, মালদা, বাউসিতে 2 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দার্জিলিং ও কালিম্পংয়ে 1 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঝড় বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশ। আগামীকাল আগামী হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলা ও উড়িষ্যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, সিকিম ও বিহারের কিছু অংশে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বইতে পারে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা, ঝাড়খণ্ড, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন যে তাপমাত্রা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের নদী অথবা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে 35 থেকে 35 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বেগে ঘন্টায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় যারা মাছ ধরতে চান তাদের জন্য সতর্কবার্তা রয়েছে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যারা মাছ ধরতে চান তাদের জন্য সতর্ক বার্তা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। এখন জানিয়ে দেব আগামী আজ এবং আজকের সঞ্চয়িতা এবং গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি।

বাজে 30 মিনিটের সাঁওতালি নাটক কাশাই কুয়ারি, রচনায় হীরালাল সরেন। 6:05 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শিল্পী গুরুমণি টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান কথিকা, সাঁওতালি পত্রিকার বর্তমান অবস্থা এ বিষয়ে বলবেন বাদল মান্ডি। লোকগীতি পরিবেশনায় বাবুলাল সরেন ও সহশিল্পীবৃন্দ, নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:38 রয়েছে চাষি ভাইদের জন্য জল হাওয়ার খবর, এরপরে শুনবেন কিষাণ বাণী, কৃষক ও তার পরিবার, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার এ বিষয়ে ডক্টর চন্দ্রকান্ত ঘোষের সাক্ষাৎকার। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8 নাটক দিল্লি চলো, কাহিনী উৎপল দত্ত। 9:30 মুখোমুখি, হরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকারটি নিয়েছেন তুহিন শুভ্র ভট্টাচার্য। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী শ্রেয়াস নারায়ণন। 11:00 নজরুল গীতি, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। জানিয়ে দেব সঞ্চয়িতার কিছু অনুষ্ঠানের কথা। প্রথম অধিবেশনে রয়েছে বিকেল 5:10 রয়েছে নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা, 5:20 উর্বশী, 6:10 রয়েছে পাশ্চাত্য সঙ্গীত, 6:30 রয়েছে পাশ্চাত্য সঙ্গীত উপ দীপাচন্দ, 7:10 লোকগীতি, 8:00 ছায়াছবির গান, 9:15 রয়েছে কাহা কাশিন উপস্থাপনায় সৈয়দ আয়াদ আহমদ, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম প্রথম দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচির কথা গীতাঞ্জলি ও সঞ্চয়িতার। এখন শুনবেন সাঁওতালি।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই গেরুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা তেহিঞা সান্তাড়ি আখড়া মাজান বেড়া রিয়ার।

0: ᱥᱟᱹᱨᱤᱜᱮ ᱟᱵᱚ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱲᱩ ᱜᱟᱹᱪᱷᱤ ᱵᱟ ᱟᱨᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱟᱨᱮ ᱜᱮᱵᱚᱱ ᱞᱟᱜᱟᱣᱟ ᱛᱚ ᱡᱚᱛᱚ ᱡᱚᱜᱟᱱᱴᱟ ᱟᱹᱰᱤᱜᱮ ᱫᱚᱨᱠᱟᱨ ᱢᱟᱱᱮ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱡᱚᱜᱟᱱ ᱡᱮ ᱤᱭᱟᱹᱴᱟᱜ ᱡᱮᱢᱚᱱ ᱫᱟᱜ ᱛᱤᱱᱟᱹᱜ ᱵᱚᱱ ᱮᱢᱟ ᱥᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱷᱟᱵᱮ ᱫᱟᱜ ᱵᱚᱱ ᱮᱢᱟ ᱥᱮ ᱥᱟᱨ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱵᱚᱱ ᱮᱢᱟ ᱵᱟ ᱚᱞᱨᱮᱰᱤ ᱦᱚᱭᱛᱚ ᱟᱵᱚ ᱥᱟᱨ ᱵᱚᱱ ᱮᱢ ᱠᱟᱫᱟ ᱮᱨᱯᱚᱨ ᱛᱤᱱᱟᱹᱜ ᱥᱟᱨ ᱯᱚᱨᱚᱵᱚᱨᱛᱤᱛᱮ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱵᱚ ᱟᱹᱰᱤ ᱡᱚᱜᱟᱣ ᱡᱚᱛᱚᱱᱚᱜᱼᱟ ᱟᱨ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱮ ᱫᱟᱨᱮᱴᱟ ᱛᱟᱪᱷᱟᱲᱟ ᱚᱱᱟ ᱯᱚᱨ ᱦᱚᱸ ᱟᱵᱚ ᱵᱟᱲᱟᱭᱟᱵᱚᱱ ᱡᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢᱮᱨ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱡᱩ ᱠᱚ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱥᱮ ᱚᱱᱟ ᱛᱤᱡᱩ ᱠᱚ ᱱᱤᱭᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱱ ᱛᱤᱡᱩ ᱠᱚ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱡᱚᱢᱟ ᱫᱟᱨᱮ ᱠᱚ ᱮᱵᱚᱝ ᱟᱵᱚ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱵᱚᱱ ᱪᱤᱱᱦᱟᱹᱣ ᱠᱚᱣᱟ ᱫᱤᱭᱮ ᱚᱱᱟ ᱛᱤᱡᱩ ᱧᱮᱞ ᱨᱮᱱᱟᱜ ᱯᱚᱨ ᱛᱟᱯᱚᱨ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱛᱤᱡᱩ ᱞᱮᱠᱟ ᱜᱮ ᱚᱱᱠᱟ ᱨᱳᱜᱽ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱤᱡ ᱡᱤᱱᱤᱥ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱥᱟᱠᱟᱢ ᱨᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢᱮᱨ ᱫᱟᱜ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱦᱚᱭᱛᱚ ᱟᱵᱚ ᱫᱚ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱪᱮᱫ ᱡᱮ ᱡᱚᱛᱚ ᱜᱮ ᱦᱚᱭᱛᱚ ᱢᱤᱫ ᱮᱠᱤ ᱨᱚᱠᱚᱢ ᱜᱮ ᱨᱳᱜᱽ ᱠᱟᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢᱮᱨ ᱪᱤᱱᱦᱟᱹ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱵᱩᱡᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱞᱟᱫᱟ ᱨᱳᱜᱽ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱞᱟᱫᱟ ᱨᱳᱜᱽ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱨᱚ ᱨᱳᱜᱽ ᱠᱟᱱᱟ ᱮᱵᱚᱝ ᱡᱚᱛᱚ ᱨᱮᱱᱟᱜ ᱜᱮ ᱟᱞᱟᱫᱟ ᱟᱞᱟᱫᱟ ᱨᱚᱠᱚᱢ ᱨᱚᱠᱚᱢ ᱯᱨᱚᱛᱤᱠᱟᱨ ᱵᱮᱵᱚᱥᱛᱟ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱡᱮ ᱚᱱᱟ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱨᱳᱜᱽ ᱵᱚᱱ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱵᱷᱟᱵᱮ ᱯᱨᱚᱛᱤᱠᱟᱨᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱜᱮ ᱜᱮ ᱟᱵᱚ ᱚᱱᱟ ᱫᱟᱲᱮ ᱵᱚᱱ ᱤᱭᱟᱹ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱮᱢᱚᱱ ᱤᱭᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱡᱮᱢᱚᱱ ᱥᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱦᱮᱸ ᱛᱮᱡᱩ ᱨᱮᱱᱟᱜ ᱨᱳᱜᱽ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱚᱱᱠᱟ ᱡᱮᱢᱚᱱ ᱦᱮᱨᱮᱛ ᱢᱮᱱᱛᱮ ᱢᱤᱫᱴᱤᱡ ᱠᱟᱛᱷᱟ ᱟᱵᱚ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱦᱩᱲᱩ ᱫᱟᱨᱮ ᱞᱟᱜᱟᱣ ᱞᱮᱠᱷᱟᱱ ᱫᱚᱢᱮ ᱟᱱᱟ ᱜᱷᱟᱥᱟᱲ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱦᱮᱨᱮᱛ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣᱟ ᱮᱵᱚᱝ ᱚᱱᱟ ᱯᱚᱨ ᱟᱨᱚ ᱡᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢᱮᱨ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ ᱚᱱᱟ ᱠᱚ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱟᱞᱳᱪᱚᱱᱟ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱜᱮ ᱵᱷᱟᱜᱮ ᱴᱷᱤᱠ ᱟᱵᱚ ᱫᱟᱨᱮ ᱴᱷᱮᱱ ᱡᱚᱛᱱᱚ ᱨᱮ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱛᱟᱦᱚᱞᱮ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱱᱤᱭᱟᱹ ᱚᱠᱛᱮ ᱦᱩᱲᱩ ᱜᱟᱹᱪᱷᱤ ᱨᱮᱱᱟᱜ ᱚᱠᱟ ᱠᱚ ᱯᱟᱦᱴᱟ ᱱᱚᱡᱚᱨ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱛᱟᱭᱚᱢ ᱫᱟᱨᱟᱢ ᱱᱚᱣᱟ ᱠᱷᱚᱱ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱷᱚᱞᱚᱱ ᱫᱚ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱯᱳᱭᱞᱳᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱛᱷᱟ ᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱚᱠᱛᱮ ᱫᱟᱜ ᱯᱟᱴᱟᱱ ᱵᱮᱵᱚᱥᱛᱟ ᱟᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱ ᱠᱷᱮᱛᱨᱮ ᱱᱤᱭᱟᱹ ᱚᱠᱛᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱫᱟᱜ ᱛᱟᱦᱮᱱ ᱞᱮᱠ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱵᱟᱵᱚᱫ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱭ ᱟᱵᱚᱱ ᱢᱮ
0: ᱟᱵᱚ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱵᱚᱨᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱜ ᱛᱮᱜᱮ ᱛᱚ ᱢᱚᱴᱟᱢᱩᱴᱤ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚ ᱦᱩᱲᱩ ᱫᱚ ᱨᱚᱦᱚᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱫᱚᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭ ᱡᱚᱠᱷᱚᱱ ᱫᱚᱨᱩᱱ ᱠᱟᱹᱴᱤᱡ ᱜᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱦᱩᱲᱩᱴᱟᱜ ᱫᱟᱨᱮᱴᱟ ᱛᱟᱦᱮᱱᱟ ᱮᱵᱟᱨ ᱚᱱᱟ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱢᱤᱫ ᱢᱩᱠᱩᱲᱤ ᱫᱟᱜ ᱵᱚᱱ ᱥᱟᱢᱵᱟᱣ ᱚᱸᱰᱮ ᱛᱚ ᱚᱴᱳᱢᱮᱴᱤᱠᱮᱞᱤ ᱦᱩᱲᱩ ᱫᱟᱨᱮ ᱛᱚ ᱜᱚᱡᱚᱜ ᱜᱮᱭᱟ ᱵᱟ ᱵᱟᱱ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱜ ᱦᱚᱸ ᱡᱩᱫᱤ ᱵᱟᱭ ᱪᱟᱱᱥ ᱵᱚᱞᱚᱜᱼᱟ ᱵᱟᱨᱥᱤᱧ ᱯᱮ ᱫᱤᱱ ᱡᱩᱫᱤ ᱚᱱᱟ ᱰᱩᱵᱩᱡ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱴᱳᱢᱮᱴᱤᱠᱮᱞᱤ ᱚᱱᱟ ᱦᱩᱲᱩ ᱫᱚ ᱵᱚᱱ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱟ ᱥᱚᱠᱛᱚ ᱥᱚᱢᱚᱨᱛᱷᱚ ᱦᱩᱲᱩ ᱫᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱚ ᱚᱱᱟᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱮᱢᱚᱱ ᱠᱷᱮᱛ ᱡᱟᱦᱟᱸ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱢᱤᱫ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱪᱮᱛᱟᱱ ᱰᱟᱸᱜᱟ ᱡᱩᱢᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱳᱭᱛᱳ ᱠᱟᱱᱟ ᱫᱟᱜ ᱠᱷᱩᱵ ᱠᱚᱢ ᱛᱮᱜᱳᱱᱟ ᱦᱳᱭᱛᱳ
1: ᱜᱷᱩᱴᱩ ᱡᱟᱦᱟᱸ
0: ᱜᱷᱩᱴᱩ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ 3 ᱥᱮᱱᱴᱤᱢᱤᱴᱟᱨ ᱵᱟ 3 ᱥᱮᱱᱴᱤᱢᱤᱴᱟᱨ ᱦᱳᱭᱛᱳ ᱫᱟᱜ ᱛᱮᱜᱳᱱᱟ ᱮᱵᱟᱨ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱟᱨᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱚᱞᱯᱚ 2-3 ᱥᱮᱱᱴᱤᱢᱤᱴᱟᱨ ᱡᱩᱫᱤ ᱫᱟᱜ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚᱭᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱪᱮᱫ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱚᱱᱟ ᱟᱜᱟᱪᱷᱟ ᱠᱚᱦᱚᱸ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱦᱩᱲᱩ ᱫᱟᱨᱮᱴᱟ ᱦᱚᱸ ᱵᱷᱟᱜᱮ ᱦᱩᱭ ᱵᱷᱟᱜᱮ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱢᱟᱡᱷᱟᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱡᱩᱢᱤ ᱠᱟᱱᱟ ᱢᱟᱱᱮ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱛᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱡᱩᱢᱤ ᱠᱚ ᱚᱱᱟ ᱡᱩᱢᱤ ᱨᱮᱫᱚ ᱟᱵᱚ ᱠᱚᱢ ᱠᱚᱨᱮ ᱦᱩᱲᱩ 5-10 ᱥᱮᱱᱴᱤᱢᱤᱴᱟᱨ ᱡᱩᱫᱤ ᱫᱟᱜ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱪᱮᱫ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱜᱷᱟᱥᱟᱲ ᱠᱚᱦᱚᱸ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱵᱷᱟᱜᱮ ᱵᱷᱟᱜᱮ ᱫᱟᱨᱮᱴᱟ ᱵᱷᱟᱜᱮ ᱜᱮ ᱤᱭᱟᱹ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱡᱟᱦᱟᱸ ᱱᱤᱪᱩ ᱡᱩᱢᱤ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱠᱤᱪᱷᱩ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱨᱮ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱᱟ ᱵᱚᱨᱥᱟ ᱠᱟᱞ ᱨᱮᱫᱚ ᱛᱚ ᱢᱮᱠᱥᱤᱢᱟᱢ ᱱᱤᱪᱩ ᱡᱩᱢᱤ ᱡᱟᱦᱟᱸ ᱡᱚᱞᱟ ᱡᱩᱢᱤ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱠᱤᱪᱷᱩ ᱠᱚᱨᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱟᱵᱚ 2 ᱯᱷᱩᱴ ᱛᱷᱮᱠᱮ 3 ᱯᱷᱩᱴ ᱫᱚ ᱫᱟᱜ ᱦᱚᱭᱛᱚ ᱛᱟᱦᱮᱱ ᱜᱮᱭᱟ ᱮᱵᱟᱨ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱦᱚᱞᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱩᱪᱤᱛ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱩᱢᱤ ᱨᱮᱱᱟᱜ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱱ ᱯᱚᱡᱤᱥᱚᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱯᱚᱡᱤᱥᱚᱱ ᱚᱱᱩᱡᱟᱭᱤ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱫᱟᱜ ᱵᱚᱱ ᱮᱢᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱟᱨᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱠᱚᱢ ᱵᱚᱱ ᱮᱢᱟ ᱮᱵᱚᱝ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱟᱨᱟ ᱟᱥᱛᱮ ᱟᱥᱛᱮ ᱵᱟᱹᱲᱛᱤ ᱤᱫᱤᱜᱼᱟ ᱛᱟᱦᱞᱮ ᱚᱱᱟ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱭᱳᱡᱚᱱ ᱦᱚᱸ ᱫᱚᱢᱮ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱢᱤᱫ ᱠᱮᱡᱤ ᱦᱩᱲᱩ ᱵᱚᱱ ᱤᱭᱟᱹᱭᱟ ᱛᱳᱭᱨᱤᱭᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱸᱰᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ 3,000 liter ᱜᱟᱱ ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱛᱚ ᱚᱱᱟ ᱫᱟᱜ ᱜᱮ ᱟᱵᱚ ᱡᱚᱛᱷᱟᱨᱛᱷ ᱵᱷᱟᱵᱮ ᱵᱚᱱ ᱯᱨᱚᱭᱳᱜᱟ ᱮᱵᱟᱨ ᱮᱢᱚᱱ ᱦᱚᱸ ᱛᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱫᱟᱜ ᱵᱚᱱ ᱯᱩᱨᱟᱹ ᱰᱩᱵᱩᱡ ᱫᱚᱦᱚ ᱠᱟᱜ ᱥᱟᱨᱟᱫᱤᱱ ᱵᱟᱹᱭᱫᱤᱨᱮ ᱛᱟᱦᱚᱞᱮ ᱛᱚ ᱪᱮᱫ ᱪᱤᱠᱟᱹᱜᱼᱟ ᱵᱟᱹᱭᱫᱤᱨᱮ ᱮᱢᱚᱱᱤᱭᱟ ᱜᱮᱥ ᱛᱳᱭᱨᱤᱜᱼᱟ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱮᱢᱚᱱᱤᱭᱟ ᱜᱮᱥ ᱛᱳᱭᱨᱤᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱠᱷᱮᱛ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱚᱡᱚᱢ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱥᱟᱨ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱥᱟᱨ ᱠᱚᱫᱚ ᱥᱮᱠᱚᱴ ᱨᱮ ᱵᱟᱭ ᱦᱮᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱫᱟᱜ ᱵᱟᱹᱲᱛᱤ ᱞᱮᱠᱷᱟᱱ ᱦᱚᱸ ᱢᱩᱥᱠᱤᱞ
0: ᱦᱮᱸ ᱫᱟᱜ ᱵᱟᱹᱲᱛᱤ ᱞᱮᱠᱷᱟᱱ ᱦᱚᱸ ᱢᱩᱥᱠᱤᱞ ᱛᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱭᱛᱚ ᱥᱚᱢᱵᱷᱚᱵᱚᱱᱟ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱠᱤᱱᱛᱩ ᱡᱩᱫᱤ ᱠᱤᱪᱷᱩ
1: ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱚᱠᱛᱮ?
0: ᱟᱪᱪᱷᱟ, ᱟᱵᱚ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱵᱚᱱ ᱡᱚᱛᱚ ᱵᱚᱱ ᱨᱚᱦᱚᱭ ᱪᱟᱵᱟ ᱟᱠᱟᱫᱟ ᱱᱤᱛᱚᱜ, ᱦᱚᱭᱛᱚ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱦᱚᱲ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱵᱷᱟᱵᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱞᱟᱜᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱡᱚᱛᱚ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ, ᱛᱟᱣ ᱢᱤᱫᱴᱤᱡ ᱦᱤᱥᱟᱹᱵᱤᱧ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱢᱮᱱᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱫᱚᱥ ᱪᱷᱟᱵᱵᱤᱥ ᱪᱷᱟᱵᱵᱤᱥ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱩᱫᱤ ᱦᱩᱲᱩᱭ ᱪᱟᱥᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱤᱜᱷᱟᱹ ᱯᱨᱚᱛᱤ ᱞᱟᱜᱟᱣ ᱮᱭᱟ 15 kg ᱫᱚᱥ ᱪᱷᱟᱵᱵᱤᱥ ᱪᱷᱟᱵᱵᱤᱥ, ᱟᱨ ᱤᱭᱩᱨᱤᱭᱟ ᱞᱟᱜᱟᱣ ᱮᱭᱟ 50 kg, ᱮᱵᱚᱝ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱯᱩᱨᱟᱹ ᱥᱟᱨᱴᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱮᱠᱮᱵᱟᱨᱮ ᱢᱤᱫ ᱥᱟᱝᱛᱮ ᱮᱢ ᱫᱚ ᱩᱪᱤᱛ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ, ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱵᱟᱲᱟᱭᱟᱵᱚᱱ ᱟᱵᱚ ᱡᱮᱨᱚᱠᱚᱢ ᱫᱟᱠᱟ ᱵᱚᱱ ᱡᱚᱢᱟ, ᱛᱚ ᱚᱱᱮ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱟᱵᱚ ᱠᱚᱢ ᱠᱚᱢ, ᱡᱮᱢᱚᱱ ᱫᱷᱚᱨᱩᱱ ᱟᱵᱚ ᱚᱨᱫᱷᱮᱠᱴᱟ ᱤᱭᱩᱨᱤᱭᱟ ᱚᱨᱫᱷᱮᱠᱴᱟ ᱡᱩᱫᱤ ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱵᱚᱱ ᱮᱢᱟ, ᱡᱮᱢᱚᱱ 25 kg ᱤᱭᱩᱨᱤᱭᱟ ᱵᱚᱱ ᱮᱢ ᱠᱮᱫᱟ ᱟᱨ 15 kg ᱡᱟᱦᱟᱸ 10-26-26 ᱯᱳᱭᱞᱳ ᱵᱚᱱ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱮᱢ ᱠᱟᱫᱟ, ᱮᱵᱚᱝ ᱯᱚᱨᱚᱵᱚᱨᱛᱤ ᱠᱷᱮᱛᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱫᱷᱚᱨᱩᱱ ᱟᱨ ᱦᱩᱰᱟᱹᱝ ᱫᱟᱨᱮ ᱮᱴᱟᱜ ᱦᱟᱨᱟ ᱮᱱᱟ ᱠᱤᱪᱷᱩᱴᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱦᱮᱲᱮᱫ ᱯᱚᱨ ᱟᱨ ᱠᱤ ᱚᱱᱟ ᱥᱚᱢᱚᱭ ᱫᱷᱚᱨᱩᱱ 20-25 ᱫᱤᱱ ᱯᱚᱨ ᱟᱨᱚ 25 ᱟᱨᱚ 12-15 kg ᱜᱟᱱ ᱟᱵᱚ ᱤᱭᱩᱨᱤᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱦᱤᱥᱟᱹᱵᱛᱮ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱮᱢ ᱠᱮᱫᱟ, ᱮᱵᱚᱝ ᱛᱟ ᱟᱨᱚ 20-25 ᱫᱤᱱ ᱯᱚᱨ ᱢᱟᱱᱮ ᱡᱟᱭ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱ ᱪᱟᱨᱟ ᱵᱚᱱ ᱨᱚᱦᱚᱭ ᱠᱮᱫᱟ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ 45 ᱫᱤᱱ ᱯᱚᱨ ᱡᱩᱫᱤ ᱟᱨᱚ 15 kg ᱜᱟᱱ ᱟᱵᱚ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱤᱭᱩᱨᱤᱭᱟ ᱵᱚᱱ ᱮᱢᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱪᱮᱫ ᱢᱟᱱᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱥᱚᱢᱚᱭ ᱫᱷᱚᱨᱮ ᱫᱷᱚᱨᱮ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱥᱟᱨᱴᱟᱭ ᱧᱟᱢ ᱠᱟᱫᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱚᱱ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱲᱩ ᱫᱟᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜ ᱚᱱᱟ ᱠᱷᱩᱵ ᱥᱩᱱᱫᱚᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱵᱟᱲᱟ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱾ ᱮᱵᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱚᱛᱚ ᱥᱩᱫᱩ ᱟᱵᱚ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱥᱟᱨ ᱛᱮᱵᱚᱱ ᱪᱟᱥᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱤᱭᱩᱨᱤᱭᱟ ᱡᱩᱫᱤ ᱟᱞᱟᱫᱟ ᱠᱟᱛᱮ ᱪᱮ ᱮᱢᱟᱭ, ᱵᱟ ᱥᱤᱝᱜᱮᱞ ᱥᱩᱯᱟᱨ ᱯᱷᱚᱥᱯᱷᱮᱴ ᱡᱩᱫᱤ ᱟᱞᱟᱫᱟ ᱠᱟᱛᱮ ᱮᱢᱟᱭ, ᱵᱟ ᱢᱤᱨᱚᱴᱚ ᱯᱚᱴᱟᱥ ᱡᱩᱫᱤ ᱟᱞᱟᱫᱟ ᱠᱟᱛᱮ ᱮᱢᱟᱭ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱛᱟᱨ ᱠᱷᱮᱛᱨᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮᱱᱚ ᱤᱭᱩᱨᱤᱭᱟ ᱞᱟᱜᱟᱣ ᱮᱭᱟ ᱩᱱᱤ 17 kg ᱜᱟᱱ, ᱥᱤᱝᱜᱮᱞ ᱥᱩᱯᱟᱨ ᱯᱷᱚᱥᱯᱷᱮᱴ ᱞᱟᱜᱟᱜᱼᱟ 25 kg ᱜᱟᱱ, ᱮᱵᱚᱝ ᱢᱤᱨᱚᱴᱚ ᱯᱚᱴᱟᱥ ᱞᱟᱜᱟᱜᱼᱟ 7 kg ᱜᱟᱱ, ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱤᱜᱷᱟᱹᱛᱮ ᱢᱤᱫ ᱵᱤᱜᱷᱟᱹᱨᱮ ᱛᱚ ᱯᱩᱭᱞᱳ ᱨᱮ ᱩᱱᱤ ᱪᱤᱠᱟᱹᱭ ᱡᱮ ᱥᱤᱝᱜᱮᱞ ᱥᱩᱯᱟᱨ ᱯᱷᱚᱥᱯᱷᱮᱴ ᱡᱟᱦᱟᱸ 25 kg ᱮᱵᱚᱝ ᱢᱤᱨᱚᱴᱚ ᱡᱟᱦᱟᱸ ᱯᱚᱴᱟᱥ ᱡᱟᱦᱟᱸ 7 kg ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱦᱟᱯ ᱤᱭᱩᱨᱤᱭᱟ ᱡᱟᱦᱟᱸ 17 kg ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ, ᱚᱱᱟ 17 kg ᱨᱮᱱᱟᱜ ᱚᱨᱫᱷᱮᱠ ᱢᱟᱱᱮ 8 kg ᱜᱟᱱ ᱚᱱᱟ ᱯᱩᱭᱞᱳ ᱨᱮ ᱮᱢ ᱠᱮᱫᱟᱭ, ᱵᱟᱹᱠᱤ ᱡᱟᱦᱟᱸ ᱟᱨᱚ 15 kg ᱜᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, 10 kg ᱜᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱟ 10 kg ᱫᱚ ᱢᱤᱫᱴᱤᱱ 20-25 ᱫᱤᱱ ᱯᱚᱨ 5 kg ᱜᱟᱱ, ᱟᱨᱚ 40-45 ᱫᱤᱱ ᱯᱚᱨ ᱟᱨᱚ 5 kg ᱜᱟᱱ, ᱚᱱᱠᱟ ᱡᱩᱫᱤ ᱮᱢᱟᱭ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱡᱟᱦᱟᱸ ᱨᱟᱥᱟᱭᱱᱤᱠ ᱥᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱚᱢᱤᱨᱮ ᱮᱢ ᱦᱩᱭᱱᱟ, ᱛᱚᱵᱮ ᱱᱤᱛᱚᱜ ᱢᱤᱫᱴᱤᱡ ᱵᱤᱥᱚᱭ ᱵᱟᱝ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱵᱟᱝ, ᱡᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱮ ᱦᱩᱲᱩ ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱹᱫᱽ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱥᱛᱮ ᱟᱥᱛᱮ ᱛᱮ ᱠᱷᱟᱨᱟᱯ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱮᱦᱮᱛᱩ ᱟᱵᱚ ᱡᱚᱭᱵᱚ ᱥᱟᱨ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱮᱢᱮᱜᱼᱟ, ᱛᱚ ᱚᱱᱟᱛᱮ ᱱᱤᱛᱚᱜ ᱦᱚᱭᱛᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱰᱟᱝᱨᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱱᱩᱜ ᱠᱚᱣᱟ ᱵᱟ ᱢᱮᱨᱚᱢ ᱠᱚᱦᱚᱸ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱪᱟᱥᱮᱫ ᱠᱚᱣᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱱᱟᱛᱮ ᱦᱚᱭᱛᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱵᱟᱹᱫᱽ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟ ᱠᱚᱱᱰᱤᱥᱚᱱ ᱦᱚᱭᱛᱚ ᱟᱹᱰᱤ ᱠᱷᱟᱨᱟᱯ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟᱛᱮ ᱡᱚᱭᱵᱚ ᱥᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱵᱚᱱ ᱧᱟᱢᱟ, ᱥᱮᱴᱟ ᱜᱳᱵᱚᱨ ᱥᱟᱨ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱢᱮᱨᱚᱢ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱫᱤ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱯᱳᱞᱴᱤ ᱥᱟᱨ ᱵᱚᱱ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱤᱱᱟ ᱪᱮᱫ ᱡᱚᱭᱵᱚ ᱥᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱤᱡ ᱡᱟᱦᱟᱸ ᱡᱳᱜᱟᱱ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱡᱚᱢᱤᱴᱟᱜ ᱡᱮ ᱩᱨᱵᱚᱨᱚᱛᱟ ᱠᱷᱚᱢᱚᱛᱟ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱟ ᱢᱮᱱᱴᱮᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱮᱵᱚᱝ ᱛᱟᱪᱷᱟᱲᱟ ᱱᱤᱛᱚᱜ ᱵᱟᱡᱟᱨ ᱨᱮ ᱚᱱᱮᱠ ᱡᱤᱵᱟᱱᱩ ᱥᱟᱨ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱮᱡᱳᱴᱳᱵᱮᱠᱴᱟᱨ, ᱮᱡᱳᱥᱯᱤᱨᱤᱞᱟᱢ, ᱨᱟᱭᱡᱳᱵᱤᱭᱟᱢ, ᱚᱱᱟ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱮᱢᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱮ ᱵᱟᱹᱫᱽ ᱨᱮ ᱫᱚᱢᱮ ᱜᱟᱱ ᱛᱤᱡᱩ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱩᱜᱤᱱ ᱛᱤᱡᱩ, ᱡᱟᱦᱟᱸ ᱟᱵᱚᱣᱟᱜ ᱩᱯᱚᱠᱟᱨᱤ ᱛᱮ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱭ, ᱮᱵᱚᱝ ᱵᱟᱹᱫᱽ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱨ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮᱢᱚᱱ ᱱᱟᱭᱴᱨᱳᱡᱮᱱ, ᱯᱷᱚᱥᱯᱷᱚᱨᱟᱥ, ᱯᱚᱴᱟᱥᱤᱭᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱨ ᱠᱚ ᱞᱟᱜᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱥᱟᱨ ᱠᱚ ᱠᱷᱩᱵ ᱥᱚᱦᱚᱡᱮᱭ ᱚᱱᱟ ᱫᱟᱨᱮ ᱧᱟᱢᱟ, ᱮᱵᱚᱝ ᱫᱟᱨᱮ ᱠᱷᱩᱵ ᱦᱤᱥᱴᱚᱯᱩᱥᱴᱚ ᱟᱭ, ᱛᱚ ᱚᱱᱮ ᱚᱱᱠᱟᱛᱮ ᱟᱨ ᱟᱨᱚ ᱢᱤᱫᱴᱤᱡ ᱥᱚᱦᱚᱡ ᱩᱯᱟᱭ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱡᱮ ᱫᱷᱚᱧᱪᱟ ᱪᱟᱥ, ᱡᱮ ᱟᱵᱚ ᱡᱩᱫᱤ ᱢᱤᱫ ᱵᱤᱜᱷᱟᱹ ᱡᱟᱦᱟᱸ ᱡᱚᱢᱤ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱚᱱᱟ ᱢᱤᱫ ᱵᱤᱜᱷᱟᱹ ᱡᱚᱢᱤᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱚᱱᱟ ᱪᱳᱭᱛᱨᱚ ᱵᱳᱭᱥᱟᱠ ᱢᱟᱥ ᱥᱚᱢᱚᱭ 4 kg ᱜᱟᱱ ᱫᱷᱚᱧᱪᱟ ᱫᱟᱱᱟ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱪᱷᱩᱲᱭᱟᱹᱣ ᱠᱟᱜᱼᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱪᱮᱫ ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱤᱡ ᱫᱟᱨᱮ ᱮᱱᱟ, ᱫᱟᱨᱮ ᱯᱚᱨ ᱡᱚᱠᱷᱚᱱ 3 ᱯᱷᱩᱴ ᱜᱟᱱ ᱦᱟᱭᱤᱴᱚᱜᱼᱟ, ᱡᱚᱠᱷᱚᱱ ᱵᱚᱨᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱜ ᱡᱮ ᱥᱚᱢᱚᱭ ᱦᱮᱡ ᱮᱱᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱥᱚᱢᱚᱭ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱱᱟᱦᱮᱞ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣᱟ, ᱚᱱᱟ ᱱᱟᱦᱮᱞ ᱛᱮ ᱡᱩᱫᱤ ᱢᱟᱲᱟᱣ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱪᱮᱫ ᱚᱸᱰᱮ ᱡᱚᱭᱵᱚ ᱥᱟᱨ ᱦᱚᱸ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟ, ᱛᱮᱭᱟᱨ ᱮᱱᱟ, ᱛᱟᱨ ᱥᱟᱛᱷᱮ ᱥᱟᱛᱷᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱦᱚᱭᱛᱚ ᱱᱤᱛᱚᱜ ᱜᱳᱵᱚᱨ ᱥᱟᱨ ᱵᱚᱱ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱡᱚᱵᱟᱲ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱵᱟᱨ ᱚᱱᱟ ᱠᱚᱢᱯᱳᱥᱴ ᱥᱟᱨ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱡᱚᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱱᱟ ᱫᱷᱚᱧᱪᱟᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱢᱟᱴᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱚᱨᱜᱟᱱᱤᱠ ᱠᱟᱨᱵᱚᱱ, ᱚᱱᱟ ᱚᱨᱜᱟᱱᱤᱠ ᱠᱟᱨᱵᱚᱱ ᱫᱚ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ, ᱮᱵᱚᱝ ᱵᱷᱟᱜᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱯᱷᱚᱥᱚᱞᱴᱟᱜ ᱵᱷᱟᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ,
1: ᱯᱷᱚᱞᱚᱱ ᱦᱚᱸ
0: ᱯᱷᱚᱞᱚᱱ ᱦᱚᱸ ᱵᱷᱟᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱾ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱟᱢᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱤᱛᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱥᱟᱨ ᱵᱷᱤᱱᱟᱹ ᱵᱷᱤᱱᱟᱹ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱷᱤᱱᱟᱹ ᱵᱷᱤᱱᱟᱹ ᱤᱛᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱠᱤ ᱵᱷᱤᱱᱟᱹ ᱵᱷᱤᱱᱟᱹ ᱥᱟᱨ ᱫᱚ ᱧᱟᱢᱚᱜᱼᱟ?
0: ᱟᱵᱚ ᱦᱚᱸ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱢᱤᱫᱴᱤᱡ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ ᱵᱟᱪᱪᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ ᱠᱚᱢᱮ ᱡᱚᱢᱟᱭ, ᱢᱟᱡᱷᱟᱨᱤ ᱦᱚᱸ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱫᱚ ᱠᱤᱥᱳᱨ ᱡᱟᱦᱟᱸᱭ ᱩᱱᱤ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱵᱟᱹᱲᱛᱤ ᱡᱚᱢᱟᱭ, ᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱭ ᱫᱚᱢᱮ ᱠᱟᱹᱢᱤᱭᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ মূলত যাহা আমন সিজন সময় যদি আবু হুনাং দেরি কাতে বন লাগাবা তো ওনে ভেপু পোকার আক্রমণ হইও আবু চিহ্ন বন চিকাতে যে নেলা বন যাহা তো হুড় না মেন গাছি কানা ওনা তো হুনা কানা পেঁয়াজ কোরি লেখা ওনা তো হুইকনা পুরো গোল উতরুয়া ঠিক আছে ওনে অঙ্কা এবং পাশে রে বন নেলা যে বাকি কো না যেমন তোমায় দা সা বৈদ্র যদি হাকো কো সাব কো যেমন তোমায় ঘন্টা লেখা কে নেলোয়া ওনে অঙ্কা ভেপু পোকার যদি আক্রমণ হইয়া তাহলে ওনে অঙ্কা পেঁয়াজ কোরি লেখা ওনা ইয়ে বন নেওয়া দারেটা বন নেলা আর বৈদ কো ঘন্টা কাদা ওনে অঙ্কা বন নেলা তবে ওনা মাজরা মাজরা পোকা হোক বা আপনার ভেপু পোকা হোক তো উনকু দমন লাগি আবু যদি বৈদ রে নিত ফাটেরা মিটিজ বা ইয়ে নামক কানা ওনা ফাটেরা বিঘারে যদি আবু দেড় কিলো কাতে বন এমা তাহলে কিন্তু ওনা ভেপু পোকা আক্রমণ অনেক কমোয়া আর বাখান কোরাজেন হোক নিত কোরেজান যদি আবু বন এমা মানে 3 ml 15 liter জলে যদি বন স্প্রেয়া তাহলে কিন্তু ভেপু পোকা হোক গজুক এবং মাজরা পোকা হোক গজুক তবে ওনা তো পরবর্তী ক্ষেত্রে আরো বন আলোচনা হ্যাঁ আবু
1: যাহাম লাই তাহেঁ যে সার তাহলে অনকা লেখা এম হইয়া চেদ লেখা ইতে তাহেনা ওনা লেখাতে
0: যাহাই লাই তাহেনা যেমন 120 দিন না যদি জাত হইয়া তাহলে তো চেদ ওনা তো পৈলো রেগে বেশি বুন এমা চেদা সে বেশি দিন তার চারা বাং তাহে কানা জমিরে এবং যাহা তো হই কানা 150 দিন না যাহা জাত কানা তো ওনা তো আড়ি দিন জমিরে তাহেনা ওনাতে পৈলো যাহা বুন এম কাদা তারপর 20-25 দিন পর মিদ্যা বুন এম কাদা আরো 45 দিন পর বা 60 দিন পর বুন এম কাদা তাহলে ধাপে ধাপে ওনা খাবারটা এম আর কি নয় আবু দেহাকে ইতে বুন লাগা কদা
1: নয় সার কথাম লাই কেদা দাগ পাটান কথাম লাই কেদা তো নিত লাই আপন মে গমকে হো যাহা ফোন তে লাই তাহে যে তেজো রেনা কথা আদো নিয়ে অক্তে ওকা লেখান তেজো কো নেল নামো আকো
0: হ্যাঁ এবার পৈলো রেগে আবু বন নেলা যে নেলেবেন যে পৈলো রে নেলেবেন যে মাজরা পোকা আবু হয়তো বাংবুন চিনা কাট কোয়া কিন্তু যত হড় আবু তো লেদা গেবুন বাড়াইয়া চিকাতে বুন উরুম কোয়া যে নেলা বন যে কয়েকদিন পর গে দমে তিজু কো ওটাং বাড়া আনা হড় দারে চেতান রে তো ওটাং বাড়া এবং ডানা রে নেলেবেন বাড়াইয়া কেতে ফুটকি মেনা তো উঙ্কু কু লেয়া কো কানা মাজরা পোকা এবং উঙ্কু যখন কো আক্রমা যখন ধরুন হড় না গাছি যাহা মেনা যখন পৈলো রে নিত যেমন ধরুন চারা অবস্থা রে দারে কমেনা তো ওনা সময় পাশে রেনা যে কাঠি কো মেনা ওনাকো চেদ লেখা যে ব্লেড তে যাহাই কো গেদা তো ওনে অঙ্কা ভাবে গে ওনা উল্টো গিডি কোয়া এবং তিহিতে যদি বুন সাপ কাতে গোহাড়া তাহলে বুন খুব সহজ গে ওনা তো ইয়ে চালা হাজুক কানা তাহলে বুন বুঝে যে নয় মাজরা পোকার না আক্রমণ কানা বা এবার যখন যদি যখন গেলে যখন এহবোয়া ওনা সময় নেলা বন সাধারণ গেলে হিজুক লাহা ওনা কিন্তু যাহা মাজরা পোকায় আক্রমণ কাদা ওনা তো খুব সহজে গে ওই সাদা শীষ পৈলো রেগে উডুগোয়া তো ওনা সাদা শীষটা যদি তিহিতে সাপ কাতে বুন তুলা তাহলে নেলবেন খুব সহজ থেকে ওনা তো কিন্তু উডুক হিজুক কানা আর কোনো কোনো সময় বুন নেলা যে যাহা তো ওনা যাহারে চিকাইয়া যে মাজরা পোকা হইক কানা যখন সেকাম কানা সেকাম না লাতারে উনকু তো বিলিয়ে বেলে কাতে কো নিয়েরা আদর বিলে খন যখন গিদরে উডো গেনা মানে লেদাটা যাহা উডো গেনা উনি তো বই বইতে দা লাতার বুটে হিজুগা আর ওটা যাহা হুড়ু গাছি রেনা নরম অংশ মেনা ওটে বইয়া কাতে ছিদ্র কাতে ওটা বলোয় না বলোনা পর ভিতরে যাহা নরম শ্বাস ওনা শ্বাসে জমায় তারপর আস্তে আস্তে আবু চেদ বুঝ নিলা পৈলো যেমন নেল কাদা যে হয়তো পাঁচকাঠিটা নষ্ট হয় না বা হইক কানা যদি সাদা শীষ যাহা হিজুগা ওনা সাদা শীষ পৈলো রে বুন নেলা এবং ওনা সাদা শীষ যখন বুন তুদা ওনা সময় নিলে তিজু হয়তো কোনো সময় ওনার এখান হয়তো মেনাইয়া তো অঙ্কা কাতে বুঝুয়া নোয়া দহুই কানা মাজরা পোকার না আক্রমণ লক্ষণ
1: আচ্ছা আর ওখানে কান তিজু কো নিয়ে ওকে
0: এবার মাজরা পোকা বাদ কাতে রহ আরো মিটি তিজু খুব গে মারাত্মক নিত আবু বুন নেলা যখন ক্ষেত্রে বুন চালা যে আবু শোষক পোকা কু লেয়া কানা অনেকেই লেয়া কো বাদামি শোষক পোকা তো উনি শোষক পোকা তো চেদ চিকাইয়া যে যখন দমে গুমোট পরিবেশ যখন আবু বুন ইয়ে হেড়ে না পর গে নেলা বুন বিভিন্ন জায়গায় চাক চাক চাক চাক হয়তো আতার কাদা কো কয় হয়তো বা আবু তো হয়তো বুন নেলা যে বাজ নিউর কানা ওনাতে হয়তো মনে অঙ্কা চাক চাক চাক চাক দাগ নেলো কানা মানে আড়ে রে তাহে কাতে গেবুন নেলাম রহড়া কানা আর কি কিছু কিছু জায়গারে ওনে ওনা করে তো গেলে হোক বাং হিজু আবার চেন হোক বাং চিকা যদি যাহা হ্যাঁ ওনা পাশনা কাতে নেলা ওনা লাতার রে না গাছি কুরা লাতার রে নেলা কো যে ওনে কাটি কাটি কেন পোকা কো যত কো দুরুক কানা আর কো রস কো চুস হো আর কি ওনা দারে না যাতে করে ওনা হ্যাঁ ওনা যাতো কো ইয়েতে কো হপার বান কো লেয়া যাতো আতার আতার আতার লেখার পরিস্থিতি নেলোয়া ওনকা নেল কাতে হোক বুন বুঝা যে নোয়া তো শোষক পোকার না আক্রমণ কানা আর মিটি নেলোয়া যে পাতা মোড়া পোকা যে যাহা তো যত হড় গোবুন বাড়াইয়া যাহে ক্ষেত্রে বুন চালা নেলা বুন যে আবুয়া যে সেকাম সে সেকামটা সবুজ গে জানা হারিয়েল গে তাহলে এবং ওনা তো নেলা বুন যে উঙ্কু যে সবুজ অংশ যাহা তো হ্যাঁ উঙ্কু ইয়ে কো তিজো কো পাতা মোড়া পোকা কো চিকে গাদা যে ওনা কোন চেছে চেছে যাহা ক্লোরোফিল বা সবুজ অংশ যাহা উঙ্কু কো জমা
1: আচ্ছা
0: এবার জম রেনা পর পুরো সেকামটা গে নেলা বুন যে সাদা আও কানা ᱟᱪᱪᱷᱟ ᱜᱮ ᱯᱩᱨᱟᱹ ᱡᱩᱢᱤ ᱚᱱᱠᱟ ᱵᱷᱟᱵᱮ ᱵᱚ ᱧᱮᱞᱟ
1: ᱥᱟᱥᱟᱝ ᱞᱮᱠᱟ
0: ᱥᱟᱥᱟᱝ ᱞᱮᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱚᱱᱟ ᱫᱚ ᱯᱩᱨᱟᱹ ᱯᱳᱰ ᱩᱛᱟᱹᱨᱚᱜᱼᱟ
1: ᱠᱟᱜᱚᱡᱽ
0: ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱯᱳᱰ ᱞᱮᱠᱟ ᱜᱮ ᱧᱮᱞᱚᱜᱼᱟ
1: ᱴᱷᱤᱠ
0: ᱟᱪᱷᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱯᱟᱛᱟ ᱢᱚᱲᱟ ᱯᱚᱠᱟ ᱠᱚ ᱟᱠᱨᱚᱢᱚᱱ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱵᱟ ᱟᱵᱚᱱ ᱢᱮᱱᱟ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱪᱩᱝᱜᱤ ᱯᱚᱠᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱫᱟᱜ ᱡᱚᱢᱤ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱱᱟ ᱡᱮᱢᱚᱱ 2 ᱯᱷᱩᱴ ᱵᱟ 3 ᱯᱷᱩᱴ ᱜᱟᱱ ᱦᱚᱭᱛᱚ ᱫᱟᱜ ᱢᱮᱱᱟᱜ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮ ᱚᱸᱰᱮ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱟᱵᱚ ᱡᱮᱢᱚᱱ ᱵᱟᱹᱲᱥᱤ ᱵᱟᱵᱚᱱ ᱟᱰᱟᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱵᱟᱹᱲᱥᱤ ᱨᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱪᱩᱝᱜᱤ ᱵᱚᱱ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱟ ᱛᱚ ᱚᱱᱮ ᱚᱱᱠᱟ ᱚᱱᱟ ᱵᱟᱹᱲᱥᱤ ᱞᱮᱠᱟᱱ ᱪᱩᱝᱜᱤ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱢᱟᱱᱮ ᱫᱟᱨᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮᱫ ᱠᱟᱛᱮ ᱪᱩᱝᱜᱤ ᱵᱮᱱᱟᱣ ᱠᱟᱜ ᱠᱚ ᱟᱨ ᱞᱟᱛᱟᱨ ᱥᱮᱫ ᱠᱚ ᱡᱷᱩᱞᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱲᱩ ᱜᱟᱹᱪᱷᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱥᱮᱠᱟᱢ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱠᱚ ᱡᱷᱩᱞᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ ᱛᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚᱠᱚ ᱪᱩᱝᱜᱤ ᱯᱚᱠᱟ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱟᱠᱚ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱩᱱᱠᱩ ᱦᱚᱸ ᱚᱱᱮ ᱚᱱᱠᱟ ᱡᱮ ᱥᱮᱠᱟᱢ

0: যাহাকে চালায় না ও তো পাশের জমিতেও চালায় না। এবার পাশের হর উনি যদি বা স্প্রেয়া তাহলে তো চিকায় না, তার মানে ওনডে খন আবু পরবর্তী ক্ষেত্রে এটা হর ঠেন কো চালা। তো ওনা থেকে যাহা মেনা কানা মিজ সাংতে যত হর যদি বন ব্যবহারা তাহলে তো অনকা রোগ ক্ষেত্রে হোক বা তেজো ক্ষেত্রে হোক যতকে কিন্তু খুব সহজ বন ইয়ে কোয়া মানে আবু বন টিকা দারাম গানম। আর যদি বাং বন করাওয়া তাহলে পরবর্তী ক্ষেত্রে হয়তো আবেনা যাহা বিষাক্তটা কমায় না ওনা সময় আরো হয়তো ওনডে খন ওটা হি কেতে আবেনা জমির কোন আড়গোয় না। ঠিক আছে, ওনাতে
1: ইনেতে যাহা ক্ষেত কো সুরসুপুর মেনা আকাদা মি সাউতে ওনা রান কো এমলে খান তেজো খন জ টেকাও দানাম গানোয়া। আরি নাপাই কথাম লেকিদা গমকে যে ওকা লেখারে নিয়ে ওকতে হরু গাছিরে রান কো এমলে খান তেজো খন টেকাও দানাম গানোয়া। আতো নিতো লে যাবন মে হের হের দো ওকতে ওকা লেখানা সন্তর লাগতি কানা।
0: আবু নোয়া তো কিন্তু দমে আবু পুইলুরে তো হয়তো যখন হড়ো ধরনা কথা বুন লেয়া যে রোগ না বা তেজুর না কথা বুন লেয়া কিন্তু ওনা যাহা যে ঘাসাড় ঘাসার না কথা তো বাং বুন লেয়া কিন্তু যাতে নেল কানা মানে রোগ রে জাতিনো আপ ফসল বা হড়ো লসোয়া বা তেজো জম কথা জাতিনো লসা ওনা খন তো কিন্তু আগাছা বা যাহা আবু হেড়ে ইয়ে কানা ঘাসাড় কানা ওনা ঘাসাড় তো কিন্তু আদি বেশি ওনা ইয়া ফসলটা বা ইয়েটা ইলটা লসা। তো ওনাতে নেলো কানা যে পুইলুরে যখন আবু নাহেল তেবুন শিখে বা নিতে তো ডাক্তার হেক কানা বা টিলার হেক কেনা ওনাতে সি কেদাবুন সি পর পৈলোরে বার রকম রেনা আবু কথা চিন্তা হইও মিটি হই কানা ঘাসাট লাহারনা পৈলোতে যেমন আউরি হিজুয়া ওনাতে আবু বুন বিভিন্ন রকমের হারবিসাইড নিয়ম কানা বা ঘাসাট রান মেনা ঘাসাট গজ লাগি রান কো মেনা তো ওনা বুন এম দাড়েয়া বা হইতো কানা পরে পরেতে যখন ধরুন আবু হড়ো বুন লাগাও কেদা তার থেকে তিন চার দিন পর বা কুড়ি পঁচিশ দিন পর মিটি রান মেনা ওনা রান বুন স্প্রে দাড়েয়া তার মানে কিটি আউরি হিজুয়া ওনা সময় বুন এমা বা হেজ কানা তারপরে বুন এমা। তো অনেক অঙ্কা পৈলো যতক্ষণ ভাগে যে যদি যাহা হুড়ো বোন নাহলে বোন শিখে সি রেনা পর আবার ইয়ে বোন চাষ কেদা মানে হুড়ো বোন রহয় কেদা হুড়ো রহয় রেনা পর পৈলো রে আবু যেমন মিটি মেনা নমিনি গোল্ড নমিনি গোল্ড 80 থেকে 100 ml হ্যাঁ প্রতি ইয়ারে মিট একর জমিরে যদি বোন স্প্রে কা আর যদি স্প্রে যদি বাং বুন দাঁড়িয়ে যত হড় নিতে আবু বোন ব্যবহারে যে বালিরে মেশা কতে ছড়িয়ে তো আবু কিন্তু ডোজটা তো ঠিক দেওয়া দরকার যেমন নমিনি গোল্ড যদি বোন ব্যবহারা তাহলে 80 হেতে 100 ml মিট একর জমিরে ওনা বালি তুলি মেশা কতে আবু বোন ছড়িয়ে দাঁড়িয়ে আর ওনা পৈলুরে আবু বোন এম কাদা 2-3 দিন পর তার ছাড়া যদি আবু বোন যে প্রেটিলাক্লোর না প্রেটিলাক্লোর হ যদি বোন ব্যবহারা 200 থেকে 400 ml প্রতি একর রে যদি ওনা প্রেটিলাক্লোর যদি বোন স্প্রে বা যদি বৈদ্যে বোন ছড়িয়ে তাহলে তো কিন্তু আবু খুব সহজেই যাহা ঘাসাড় কো পৈলোরে আউরি উডুকা কিন্তু ইন সময় বোন এমা যাতে উডুক না সম্ভাবনা থাকে না তাহলে ওনা তো বাং উডুকা এবং মাঝখান রে যখন ধরুন আবু 20-25 দিন পর যখন আবু ইয়ে বোন এমা চাপান সার কথা বোন লেয়া 20-25 দিন লাহা ওনা সময় তিহিতে যদি মিটটা ঘান ইয়ে গানোয়া নিড়ান এম গানোয়া তাহলে ওটা বাড়িয়ে সুবিধা বোন জামা এক হইক চে ওনা পৈলোরে আবু বোন লেয়া না যে যদি বৈদ্যে দমে দাগ থাকে তাহলে মিটি অ্যামোনিয়া গ্যাস হইয়া তো ওনা সময় যদি আবু লেবার আড়গু কাতে যদি বোন নিড়ান দাঁড়িয়ে বা ঘাসার বোন হেড়েদা তাহলে চেয়ে চিকা ওনা ইয়ে কো কাটাতে না তো চেয়ে চিকা কানা তাহলে দাগরে যাহা এমনিয়া জমা বানা তাহলে ওনা তো খুব সুন্দর চেতান রে উডুগি দিক কানা তাহলে আবু হেড়ে না লাতারে হয় বোন হোক খাঁজি সামাও দাঁড়িয়ে দা আর ঘাসার কো যাহা ওনা কো বোন তুত দাঁড়িয়ে কেদা তাহলে তো চেয়ে আবু বৈদ খুব সুন্দর তাহেনা ফলন রে না আড়ি সুযোগ সুবিধা এম
1: আটি নাপাই কথাম লেই কেদা যে নিয়ে অক্তে হরু গাছি যতন যোগাও লাগিন ওকা কো পাহাটা আটি নজর এম লাগতে লাগতি কানা যাহা হাম লেখা হের হে দা পাটান সার এম তেজো খন ওকা লেখা তে নোয়া কো হুড়ো গাছি বাঁচাও গানোয়া আতো তেহেন নোয়া আখড়া রেয়াত অক্তো হো মুচেদ হিজুক কানা তো মুচেদ রা নোটা কাটি লেয়াবন মে যে হুড়ো গাছি খন বয়ে বেতে হারাই দি কানা আদো হুড়ো বিলিলেন খান নাহা অক্তে ওকা লেখারে আদি আলগাতে খেত খন হুড়ো পন সামটা উইদি দাঁড়িয়া
0: বা নেলবেন মানে আবু তো পৈলুরে চেট আবু হর থেকে বোন লেবারতে হুড়ো কোন সামটা তাই না যে তাতে করে নেলবেন আবার প্রচুর খরচ যে আবু পৈলুরে হয়তো হুড়ু গেদ হইয়া তখন ছটি লেবার মিট বিঘারে কো লাগা ইরকাতে যখন গিডি কেদা ওনার কোন ছটি লেবার কো লাগা এবার ওনা কো আগো টাইট আকো সামটা আকো দিয়ে ওনা কো আবার খামার রে কো আগুয়া ওনা তো নেলো কানা যে আডি গান লেবার রেনা খরচ মে সময় হো লাগা কানা আর তারপর নেতারে হইতো কানা এমন আবু চাষ বাস শুরু কানা যে মিটি ফসল চাষ সঙ্গে সঙ্গে গে আবু এটা ফসল না হো চাষ বুন আরম্ভ হইয়া তে ওনাতে লেবার হো বাংকো নামোয়া তো ওনাতে নিতো যত জায়গারে মানে আর পৈলু তো আডি লাটু লাটু কম্বাইন হারভেস্টার নামো কেন তাই না নিতো তো কাটি কাটি কম্বাইন হারভেস্টার নামোয়া মানে ওনাতে দো যে নিলো কানা যে আবু যদি 9-10 মিনিট রে কিন্তু মিট বিঘা জমি উনি তো এর গুরু কা
1: আচ্ছা
0: ঠিক আছে এবং নিত দাম হোক বেশি তো বা মানে জেনক কানা যে কম্বাইন হারভেস্টার যা ইরেয়া তো ওনা জায়গায় 60 টাকা খান হতো প্রতি মিনিট মানে আমার 600 টাকা বা 700 টাকা মিট বিঘা জমিরে লাগা এবার যা যা রে মানে যত আবু যে কোপারেটিভ সোসাইটি কো মেনা নিত যত জায়গা রে আবু যেমন বোবিন পশ্চিমবঙ্গের যত জায়গায় কোপারেটিভ সোসাইটি মেনা এবং কোপারেটিভ সোসাইটি রে ওনা কম্বাইন হারভেস্টার যত জায়গা রে মেনা তো উঙ্কু তুলি যদি যোগাযোগ হইয়া তাহলে খুব কম থেকে কিন্তু আবু মানে প্রাইভেট রে বাদ কাদের ওনা কোপারেটিভ খন হাতাও কাদের কিন্তু আবু খুব সহজে কে হুড়ুর না দারে কত সামটাও দাঁড়ে আবুন এবং আবু ভাগে ফলনটা হইয়া এবং লাভটাও ভাগে থেকে বুন আবু হাতাও দাঁড়ে আ
1: আদি নাপাই কথাম লিখিতা গমকে তেহিয়া নোয়া লাইভ ফোন ইন আক্তারে নরে সেটারে তাহে কানা হুগলি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র রেন সিনিয়র সাইন্টিস্ট আর হেড মানতান নিতাই মুদি গমকে সান্তারি আক্তারে সেটেল লেন খাতির আদি আদি সারহাও তাহেনা তেহিয়া আক্তার দ নডেগে মুচেদ হয়া মা মুচেদ জহার।

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা নেতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:00। দুপুর 3:00 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5টা মানেই তো দেশ বিদেশের নানান খেলার খবর নিয়ে হাজির ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার নানান গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত পদক জয় নিশ্চিত করল। ভারতের মহিলা ডাবলস জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ রাতপোহালি ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ভারতের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ফুটবল দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আজ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় হকি দল। শুক্রবার বিশ্বকাপের হকিতে ভারতের মেয়েরা দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে 2-0 গোলে পরাজিত হল। প্রথম টেস্ট জয় এখন অতীত, কলম্বোয় দ্বিতীয় টেস্টেও আমাদের লক্ষ্য জিতে পুরো পয়েন্ট ঘরে তোলা, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি, বললেন শুভমান গিল। আগামীকাল কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। মেসির উৎসাহেই হকির বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর্জেন্টিনার মাতিয়াসদের। লা লিগা শুরু হয়েছে আগেই, এবার গতকাল থেকে শুরু হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগও। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটিকে 3-0 গোলে হারিয়ে দিল। ফিফার সঙ্গে ঝামেলার জেরে নতুন টুর্নামেন্টের ভাবনায় এবার উয়েফা, তারা নতুন করে টুর্নামেন্ট করতে চায়। বিশ্বকাপ ফুটবলের পরে ঝামেলার জেরে বড় জরিমানার মুখে পড়ল আর্জেন্টিনা, তাদের $3,21,000 জরিমানা করল ফিফা। যুব ভারতীতে 3রা অক্টোবর ভারত ব্রাজিলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বয়কট করার জন্য ফুটবল প্রেমীদের কাছে অনুরোধ জানালেন বাইচুং ভুটিয়া। হাঁটুতে চোট পেয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। আজ বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হল। শুনলাম এক নজরে। বন্ধুরা, এবার চলে আসি আতশ কাঁচের তলায়। আজকের আতশ কাঁচের তলায় অবশ্যই থাকবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। 22 বছর পর ইস্টবেঙ্গলের ঘরে, নাকি

0: 2 বছর পরে ফের মোহনবাগানে আসবে ডুরান্ড কাপ। রবিবার সন্ধ্যায় যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালের পরেই এর উত্তর পাওয়া যাবে। যার ঘরেই কাপ ঢুকুক না কেন, এবার এই টুর্নামেন্ট জেতার জন্য কিন্তু দুই প্রধানের গোলকিপারের অবদানই স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। এবার এই প্রতিযোগিতায় যে সমস্ত দল অংশ নিয়েছে তার মধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলই সেরা দল বানিয়েছে। বিরাট বাজেটের বিদেশিও রয়েছে এই দুই প্রধানে, কিন্তু এশিয়ার প্রাচীনতম এই প্রতিযোগিতায় কোনো বিদেশির জাদুতে নয়, ম্যাজিশিয়ান হয়ে উঠে টিমকে ফাইনালে তুললেন দুই দলেরই দুই গোলকিপার বিশাল কাইত এবং প্রভু সুখন গিল। সেমিফাইনালে ইস্টবেঙ্গল ট্রাইবেকারে 5-3 হারিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লিকে। শুধু গিল ট্রাইবেকারই নয়, 90 মিনিটের ম্যাচে পেনাল্টি আটকে দলকে পরাজয়ের হাত থেকেও বাঁচিয়ে দিয়েছিলেন। অন্যদিকে মোহনবাগানকে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল দুটোতেই জিতিয়েছে ট্রাইবেকারে। বিদেশিবিহীন জামশেদপুরকে শেষ আটের লড়াইয়ে নির্ধারিত 90 মিনিটের ম্যাচে হারাতে পারেনি ম্যাকলারেন, মনবীর, সাহাল, লিস্টনের মতো তারকা ফরোয়ার্ডরা। 1-1 ম্যাচ শেষ হওয়ার পর 9 কিকের ম্যারাথন ট্রাইবেকারে শেষ পর্যন্ত বিশাল কাইতের হাতেই সেমিফাইনালের টিকিট পায় সবুজ মেরুন ব্রিগেড। ফাইনালে সেই একই ছবি। এবার যাতে ধরা না পড়ে সেই জন্য দুই দলই প্রস্তুতি নিয়েছে চূড়ান্ত পর্বে। নর্থ ইস্টের জালে সেমিফাইনালে মোহনবাগান 90 মিনিটের ম্যাচে বল জালে জড়াতে ব্যর্থ হয়। ট্রাইবেকারে বিশাল তার জোড়া সেভের মাধ্যমে 4-3 ম্যাচ জিতিয়ে দলকে ফাইনালে তোলে। ফাইনালের আগে দুই টিমের কোচ পানোস এবং হাভাস দেখে নিতে পেরেছেন তাদের টিমের সমস্ত ফুটবলারকেই। ফলে দুই দলই যে তাদের সেরা একাদশকে আগামীকাল মাঠে নামাতে পারবেন, কিন্তু তারপরেও কি সেই গোলকিপারদেরই একইভাবে ট্রাইবেকারের দিকে এগোতে হবে, এ প্রশ্ন আজ অনেকেরই মুখে। কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কাটিয়ে কি এবার ফাইনাল এগাবে সেই ট্রাইবেকারের ঘেরাটোপে? তবে সে যাই হোক না কেন, ফুটবলপ্রেমী কলকাতার মানুষ এখন মেতে উঠেছে আগামীকাল ফুটবলের মহারণের অপেক্ষায়। শুনলাম আতশ কাঁচের তলায়। ফুটবলের মহারণের ঠিক আগে কলকাতার দুই প্রধানে দীর্ঘদিন ধরে খেলা প্রাক্তন ভারতীয় দুই ফুটবলারের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম আমরা। প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা মোহনবাগান অধিনায়ক মানস ভট্টাচার্য বললেন,
1: প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল, ফাইনালে আবার দুটো দল পরস্পরের মুখোমুখি হচ্ছে, চলতি মৌসুমে দ্বিতীয় সাক্ষাৎ। দুটো দল খুব একটা তৈরি আমি বলবো না, তবে ম্যাচটা খুব ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান দু দলই গোল করার জায়গায় লোকের অভাব আমরা অনুভূত করেছি গত দুটো ম্যাচে, তাই এটাই নিষ্পত্তি হয়েছে। এবারে এই ম্যাচটা কি হবে সেটার দিকে আমাদের সকলের দৃষ্টি থাকবে। তবে একটা প্লাস পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল বিদেশি দলের বিরুদ্ধে খুব ভালো খেলেছিল, পিছিয়ে পড়ে গোল শোধ করে ম্যাচটাকে 4-1 নিজেদের অনুকূলে আনতে পেরেছিল, সেদিক থেকে তারা কিছুটা ভালো জায়গায় থাকবে। মোহনবাগান এখনো পর্যন্ত সেই রকম ছন্দে ফিরতে পারেনি, তবে আমি বলবো কালকের ম্যাচ অনেকটাই নির্ভর করবে দুই দলের এশীয় ফুটবলারদের পারফরমেন্সের উপর, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তো দলের দেশীয় খেলোয়াড়রা কিন্তু খুব ভালো পারফর্ম করছে। মোহনবাগানের সাহালের কথা বলবো, সাহাল খুব ভালো ফুটবল খেলছে, কিন্তু যে বিদেশিদের উপর নির্ভর করে রশিদ ছাড়া ইস্টবঙ্গলে যেমন কেউ নজর কাটতে পারেনি, তেমনি মোহনবাগানের রক্ষণের রড্রিগেস ছাড়া কেউ কিন্তু নজর কাটতে পারেনি। এখন দেখা যাক কালকের ম্যাচে কেমন খেলে।
0: দেখা গেছে সেমিফাইনালে দুটো দলই খেলার ফলাফল একদম ট্রাইবেকার পর্যন্ত গড়াতে হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গেমটা শেষ হচ্ছে না দু দলের ক্ষেত্রেই, এটা কিভাবে ব্যাখ্যা করবেন?
1: আমি গতকালকের ম্যাচটা নিয়ে বলতে পারি, মোহনবাগানের যে মাঠে খেলা হয়েছে আনপ্লেয়েবল কন্ডিশন ছিল, ওই মাঠে কোনো ভালো ফুটবল হয় না, ভালো খেলা সম্ভব না। তবে মোহনবাগানীদের জন্য একটা আশার খবর, ছাং থেকে শেষ পর্যন্ত তিনি মাঠে নামিয়েছিলেন, ম্যাকলারেনও খেলেছে, তাদের দেখে নিয়েছেন। আমার মনে হয় ডার্বির দিকে চোখ রেখেই তিনি এইভাবে দলটাকে একটুখানি দেখে নিয়েছেন এবং এটা ভালো হবে। তবে ইস্টবেঙ্গলের গোল করে জিতে যাওয়া উচিত ছিল, ওই ফলের ফলাফলটা টাইব্রেকার পর্যন্ত যাওয়াটা ঠিক হয়নি। ইস্টবেঙ্গল কিন্তু একাধিক গোলে এই ম্যাচটা জিততে পারত, যদিও ইস্টবঙ্গলের বিরুদ্ধে একটা পেনাল্টি হয়েছিল, সে পেনাল্টি থেকে ওরা গোল করতে পারেনি, কিন্তু ইস্টবঙ্গল জিততে পারত। ফিল্ড গোল আমরা পাইনি দুটো ম্যাচে। মোহনবাগানের কথা বললাম, মোহনবাগান যে কন্ডিশনে ফুটবল খেলেছে, প্লেয়াররা যে অক্ষত অবস্থায় মাঠ থেকে বেরোতে পেরেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।
0: দুই দলের যে মুখ্য প্রশিক্ষক, তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে কি বলবেন?
1: দেখো, হাওয়াস তো অনেক পুরনো আমাদের, মোহনবাগানের নতুন যে কোচ এসছেন তিনিও কলকাতা ফুটবল নিয়ে না হলেও ভারতীয় ফুটবল সম্বন্ধে তার সম্যক ধারণা রয়েছে। পাঞ্জাবের স্টেট কোচ ছিলেন এবং তিনি সকলকেই দেখেছেন, এবং এবারে যে দল গঠন হয়েছে তারও একটা ভূমিকা ছিল যেটা আমি জানি। সুতরাং দু দলের কোচের কেউই হাঁটতে চায় না, এ টু ডিফেন্সিভ থাকে এই গ্রিক কোচ, তবুও আবাসের একটা ইয়ে রয়েছে, তিনিও কিন্তু হাঁটতে চান না। দু দলের কোচেরই মনোভাবটা এক জায়গায় থাকবে, কারণ এই ম্যাচটা কেউ হাঁটতে চাইবে না। এই ম্যাচটাও যদি টাইব্রেকারে চলে যায় তাহলে আমি অবাক হব না।
0: অন্যদিকে প্রাক্তন ভারতীয় গোলরক্ষক তথা ইস্ট বেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায় জানালেন,
2: মোহনবাগান খেলাটা বছর পর বছর হয়ে চলবে। গতকাল এবং ইস্টবঙ্গলের খেলা দেখে আমি খুব একটা খুশি হইনি, এই কারণে যতটা আশা করেছিলাম সেরকম খেলাটা খেলতে পারেনি। এবং আশা করব রোববারের ম্যাচে দুটো টিমই তাদের সাবধানে ভালো করার চেষ্টা করবে।
0: দুটো দলই সেমিফাইনালে থেকে ফাইনালে পৌঁছালো টাইব্রেকারের মাধ্যমে, একজন প্রাক্তন গোলরক্ষক হিসেবে কি বলবেন, কতটা প্রেশার নিতে হয় ঠিক এই মুহূর্তে গোলকিপারদের?
2: দেখো, গোলকিপিং ব্যাপারটা টাইব্রেকারে গোলকিপারদের সবচেয়ে সুবিধার ব্যাপার, এই কারণে যে এখানে গোলকিপার যদি গোল খায় পেনাল্টিতে কিচ্ছু আসে যায় না, কেউ ব্লেম দিতে পারবে না, কিন্তু যদি গোল সেভ করে দেয় সে হিরো হয়ে যায়। দুটো ক্ষেত্রেই ইস্টবেঙ্গল মোহনবাগান কোয়ার্টার ফাইনালও টাইব্রেকারে জিতেছে, সেমিফাইনালও টাইব্রেকারে জিতেছে। অবশ্যই গোলকিপাররা এখানে প্রশংসা পাওয়ার যোগ্য, যেহেতু পেনাল্টি সেভ করেছেন। তার থেকে বেশি খারাপ ব্যাপারটা হচ্ছে যে যারা পেনাল্টি শুটার তাদের ব্যর্থতার জন্য। আর পেনাল্টিতে গোলে ধরে নেওয়া যেতে পারে যে গোল হবেই, ধরে নেওয়া যেতে পারে, কেউ গোল কিছু বলার নেই। দুই দিনের দুটো টিমেরই গোলকিপাররা ঠিক সময় অ্যান্টিসিপেট করে বলটা আটকে, তাতে অবশ্যই প্রশংসা দাবি করতে পারে। বিশেষ করে বিশাল কায়েদ পরপর দুটো ম্যাচে পেনাল্টি বাঁচিয়েছে, তাকে সে প্রশংসা দাবি করতেই পারে।
0: এই দুই দলের মধ্যে যে বর্তমান যা পরিসংখ্যান দেখা যাচ্ছে, তার মধ্যে কাকে এগিয়ে রাখছেন আপনি?
2: পরিসংখ্যান দিয়ে কোনো কিছু এগিয়ে পিছিয়ে রাখার ব্যাপারটা নয়। তো গতকালে মোহনবাগানের ম্যাচটা দেখে আমি হতাশ হয়েছি, এই কারণে আমি আশা করি মোহনবাগান নর্থ ইস্টকে হারিয়ে দেবে, কিন্তু দেখা গেল ছন্ন ছাড়া ফুটবল খেলা দেখলাম। একই কথাটা বলা যেতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও। আমরা ষষ্ঠ তো ভালো খেলা দেখবো এটা আশা করি, যখন ভালো খেলা দেখতে না পাই তখন দুঃখ লাগে। দুটো টিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আমরা যতটা আশা করেছিলাম ভালো খেলবে ততটা আমরা ভালো খেলা দেখতে পাইনি। আমরা আশায় রইলাম আগামী দিনের যে ম্যাচটা আসছে, এই ম্যাচে দুটো টিমই তাদের সাধ্য অনুযায়ী ভালো খেলে, যার জন্য দর্শকরা মাঠে আসে আনন্দ পেতে ভালো খেলা দেখে, খেলায় হার জিত আছে, ভালো খেলে যে দর্শকরা আনন্দ পায় সেটা খেলার চেষ্টা তারা করবে।
0: ওনার কথার সূত্র ধরেই আমরাও অপেক্ষায় থাকব আগামীকাল খেলা যাই হোক না কেন, ভালো খেলা যেন দর্শকরা দেখতে পায়। এবার শুনব 16ই আগস্টকে ঘিরে ফুটবল প্রেমী দিবস উপলক্ষে IFA এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত রক্তদান শিবির থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

1980 সালে 16 আগস্টের সেই মর্মান্তিক ঘটনার পরবর্তীতে আইএফএ ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স এর যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের মাধ্যমে এই দিনটি ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছরের মতো এবারও 47তম ফুটবল প্রেমী দিবস হিসেবে আইএফএ ও অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স এর উদ্যোগে রক্তদান

0: শিবিরের আয়োজন করা হয়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই শিবিরে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত 302 জন রক্তদান করেন। কলকাতা ছাড়াও ঘাটালে 277 জন, দেবরায় 100 জন, পূর্ব মেদিনীপুরে 94 জন, দাঁতনে 79 জন, টাকিতে 70 জন, ঝাড়গ্রামে 55 জন, চিত্তরঞ্জনে 32 জন, সব মিলিয়ে সারা রাজ্যে 1084 জন রক্তদান করেন। এবছর ফুটবল প্রেমী দিবসে রক্তদাতাদের শংসাপত্রে স্বাক্ষর করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা। অনুষ্ঠানে রক্তদাতাদের উদ্দেশ্যে IFA সচিব অনির্বাণ দত্তর বক্তব্য।
1: দেখো, প্রতি বছরই আমরা এই দিনটা শোক দিবস হিসেবে পালন করি যে এতগুলো মানুষ, এতগুলো প্রাণ চলে গেল, সেটা তো এই ক্ষতির কোনো পূরণ হয় না। আমরা চেষ্টা করি এই রক্তদানের মাধ্যমে যদি কিছু মানুষকে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, কিছু পরিবারের ছেলে মেয়ে বা বাবা সন্তান তাদের প্রাণ রক্ষা করা যায়। আর আজকের দিনটা খুব বিশেষ, কারণ আজকে এই বছরের সার্টিফিকেট সই করেছে তরুণ দে, উনি এবারে চিফ গেস্ট। এবং সব থেকে বড়ো হলো, যারা আমরা আজকে এখানে উপস্থিত আছি, যারা রক্তদান করতে এসেছি, তাদের একটা বিশেষ পাওনা হলো তরুণদার গান। ওনার সুরের মূর্ধনায় বোঝাই যাচ্ছে না যে কখন রক্ত দেওয়া হয়ে গেল। ওনার গানের মধ্যে মিলেমিশে গেছে আজকের পরিবেশটা, এবং আমার মনে হয় এটা অত্যন্ত বিশেষ দিন, একটা বিশেষ পাওনা আমাদের।
0: ১৬ই আগস্ট আবার জন্মদিন ছিল প্রাক্তন IFA সহ সভাপতি সৌরভ পালের। তিনি এই রক্তদান উৎসবে আসতে পেরে বেশ খুশি।
2: ফুটবল মাঠ বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, সেটা প্রমাণ হয়ে গেছে যে 16ই আগস্ট হয়তো মৃত্যুটা খুবই দুঃখজনক, মৃত্যু কোনো পূরণ কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে বাংলার বুকে, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যে একটা ফুটবল ম্যাচের উন্মাদনা কোন জায়গায় ছিল, যে খুবই দুঃখজনক, আবার বলছি যে 1980 সালে 16ই আগস্ট 16 জন আমাদের থেকে প্রয়াত হয়েছে। আমি আজ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে বছরের পর বছর এরকম একটা রক্তদান শিবির চলছে এইসব শহীদদেরকে স্মরণ করে, আমি তার সাফল্য কামনা করি। এবং এইসব যে যারা সমর্থকরা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা আছি সর্বতোভাবে। শুধু এটুকু বলবো যে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা যে ফুটবল, সেটা প্রমাণ করে দিয়েছিলেন।
0: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বরূপ দে এই উদ্যোগের প্রশংসা করলেন।
3: আজকের দিনটা হচ্ছে আবেগের দিন, ভালোবাসার দিন। 1980 সালের 16ই আগস্ট এতগুলো মানুষ মারা গেছল, তারপর থেকে 1981 সাল থেকে দিনটা পালিত হয়ে আসছে। এর আগে বাংলায় এত স্বেচ্ছায় রক্তদান শিবির হতো না। IFA হচ্ছে তার পায়োনিয়ার, IFA-কে দেখেই আজকে সারা বাংলায় এত স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। মানুষগুলো হয়তো চলে গেছে, কিন্তু প্রত্যেক বছর নিয়ম করে তাদেরকে স্মরণ করা এই এত বছর ধরে, এটা কিন্তু কম কথা নয়। এবং সেই কারণেই বলতে হয় ধরে এই অনুষ্ঠানটা চলছে, এটা চারটিখানি কথা নয় যে নিয়ম করে স্মরণ করা। তো সব দিক থেকে এটা IFA-র অত্যন্ত একটা দৃষ্টান্তমূলক স্মরণীয় দিন।
0: তরুণদের কথায়,
4: মাথাটা মাথায় ঠান্ডা রাখাই উচিত। তার মধ্যেও কিছু কিছু ঘটনা ঘটে যায়, সেগুলোকে তো আর আটকানো যায় না। তো আমি বলবো অ্যাজ এ প্লেয়ার, যে প্লেয়ার খেলাটা খেলতে মারপিট না করা বা এমন কিছু না করা যাতে আরেকজনের খেলাটা নষ্ট হয়।
0: আরেক প্রাক্তন ফুটবলার দীপঙ্কর বিশ্বাস বললেন,
5: দুঃখ প্রকাশ হয় যে এরকম একটা দিনে, মানে 16ই আগস্ট যে মারা গেল এইভাবে এতগুলো লোক, এগুলো সত্যি দুঃখজনক ঘটনা। এগুলো আগামী দিনে যাতে না হয় এরকম ভালো। প্রত্যেক বছর IFA উদ্যোগটা নেয়, এটা খুবই ভালো। রক্তদান, একজন ব্লাড দেওয়া মানে একজনের জীবন দান আরেকজনে। এই জিনিসটা যে IFA নেয়, এই অনুষ্ঠানটা করে প্রত্যেক 16ই আগস্ট, খুব ভালো সবার জন্য, আমাদের জন্য, সবার জন্য। আমরা আছি প্রত্যেক, ওই যে IFA আমাদের একটা, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের বেঙ্গল ফুটবলের একটা মাথা, তার জন্য আমাদের সবসময় আমরা তাদের পাশে আছি আর আগামী দিনেও থাকবো।

0: প্রাক্তন ভারতীয় ফুটবলার অমিত ভদ্র এই উদ্যোগকে স্বাগত জানালেন।
1: আন্তরিক ভাবে এই দিনটাকে মানে পালন করে এই কারণে যে যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদের উপর শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সাথে সাথে সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়া, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সেই সাথে সাথে সমাজকে কিভাবে উপকৃত করা যায় সেই জন্য একটা সারা দেশব্যাপী একটা রক্তদান শিবির হয়। এখানে হয় বিভিন্ন ডিস্ট্রিক্টেও এই আইপিএল আন্ডারে এই রক্তদান শিবিরটাই মানে পরিচালিত হয়। এক সময় তো রেকর্ড সংখ্যক রক্তদাতারা এক সময় রক্ত দিতেন, এখনো সেটা বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে গিয়েও প্রায় সংখ্যাটা কাছাকাছি আছে।
0: অনুষ্ঠানে হাজির এক রক্তদাতা সেদিনের ম্যাচেও মাঠে ছিলেন, তিনিও ডুব দিলেন আবেগে।
2: তার নাম অম্লান ব্যানার্জি,
3: ব্লাড দিলেন আজকের দিনে 16 আগস্ট। আমরা সবাই, এটা কি প্রত্যেকবারই আসা হয়? না,
2: প্রত্যেকবার 2007 সাল থেকে
3: আসা হচ্ছে। তো এই দিনটাকে বেছে নেওয়া কেন, একটা ফুটবলের টানে আবেগের জন্য?
2: ফুটবল টানে আবেগের জন্য 80 সালে আমার বাবা মাঠে গেছিলো, আমি সেটা শুনেছি। বাবা মারা যাননি, বেঁচে ফিরেছেন, সেই জন্য একটা আর ফুটবল ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতি একটা আবেগ তো আছেই, সেই জন্য আমি রক্ত দিতে আসি। 8 ফেব্রুয়ারিও রক্ত দিই, এই দুটো দিন চেষ্টা করি আসার। বিখ্যাত ফুটবলারের সার্টিফিকেট পাওয়া যায়, এটা একটা কারণ। এবারে আমার ছেলে এসছে প্রথমবার রক্ত দিতে।
4: শুনছিলাম স্টুডিওর বাইরে থেকে সংগৃহীত একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। এবার চলে আসি বিস্তারিত খবরে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয় নিশ্চিত করলেন ভারতের মহিলা ডাবলস জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ। শুক্রবার কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও 16-21, 21-15, 21-13 ব্যবধানে চীনের জিয়া ইনফ্যান এবং জ্যাংশু জিয়ান জুটিকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠলেন এই মহিলা জুটি। চোটের কারণে বেশ কিছু দিন কোর্টের বাইরে ছিলেন তৃষা ও গায়ত্রী, ফলে এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাদের বাছাইয়ের মর্যাদা তাঁরা পাননি। কিন্তু বাছাই না হলেও শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই ভারতীয় জুটি এবং শেষ 8-এর যুদ্ধে নিজেদেরকে ধারাবাহিকভাবে তাঁরা ধরে রাখতে পেরেছেন। 2011 সালে জালাগুট্টা এবং অশ্বিনী পোনাপ্পা জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ভারতের জন্য ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। 15 বছর পর সেই ইতিহাস স্পর্শ করলেন তৃষা ও গায়ত্রী। চতুর্থ বাছাই চীনের জুটির বিরুদ্ধে ভারতের জুটি শুরুটা কিন্তু খুব একটা ভালো ছিল না, প্রথম গেমের লড়াই করেও তারা পরাস্ত হয়। ভারতীয় জুটির দাপট তার পরবর্তী ক্ষেত্রে বাড়তে থাকে, চীনা জুটি আর ম্যাচে ফিরতে পারেনি। তৃতীয় গেমটি জেতার সঙ্গে সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় মহিলা ডাবলস জুটি হিসেবে পদক জয় নিশ্চিত করলেন তৃষা ও গায়ত্রী। এদিকে পুরুষদের ডাবলসের দৌড়ে দৌড়টা থেমে গেল সাত্ত্বিক সাইকে রাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টিদের। ব্যাডমিন্টন ছেড়ে এবার চলে আসি হকির আঙ্গনে। আজ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় হকি দল, ফলে কঠিন পরীক্ষার সামনে ভারতের পুরুষ হকি দল। ফলাফল এদিক ওদিক হলেই বিশ্ব জয়ের স্বপ্ন চিরতরে বিলীন হয়ে যাবে। ভারতীয় দলের সামনে এখন একটাই লক্ষ্য, জয়। ম্যাচ ড্র হওয়া মানেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ, অর্থাৎ শেষ 4-এ ওঠার যুদ্ধে ভারতের ভুল করার কোনো জায়গা নেই। গ্রুপে তাদের যে দুটি ম্যাচ খেলতে হবে সে দুটিতেই জিততে হবে তাদের। একই সঙ্গে মাথায় রাখতে হবে গোল সংখ্যা বৃদ্ধির বিষয়টিকেও। চলতি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। একসময় ভারত 4-1 ব্যবধানে এগিয়ে গিয়েছিল, সেখানে ভারত জয়ী হয় মাত্র 5-3 গোলে। ইংল্যান্ডের বিরুদ্ধেও গ্রুপের ম্যাচে 2 গোলে এগিয়ে যাবার পরেও 4-2 গোলে হারতে হয়েছিল ভারতকে। এমনিতে নেদারল্যান্ডস দুরন্ত ফর্মে রয়েছে, গ্রুপের সবকটি ম্যাচ জিতে তারা দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে। তার উপর গুরুত্বপূর্ণ আক্রমণ ভাগ

কথা বিচার যদি করা যায় তাহলে তারা এখন বিশ্বের অন্যতম সেরা। ফলে ভুল ভ্রান্তি না করলে ভারত বিপদ তাদের নিজেদেরকেই ডেকে নিয়ে আসবে। এদিকে লিওনেল মেসির দেশের খেলোয়াড়, মেসির মতোই তিনি আর্জেন্টিনা দলের অধিনায়ক, আবার মেসির মতোই 6 নম্বর বিশ্বকাপ খেলছেন তিনি। তিনি হলেন আর্জেন্টিনার হকি দলের অধিনায়ক মাতিয়াস রে। নেদারল্যান্ডস বেলজিয়ামে যে হকির বিশ্বকাপ চলছে সেখানে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। আমসেন ভিনে আজ দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, সোমবার খেলা ভারতের বিরুদ্ধে। মেসির মতো মাতিয়াসের এটা ষষ্ঠ বিশ্বকাপ খেলা। 41 বছরের মাতিয়াস অবশ্য মেসির মতো গোল করেন না, তিনি গোল বাঁচান। মাতিয়াস বলেছেন, শুধু আমরা হকি খেলোয়াড়রা নই, সারা দেশের সব খেলোয়াড়বিদদের কাছেই মেসি হলেন আদর্শ। তিনি আরও যোগ করেছেন, শেষ 4টি ফুটবল বিশ্বকাপে মেসি 3 বার ফাইনালে উঠেছে, 1 বার চ্যাম্পিয়ন, 2 বার রানার্স, এর জন্য আমরা গর্বিত। মাতিয়াস নিজেও দেশকে গর্বিত করেছেন। 2016 সালের রিও অলিম্পিক্সে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা হকিতে সোনা জিতেছিল। মাতিয়াস বলেছেন, মেসিদের হার না মানা মেজাজ আমাদের উজ্জীবিত করে। আসলে আমাদের দেশের ফুটবলই হলো আসল খেলা, আর সেই খেলায় আমরা সফল, তাই দেশের মানুষ ফুটবলকে ভালোবাসে, এটার জন্য আমাদের কোনো হীনমন্যতা নেই। আমরা বিশ্বকাপ জিতলে দেশে এমন আবেগ আবারও তৈরি হবে। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড নয়, ভারতকেই বেশি সমীহ করছে মাতিয়ার। সোমবার তাদের বিরুদ্ধে হরমনপ্রীতের ভারত খেলতে নামবে। আজ অস্ট্রেলিয়া বাংলাদেশের মধ্যে চলা দ্বিতীয় টেস্টে প্রথম দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 40 ওভারে 8 উইকেটের বিনিময়ে 165 রান তুলে 101 রানে এগিয়ে রয়েছে। অন্যদিকে লিডসে চলা পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম টেস্টে ইংল্যান্ড পাকিস্তানকে 103 রানে হারিয়ে দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আজ আর সময় নেই, চল আজ ক্রীড়াঙ্গন থেকে বিদায় নিলাম। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
3: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাই মরগেল তরুই কেটোরে তরুমিটারে এহবিনা সান্তাড়ি আখড়া।

0: কসাই বাবু মা আর কম তা মানে
1: হ্যাঁ আর কয়জন ডাক্তার বাবু
0: কি কি কাপড় ঝিজ মে
2: ঝিজ দন নুনা চিকাতান বিলমে না
0: আর আলম লয়া রোগী রোগী নেল নেল তো গিন বিলমে না কসাই বাবু দেলা ভিতর সিট গে দেলা
1: চলো ডাক্তার বাবু
2: ও কই ওকারেন চিলি হরম হরগুই কেনা
0: কি ভাই ভাই
2: হ্যাঁ একদম দিশম সসরি এই বাবু চিদাম তেঙ্গো ওখানা ভিতর সে নিজতে দুড়ুম মে
1: মানে মানে
2: চিকাম মানে মানে কানা বাম দুড়ুব দাঁড়ে এখন হর নেল জং মে
1: হ্যাঁ দুড়ুব কানাই
2: ওকারে তা মোড়া
1: ডেঙ্কা বুরু
2: ওকারেন তাহে না
1: তাহে মানে ওনা ইয়ে
0: তেহেন কোন দো নোয়া লাগা কোয়াটার রে তাহে না বুঝো কি দাম
2: আলাঙ্গা কোয়াটার রে নোয়া তো চেদেম লই হে চয়দা
0: কসাই বাবু মুড়ু জাজার নিয়াম কাদিয়া
2: হ্যাঁ
0: ওনাতে আতো খন কো লাগা নির কাদিয়া ডাক্তার হই কাতে নই বইন বেশ লেখান নোয়া ওড়া খন কাতে হ বইন চালা হচ হইয়া
2: ও একদম মারাং বুরু আম হই মেতাম কানা দুড়ুপ তে জিরো মে চা বিস্কুটিং তিয়ার আগো আবিন কানা মান চালা কানা
0: কসাই বাবু ওড়া গংকে নিয়া এগের কো মাঞ্জো মিদা তো চাচার হাট নিও গিতায়া মেনখান মনেরে দুলেড় হো মেনা তায়া তবে আমুই লই দওম কানা ইং বাং লই কাতে ওকাতে হালম ইরোয়া ইংরেন ওড়া এরাওয়া কথাতে তো চেদ হলম মনেয়া মিট ঘাড়ি তে রাগি আয় আর মিট ঘাড়ি তে ভুগি আয়
1: বাঙা ডাক্তার বাবু বই মনেয়া
0: মহা মুশকিল রিং পড়াও কানা লাহাতেম গানোয়া সে পুচুতেম গানোয়া রুগীরে নাই বাবা ঠিক গে কো মিতাইন কানা ডাক্তার বাবু নয় বীর দলে পারম হটো কামা ইয়ে সাহস তিন চেদ হ্যাঁ চালা দাঁড়িয়ে নিতু তো বতর বলো আম কানা তাই বাম বতরওয়া মা নিতু তো কাড়াং কাড়াং নিতুত তারপর হুন মারাং বীর যা কান গে গাড়ি রেনা লাইট তো মেনা পাশে টেন ভূত কলো চাই বাঙা ডাক্তার হঠেন তো চিলি হওয়া কো শুরু বা হুম ওনা ডার ধারে মাতকম ধারে রে উনি তো কয় ইস বাবারি কয় মাতকম বুটে রে ঝিলো কানা ভূত হ্যাঁ ভূত কান গিয়া ভূত তেহিন তো কচা পাকি দিন বারাম বুড়ু চায় রাইও মরে কুতুরুই কো মা তেহিন তুই তো বাঞ্চাও কিনবে তেহিন তুই তো বাঞ্চাও কিনবে আর তো তিশো নৌকা তো বইন আইব বাবারি ওদের দুর্গট কথায় সে পাখি দিয়া ছড়তে কাটি না খালে হটোরে বাদের হ্যাঁ বুঝেও কিদিন হ্যাঁ গুজু এম হেজ কেন আর এম দা দাগ কেন
3: মিঠব
0: সেলাইন দা ইঞ এম না পড়াই লই একো জীবি যখন অনুকো মিঠব দা দকো খো এমাই কই
3: দা
0: নে কটি দা নে দা নিউ মেনে আ আ নিউ সাও কি মেনা গো টেন্ডার কান্তয়া বুঝু কেন সে চেতা আপে সে নট কিন্তু নুন তাইয়া নাড়ি মা ঠিক গে চালা কান তাইয়া ছেন ইঞ্জি কয়া বাগি হটু হই বাং উন চেহারা কুড়ি গিদ্র ওড়া তে গিনি দেইয়া নুই মার হ বাই তিং উঠে হারাও দাঁড়িয়া চিকতে স্কুটার ইঞ্জি দেচিয়া যা লেখা থেকে ইতি হইবা জহার মারা গুরু জহার জাহের আইও যা লেখাতে ওরা ইন্টেসায় মা

0: হে একসই, আড়ি নিদে না বা আম ডাক্তার দা তো নিধ বাই সেটার লেনা।
1: হ্যাঁ নিদে তো আড়ি গান গে নিদে না হাপে সে ঘড়ি। হ্যাঁ গেল মিটাং তো বাজাও না চে রে উন বিলো মেনা ভালা। ও উনি জানি হিজুক কানা গাড়ি রে সাড়ে আঞ্জো মেনা
2: ইয়ে কিয়া কপাট ঝিজ মে
0: অতয়া কসই দু কপাট ঝিজ আই মে।
1: হ্যাঁ হ্যাঁ ঝিজ আই কানি
2: কিয়ে কিয়ে মাসে মাসে বিচ মে খন আর গলেন মে নই গিতি লাগে
0: আবার ওকই উকারেন চিনি কুড়ি গিদরম গিতি যে কানা
2: লই আম কানি পরেতে দুসে লগন মিট গেলাস দা লল হদ মে
0: আম দু নই কুড়ি গিদরে গিবা ওকারেন নাম কি দিয়া
2: জাহান মেতাম কানা ওনা পুইলো আঞ্জম লেন।
0: হ্যাঁ হ্যাঁ লল হই দেন
2: কসই মাসে নই কুড়ি গিদরে জাঙ্গা তালখা জোর নিও ঘাসা লল হই তাই মে
1: ঠিক মেনা ঘাসা বেতে ইন
2: নই কুড়ি গিদরে দিশে বানুক তাইয়া ইঞ্জেকশন ইঞ্জেকশন এম আইবা তা বখান বং নেই চেঠা হাপে হাপে পেশার মারাং ইন চেক আপলে তাইকে
0: নে নাই ললদাই নাগু কাদা
2: দহয় মে।
0: হ্যাঁ গো পেশার কো ঠিক গে মিনা তায়া তো
2: পেশার কো তো ঠিক গি তায়া
0: চেলকাম আটকার কে দিয়া বেসো আই তো।
2: হ্যাঁ বেসো আই গো বেসো আই খুব জোর আঘাত দো বাং কান তায়া।
0: হ্যাঁ গো চিকা কানাই
2: লেয়াম কানাই পরাতে আগে ইঞ্জেকশন কুই এম পইলো আইকে ইয়ে আবেন দবেন কিদু কানা।
0: হই কিদু কানা লিন আম হতে ইতি কি দাকা বাস কে লিন দহক আ আমা কই হর থেকে তো নি ধাবি জেভেন গে মিনা লিনা
2: কুকুর দেন সে লুইন মে
0: আবু কতে দুড়ু মে লুয়াম কানাই
2: ইয়ে গো ওনা চাদর তে উনি কুড়ি গিদরে পটম কায় মেসে।
0: হই পটম কায় কানাই মনে হুয়ুক কানা নুই কুড়ি গিদরে দ আডি কিসে ওড়া রিন কানাই ওড়না চুড়িদার নেলতে বুঝে কানা
2: না দ কয় হ হমুরুম কিয়া অকয় দ কিসে ওড়া আরেন কুড়ি গিদরে কয় দ রেঙ্গেজ ওড়া আরেন কুড়ি গিদরে রেঙ্গেজ না চার ওড়া আরেন কুড়ি গিদরে হ নেতার দ নাপায় নাপায় হর বান্ধেতে কষা যোগ কানা
0: আবুক সাফাই না।
2: হই আগু ওই মেদেন কসাই আম দু আদ জাপিদ মে।
1: হই চালা কানি দাদা
0: নে না আই জম মে। হে গু নুই কুড়ি গিদরে দো ওকারিম নাম কে দিয়া
2: নুই কুড়ি গিদরে অতে থেকে তো বতরতে জীবিসা নাম ওটাং লেন তিনে
0: ওকালি কারে
2: দেউলা গড়া বীর রে ওনা হর ধারে রে মিটাং মাত কম দারে বাং মিনা ওন্ডে
0: ওন্ডে দো চিকা কেত মিয়া
2: পাশি কাম তাহে
0: পাশি কাম তাহে
2: ওই মিটাং হর ধারে না ডুরে পাশি কাতে ঝিল লেঙ্গে কানা গাড়ি না লাইট তে আজকা গে নেল সাউতে ইন বতর করনা
0: এ বাবা
2: মনে হইন তিয়া ভূত জানি যে ঝিলক কানা আজকা গে পাশি বাপের তোপা এনতে ইউর হই না
0: তারপর
2: তাহু গে আর নি বতর না
0: আম্মা বাম বতর তিস
2: যে হে চিরে বাঙে বতর ওয়া
0: তবে চিকাতাম সাহস কিদা
2: যখনই নাজম কিদা দা দা দা ইনুয়া উনানা কাটি সাহেব কিদা
0: আর কাটি দাকান জুটি জামাসে
2: বাং ইনাগে।
0: হে গো আদো চেদ লেকাম নেল কে দেয়া
2: হামাল হড়ম বিনা
0: হামাল হড়ম চিদেম লয়ে দাগু ডেঙ্গুয়া কুড়ি গিদ্র
2: হইও আজানি পুন মোড়ে চাঁদ গান্দ
0: ওনা থেকে জানি পাশি গুজু দয় সেন লেনা গো লাজাও অপমান বাই সাহাও দাঁড়িয়া কানতে জানি খান গুজু এ চালাও লেনা।
2: হ্যাঁ বাই চেঠালেন খান দ আসল কথা দ আর বাং নামুক কানা উকুরান দা আবুক লেলকি
0: মনে তো লোটারে
2: বিছনে তালাং মে
0: কারে
2: অতরে পটিয়ে তানা আটেদ মেসে ওন্ডে কে তেহিন দ জাপি নাঙ্গাই হইয়া
0: হই গো আটেদ দেন।

0: রাখুন ডাক্তার দাদা আগু কিদিয়ে নোয়া ওড়াতে চিকিৎসা কিদিয়ে উনকিনা সেবা যত্নতে নিতিয়ে আজার খন আডি ভাগে সিদিন চালা কানা মই উনকিনা এনেম দুলোর নারিন জানি তিস বই রুড় দড়ে তিস বা
1: কসাইদা ঠিক মেনা আমরেন ডাক্তার দা আর দিদিমনি তাকিন সাও নেপেল কাতে গিন চালা দু আম দো চা কো ললয় মে
0: ললয় দি ইহ আম দো আবু তুম আম সেদু
1: হ্যাঁ আবু তুম কানাই
2: কসাই একসাই
0: ডাক্তার দা সেটারে নাবেন
2: হ্যাঁ আ গাড়ি খড় কামে
0: হ্যাঁ হ্যাঁ খড়ি দেই
3: একসাই ওনা ঝোলারে হাকু মিনা কোয়া গেট কথা বলমে সে
0: আচ্ছা গ্রেট কই না নিতোগে
2: আচ্ছা উনি কুড়ি গিদ্র মেনায় গিয়া সে চালা না
0: মেনায় গিয়া বিছনারে দুড়ু বকানা
2: যাক তাহলে বাই চালা বকানা
0: চালাই লে তাহে বইন চালা হচো কা দিয়া
2: তাহলে ইনে কথাম দহ কাট গিয়া এন্দা মই চি ভাবনা লেকাম দুড়ু বকানা চি লেকাম বুঝে হইডা
1: বাগি গিন বুঝে হইরা ডাক্তার দা
2: হ্যাঁ ডাক্তার দা চিকেতেম বাড়া কিটা
1: কসাই দা সানামা এ লই কউ দিনা
2: আ আমা নিউতুম তাম না চেন আর ওড়া গে বাং করতাম
1: ইনা নিউতুম তো কুমারি হাসতা আতু জজডি
3: আদি মজ নিউতুম তাম দুমই ও কোয়ে নিউতুম লেট মিয়া আয়ো বাবা বকো বইহা মিনা কোতাম আছে বানু কোতাম
1: যত কোগে মিনা কোয়া দিদি
2: আয়ো বাবা বকো বইহা সানাম তাহিন তুলু চিদা হটরে বাবের আরাম চালায় না
1: ইনা ছাড়া চেন উপায় বাং তাহে কান্তিনা ডাক্তার দা বাড়াইয়াম ইঞ নিতো চেলকান অবস্থা রে মিনাইয়া
2: হ্যাঁ বাড়াই আমা হড়মো তি জঙ্গা পরীক্ষা কাতে সানাম ইঞ বাড়াই কাদা
3: আচ্ছা কুয়ারি যাহাই আম দুলড়াই তাহে উনি দো আমি দি বাইরে বেন লেনা
1: বাঙা উনি দো অডি কিষণ ওড়া রেন হপন তিনা তি জঙ্গা রে সাব কাতে উরু কোন্ডেলিন নেহরেনা বাই আঞ্জম লে তিনা কথা
3: নুয়া আমা হড়মো রিনা কথা কো দো বাম লই কাদিয়া
1: লই অডি বাইরিন লই কাদিয়া ওনা বদলতে টাকাই এমাইন কেনা টাকা আরে মিতেন কেনা ডাক্তার থেন চালাও কাতে বুগে হিজুম
3: ও নো ওই তাবিন দুলর রেনা গন
2: বাড়াইম কুঁয়ারি মাই মাদারটে রাসে চেটে লই হটো কাদা হড়মো রেন গিদার ইতিজ গজ দ মহা পাপ যাহাই নোয়া ধারতি লেবে লাগি দে হিজুক কানা নংকা কাতে উনি দ চা এম নষ্ট হই কানা
1: আচ্ছা ডাক্তার দা মা আমগে লই মে নিতো চেডিং চিকায়া ডঙ্গো উমের রে ইন নংকা সানাম হড় কো বাড়াই নাম লেখান চেদ কো মিতেনা চেদ ইন মেনা মেনা চিকাতে উনকো সামাং রে উদুগা আয়ো বাবা বকো বইহা যদি কো বাড়াই নাম ইনকে ওড়া রে ঠাও কো ইমেনা বাং ওনাতে সানাম লাজা সরম দিয়াই লাগি বাবের সা হুয়ে দিনা ডাক্তার দা
3: উন চার বাবের সা দো চিদা এম চালায় না কুঁয়ারি আর মিট বার হড় সাঁতে কাতে উনি দুলড় গাতে তাম জোরতে সাবরিজ হই কোয়া
1: হড়াতে গালমারাও রেনা সময় ওকারম নিয়ামা উনি দই জুরি জতা আনিয়া
3: জুরি আনি যায়
1: হ্যাঁ
3: হাই রে রিলে মালা খেরওয়াল সাঁতারিন মানমি নংকা কাতে কুড়ি গিদরা জিয়ন দো চেদা পে ডামা ডোলেদা ওড়া ধাবি ইদি যদি বাং পে দাঁড়িয়া কানা তবে চেদা বেবাড়ি ডাহারতে পে ডুরিয়াবেদ কোয়া নোয়া কামিরিন দাই দো অকই
1: দিদি মা আমগে লই মে নিত চেদ ইন চিকায়া
2: যাহে হিজু কানা উনি দ হেজ হেচো আন
1: উনি যদি হিজু আই লই দাড়ি আম ডাক্তার দা উনি বাবু সে মই ওকা উমুল রে উমুল আই ওকা পরিস রে পরিস আই উনি যদি উনি দ চিলি গিদ্র কো মিতায়া আর ইন যে বাং চিলি কো মিতেনা নোয়া রে না তেলা যদি এম দাড়িয়েনা ডাক্তার দা তাহলে আমা কথাই দহয়া
2: সারিগে কুঁয়ারি মাই যা কুকলিম দহ কাদা ওনা রে তেলা এম বহ রেগে বাং হেজ এন কানা কিয়া আম চেদ কম ভাবনা এন কানা
3: ইনহো আডি আড়ঞ্জ গিন আইকোয়েদা গো
0: ডাক্তার দা ইন মিটাং কথাই লয়া
2: চেদ কথা
0: দানাং খন আপে আসানাম কথাই আঞ্জম আকাদা যদি আবেন চেদ হা পাবেন মনেয়া সে নই মই চেদ হা বাই মনেয়া তবে নোয়া হামাল বোঝা গলাগির ইঞিন তিঙ্গুনা
2: কসুই আম
0: হ্যাঁ ইঞ
3: এটা হড়া বোঝা আমেম গগা
4: ᱪᱤᱠᱟᱹᱣ ᱠᱟᱱᱟ?

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী ২৪ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাতাসে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রম

30 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ভাইদের সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার জন্য উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলবর্তী এলাকার গত 23 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত জানিয়ে দিলাম আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। এখন জানিয়ে দেব আকাশবাণী গীতাঞ্জলি ও সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। আকাশবাণী গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 6:05 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শিল্পী গুরুমণি টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান, কথিকা সাঁওতালি পত্রিকার বর্তমান অবস্থা, এ বিষয়ে বলবেন বাদল মান্ডি। লোকগীতি পরিবেশনায় বাবুলাল সরেন ও সহশিল্পীবৃন্দ, নীলমণি হেমরম ও সহশিল্পীবৃন্দ। 6:38 রয়েছে চাষি ভাইদের জন্য জল হওয়ার খবর, এরপরে শুনবেন কিষাণ বাণী, কৃষক ও তার পরিবার, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে ডক্টর চন্দ্রকান্ত ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি গ্রহণে স্বাগতা মন্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 নাটক দিল্লি চলো কাহিনী উৎপল দত্ত। 9:30 মুখোমুখি হরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন তুহিন শুভ্র ভট্টাচার্য। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী শ্রেয়াস নারায়ণন। আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন, 11:00 নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা, 11:10 বাংলা আধুনিক ও ছায়া ছবির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। 6:10 রয়েছে পাশ্চাত্য সঙ্গীত, 6:30 রয়েছে পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপা চন্দ। 7:10 লোকগীতি, পরিবেশনায় লালন একাডেমি। 7:30 দর্পণ, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 8:00 ছায়া ছবির গান। 8:15 কাহাকাশন, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়া ছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণী গীতাঞ্জলি ও সঞ্চয়িতার কিছু অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান সাঁওতালি অনুষ্ঠান।

0: গুরুমণি টুডু আর সাঁতিল কোয়া পরব সেরিং পেঁয়াজ কেদা সেরিং কেরা কিন গুরুমণি টুডু আর সুমিতা টুডু নিতো দো খবর
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবিয়ায় অলক সরেন। কেন্দ্রীয় দোদ দারাম ডিপার্টমেন্ট মন্ত্রী মানতা রাজনাথ সিং গাপা কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড আর যন্ত্র ইন্ডিয়া লিমিটেড সাপড়া মিদ আখড়া খন মড়ে গটাং নাওয়ান পান্থা করিয়া এ উঠেও সাগুনা। গাপানা ওনা সাপড়াও আখড়ারে কাটিজ আর মাঝারি শিল্প মেনে MSME গাঁতারেন সহেদ কো সাঁতে পনত মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী হো সেটেরে তাহেনা মেনতে বাডাই কানা। পশ্চিমবাংলা পনত দার্জিলিং বুরু টোঠা এলাকা রিয়া আনাট কো মেটাও কা দিশাতে কেন্দ্র সরকার পাহাটা খন পঙ্কজ সিংহা আয়ুর তেনা মিদটাং কমিটি বেরেদ রিয়া সিদ্ধান্ত তেহেন হাতাও কানা। নোয়া কমিটি দো বুরু টোঠা রিয়া সানাম লেকানা আনাট কো মেটাও বাখরা কেন্দ্র ঠেন রিপোর্টে ভেজায়া। পশ্চিমবাংলা পনতে সাংঘারেদ কান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানতান অমিত শাহ দো তেহেন শিলিগুড়ি রিয়া সুকনারে বুরু টোঠা রিয়া আনাট কো সালা গোটা দিশাতে সাপড়া মিদ দুপুরুপরে সেলেদ লেনা। তেহেঁয়া ওনা গাপালমারা দুপুরুপরে পনতরে মাচেদ বাহলি চাবাগোয়ান সাগাড়ম পান্থা আর GTA করিয়া আনাট কো বাখরা হো গালমারাও হয়ে কানা মেনতে বাড়াই কানা। তেহেঁয়া ওডেনা ওনা দুপুরুপরে পনত মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সহেদ মন্ত্রী বিশাল লামা দার্জিলিং রেন MP রাজু বিস্তা পনত মাডে রেন MP হর্ষবর্ধন সিংলা GTA রেন মুখ্য সচিব শ্রুতিরঞ্জন মহান্তি সাঁতে গোর্খা জনমুক্তি মোর্চা আর GNLF লেকান ওডেন রাজারি দল করেন লিডার কো সেটের কো তাহে কানা। তেহেঁয়া ওনা দুপুরুপরে সেটেল লেন গোর্খা জনমুক্তি মোর্চা রেন লিডার রোশন গিরি দো বুরু টোঠা রিয়া আনাট কো সলহেকা বাড়িতে গালমারাও ইদিকাতে আজা কুশি কথায় সদর কাদা। কেন্দ্রীয় হড়মো সাওয়ার ডিপোর্ট পাহাটা খন তেহেঁ মিদ নেতেল উচ্ছেন কাতে মেনা কানা পুন সেরমা উমের লাতার রেন গিদ্রে কো দো নেতার খন ক্লোরোফেনিরামিন মেলিয়ট আর ফেনাই লেফ্রিন হাইড্রোক্লোরাইড সেলেদ আনা ফিক্সড ডোজান রান মুরগান দো এমবাং গানোনা। নোয়া বাখরা সরকার পাহাটা খন যতম রান বেনাও কোম্পানি কোঠেন হুকুম হো ভেজাও কানা আর নোয়া দো গিদ্রে কোয়া হড়মো আর নিরাপত্তা রুখিয়াইরে মিদ গুরুত্ব আনা পাউড়ি কানা মেনতে আই উমানোগ কানা। পশ্চিমবাংলা পনত সরকার দো তোলাবাজি মেনে বেআন লেকাতে কাউডি আদায় সিন্ডিকেট রাজ বেআন লেকাতে হর ডাহার করে টোল আদায় আর বেআনানা পৌরা কিরিং আখরিং টেকাও দারাম দিশাতে পোন গোটাং টোল ফ্রি মেনে বিন গণংতে ফোন সে হেল্পলাইন ফোন নম্বরে উচানা কাদা। শিলিগুড়িরে পনত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সালা সিরে শাসনতারী অফিসার কো সালা দুড়ুব নাপাম কাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানতান অমিত শাহ তেহেঁ নোয়া কো হেল্পলাইন নম্বর উচান কাতে মেনা কাদা যে নে হর কদো নেতার খন নোয়া কো পোন গোটাং টোল ফ্রি হেল্পলাইন ফোন নম্বররে ফোন কাতে নোয়া কো বাড়েতে আকোয়া লালিচ কো সদর দাঁড়িয়েয়া। নোয়া কো পোন গোটাং ফোন নম্বর দো হয়োগ কানা 155-334-155-335-155-337 আর 155-339। পনত মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী হুকুম লেখাতে তেহেঁ পশ্চিম মেদিনীপুর জেলা সবং রেয়া কিছু গান আতো যাহা করে বান দাঁতে বান হাল্লাক পরিস্থিতি সিরজাও কানা ওনা আতো কো সাংঘারতে পনত হাকু আর আসুল জিয়ালি ভেলাই ডিপোর্ট রেন সহেদ মন্ত্রী রাজেশ মাহাতোয় মহডা লেনা। তেহেঁ রাজেশ মাহাতো দো সবং ব্লক রেয়া মড়ে নম্বর সারতা গ্রাম পঞ্চায়েত এলাকা সাংঘার কাতে বান হাল্লাক রে পাড়াও আকান মানমি কো তীরে ত্রাণ সামগ্রী কোহয় এম চালাকাদা মেনতে খবর নাম কানা। অন্নপূর্ণা যোজনারে চাঁদো পিছি 2000 কাতে যাহা কাউডি তিরলা কো একাউন্ট রে এম রেয়া কথা তাহে কানা ওনা বকিয়া কাউডি ব্যাংক একাউন্ট রে বাং হেজ আকান রেয়া লালিশতে পনত রেয়া আইমা জেলা করে খন তিরলা কো হুলসাই আন্দোলন রেয়া খবর নাম কানা। তেহেঁ পশ্চিম বর্ধমান বরাকর রেয়া কুলটি থানা টোঠা রামনগর কল্যাণেশ্বরী সড়ক ডাহারে জাঙ্গি দারাম কাতে ওডেন তিরলা কো আকোয়া হুলসাই কো সদর কাদা। নোয়া খবর নাম কাতে কুলটি থানা রেন পুলিশ ওডে সেন কাতে লাক্তি মাছা পাউডি হাতাও রেয়া কথা এম কাতে তেহেঁয়া ওনা জাঙ্গি দারাম কো সাহাও কাদা। অন্তে পুরুলিয়া নাগারমাডের গে 6 নম্বর ওয়ার্ড রেন তিরলা কো অন্নপূর্ণা যোজনা পান্থা রেয়া কাউডি বাংকো নাম কাদ রেয়া লালিশতে পুরুলিয়া বাঁকুড়া জাতিয়ারি সড়ক জাঙ্গি দুরুব রে কো সেলেদ লেনা মেনতে খবর নাম কানা। কলকাতা নিউ মার্কেট রেয়া মিদটাং হোটেল রে সেঙ্গেল জুন্ডি ঘটর হতেতে পনত সরকার দো কলকাতা রেয়া যতম হোটেল কো রেয়া সেঙ্গেল জুন্ডি টেকাও দারাম রেয়া পান্থা কো তুনকি বিডাও কাতে নেল লাগিদ উদ্যোগে হাতাবেদ কানা। সিঙ্গেল জুডি টেকাও দারাম আর জারুরানা পরিষেবা ডিপোর্ট পাহাটা খন কলকাতা রেয়া নিউ মার্কেট আর ওনা সোরসোপর এলাকা রেয়া গে এআই গোটাং হোটেল করেন ম্যানেজার কঠেন নোয়া বাবদতে শুনানিরে সেটের লাগিদ নোটিশ ভেজাও কানা। নতে নিউ মার্কেট ধর্মতলা সাঁতে গোটা কলকাতা শহর বাজার জাকাত রেয়া ᱯᱮᱜᱮ ᱜᱚᱴᱟᱝ ᱞᱮᱠᱟᱱ ᱦᱳᱴᱮᱞ ᱠᱚᱫᱚ ᱥᱩᱨᱚᱠᱠᱷᱟᱣᱟᱱᱟᱜ ᱟᱹᱱᱼᱟᱹᱨᱤ ᱵᱟᱝᱠᱚ ᱢᱟᱱᱟᱣ ᱵᱟᱛᱟᱣ ᱟᱠᱟᱫ ᱨᱮᱭᱟᱜ ᱫᱟᱭᱛᱮ ᱚᱱᱟᱠᱚ ᱦᱳᱴᱮᱞ ᱫᱚ ᱵᱚᱱᱫᱚ ᱠᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱱᱳᱴᱤᱥ ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱱᱟᱜᱟᱨ ᱢᱟᱹᱰᱤ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱵᱷᱮᱡᱟᱣ ᱟᱠᱟᱱᱟ
2: BWF ᱵᱮᱰᱢᱤᱱᱴᱚᱱ ᱡᱮᱜᱮᱛᱟᱹᱨᱤ ᱪᱟᱢᱯᱤᱭᱚᱱᱥᱤᱯ ᱨᱮᱭᱟᱜ ᱥᱮᱢᱤᱯᱷᱟᱭᱱᱮᱞ ᱠᱷᱮᱞᱚᱸᱰ ᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱟᱣᱟ ᱫᱤᱞᱞᱤ ᱨᱮᱭᱟᱜ ᱤᱱᱫᱤᱨᱟ ᱜᱟᱱᱫᱷᱤ ᱤᱱᱰᱳᱨ ᱥᱴᱮᱰᱤᱭᱟᱢ ᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ ᱛᱤᱨᱞᱟᱹ ᱰᱟᱵᱚᱞᱥ ᱡᱩᱴᱤ ᱛᱨᱤᱥᱱᱟ ᱡᱚᱞᱤ ᱟᱨ ᱜᱟᱭᱚᱛᱨᱤ ᱜᱳᱯᱤᱪᱟᱸᱫ ᱛᱟᱹᱠᱤᱱ ᱫᱚ ᱪᱤᱱ ᱨᱮᱱ ᱞᱤᱭᱩ ᱥᱮᱝᱥᱩ ᱟᱨ ᱛᱟᱱ ᱱᱤᱝ ᱥᱟᱞᱟᱜ ᱠᱤᱱ ᱧᱟᱯᱟᱢᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
0: ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱛᱟᱞᱢᱟ ᱠᱷᱚᱱ ᱩᱪᱷᱟᱹᱱᱚᱜ ᱠᱟᱱ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱮᱫᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱟᱸᱡᱚᱢ ᱯᱮ ᱵᱟᱵᱩᱞᱟᱞ

0: ᱥᱟᱶᱛᱟ ᱥᱟᱶᱦᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱯᱞᱟᱴᱯᱷᱚᱨᱢ ᱮ ᱛᱮᱭᱟᱨ ᱨᱟᱠᱟᱵᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱫᱚᱨᱥᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱚᱱᱚᱲᱦᱮᱸ, ᱥᱟᱶᱦᱮᱫ ᱠᱟᱛᱷᱟ, ᱜᱟᱹᱦᱤᱨ ᱛᱷᱩᱛᱤ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ, ᱜᱟᱭᱟᱱ, ᱟᱹᱛᱩ ᱚᱲᱟᱜ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱠᱟᱹᱦᱤᱱᱤ, ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱵᱟᱹᱣᱞᱤ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱱᱟᱜᱟᱢ, ᱢᱩᱪᱟ ᱠᱟᱛᱷᱟᱛᱮ ᱪᱮᱨᱮᱡ ᱨᱮᱱᱟᱜ ᱟᱭᱢᱟ ᱠᱤᱪᱷᱩ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱯᱚᱛᱨᱤᱠᱟᱨᱮ ᱨᱟᱠᱟᱵ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱩᱭᱦᱟᱹᱨ ᱠᱟᱛᱮ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱟᱶᱦᱮᱫ ᱪᱟᱨᱪᱟᱣ ᱠᱚᱣᱟᱜ ᱵᱤᱰᱟᱹᱣ ᱟᱦᱞᱟ ᱥᱮ ᱵᱤᱰᱟᱹᱣ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱱ ᱟᱠᱷᱲᱟ ᱠᱚᱨᱮ ᱜᱮ ᱮᱠᱫᱚᱢ ᱦᱟᱹᱞᱤ ᱱᱟᱣᱟ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱵᱮᱨᱮᱫ ᱨᱟᱠᱟᱵ ᱨᱮᱱᱟᱜ ᱯᱟᱴ ᱛᱟᱠᱚ ᱫᱚ ᱫᱤᱱ ᱫᱤᱱᱛᱮ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱱᱟᱣᱟ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱚᱞ ᱠᱚ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱛᱩᱞᱟᱹ ᱡᱚᱠᱷᱟᱜᱼᱟ ᱥᱟᱶᱛᱮ ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ ᱟᱨ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱶᱦᱮᱫ ᱪᱮᱛᱟᱱ ᱫᱩᱞᱟᱹᱲ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱯᱟᱹᱦᱤᱞ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ 1890 ᱥᱟᱞᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱤᱥᱚᱱ ᱠᱮᱱᱫᱨᱤᱠ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱚᱨ ᱦᱚᱯᱚᱱ ᱨᱮᱱ ᱯᱮᱲᱟ ᱩᱱ ᱚᱠᱛᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱚᱝᱥᱠᱨᱤᱛᱤ ᱨᱮᱱᱟᱜ ᱵᱷᱤᱛ ᱥᱛᱷᱟᱯᱚᱱ ᱞᱮᱱᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱥᱚᱝᱥᱠᱨᱤᱛᱤ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱚᱫᱚᱨ ᱨᱮᱱᱟᱜ ᱪᱮᱥᱴᱟ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱵᱨᱤᱴᱤᱥ ᱥᱚᱨᱠᱟᱨ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ ᱵᱨᱤᱴᱤᱥ ᱠᱚᱣᱟᱜ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱞᱟᱭᱵᱨᱮᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱮᱱᱰᱮᱡᱟᱨᱰ ᱟᱨᱠᱟᱭᱤᱵᱷᱥ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱱᱚᱣᱟᱨᱮ ᱧᱮᱞ ᱧᱟᱢ ᱟᱠᱟᱱᱟ 1931 ᱠᱷᱚᱱ 1936 ᱥᱟᱞ ᱛᱟᱞᱟᱨᱮ ᱫᱷᱟᱨᱣᱟᱜ ᱞᱮᱠᱟᱱ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱪᱷᱟᱯᱟᱣ ᱥᱚᱫᱚᱨ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱩᱱ ᱚᱠᱛᱮ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱵᱟᱝᱞᱟ ᱟᱨ ᱤᱝᱨᱮᱡᱤ ᱵᱷᱟᱥᱟ ᱦᱚᱸ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱚᱰᱮ ᱯᱚᱢᱟᱱ ᱧᱟᱢᱮᱱᱟ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱠᱟᱞ ᱚᱠᱛᱚᱨᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱹᱨᱤᱪᱟᱹᱞᱤ ᱯᱳᱭᱞᱳ ᱥᱮᱫ ᱫᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱵᱚᱦᱩᱵᱷᱟᱥᱤᱠ ᱢᱮᱱᱫᱚ ᱢᱟᱞᱴᱤᱞᱮᱝᱜᱩᱣᱟᱞ ᱚᱱᱟ ᱯᱚᱨᱮᱜᱮ 1958 ᱠᱷᱚᱱ 1982 ᱥᱟᱞ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱢᱟᱹᱭᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ ᱚᱱᱟ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱥᱩᱫᱩᱢᱟᱛᱨᱚ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱴᱷᱮᱱ ᱜᱮ ᱥᱤᱢᱟᱵᱚᱫᱽᱫᱷᱚ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱤᱡᱽ ᱞᱮᱠᱟᱛᱮ ᱥᱟᱹᱫᱷᱤᱱ ᱵᱷᱟᱵᱽᱛᱮ ᱚᱞ ᱥᱟᱶᱦᱮᱫ ᱪᱟᱨᱪᱟᱣ ᱨᱮᱫᱚ ᱮᱴᱟᱜ ᱦᱚᱲᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱵᱟᱝ ᱢᱮᱫ ᱞᱩᱛᱩᱨ ᱠᱟᱛᱮᱫ ᱱᱤᱡᱮᱨᱟᱜ ᱥᱟᱥᱚᱱ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱩᱞ ᱯᱨᱟᱫᱷᱟᱱ ᱫᱚ ᱛᱟᱦᱮᱸ ᱫᱚᱨᱠᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱞᱟᱹᱭᱚᱜᱼᱟ ᱠᱚᱢᱤᱭᱩᱱᱤᱴᱤ ᱟᱨᱠᱟᱭᱤᱵᱷ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱵᱷᱟᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱨᱚᱲ ᱠᱚ ᱚᱞ ᱥᱚᱫᱚᱨ ᱨᱮ ᱯᱚᱞ ᱚᱞᱟ ᱵᱳᱰᱤᱝ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱵᱤᱪᱚᱠᱠᱷᱚᱱ ᱢᱟᱹᱱᱢᱤ ᱞᱮᱠᱟᱱ ᱟᱭᱢᱟ ᱦᱚᱲᱜᱮ ᱱᱚᱣᱟ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮ ᱧᱩᱛᱩᱢ ᱵᱚᱱ ᱯᱟᱸᱡᱟ ᱧᱟᱢ ᱠᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱠᱚ ᱮᱠᱷᱚᱱᱚ ᱫᱷᱟᱨᱟᱵᱟᱦᱤᱠ ᱵᱷᱟᱵᱽᱛᱮ ᱠᱤᱪᱷᱩ ᱫᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱠᱤᱪᱷᱩ ᱫᱚ 15 ᱫᱤᱱ ᱚᱱᱛᱚᱨ ᱚᱱᱛᱚᱨ ᱚᱠᱟ ᱠᱚᱫᱚ ᱢᱤᱫ ᱪᱟᱸᱫᱚ ᱚᱱᱛᱚᱨ ᱚᱱᱛᱚᱨ ᱚᱠᱟ ᱠᱚᱫᱚ ᱯᱮ ᱪᱟᱸᱫᱚ ᱚᱱᱛᱚᱨ ᱚᱱᱛᱚᱨ ᱟᱵᱟᱨ ᱠᱤᱪᱷᱩ ᱠᱚᱫᱚ 6 ᱪᱟᱸᱫᱚ ᱚᱱᱛᱚᱨ ᱟᱵᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱤᱪᱷᱩ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱢᱤᱫ ᱥᱮᱨᱢᱟ ᱚᱱᱛᱚᱨ ᱚᱱᱛᱚᱨ ᱚᱰᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱤᱪᱷᱩ ᱜᱟᱱ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮᱢᱚᱱ ᱛᱮᱛᱨᱮ ᱥᱤᱞᱤ ᱛᱟᱨᱣᱟᱲᱤ ᱦᱮᱢᱟᱞ ᱟᱲᱟᱝ ᱛᱚᱞᱟᱥ ᱥᱟᱜᱮᱱ ᱥᱟᱠᱟᱢ ᱛᱩᱢᱟᱹᱞ ᱥᱟᱠᱟᱢ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱟᱨᱦᱚᱸ ᱟᱭᱢᱟ ᱜᱟᱱ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱠᱚ ᱵᱮᱝᱜᱚᱞ ᱨᱮ ᱥᱮ ᱵᱮᱝᱜᱚᱞ ᱵᱟᱦᱨᱮ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱥᱟᱶᱦᱮᱫ ᱫᱩᱞᱟᱹᱲᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱛᱟᱞᱟᱛᱮ ᱪᱟᱞᱟᱣ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ ᱟᱭᱢᱟ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ ᱛᱮᱛᱨᱮ ᱟᱨ ᱥᱤᱞᱤ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱫᱟᱢᱟᱱ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱠᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱟᱶᱛᱟᱨᱮ ᱧᱩᱛᱩᱢ ᱠᱚ ᱦᱟᱢᱮᱴ ᱟᱠᱟᱫᱟ ᱛᱮᱛᱨᱮ ᱩᱪᱷᱟᱹᱱ ᱟᱠᱟᱱ ᱱᱚᱣᱟ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱥᱩᱫᱩᱢᱟᱛᱨᱚ ᱥᱟᱶᱦᱮᱫ ᱵᱟᱨᱜᱮ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ ᱛᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱫᱟᱸᱥᱟᱭ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱥᱮᱨᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱭ ᱞᱟᱠᱪᱟᱨ ᱟᱹᱨᱤᱪᱟᱹᱞᱤ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱟᱭᱢᱟ ᱠᱤᱪᱷᱩ ᱩᱱ ᱚᱠᱛᱮ ᱥᱩᱫᱩᱢᱟᱛᱨᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱮᱨᱤᱭᱟ ᱨᱮᱜᱮ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱞᱮᱠᱟᱭ ᱠᱟᱹᱢᱤᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱵᱮᱝᱜᱚᱞ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱟᱭᱢᱟ ᱴᱚᱴᱷᱟᱨᱮ ᱯᱚᱪᱟᱨ ᱯᱚᱥᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱥᱤᱞᱤ ᱱᱚᱣᱟ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱦᱚᱸ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱟᱶᱛᱟᱨᱮ ᱱᱟᱜᱟᱢᱮ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱫᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱵᱤᱫᱽᱫᱟᱥᱟᱜᱚᱨ ᱵᱤᱥᱥᱚᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱜᱚᱵᱮᱥᱚᱱᱟ ᱠᱟᱛᱮᱫ ᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱥᱤᱞᱤ ᱯᱚᱛᱨᱤᱠᱟᱨᱮ 1400 ᱠᱷᱚᱱ ᱡᱟᱹᱥᱛᱤ ᱚᱱᱚᱲᱦᱮ ᱟᱨ 400 ᱠᱷᱚᱱ ᱡᱟᱹᱥᱛᱤ ᱦᱩᱰᱤᱧ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱟᱨ 100 ᱪᱮᱛᱟᱱ ᱞᱟᱹᱴᱩ ᱜᱚᱞᱯ ᱢᱤᱫ ᱚᱠᱛᱮ ᱚᱰᱚᱠ ᱞᱮᱱᱟ ᱥᱤᱞᱤ ᱯᱚᱛᱨᱤᱠᱟᱭ ᱯᱚᱢᱟᱱ ᱟᱠᱟᱫᱟ ᱚᱞ ᱛᱚᱞ ᱠᱟᱹᱢᱤ ᱛᱟᱞᱟᱛᱮᱜᱮ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱱᱤᱭᱟᱹᱨᱮ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱥᱮ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚ ᱪᱤᱱᱦᱟᱹᱜᱼᱟ ᱛᱟᱲᱣᱟᱲᱤ ᱱᱚᱣᱟ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱦᱚᱸᱯᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱟ ᱥᱮ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱟᱫᱟ ᱯᱮ ᱫᱚᱥᱚᱠ ᱪᱮᱛᱟᱱ ᱠᱷᱚᱱ ᱫᱷᱟᱨᱟᱵᱟᱦᱤᱠ ᱵᱷᱟᱵᱽ ᱛᱮᱜᱮ ᱚᱰᱚᱠ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱭᱢᱟ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱯᱚᱛᱨᱤᱠᱟᱨᱮ ᱚᱞ ᱠᱚ ᱮᱢ ᱥᱚᱫᱚᱨ ᱤᱫᱤᱭᱮᱫᱟ ᱯᱟᱹᱦᱤᱞ ᱠᱷᱚᱱ ᱩᱪᱷᱟᱹᱱ ᱟᱠᱟᱱ ᱠᱤᱪᱷᱩ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱨᱮᱱᱟᱜ ᱧᱩᱛᱩᱢᱤᱧ ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨ ᱮᱫᱟ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱥᱟᱜᱮᱱ ᱥᱟᱠᱟᱢ ᱛᱟᱲᱟᱥ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱ ᱨᱮᱱ ᱯᱮᱲᱟ ᱯᱮᱲᱟ ᱦᱚᱨ ᱥᱟᱶᱟᱨ ᱥᱟᱨ ᱥᱟᱹᱜᱩᱱ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱞᱟᱝᱛᱤᱛᱤ ᱩᱢᱩᱞ ᱟᱨᱦᱚᱸ ᱟᱭᱢᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱵᱚᱨᱛᱚᱢᱟᱱ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ ᱱᱟᱣᱟ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱠᱚᱦᱚᱸ ᱡᱮᱢᱚᱱ ᱦᱮᱢᱟᱞ ᱟᱲᱟᱝ জমিদ আড়াং, তুমল সাকাম, সাগেন সাকাম, তালাশ আর কিছু পত্রিকা কো সে এডিটার কো উদু সদরিদা। সান্তালি পত্রিকা কদ কিছু দো চিকিতে আর কিছু দো বাংলা হরপতে সদরক কানা। লেই গানোয়া সাত আট দশক খন টুকটাক অল ইদি কাতেদ রেহ 1990 খন 2010 ধাবিজ দো মেগাজিন পত্রিকা ইদি কাতেদ স্বর্ণ যুগ তাহে কানা। তারপরে খনগে পত্রিকা বাং এখরিং খাতির ভাটা পাড়াবিনা। সান্তালি আড়িচালি সংস্কৃতি রিনা ওড়াল ট্রেডিশন যুগ যুগ খন পিঢ়ি কি পিঢ়ি মুচা মুচা তেগে সেরেঞ্জ কথা কো অল বাং তাহে খাতির ইটাং ঝাড়াং বো তাহে কানা। পরবর্তী সময়রে তেতরে সিলি লাহান্তি চিঠি সাকাম সারসাগুন সাওয়ার আইমা পত্রিকা কো আকো আকো লেখাতে খেরওয়াল বা কলমার্শাল লাগিদ দায় ভার কো গ ইদিদা। নিতো নেলগক কানা অনলাইন তালাতে ই ম্যাগাজিন পত্রিকা হো উছন সদরক কানা। সান্তালি পত্রিকা উছনরে চিকিতে ছাতিক প্রেস রেদো দমেগে জটিল রেকো পাড়াক কানা। পহিল সান্তালি পত্রিকা কদ রোমান বাংলা দেবনাগরি বর্ণতে অডক তাহে। 1925 সালরে পণ্ডিত রঘুনাথ মুর্মু দো অলচিকি বর্ণই তিয়ার কেত খান মিটাং ডুবুজ সাঁওতারে পরিবর্তন রেনা আহালা হেজ ইনা। 2003 সালরে ভারত দিশম রেনা অষ্টম তপশিলরে সান্তাড়ি ভাষা মিশাইনা। ওনা পরবর্তী কালরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বর্ধমানার সাধুরাম চাঁদ মুর্মু ইউনিভার্সিটি লিকানা আইমা সিকনত জায়গারে সান্তাড়ি পাড়াও খাতির ম্যাগাজিন পত্রিকা হ একাডেমিক পাহাটেরে সেলেদ লেখতি মিনা। তবে আন্তর্জাতিক মহলরে সান্তালি ম্যাগাজিন পত্রিকা রিনা ঠাঁও সে বেশ আবকোয়া মুদরে কিছুগান দুর্বলতা চিহ্নও রাখাবাকানা। যাহা কদ আন্তর্জাতিক মান লেখা স্ট্যান্ডার্ড মেটা ডাটা সে ISSN বাং তাহে খাতির আডি দামান পুঁথি কো গ্লোবাল ইন্ডেক্সিং রে আর আন্তর্জাতিক গবেষণাগার রে বাং নেপেলক কানা। ব্যক্তিগত উদ্যোক্তে কিছুগান ম্যাগাজিন পত্রিকা উছনক কান রেহ কিছু পত্রিকা দো কৌডি খাতির তালাহর রে ডাহারে আদ আকাদা। মোবাইল আর কম্পিউটার রে পাঠুয়া কহ ম্যাগাজিন দিয়া কাতে ওনারে বহ কো বাই আকাদ তাকোয়া। সান্তালি ম্যাগাজিন পত্রিকা সারা বিশ্ব রিনা একাডেমিক মানদণ্ডরে অবশ্যই তিয়ার রাখাব লাগতি মিনা। ওনা খাতির ইঞা মেনদ 1890 সাল খন নিত হবি যাহা প্রকাশিত সান্তালি পত্রিকা কো মিনা আ সানাম পত্রিকারেন সূত্রেত গমকেয়া নুতুম সাল লিপি নানা হুনর বিষয় আন্তর্জাতিক মহলরে বিবিলিওগ্রাফি কম্প্রিহেনসিভ বিবলিওগ্রাফি তেয়ার লক্তি মিনা। সান্তালি ম্যাগাজিন সম্পাদনা বাকড়াতে সানাম ম্যাগাজিন পত্রিকারেন সূত্রেপ গনকে কঠেন দুরুব একদম লক্তি মিনা। নোয়া আলোচনা সে গবেষণা কাতেত গে মুচদ কান ম্যাগাজিন পত্রিকা কহ বেড়েত রাকাবা। মুচদ রিং লেই সদরা সান্তালি ম্যাগাজিন পত্রিকা শুধুমাত্র হেঁদে কলমতে অলাকান কাগজ সাকাম দো বাং কানা। নোয়া সান্তালি ভাষা জাতিয়া অস্তিত্ব বাঁচাও দহয় রিনা মারাং ডাহার কানা। মিটাং পত্রিকা বন্ধ মানে শুধু প্রকাশনা বন্ধ দো বাং ওনা জাতি রিনা নাগাম পিঢ়ি সানামাগে মুচদ চাবা। তেহেঞা নোয়া হুডিং হুডিং সান্তালি ম্যাগাজিন পত্রিকা সামাং দিন রিনা আডি মারাং নাগাম কানা। সান্তার সাঁওতারে সানাম কো লাগিদ অনলিয় আর পাঠুয়া কো তালাতে সান্তালি ম্যাগাজিন দবন লাহা ইদিয়া।
1: জীবন কো আখড়ারে তেহেন দো পেঁয়াজম কেদা থুতি সান্তালি পাথাম করেনা নিতোগা হবিগত নিয়ে বাবদে থুতি কেদা বাদল মান্ডি। নিতো দো গাপানা আখড়া কামিহরাং লিয়াপেগে গাপানা সান্তালি আখড়া কো সেরিঞা মালতি টুডু আর সাঁওতেন কো আর ইনে বেগর গাপা দো পেঁয়াজমা আপে কো চিঠি সাবকাম কো আতে সাপড়াক কান আঞ্জমিয়ে আখড়া গাপনা আখড়া কামিহরা পেঁয়াজম কেদা নিতো দো सिकरिये लाग।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের 247টি কলেজে পরিচালন সমিতি সভাপতি মনোনীত করেছে উচ্চশিক্ষা দপ্তর। সাংসদ, বিধায়ক এবং মন্ত্রীদের তাঁদের এলাকার কলেজগুলির পরিচালন সমিতি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। গত 13ই মে সব কলেজের পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের পরিচালন পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন। বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রথীন্দ্র বসু কোচবিহার কলেজ, উচ্চশিক্ষামন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূমের দুটি কলেজ, মন্ত্রী শঙ্কর ঘোষ শিলিগুড়ির দুটি কলেজের দায়িত্বে রয়েছেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে আজ তারকেশ্বর থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত রেলপথ পরিদর্শন করেছেন। যাত্রী নিরাপত্তা, উন্নত পরিষেবার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তারকেশ্বরে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণের কাজ খতিয়ে দেখেছেন তিনি। তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনে ভাবা দিঘিতে স্থানীয় বাসিন্দাদের দাবি দেওয়ার বিষয়গুলিও শুনেছেন জেনারেল ম্যানেজার।

0: তাদের জন্য পৃথক রাস্তা এবং স্থানীয় স্কুলে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি। কলকাতার উপকণ্ঠে নিউটাউনের ইকো পার্ক এলাকায় আজ বস্তাবন্দী এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সৌরভ বিশ্বাস নামে এক যুবকের বলে দেহটি জানা গেছে। আজ সকালে স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বস্তা খুলে ওই দেহটি উদ্ধার করা হয়। পুরুলিয়ার মানবাজারে পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে, আহত আরও দুই। মানবাজার থানার মানবাজার টামনা রাজ্য সড়কে জিতুজুড়ি পেট্রোল পাম্প এলাকায় আজ বেলা দেড়টা নাগাদ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইককে ধাক্কা মারে। বাইক আরোহী গোপালনগর নডিহার বাসিন্দা চিরঞ্জিত মাহাতো, তার স্ত্রী ও দেড় বছরের কন্যা সন্তান এতে আঘাতপ্রাপ্ত হন। পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2026 আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবে পালনকে সামনে রেখে আজ পূর্ব বর্ধমানের কৃষি ভবনের জেলা বীজ খামার প্রাঙ্গণে সুস্থিত কৃষি স্বনির্ভর নারী সমৃদ্ধ সমাজ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্টেস এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখা আয়োজিত এই আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 জন মহিলা কৃষক অংশ নেন। উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে একটি বাড়ি নির্মাণের সময় দুর্ঘটনায় কোচবিহারের সীতাইয়ের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন 28 বছরের সীতাইয়ের অন্দরন সিঙ্গিবাড়ি গ্রামের আলম মিয়া, 27 বছর বয়সী সাতভান্ডারি গ্রামের রাফিউল মিয়া, গুরুতর আহত হয়েছেন 35 বছর বয়সী বর্থর গ্রামের দিলদার মিয়া। জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক 3 দিনের মধ্যে জনগণনার কাজ শেষ করে নজির সৃষ্টি করেছেন। তিনি হলেন শিক্ষক মেহবুব আলম। সাঁইথিয়ার রুঙাইপুর গ্রামে তার দায়িত্বে থাকা এলাকার জনগণনার কাজ তিনি সম্পন্ন করেন। তিনি সাঁইথিয়ার পারিসর প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব কৃষি ভাইদের জন্য জলহার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ হালকা থেকে মাঝারি অথবা ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে। আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার 48 ঘন্টা সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1টি জেলা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে। আগামীকাল 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার 2-1টি জায়গায়, পূর্ব পশ্চিম মেদিনীপুরের ও ঝাড়গ্রামে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1টি জায়গা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
1: আকাশবাণী কলকাতায় শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा,
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিনিয়ত যেমন আপনারা বিভিন্ন অনুষ্ঠান শোনেন, কৃষি সংক্রান্ত পরামর্শ, বিশেষজ্ঞদের মতামত, ঠিক তেমনি আজও আমরা অতি প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে মূলত আমরা আলোচনা করব এই সময় দাঁড়িয়ে যে চাষাবাদ চলছে, আপনারা করছেন, কোথাও বাকিও রয়েছে, অর্থাৎ আমন ধান। আমন ধানের চাষ গ্রাম বাংলার বুকে এখনো পর্যন্ত যদি দেখা যায় তাহলে খুব বেশি সংখ্যক যে সম্পূর্ণ হয়েছে তা নয়। কোনো কোনো কৃষক বন্ধু এখনো পর্যন্ত জমি তৈরি করছেন, কিংবা হাল হচ্ছে, বা কোথাও কোথাও রোয়া হয়ে গেছে। কিন্তু এই যে জমি তৈরি, মূল জমিতে যারা চারা রোপণ করতে চলেছেন তার কিছু পরিচর্যাগত দিক রয়েছে, সেগুলো যদি না আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা যে উদ্দেশ্য নিয়ে চাষ করতে চলেছেন বা যে ফলনের আশা নিয়ে করছেন সেটা কিন্তু আশানুরূপ হবে না। তাই আজকের আমরা আলোচনা করব আমন ধানের মূল জমি পরিচর্যা। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মৃত্তিকা সংরক্ষণ শাখার সহ কৃষি অধিকর্তা জয়দীপ বসু রায়। জয়দীপবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
7: নমস্কার।
6: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত। যে কথা বলছিলাম যে গ্রাম বাংলার বুকে এখনো পর্যন্ত কোথাও কোথাও হাল হচ্ছে বা কোথাও হয়তো রোয়া হয়ে গেছে, সে ব্যাপারে আমরা একটু আলোচনা আসবো পরিচর্যার ব্যাপারে। তার আগে একটু আপনার থেকে জানতে চাইবো যে পশ্চিমবঙ্গে বর্তমানে আমন ধানের বীজের এলাকা কেমন বা কি অবস্থায় রয়েছে, এবং এই চাষের গুরুত্বটা সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন।
7: হ্যাঁ, পশ্চিমবঙ্গে কিন্তু আমন ধান চাষের একটা বিশাল গুরুত্ব রয়েছে। যদিও আমরা বর্তমানে গম, জোয়ার, বাজরা, রাগি এই ফসলগুলোকে জনপ্রিয় করে দেওয়ার চেষ্টা করছি এখানে, কিন্তু তবু কিন্তু ধানের একটা অপরিসীম গুরুত্ব আমাদের মধ্যে রয়েই গেছে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে এবং ভারতের পূর্ব দিকে যে রাজ্যগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম। ধান সাধারণত পশ্চিমবঙ্গে তিনটে সিজনে হয়, আমরা জানি আউশ, আমন এবং বোরো। এক্ষেত্রে দেখা যায় আমন ধান সবচেয়ে বেশি পরিমাণ এলাকা নিয়ে থাকে এবং সবচেয়ে বেশি পরিমাণ মানে হয় মানে ফলনও কিন্তু আমন ধান থেকেই আমরা পাই। আমন ধান কিন্তু পশ্চিমবঙ্গের যে কটা ধানের আমি সিজন বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমন ধানই এখানে, এবং চাষি ভাইরাও কিন্তু আমন ধানটাই সবচেয়ে গুরুত্ব দিয়ে করে থাকেন এখানে। যদি একটু আমরা তুলনামূলক আলোচনা করে দেখি তাহলে দেখা যাবে আউশ ধান যেখানে আমার হচ্ছে 2,50,000 হেক্টর জমিতে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে, আমাদের বোরো ধান হয় 13,00,000 হেক্টর জমিতে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু আমন ধান হয় প্রায় 40,00,000 হেক্টর জমিতে মানে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে।
6: আচ্ছা,
7: আউশ ধানের প্রোডাকশন হয় 9,00,000 টন, বোরো ধান হয় 70,00,000 টন এবং আমন ধান হয় প্রায় 1,80,00,000 টন। অর্থাৎ একটা বিশাল ডিফারেন্স হয়ে যাচ্ছে। প্রোডাক্টিভিটি বা ফলন যদি আমি বলি যে পার একরে কত হয়, তাহলে আমি যদি হেক্টারে যদি বলি তাহলে 40 কুইন্টাল পার হেক্টার যেখানে আউশ ধানের আমার প্রোডাক্টিভিটি বা ফলন, সেখানেই কিন্তু আমার আমন ধান একটু এগিয়ে আছে 45 কুইন্টাল পার হেক্টার। আর বোরো ধানটা একটু আমরা বেশি এখন করতে পারছি, প্রায় 54 কুইন্টাল পার হেক্টার, প্রায় 5 থেকে 6 টন মতো প্রতি হেক্টার। এটা একটা কারণেই করতে পারছি বোরো ধানের বিষয়টা, যে বোরো ধানের ক্ষেত্রে আমরা খুব ভালো সার মানে ভালো জল মানে ইরিগেশনটা খুব অ্যাসিওর ইরিগেশন করে, সার বেশি করে সার দিয়ে বেশি করে আমি মানে প্ল্যান প্রোডাকশন যে মেজারটা খুব ভালো মতো নিয়ে কিন্তু বোরো ধানের প্রোডাক্টিভিটি বাড়াতে পেরেছি। কিন্তু আলটিমেটলি আমন ধানের উপরে আমরা মেনলি ডিপেন্ড করে কিন্তু এখানে আছি।
6: আচ্ছা,
7: এবং আমাদের এখন শস্য নিবিড়তার জন্য প্রায় 56,00,000 হেক্টর জমিতে কিন্তু নেট ক্রপ এরিয়া আমাদের গোটা পশ্চিমবঙ্গে, এটা পশ্চিমবঙ্গের যে টোটাল যে ভৌগোলিক এরিয়া তার প্রায় 60%। এবং চাষি ভাইরা আপনারাই করছেন শুনলে অবাক হবেন যে এর মধ্যে প্রায় 40,00,000 হেক্টর জমিতে কিন্তু আমরা আমন ধান করছি। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মোটামুটিভাবে যেটা আপনি বলছিলেন যে 18-20% জমিতে আমরা অলরেডি রোপণ করে ফেলতে পেরেছি, বাকি বীজ এখনো মানে চারা এখনো বীজতলায় পড়ে আছে। খুব শিগগিরই যেরকমভাবে বর্ষা চলছে, খুব সুন্দর বর্ষা চলছে, খুব শিগগিরই আমরা আশা করি 100% আমরা এটা অ্যাচিভ করে ফেলতে পারবো, মানে রোয়ার কাজ আমরা শেষ করে ফেলতে পারবো।
6: বেশ, তাহলে যে সমস্ত কৃষক বন্ধুরা রোয়ার কাজ করছেন বা করবেন বলে আগামীতে, মূলত আমাদের কি এই যে যদি রোয়ার কথায় ধরি, আমরা কত তারিখ পর্যন্ত কমপ্লিট করাটা আমাদের একটা বাঞ্ছনীয় বলে মনে হয়?
7: মোটামুটি হবে, যা নিয়ম আমাদের চলে তাতে 15ই আগস্টের মধ্যে আমরা রোয়াটা শেষ করে ফেলতে বলি। তার বেশি দা না দেরি করাই ভালো, কারণ একটা হিসেব আমাদের আছে, তার বেশি যদি আমরা দেরি করি তাহলে কিন্তু প্রত্যেক দিনের হিসেবে কিন্তু একটা ফলনের লস হয়, যখন প্রোডাক্ট মানে যখন লাস্ট আমরা হারভেস্টিং করবো তখন সেই লসের পরিমাণটা আমরা বুঝতে পারবো।
6: একদম,
7: ওই জন্যই 15ই আগস্টের মধ্যেই আমাদের রোয়াটা করে ফেলাটা বাঞ্ছনীয়।
6: এক্ষেত্রে যদি আমরা একটু জমির প্রসঙ্গে আসি, এই আমন ধান চাষের ক্ষেত্রে মূলত কি ধরনের জমি প্রয়োজন হয়?
7: আমন ধানের জন্য মেনলি আমরা মাঝারি জমি বা নিচু জমি ব্যবহার করব, যেখানে জল দাঁড়াতে পারে, এবং যে জমির চরিত্র আমি বলি তাহলে এঁটেল বা এঁটেল দোআঁশ মাটি আমি ব্যবহার করব। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, এটা মানে এই নয় যে আমরা পশ্চিমবঙ্গের যে লাল কাঁকুড়ে মাটি বা উত্তরবঙ্গের যে একটু আমলিক ডুয়ার্সের যে মাটি সেখানে যে হবে না তা নয়, সেখানেও কিন্তু আমন ধান খুব ভালোভাবেই করা যাবে। আমার শর্ত একটাই, জমিতে জল দাঁড়াতে হবে এবং জমির গঠন যেটা এঁটেল বা এঁটেল দোআঁশ মাটি হবে। এবং আমরা শুনলে চাষিভাইরা অবাক হবেন যে আজকে আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা যার ম্যাক্সিমামটাই প্রায় নোনা জমি সুন্দরবন এরিয়াতে, সেখানে কিন্তু আমরা প্রচুর অম্ল সহনশীল জাত কিন্তু আমরা নোনা সহনশীল জাত কিন্তু আমরা চাষ করছি, যেমন লুনিশ্রী, লুনা সম্পদ, তারপর আমাদের নোনা স্বর্ণ, এগুলো চাষ কিন্তু আমরা সফলতার সঙ্গে করছি, প্রচুর ট্রায়ালও আমাদের চলছে। কারণ জমিটা সেরকমভাবে এ করে না, মোটামুটি সব রকম জমিতেই করতে পারি, একটু উঁচু জমি বাদ দিয়ে
6: যেখানে জল থাকবে তেমন জমিতে মোটামুটি করা যেতে পারে,
7: করা যেতে পারে।
6: বেশ, এবারে চাষের ক্ষেত্রে যে কথাটা আপনি বলছিলেন যে নোনা সহনশীল হোক বা অম্ল সহনশীল যে জাতগুলো রয়েছে, সেই জাতের প্রসঙ্গে আসবো, তার আগে যে এই যে আমন ধানের চাষ করছি সেখানে এক বিঘে হোক বা এক একর যে পরিমাণে পেতে চাই, সেক্ষেত্রে বীজের হার কেমন লাগবে? আর সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রত্যেকেই বলেন যে সমস্ত বিশেষজ্ঞ আসেন যে বীজটা শোধন করে নিতে হবে, এই ব্যাপারে যদি একটু বলেন।
7: হ্যাঁ, বীজের হার এবং বীজ শোধন দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ধানের বীজ সাধারণত 3 রকম হয়, একটু সরু হয়, মাঝারি হয় এবং মোটা হয়। যদি সরু বীজ এবং আমি নিই রোয়ার ক্ষেত্রে 14-16 কেজি পার একর, যদি একটু মাঝারি বীজ হয় 18-20 কেজি পার একর, এবং যদি মোটা বীজ হয় তাহলে 20-24 কিলো পার একরের জন্য আমি এটা বীজের হার, এটা আমি বললাম এটা রোয়ার ক্ষেত্রে। যদি বোনা ধান আমি করি অর্থাৎ ছিটিয়ে যদি আমি বুনি একটু বাড়বে বীজের হারটা, যদি ছিটিয়ে বুনছি আমি সেক্ষেত্রে সরু ধান হলে 28-32 কেজি পার একর, এবং যদি মোটা মাঝারি ধান হয় 32-36 কেজি পার একর, মোটা ধান হলে 36-40 কেজি পার একর কিন্তু বীজের হার আমার থাকবে। যেটা সবচেয়ে মজার বিষয় যে আজ থেকে 10-12 বছর আগেও যখন আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামগুলো করতাম, বিভিন্ন মিটিং টিটিংগুলো করতাম, সেখানে কৃষক ভাই বোনেরা আসতেন, তারা শুনতেন, কিন্তু তাদের সে আগ্রহ আমি দেখতে পেতাম না বীজ শোধনের ব্যাপারটা আমি বলছি, বীজ শোধনের বিষয়। তো যখন আমরা দীর্ঘদিন আমরা তাদেরকে বুঝিয়েছি যে বীজ শোধন না করলে কিন্তু বীজবাহিত প্রচুর রোগ থাকে, প্রচুর বীজবাহিত রোগ থাকে যেগুলো কিন্তু বীজ শোধন না করলে কিন্তু হয় না, মানে বীজ শোধন করলে প্রায় দেখা যায় 80-90% বীজবাহিত রোগ আমি ওখানেই মিটিয়ে ফেলতে পারছি। বীজ শোধনের খরচাও খুব কম, পরিশ্রমও কম, যেখানে আমি যদি বীজ শোধন না করি তাহলে এই বীজবাহিত রোগের দ্বারা কিন্তু যখন আমি ফলনটা তুলতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে ফলন আমি কম পাচ্ছি, আমার প্রচুর প্ল্যান্ট প্রোডাকশন কেমিক্যালের দাম প্রচুর বেড়ে গেছে, সেখানে আমার প্রচুর খরচা হয়ে যাচ্ছে। তো বীজ শোধনটা খুব গুরুত্বপূর্ণ, চাষিভাইরা মন দিয়ে বীজ শোধনটা করছেন। তোমায় একটু বলে রাখি বীজ শোধন কীভাবে চাষিভাইরা করবেন। বীজ শোধন করতে গেলে প্রথমেই আমি যেটা করব যে আমি যে বীজটা আমি মানে ফেলবো সেই বীজটা প্রথমে লবণ জলে ভিজিয়ে নেবো। এক্ষেত্রে মোটামুটি 1 লিটার জলে 165 গ্রাম খাবার লবণ, একদম সিম্পল খাবার লবণ 1 লিটার জলে 165 গ্রাম আমি গুলে নেব। সরু যদি ধান হয় তাহলে মোটামুটি 1 লিটার জলে 165 গ্রাম, আর যদি মোটা ধান হয় তাহলে 1 লিটার জলে 250 গ্রাম লবণ আমি নিয়ে নেব। লবণগুলা জলের এটা একটা নিয়ম আছে, 1.5 লিটার জলে আমি মানে 1.5 লিটার লবণগুলা জলে আমি 1 কিলো বীজ ভেজাবো, ভালো করে নাড়িয়ে নেবো বীজটাকে লবণগুলা জলে। কিছু যে মানে চিটে বীজ বা মরা যে বীজগুলো সেগুলো উপরে দেখবেন ভেসে উঠবে, সেগুলো আমি বাদ দিয়ে দেবো। যে বীজগুলো তোলা ডুবে গেল সেটা পুরুষ্ট এবং

0: সুন্দর বীজ, সেগুলোকে তুলে নেবো জল থেকে, ভালো করে রোদে শুকিয়ে নেব। এবার আমি মোটামুটি একটা মানে খারাপ বীজগুলো আমি অলরেডি বাদ দিয়ে দিতে পারলাম, হাতে আমার পুরুষ্ট এবং যেগুলো সবল বীজ সেগুলো আমার হাতে চলে গেলো। এইবার আমাকে দুরকমভাবে আমি বীজ শোধন করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যদি আমি শুকনো বীজতলা আমি করি, তাহলে মোটামুটি হবে 2 থেকে 2.5 গ্রাম থাইরাম প্রতি কেজি বীজের জন্য, অথবা 3 থেকে 3.5 গ্রাম কার্বেন্ডাজিম ও ম্যাঙ্কোজিমের মিশ্রণ, অথবা 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিডিডি, অথবা 2 গ্রাম ক্যাপটান, এইগুলো দিয়ে কিন্তু আমি বিশোধন করবো প্রতি কেজি বীজের জন্য আমি বললাম। আর যদি আমি সিক্ত বিশোধন করি সিক্ত বিস্তলার জন্য, তাহলে 1.5 লিটার জলে 1.5 গ্রাম ট্রাইসাইক্লা জল, অথবা 2 গ্রাম কার্বেন্ডাজিম 1.5 লিটার জলে গুলে আমি প্রায় যদি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখি বীজ, তাহলে সেই বীজ কিন্তু বিশোধন হয়ে গেল। সেই বীজ আমি হালকা শুকিয়ে নিয়ে আমি কিন্তু বীজতলায় ফেলতে পারবো। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যদি বীজবাহিত ব্যাকটেরিয়াল ধসা রোগের সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি স্ট্রেপটোসাইক্লিন 1 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে আমি সেটাও কিন্তু মিশিয়ে নিয়ে তার মধ্যেও শোধন করে নিতে হবে বীজবাহিত ধসা রোগ প্রিভেন্ট করার জন্য।
1: খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন কেমনভাবে কৃষক বন্ধুরা আপনারা বীজ শোধন করবেন এবং কেন গুরুত্বপূর্ণ সে ব্যাপারটা জয়দীপবাবু তো বললেন। এবারে আসি যে এই যে বীজ শোধনের পরে বীজতলার ফেলার কথা বললেন, এই বীজতলা তৈরির পরেও কোনো কোনো কৃষক বন্ধুরা বলেন যে রোগ পোকার আক্রমণে বীজতলাটাই নষ্ট হয়ে গেছে, এক্ষেত্রে তাহলে তার মানে তিনি আর্থিকভাবে এবং তার সময় দুদিক থেকেই তো ক্ষতিগ্রস্ত হলেন, সেক্ষেত্রে তাহলে কী করতে পারেন?
0: হ্যাঁ, বীজ শোধন করার পরে আমি করতে হবে, আমি বীজতলায় বীজটা ফেলবো, কিন্তু বীজতলায় বীজ ফেলার পরেও কিন্তু অনেক সময় রোগ পোকার আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইরা কিন্তু তার অর্থ সময় দূরে নষ্ট হচ্ছে। এক্ষেত্রে এটা আমি করবো যে যখন এই বীজতলায় বীজটা ফেলবো, প্রথমেই বীজটা যদি শুকনো বীজতলায় আমি ফেলি, বীজটা ফেলার পর একটু হালকা মই বা পাটা জালে ঢেকে দিতে হয় বীজটা, সিক্ত বীজতলায় ফেলি তাহলেও কিন্তু জোরে থ্রোয়িং করতে হবে যাতে আমার বীজটা একটু মাটির মধ্যে ঢুকে যেতে পারে, নইলে দুটো জিনিস হবে, শিকড়টা ভালো করে ধরবে না প্রথম কথা, পাখিতে বীজ খেতে পারে, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে, এটা চাষি ভাইরা মোটামুটি জানেন। এবার যদি বীজতলায় কোনো আমার পোকার আক্রমণ হয়, তাহলে আমি ফিপ্রোনিল 50% রিজেন্ট মানে বাজারে পাওয়া যায় বা অন্যান্য বাজারে পাওয়া যায় 2 ml প্রতি লিটার জলে গুলে, বা ক্লোরান্টিন লিপ্রোল একটা কেমিক্যাল আছে যার বাজারের নাম কোরাজেন, কোরাজেন খুবই জনপ্রিয়, রিজেন্টও খুব জনপ্রিয়, এটা 0.33 ml একদম কম মেপে নিয়ে ফেলতে হয় প্রতি লিটার জলে গুলে, বা কার্টাপ 50% যা পাদান নামে বাজারে পাওয়া যায় 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে, পাদান বা অন্যান্য নামে পাওয়া যেতে পারে, 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে পোকার আক্রমণে চাষিরা স্প্রে করতে পারবেন। যদি কোনো রোগ যদি কোনো লেগে গিয়ে থাকে, বাই চান্স আমি সিড ট্রিটমেন্ট করার পর রোগ লাগতেই পারে, তাহলে আইসোপ্রোথিওলিন যেটা ফুজি 1 নামে বাজারে পাওয়া যায় 1 ml প্রতি লিটার জলে গুলে, বা হেক্সাকোনাজল যা কন্টাপ নামে বাজারে পাওয়া যায় 2 ml প্রতি লিটার জলে গুলে, বা কার্বেন্ডাজিম ও ম্যাঙ্কোজিমের মিশ্রণ যা সাফ নামে বাজারে পাওয়া যায় 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে চাষিরা এটা স্প্রে করতে পারেন। এই সবকটা কেমিক্যালই চাষিবাদের মধ্যে খুব জনপ্রিয়, বাজারে সুন্দর অ্যাভেলেবেল, দামও খুব বেশি নয়। যদি বীজতলায় মানে দুর্ভাগ্যবশত যদি বীজ শোধনের পরেও কোনো এই রোগের আক্রমণ হয়, পোকার আক্রমণ হতেই পারে, কিন্তু রোগের আক্রমণ যদি হয় তাহলে চাষি ভাইরা এগুলো স্প্রে করবেন এবং আশা করি বীজতলার বীজ সুস্থভাবেই চাষি ভাইরা তুলে আনতে পারবেন।
1: একদম। আর এবারে বীজতলা থেকে যখন চারা তুলবেন সে প্রসঙ্গে আসছি, তবে তার আগে যেটা এই যে বীজতলা থেকে যে মূল জমিতে নিয়ে যাবে চারাগুলো, তাই সেক্ষেত্রে তো মূল জমিটা আগে প্রস্তুত করতে হবে।
0: একদম,
1: সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন।
0: হ্যাঁ, মূল জমি প্রস্তুত করার ক্ষেত্রে এটা করতে হবে প্রায় 6 সপ্তাহ আগে আমাকে কিছু সবুজ, আমি বলি সবুজ সার চাষ করতে পারলে খুব ভালো হয়, যেমন ধৈঞ্চা, এই সবুজ সার বা
1: নাইট্রোজেন ঘটিত,
0: হ্যাঁ হ্যাঁ নাইট্রোজেন ফিক্সিং যে সবুজ সারগুলো যেটা আমরা জানি, তো এগুলো দুরকম হয়, একটা সিম্বি জাতি, হ্যাঁ সিম্বি গোত্রীয়, একটা সিম্বি গোত্রীয় সারটা বাদ দিয়ে, তো সিম্বি গোত্রী হলে সবচেয়ে ভালো হয়, সেক্ষেত্রে তাদের আমি জানি তাদের শিকড়ে অর্বুদ বা গুটি থাকে, সেই গুটিতে ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্স করে, তো ধৈঞ্চা শন মুগ বরবটিগুলো আমি চাষ করতে পারি এবং এগুলো কিন্তু আমাকে মোটামুটি ফুল আসার সময় এগুলোকে আমাকে শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে যাতে আমি নাইট্রোজেনও ফিক্স করতে পারি এবং যাতে সবুজ সারও যাতে আমি যোগ করতে পারি মাটিতে।
1: মানে এটা বলছেন যে মূল জমিতে চারা রোপণের 6 সপ্তাহ,
0: হ্যাঁ 6 সপ্তাহ আগে, কেন মোটামুটি 30 থেকে 35 দিনের মানে ফসল আমি আমাকে মাটিতে মেশাতে হবে, ধৈঞ্চা শন বরবটি যখন প্রায় 30 থেকে 35 দিন বয়স হবে ফুল আসার সময় আমাকে মাটিতে মিশিয়ে দিতে হবে, তাহলে সবচেয়ে ভালো আমি উপকারটা পাবো, এইটা আমাকে করে ফেলতে হবে। এরপর যখন আমি শেষ চাষের সময়টা করে মানে করে ফেলতে পারলেই ভালো হয় এটা। আচ্ছা, এরপর তো আমি মানে মেন যে আমার রাসায়নিক সার সেই প্রয়োগে পরে আমি আসবো। এবার মোটামুটিভাবে যদি আমি শুকনো বীজতলা আমি তাহলে করি, তাহলে মোটামুটি 3 থেকে 4 সপ্তাহের আমি চারা তুলবো, যদি আমি সিক্ত বীজতলা করি তাহলে 5 থেকে 6 সপ্তাহের তারা আমি চারা আমি তুলবো, এবং মোটামুটি চারায় থাকবে 5 থেকে 6টি পাতা আমার থাকবে, সেরকমভাবে আমাকে তুলে আমাকে রোপণ করতে হবে। এই বিষয়ে আপনি বলে রাখি, শুকনো বিস্তলা চাষিভাই এটা করবেন যেখানে জলের একটু অভাব থাকবে বা ইরিগেশন ফেসিলিটেশন থাকবে না, সেখানে শুকনো বিস্তলা আমি করে ফেলতে পারি। আর যদি আমি জলের আমার সুন্দর যোগান থাকে তাহলে আমি সিক্ত বিস্তলা যাবো, শুকনো বিস্তলা আমি করবো।

0: বেশ,
1: তো এইভাবে কিন্তু আমি বীজতলা থেকে, এবং যেটা করতে হবে বীজতলা থেকে বীজতলার মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আগে 10 সেন্টিমিটার জল ঢুকিয়ে দিতে হবে, যাতে শিকড়টা যদি নরম হয়, এবং শিকড় জন্য আমি গাছ তুলবো মানে চারা তুলতে
0: সুবিধা হয়,
1: হ্যাঁ, যাতে চারা
0: তুলে কেটে যাবে,
1: শিকড় যাতে না কেটে যায় সেদিকে নজর রাখতে হবে। আর যখন আমি রোয়া করবো, এটা খুব গুরুত্বপূর্ণ, রোয়া আমরা করবো তখন উপরের একটু পাতার অংশ ভেঙে দেবো, কারণ উপরের পাতার অংশে অনেক রোগাক্রান্ত পাতা থাকে, অনেক সময় পোকার ডিম থাকে, সেগুলো বাদ দিয়ে দেবো।
0: যেহেতু খুবই ছোট চারা, সেক্ষেত্রে তো ভাঙার কোনো প্রশ্ন নেই, মানে কোনো কিছু দিয়ে কি কেটে দেওয়া যেতে পারে,
1: হাতে অল্প মুচড়ে, চাষি ভাইরা মোটামুটি এক্সপার্ট হন, একটু হাতে মুচড়ে ফেলে দিতে পারলে ভালো।
0: আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো দিক আপনি বললেন, যদি পাতায় কোনো রকম রোগ জীবাণু কিছু থেকে থাকে তাহলে মূল জমিতে গেল না।
1: একদম,
0: বেশ। এবারে মূল জমি তো তৈরি হলো এবং ধান গাছ বসানো হলো, এরপরে যদি সার প্রয়োগ করতে হবে,
1: হ্যাঁ,
0: কিভাবে, কত পরিমাণ বা কোন সময় করবেন?
1: হ্যাঁ, সার প্রয়োগের ক্ষেত্রে বলি, আমি তো সবুজ সারটা অলরেডি বললাম, সবুজ সার যদি আমি না করতে পারি তাহলে আমি কী করবো? সবুজ সার যদি আমি না করতে পারি তাহলে আমি 2 টন কম্পোস্ট প্রতি একর জমিতে, বা 2 টন অ্যাজোলা প্রতি একর জমিতে, বা 4 কেজি নিরাভ সবুজ শৈবাল প্রতি একর জমিতে মিশিয়ে দিতে পারি, যদি আমি সবুজ সার করার সময় আমি না পাই, যদি জমি আমার ফাঁকা না থাকে। আর উত্তরবঙ্গের তরাই অঞ্চলে 4 থেকে 8 কুইন্টাল ডলোমাইট প্রতি একর জমিতে আমি দিতে হবে, 3 বছর অন্তর অন্তর এটা অবশ্যই দিতে হবে। কেননা জলমাইট দিলে পরে কী হবে, উত্তরবঙ্গে যে তরেন্দ্র জমিগুলো এটা আংশিক আম্লিক হয়, তো এই আম্লটাকে শোধন করার জন্য আমি দিতে পারবো। আর ডলোমাইট থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম দুটো মৌল পাওয়া যায়, যেটাও কিন্তু ধান গাছের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। আর আমি মোটামুটিভাবে এটা একটু বলে দিই যে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর আমাদের সুপারিশ কিছু আছে, মানে সার প্রয়োগের ক্ষেত্রে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। যে দেশি জাত আমাদের হয় তাহলে 20 কেজি নাইট্রোজেন প্রতি একরে, 10 কেজি ফসফেট প্রতি একরে, এবং 10 কেজি পটাশ প্রতি একরে আমি দেবো। এটা যদি আমি কখন দেবো, মূল সারের ক্ষেত্রে দেখা যায় যে হাফ নাইট্রোজেন আমি দিয়ে দিচ্ছি শেষ চাষের সময় মূল জমিতে, এবং পুরোপুরি ফসফেট এবং পটাশ আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, মানে শেষ চাষের সময়। এক্ষেত্রে কোনো চাপান দেওয়া হবে না, চাপান শুধু নাইট্রোজেন দেবো, হাফ নাইট্রোজেন দেবো থোড়া সার ঠিক মুখে। এটা হচ্ছে আমার দেশি জাতের ক্ষেত্রে। উন্নত জলদি জাতের ক্ষেত্রে 24 কেজি নাইট্রোজেন প্রতি একর, 12 কেজি P2Y বা ফসফেট প্রতি একর, 12 কেজি পটাশ প্রতি একর। এক্ষেত্রে মূল সারের 1/4 ভাগ নাইট্রোজেন আমি দিয়ে দেবো শেষ চাষের সময়, বাকি যে নাইট্রোজেন আমি ভেঙে ভেঙে দেবো, হাফ দেবো রোয়ার 15 দিন পরে, বাকি 1/4 ভাগ দেবো রোয়ার 30 থেকে 35 দিন পরে। একটা নাবিজাত বলে দিই আমি, উন্নত নাবিজাত, যেক্ষেত্রে 140 থেকে 150 দিনের ফসল যদি হয় তাহলে 32 কেজি নাইট্রোজেন প্রতি একর, 16 কেজি ফসফেট প্রতি একর, এবং 16 কেজি পটাশ প্রতি একরে দেবো। নাইট্রোজেনটা ভেঙে দেওয়ার একটাই কারণ, নাইট্রোজেন খুব সহজে মাটি থেকে নষ্ট হয়ে যায়, তাই নাইট্রোজেনটা ভেঙে ভেঙে দেবো, আর ফসফেট আর পটাশ আমি একবারই দিয়ে দেবো, কারণ এটা
0: বা। এবার এই যে নাইট্রোজেন ফসফেট বা পটাশের কথা বললেন, এক্ষেত্রে তো মূলত যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেন তারা তো একটা নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করছেন, আবার কখনো কখনো একটা অপর্যাপ্ত বা অযথা তারা প্রয়োগ করে থাকেন, একটা হয়তো যে সমস্ত সারের দোকান থেকে বলে দিলেন যে এত পরিমাণে প্রয়োগ করুন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রয়োজন নেই অতটা, এক্ষেত্রে কী করবেন তারা?
1: হ্যাঁ, এক্ষেত্রে একটু ভাই বলে রেখে দিই চাষি ভাইদের জন্য, কৃষক ভাই বোনেরা জানেন মোটামুটি, তবু একটু বলে দিই, সেটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন কিন্তু একটা এমন একটা মানে মৌল, সেটা কিন্তু খুব সহজে মাটি থেকে নষ্ট হয়ে যায়। এই কীভাবে নষ্ট হয় একটু যদি শুনে রাখেন, খুব ইন্টারেস্টিং, যে নাইট্রোজেন যখন আমরা দিই, নাইট্রোজেনটা মেনলি ধান গাছ নেয় অ্যামোনিয়াম হিসেবে নেয়, তো যখন আমি ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট বা DAP দিই, ওই অ্যামোনিয়ামটা চট করে অ্যামোনিয়া গ্যাসে রূপান্তরিত হয়ে আকাশে মিশে যেতে পারে, এইভাবে নাইট্রোজেনটা লস হতে পারে। আর এটা হয়, আমরা তাকে নাইট্রিফিকেশন বলি, যে আমরা দেখেছি ধানে, আমন ধানের জমিতে যে আমরা জল ধরে রাখি, তো জলের মানে জল ধরার যে স্তরটা, তার ঠিক নিচে 1 সেন্টিমিটার পর্যন্ত জায়গাটায় অক্সিজেন থাকে।
0: আচ্ছা,
1: তার নিচে কিন্তু কোনো অক্সিজেন থাকে না, একে আমরা বলি জারিত জোন, বাকিটা বলি বিজারিত জোন। এই জারিত জোনে যদি বাইচান্স নাইট্রোজেনটা পড়ে যায়, সেই নাইট্রোজেনটা কিন্তু অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন গ্যাস উপরে চলে যাবে, বা নাইট্রেটে কনভার্ট হয়ে যাবে। যদি নাইট্রেট একবার কনভার্ট হয়ে যায়, ও সঙ্গে সঙ্গে নিচে নিচে নামতে শুরু করবে, অর্থাৎ জমির নিচে নেমে নেমে নেমে লিচিং লস বলে, নাইট্রেটটা পুরো মাটির তলায় চলে গেল। বা সেই সময় যদি আমি একটা সার মানে সেচ দিয়ে দিই, ও সেচে জলে ধুয়ে কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ হয় নাইট্রোজেন গ্যাস হয়ে চলে যাবে বা নাইট্রেটও নিচে চলে যাবে, গাছ নিতে কোনোভাবে কিন্তু পারবে না। এই জন্যই না মানে নাইট্রোজেনটা দেওয়া উচিত। এই যে ইউরিয়া আমরা দেখি না, আমরা দেখি চাষি ভাইরা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন, ছড়িয়ে দেওয়া কিন্তু একদমই ঠিক নয়। ছড়িয়ে না দিয়ে যদি আমি মাড বল মানে মাটির বলের মধ্যে 2-4টি ইউরিয়ার দানা দিয়ে মানে গাছের গোড়ায়, যাকে রাইজোস্ফিয়ার বলে, রুটের যে এরিয়াটা, সেখানে দিয়ে পা দিয়ে হালকা করে মাড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে সেই নাইট্রোজেন মাড বলটা চলে যাচ্ছে বিজারিত জোনে। একবার বিজারিত জোনে গেলে কিন্তু কোনো

0: কোনোভাবেই নাইট্রোজেনটা লস হবে না বা খুব কম লস হবে।
1: আর
0: টেনে কারণ হচ্ছে এখন মোটামুটি গভর্নমেন্ট সাপ্লাইতে নিউ কোটেড ইউরিয়া চাষি ভাইরা পাচ্ছেন। এই নিউ কোটেড ইউরিয়া অলরেডি একে আমরা বলি এসআরএনএ বা স্লো রিলিজ নাইট্রোজেনাস ফার্টিলাইজার, অর্থাৎ খুব আস্তে আস্তে নাইট্রোজেন রিলিজ হচ্ছে। তো নিউ কোটিং করে দেওয়ার ফলে একটা যে সুবিধা আমাদের হয়েছে, নাইট্রোজেন লসটা খুব কম হচ্ছে, এবং এই নিম কোটেড ইউরিয়া যদি চাষি ভাইরা ওই বীজাণুতে জোনে প্রবেশ করাতে পারেন তাহলেও কিন্তু নাইট্রোজেন লসটা কমে যাবে। তো এইভাবে নাইট্রোজেনকে আমি বাঁচাতে পারবো। আর ওই যেটা বললাম প্রথমেই, ভেঙে ভেঙে দিলে কিন্তু নাইট্রোজেনটা খুব কম লস হয়।
1: আচ্ছা, এক্ষেত্রে যে বলের কথাটা বললেন, এটা একটা নতুন কনসেপ্ট মনে হলো।
0: হ্যাঁ,
1: সেটা কি ধরুন আমাদের কৃষক বন্ধুরা সচরাচর দেখা যায় যে ইউরিয়াটা জমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন, কিন্তু এই যে আপনি বলের কথা বললেন, সেটা তাহলে কিভাবে দেবেন সারা জমিতে?
0: এটা একটুখানি পরিশ্রম সাধ্য, হয়তো প্র্যাকটিক্যালি খুব একটা সম্ভব নয়, তবু চাষিভাইরা যদি সময় থাকে করতে পারেন। যে আমার কিছু না, চার পাঁচটা ইউরিয়ার দানা নিয়ে, মানে নিম কোটেড ইউরিয়ার দানা, আমি ছোটো ছোটো ছোটো ছোটো মাটির দলা, এঁটেল মাটির দলা নিয়ে, বা আমি হালকা চাষ করবো সেই জমির মাটি নিয়ে আমি ভরে দিলাম। ভরে দেওয়ার পর হয়তো অনেকগুলো দলা আমি বানিয়ে ফেললাম, বানিয়ে ফেলে আমি রুটের ঠিক পাশে, রাইজোস্ফিয়ার ঠিক পাশের জোনটাতে আমি একটা করে বল ফেলে একটু পা দিয়ে মারিয়ে দিলাম, গোড়ালি দিয়ে মারিয়ে দিলাম, ওটা চলে গেল বীজাণুর জন্য। এটাকে বলে মাড বল প্লেসমেন্ট বলি। তো একটা কাজ আমরা, এটা একটু পরিশ্রম সাধ্য, একটা কাজ অলরেডি আমাদের সরকারই করে ফেলেছে। যে আগে হতো কি, ইউরিয়া এমনি আসতো, কিন্তু এখন কিন্তু দেখা যায় যে গভর্নমেন্টের যে সাপ্লাই পুরোটাই নিম কোটেড ইউরিয়া। এটা দুটো কারণে গভর্নমেন্ট করেছে, একটা ইউরিয়ার একটা বড় ডাইভার্সন হয়ে যেত আমাদের অন্য অ্যাডহেসিভ ইন্ডাস্ট্রি, তো এইসব ইন্ডাস্ট্রিতে ইউরিয়ার প্রচুর ডিমান্ড আছে, ইউরিয়া একটা বাইপাস হয়ে যেত, সাবসিডাইজড ইউরিয়া, এটা গভর্নমেন্টের লস হচ্ছিল, ফার্মারের লস হচ্ছিল। তো এই নিম কোটেড ইউরিয়া করে দেওয়ার ফলে কিন্তু ওই যে ডাইভার্সনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যার ফলে এটা একটা খুব ভালো জিনিস, পুরো ইউরিয়াটা চাষি ভাইরাই পাচ্ছেন সাবসিডাইজ রেটে, এবং নিম কোটেড হয়ে যাওয়ার ফলে কিন্তু এই নিমটাও কিন্তু মানে পরবর্তীকালে কিছুটা প্ল্যান্ট প্রোডাকশন হিসেবে কাজ করছে।
1: আমরা এক্ষেত্রে কি তাহলে যে পরিমাণ ইউরিয়াটা প্রয়োগ করছিলেন একজন কৃষক বন্ধু ছিটিয়ে দেওয়ার ফলে, সেক্ষেত্রে কি এই যে বলের পদ্ধতিতে যে কথা বলছেন তাতে কি পরিমাণটা কম লাগতে পারে?
0: পরিমাণটা কম লাগবে, আপনার অপচয় অনেক কম হবে, এবং চাষির কষ্ট অনেক সেভ হবে।
1: বাহ, এটা একটা খুব নতুন ধারণা আপনি দিলেন। যদি কৃষক বন্ধুরা এইভাবে আপনারা প্রয়োগ করেন, যে পরিমাণে ইউরিয়াটা আপনাদের সচরাচর ছড়িয়ে ছিটিয়ে দেন তার তুলনায় অনেকটা কম লাগবে আপনারা, এবং একেবারে গাছের পর্যাপ্ত খাদ্য হিসেবে গাছ গ্রহণ করতে পারবে। বেশ, আর আরেকটা জিনিস যেটা এখন মাথায় আসছে যে অনুখাদ্য প্রয়োগের ব্যাপারটা, এই ব্যাপারটা কোন সময় প্রয়োগ করা দরকার?
0: অনুখাদ্য দেখা যাবে যে আমরা যখন প্রথম যখন ধান লাগাই, রোপণ রোয়া যখন করি আমরা, দেখা যায় ধান রানোর সময় তিন রকম অনুখাদ্য মেনলি লাগে আমার, জিঙ্ক লাগবে, বোরন লাগবে, আমাদের আয়রন লাগবে। তো জিঙ্কের অভাবে আমি কীভাবে বুঝতে পারবো? দেখা যাবে ধানের যে পাতাগুলো আছে, তো যে মাঝের যে মিড রিব আমরা বলি, অর্থাৎ পাতার যে মাঝখানের জায়গাটা হলদে হলদে হয়ে যাবে, পিছন থেকে মরচে মরচে দাগ দেখা যাবে, একে আমরা খয়রা রোগ বলি। তো এটা রোগ ঠিক নয়, মানে খয়রাটা একটা সিমটম, তো রোগ নয়, খয়রা একটা সিমটম, এটা কিন্তু জিঙ্কের জন্য হয়। সেক্ষেত্রে চিলেটেড জিঙ্ক আমি যদি দিই হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে, তাহলে কিন্তু এই এই মানে এই সিমটমটা আমি বন্ধ করতে পারবো। আমি বোরাক্স দিতে পারি বোরনের অভাব পূরণ করার জন্য, আয়রনের জন্য ফেরাস সালফেট দিতে পারি। তো এইগুলো দিলে পরে কিন্তু আমরা অনুখাদ্যের বিষয়টা অনেকটা আমি চাষিবাইদের কিন্তু ঘাটতি পূরণ হবে।
1: বেশ, আর যেহেতু এই সময় আমন ধানের চাষ করা হচ্ছে, এখন তো খুব বেশি জল সেচের প্রয়োজন পড়বে না,
0: না
1: বরং জল নিকাশি ব্যবস্থা প্রয়োজন হতে পারে।
0: হ্যাঁ,
1: সেক্ষেত্রে জলসেচের ব্যাপারটা কি করবেন?
0: না, জলসেচ কিন্তু লাগবে বীজতলায়, যেমন আমি সাধারণত প্রথম যখন আমি বীজটা ফেলবো, যখন প্রথম এক দুদিন জল আমি ধরে রাখতে হবে আমাকে, যাতে গাছটা দাঁড়িয়ে যায়, তারপর জলটা বার করে দিতে হবে। তারপরে যখন গাছ আস্তে আস্তে বড় হবে, তখন মোটামুটি আমার মানে রোয়ার আগে পর্যন্ত, রোয়ার আগের গ্রোথ পর্যন্ত প্রায় মানে 2-5 সেন্টিমিটার জল তোমাকে কিন্তু ধরে রাখতে হবে, নাহলে কিন্তু গাছ কিন্তু ওই জলের হবে কিন্তু শিকড়টা ভালো গ্রো করবে না, বা পাতাও কিন্তু গ্রো করবে না। রোয়ার সময় মোটামুটি জমিতে ছিপছিপে জল রাখা দরকার, প্রায় 1.5 সেন্টিমিটার জল রাখা দরকার। পাশ কাটি ছাড়ার সময় প্রায় রোয়া মানে রোয়ার পর যে 8-10 দিন মাঝে পাশ কাটি ছাড়বে, সেই সময় কিন্তু একটু ভালো পরিমাণ জল ধরে রাখতে হবে, প্রায় 5 সেন্টিমিটার। যখন শীষ মুকুলের সূচনা হয় তখন কিন্তু প্রায় 20 দিন মতো সময় কিন্তু প্রায় 7-10 সেন্টিমিটার জল ধরে রাখতে হবে। সবচেয়ে মজা হচ্ছে থোড় অবস্থার সময়, যেমন আমাদের মানুষের ভ্রূণ যেমন যখন মাতৃগর্ভে থাকে, সে আপনার জলের থলির মধ্যে যখন যেমন সে থাকে খুব সেফ কন্ডিশনে, এই থোড় যখন থাকবে আমাদের ধানের ক্ষেত্রে, থোড়ও কিন্তু খুব সেফলি আমাকে রাখতে হবে। কীভাবে রাখবো? এই জলে ডুবেই আমি থোড় কিন্তু রাখবো। এই সময় কিন্তু জমিতে প্রায় 10-15 সেন্টিমিটার জল আমি যদি ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু ফলন কিন্তু প্রচণ্ডভাবে মার খাবে। আবার শীষ বের হওয়ার সময় কিন্তু প্রায় 5-7 সেন্টিমিটার জল আমাকে ধরে রাখতে হবে। যখন আমার দানা পুষ্ট হবে, বা যখন আমি ধান আস্তে আস্তে যখন আমার পাকার দিকে এগোচ্ছে, তখন আমি আস্তে আস্তে জলের পরিমাণটা আমি আস্তে আস্তে কম করে দিতে পারি।
1: বেশ, আর আমাদের প্রায় সময় একেবারেই শেষের দিকে এগিয়ে এসেছি, সবশেষে একটু জানতে চাইবো যে মূল জমিতে অন্যান্য তো পরিচর্যা করছেন, সার ওষুধ যেমনভাবে প্রয়োগ করার কথা বললেন, নিশ্চয়ই আমাদের কৃষক বন্ধুরা করবেন, কিন্তু আরেকটা যেটা সমস্যা দেখা দেয় যে আগাছা, এই আগাছা নিয়ন্ত্রণের জন্য কি করা যেতে পারে?
0: আমন ধান রোয়ার পর প্রায় 15-20 দিন পর একবার, এবং 30-35 দিন পর আরেকবার যদি ঘূর্ণায়মান বিধার সাহায্যে আমি আগাছা নিয়ন্ত্রণ

0: অপারেশন করতে পারি বা হাত নিড়ানি দিয়ে করতে পারি খুব ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে আমি করতে না পারি আমাকে তাহলে আমাকে কেমিক্যাল ইউজ করতেই হবে। সেক্ষেত্রে বিউটাকোর 5G 10 কেজি অনুক্লোরনায় বাজারে পাওয়া যায়, অথবা বেনথিওকার 10G 6 কেজি দিতে হবে আমাকে, ধানুষ টান্নায় বাজারে পাওয়া যায়, বা প্রেটিলাকোর 50 SE যা ইডিএস নামে বাজারে পাওয়া যায় 750 ML, এগুলো যদি আমি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমার কিন্তু আগাছা নিয়ন্ত্রণও সুন্দরভাবে করতে পারব।
1: বাহ, তাহলে আজকের আমরা আলোচনা করছিলাম যে আমন ধানের মূল জমির পরিচর্যা, মূলত শুধুমাত্র যে মূল জমির পরিচর্যা করবেন এমনটা নয়, মূল জমি পরিচর্যা করার ক্ষেত্রে তার পূর্বে যেগুলো হয়, যে বীজতলা কেমনভাবে তৈরি করবেন, বীজতলার বীজের হার, বীজ শোধন কীভাবে করবেন, তারপর বিভিন্ন রোগ পোকার আক্রমণ হলে সেখান থেকে বীজতলাকে কীভাবে বাঁচাবেন, সে ব্যাপারে খুব বিস্তারিতভাবে এবং খুব সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বললেন, এবং যে পদ্ধতিতে জয়দীপবাবু বললেন সেইভাবে যদি আপনারা চাষ করেন, আশা করছি আপনাদের আমন ধানের যে উদ্দেশ্য নিয়ে চাষ করা, ফলন, এবং উনি তো প্রথমেই একটা পরিসংখ্যান বললেন যে আমন ধান কী পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গে চাষ হয়ে থাকে, এবং আশা করছি এ ফলন আরও দিনকে দিন আরও বৃদ্ধি পাবে, আপনারা লাভবান হবেন। আজকের আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতেই হচ্ছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আমন ধানের মূল জমির পরিচর্যা, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মৃত্তিকা সংরক্ষণ শাখার সহ কৃষি অধিকর্তা জয়দীপ বসু রায়। জয়দীপবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে পরামর্শ দেওয়ার জন্য। নমস্কার আজকের মতো আপনাকে।
0: নমস্কার।
1: আর আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা আমাদেরকে লিখে জানান কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: কৃষি কথার আসর এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মন্টন মল্লিক। বন্ধুরা, এই প্রবল বর্ষাটা চলছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে একেবারে চারিদিক জলে ভরে গেছে, বহু জায়গায় বন্যা পরিস্থিতি। এবং ঠিক এই সময়টার পরপরই, অর্থাৎ বর্ষাটা পেরিয়ে যেতে যেতেই একেবারে বর্ষার শেষের দিকে, আরো একটি যে বিষয় আমাদেরকে একেবারে ভাবিয়ে তোলে সেটা হচ্ছে ডেঙ্গু। কখনো কখনো তো সেই ডেঙ্গুতে একেবারে একটা এলাকা পুরো আক্রান্ত হয়ে যায়। আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব, কথা বলবো ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে আকাশবাণীর স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর চন্দ্রকান্ত ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: যেমন বলছিলাম যে বর্ষাটা চলছে একেবারে এখন, এবং ঠিক এই বর্ষা

0: বিষয়টা শেষ হতে হতেই আরেকটা যে ঝামেলা আমাদের আসবে সেটা হচ্ছে, আরেকটা বিপদ আসবে, সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুটা আমরা আসলে, এটা কি কোনো বিশেষ অসুখ বা এটা কি ভাইরাস ঘটিত অসুখ, এটা কি?
1: ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত অসুখ, এবং ডেঙ্গু ভাইরাস সাধারণত 1, 2, 3, 4 এই জাতীয় ওটা অ্যাডেনো ভাইরাস গ্রুপের মধ্যে পড়ে, এবং এই ডেঙ্গু ভাইরাসটা সাধারণত মশার কামড়ে হয়ে থাকে।
0: তাহলে যে কোনো মশা থেকেই কি ডেঙ্গু?
1: না, এডিস নামক এরকম মশা আছে, এডিস নামক মশা কামড়ে এটা হয়ে থাকে, এবং সাধারণত দিনের বেলায় যে মশা কামড়ায় সেই মশার কামড়ে কিন্তু হতে পারে। ডেঙ্গুর মশা সাধারণত রাত্রিবেলা থাকে না।
0: অর্থাৎ আমাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে দিনের বেলার দিকটা, সেটা কি মানে ভোরের দিকে?
1: ভোরের দিকে না, ভোর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত।
0: আচ্ছা, এই সময়কালে যে মশাগুলো ঘুরে বেড়ায় বা যে মশাগুলো কামড়ায় সেগুলো থেকেই
1: আমাদের এই রোগটা কামড়ে হতে পারে।
0: আচ্ছা,
1: এবং এডিস গ্রুপের মশা, সেই মশা কামড়ে এই রোগটা সাধারণত হয়।
0: কিভাবে আক্রান্ত হন একজন?
1: কোন মানুষ যদি ডেঙ্গু ভাইরাস নিয়ে আসেন এবং সেই মানুষকে যদি কোনো এডিস মসকুইটো কামড়ায়, সে যদি আবার অন্য কোনো মানুষকে কামড়ায়, তখনই কিন্তু এই অসুখটা হতে পারে, এবং তার মধ্যে ট্রান্সমিশন বা স্প্রেড হতে পারে। এটা নর্মালি যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হাঁচি কাশি এর মাধ্যম দিয়ে যায়, এটা কিন্তু সেরমভাবে যায় না, একমাত্র মসকুইটো কামড়ালে হতে পারে।
0: মানে এক্ষেত্রে এডিস মশা বাহকের কাজটা করছে। বেশ, এবং তাহলে সেক্ষেত্রে তো আরেকটা কথাও এখানে মাথায় আসে, ধরুন বাড়িতে একজনের ডেঙ্গু হলো, তাহলে সেই ডেঙ্গুকে বাড়ির অন্যান্য সদস্যদের
1: সবাইকে ছড়িয়ে পড়তে পারে, মশার কামড় যে যে খাবে তার কাছেই ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হতে পারে।
0: আচ্ছা, তাহলে খুব সাধারণ ভাবে সেটা থেকে আমরা কি করে বাঁচতে পারি? ধরুন বাড়িতেই আমরা কি করে বাঁচবো যে একজনের হয়েছে, আমরা একটু সতর্ক হয়ে যাব?
1: প্রথম কথা হচ্ছে যে ডেঙ্গু কারো হলে তাকে সেরিগেশন করতে হবে, তাকে মশারির মধ্যে রাখতে হবে, এবং তাকে প্রিলিমিনারি চিকিৎসা যেগুলো ডাক্তার, লোকাল ডাক্তার বা কোনো ফ্যামিলি ফিজিশিয়ান তাদের মধ্যে দিয়ে লোকাল ডাক্তার দিয়ে করাতে হবে। তার মধ্যে আপনাকে জানতে হবে যে এটা ডেঙ্গুর যে জ্বরটা হয়েছে কি, আপনার কতগুলো লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আপনাকে বাঁচতে হবে। ডেঙ্গু ভাইরাস লক্ষণ আমরা একে বলি ব্যাকবোন ফিভার। তার কারণ হচ্ছে ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হলে টেম্পারেচারটা 102, 103, 104 হতে পারে, এবং হঠাৎ টেম্পারেচার হতে পারে, এবং টেম্পারেচার হলে অসম্ভব গাহাতে ব্যথা হতে পারে, এবং কিছুদিন বাদে 3-4 দিন বাদে ডেঙ্গু রোগাক্রান্ত রোগীর গায়ে নানা রকম লাল লাল স্পট দেখা যায়, মিজিলস যেমন হাম যাকে বলি আমরা, অ্যালার্জির মতো স্পট দেখা যায়, একে ডেঙ্গু হেমারেজিক স্পট বলে।
0: আচ্ছা, তাহলে বাড়িতে যে ব্যক্তির ডেঙ্গু হয়েছে তাকে একটা মশারিতে আলাদা করা দরকার, এবং ওই একই সময়ে আমাদের নিজেদেরও
1: সতর্ক হওয়া উচিত,
0: দিনের বেলাতেও মশারি ব্যবহার করা বা মশার থেকে বাঁচবার অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো,
1: এবং যতদূর পর্যন্ত আমাদের কভার করা যায়, দেহের যতদূর পর্যন্ত কভার করা যায়, যেমন ফুল হাতা শার্ট, প্যান্ট, জামা, যাই হোক, যেভাবে আমরা যতটা সম্ভব শরীরের অংশ কভার করে রাখতে পারি সেদিকে নজর দিতে হবে।
0: আর প্রাথমিকভাবে তো ধরুন জল জমতে দেওয়া,
1: জল জমতে দেওয়া যাবে না, বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, এবং যাতে ছোট যদি একটা বাটিতে যদি জল জমে থাকে সেখানেও কিন্তু এই এডিস মসকুইটো
0: জন্ম
1: নিতে পারে।
0: বেশ, তাহলে এই যে আপনি বলছিলেন অ্যালার্জি হতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে বা গাহাত পা ব্যথা হতে পারে, তাহলে এই ডেঙ্গুর কি কোনো প্রকারভেদ আছে?
1: হ্যাঁ, ডেঙ্গুর প্রকারভেদ আছে। ডেঙ্গু সাধারণত একটা প্রোডোমাল ইলনেস বা ফেভারাইল ইলনেস একটা আছে, যেটা সামান্যতম কিছুদিন পরে আস্তে আস্তে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আর একটা আছে ডেঙ্গু, যেটা হচ্ছে সিরিয়াস কন্ডিশন, ডেঙ্গু শক, মানে খুব টেম্পারেচার, হার্ট রেট কমে গেল, পালস রেট কমে গেল, তার সঙ্গে সোয়েটিং হলো, এবং পেশেন্ট সাডেনলি কোলাপসের দিকে গেল।
0: আর
1: একটা জিনিস হতে পারে যেটা আমরা চোখে দেখতে পাই, ডেঙ্গু হেমারেজিক ফিভার। ডেঙ্গু হেমারেজিক ফিভার মানে ডেঙ্গুর ভাইরাসের প্রধান লক্ষ্য হচ্ছে ওরা ব্লাড কে আক্রমণ করে, WBC মানে আমাদের যে লিউকোসাইটস আছে সেই লিউকোসাইটস এর মধ্যে ঢুকে যায়, তারপরে ওরা বেরিয়ে কিন্তু ব্লাড স্ট্রিমে আসে, ব্লাড স্ট্রিমে গিয়ে ওরা নানা রকম শরীরের নানা রকম জায়গায় চলে যায়, এবং আলটিমেটলি বোন ম্যারোতে গিয়ে ওরা কি করে না, আমাদের ব্লাড তৈরি করার যে মেশিন, যে বোন ম্যারো, তাকে কিন্তু ডিফেক্টিভ করে দেয়।
0: মোট কথা,
1: এবং আমাদের ব্লাডের

0: মধ্যে অণুচক্রিকা বলে যে জিনিসটা আছে, যেটা থ্রম্বোসাইট বলি আমরা, যেটা নাকি আমরা ব্লাডে রক্ত তঞ্চন করতে সাহায্য করে, সেইটার ওপর কিন্তু ওরা অ্যাফেকশন হয় এবং তার কাউন্টটা কমে আসে। এইটা কিন্তু প্রধান লক্ষণ। আমরা ব্লাড টেস্ট করলে যদি প্রথমেই দেখতে পাই যে কারো প্লেটলেট কাউন্ট অর্থাৎ অণুচক্রিকার কাউন্ট ক্রমশ কমে গেছে, তখন আমরা তাকে সেই রোগী যদি জ্বর থাকে আমরা ডেঙ্গু বলে তাকে আগে প্রাথমিকভাবে ধরব।
1: বেশ, এবারে ধরুন লক্ষণগুলো, সেই লক্ষণগুলো কি কি, যেটা দেখে বুঝবো না এটা সাধারণ ডেঙ্গু, এটা অতটা মারাত্মক নয়, আর কোনগুলো দেখে আমি বুঝতে পারবো যে না এইটা একেবারেই বাড়িতে চিকিৎসা করা যাবে না, এটা বেশ মারাত্মক।
0: দেখতে হবে যে টেম্পারেচার কতটা বেশি আছে, 102-3-4 টেম্পারেচার, প্যারাসিটামল দেওয়ার সঙ্গে সঙ্গে। একটা জিনিস মনে রাখতে হবে, ডেঙ্গু ভাইরাস আক্রান্ত মানুষকে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ দেয়া যাবে না। তার কারণ হচ্ছে অন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে, মানে অর্থাৎ জ্বর কমার ওষুধ দিলে, যাকে এনএসআইডি বলে, সেইগুলো দিলে কিন্তু যে কোনো সময় ব্লিডিং হতে পারে অটোমেটিক্যালি ওষুধের জন্য।
1: সেক্ষেত্রে তো প্রাথমিকভাবে আমাদের জানা প্রয়োজন যে এই জ্বরটা ডেঙ্গু কিনা,
0: ডেঙ্গু কিনা। আমার কত সিমটম দেখি আমরা বলতে পারবো যে এই পেশেন্টটা ডেঙ্গু হয়েছে। এক নম্বর, প্রচুর টেম্পারেচার, প্রচুর গা হাতে ব্যথা, বিশেষ করে গাঁটে গাঁটে ব্যথা, তার দেহের ব্লাড প্রেশার কমে যাওয়া এবং খিদে মন্দা হওয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা হজমের গন্ডগোল হওয়া, এইসব লক্ষণগুলো থাকলে আমরা প্রাথমিকভাবে তাকে সন্দেহ করতে পারি যে এর ডেঙ্গু হওয়ার সম্ভাবনা প্রবল।
1: কিন্তু ডাক্তারবাবু, এই যে ধরুন বর্ষাকালে ঘরে ঘরে ইনফ্লুয়েঞ্জা জ্বর বা ভাইরাল ফিভার, তারও ঠিক একই রকমের লক্ষণগুলো আসে, গা হাত পা ব্যথা হয়, খুব বেশি জ্বর থাকে এবং ঘুরে ঘুরে জ্বর আসে, সেই সঙ্গে খিদে চলে যায়, অরুচি হয়, বমি বমি পায়। কিন্তু স্পেসিফিক্যালি, মানে আমি নির্দিষ্টভাবে কি করে বুঝবো যে আমার ডেঙ্গু হয়েছে, সেক্ষেত্রে কি প্রথমেই আমাদের ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়াটা ভালো?
0: না, প্রথমেই আপনি কাজ করতে পারেন, একটা টুর্নিকেট টেস্ট আছে, সেই টুর্নিকেট টেস্ট হচ্ছে হাতের আর্মে বেঁধে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যায় যে লাল লাল লাল লাল স্পট এসে গেছে।
1: আচ্ছা,
0: এইটা কিন্তু ডেঙ্গু ফিভারের একটা প্রধান লক্ষণ। এছাড়া কিন্তু ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট করলে আমরা বলতে পারবো যে লিউকোসাইটস কাউন্ট কমে যাবে 5000-এর নিচে এবং থ্রম্বোসাইট কাউন্ট, যেটা আমরা বলি অণুচক্রিকা, সেটা আমরা সাধারণত 2.5 থেকে 5 লাখ থাকে নর্মাল মানুষের ক্ষেত্রে, সেটা কিন্তু কমে 1 লাখের নিচে নেমে যেতে পারে এবং যদি 80,000-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু সেটা মারাত্মক ডেঙ্গু হচ্ছে বলে ধরে নিতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে মানুষের ব্লিডিং হতে পারে, হেমারেজিক ডেঙ্গু টেন্ডেন্সি হতে পারে,
1: সেক্ষেত্রে কি মৃত্যু পর্যন্ত হতে পারে?
0: হ্যাঁ, যদি আনট্রিটেড ঠিক মতো চিকিৎসা না করা যায় তাহলে এই ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং দেখা গেছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ক্ষেত্রে প্রতি বছর প্রায় 12,000 থেকে 25,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে,
1: মানে আজকের দিনে দাঁড়িয়ে। এখানে আমার একটা প্রশ্ন যে আমরা ভারতবর্ষে রয়েছি, আমাদের একটি ঘন জনবসতির এলাকা, তাহলে এই রকম যে সমস্ত দেশ আছে সেখানেই কি এর প্রকোপটা বেশি নাকি অন্যান্য পৃথিবীর দেশগুলোতে?
0: না, সব জায়গাতেই বেশি, মোটামুটি ঘন বসতি এলাকাতে বেশি, কিন্তু যেখানে স্বাস্থ্য সচেতনতা কম আছে সেই সব জায়গায় কিন্তু বেশি হচ্ছে। এবং ওয়ার্ল্ড ওয়াইজ দেখা গেছে যে প্রায় 5 থেকে 10 মিলিয়ন লোক আক্রান্ত হচ্ছে প্রতি বছর।
1: তাহলে কখনো কখনো এই অসুখ এতটাই মারাত্মক হয়ে যেতে পারে যে মানুষের জীবনহানি ঘটে যেতে পারে। তাহলে ঠিক সঠিক সময় কখন, যখন আমি বুঝতে পারবো যে না এই রোগীকে আর বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে না, একে এবার হাসপাতালে দিতে হবে বা কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে?
0: যখন দেখবো যে ওর 2-3 দিন পরেও পেশেন্টের জ্বর কমছে না, পেট ব্যথা করছে, গা বমি করছে, তার যদি দেখা যায় যে মাথার কিছু গন্ডগোল হচ্ছে, সেন্সোরিয়াম অর্থাৎ সে ভুল টুল বকছে এবং তার প্রচন্ড গা হাতে ব্যথা হচ্ছে এবং যে কোনো সময় দাঁতের মাড়িগুলো যদি ফোলে, সেখান থেকে যদি দেখা যায় যে ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই পেশেন্টকে হসপিটালাইজ করাই উচিত।
1: আপনি বলছিলেন যে অনেক সময় দেখা যাবে বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, চোখ নাক থেকে রক্ত বেরোতে পারে,
0: চোখ থেকে তো ব্লিডিং হতে পারে ফার্স্ট সাইন।
1: হ্যাঁ,
0: সেই ব্লিডিংটা কিন্তু কিন্তু এই হেমারেজিক ফিভার কে তিন ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল ব্লিডিং কনজাংটাইভাল, একটা হচ্ছে

0: এমনি মাড়ির দাঁতের মাড়ি থেকে ব্লিডিং হতে পারে, এবং সেকেন্ড স্টেজ হচ্ছে শরীরের যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে, এবং থার্ড স্টেজ হচ্ছে পুরো কোলাপস হয়ে যেতে পারে মানুষ। সেই সময় যদি ঠিক মতো চিকিৎসা না করা যায় আমরা কিন্তু পেশেন্টকে হারিয়ে ফেলতে পারি।
1: এবার একটা ব্যাপার হচ্ছে, দেখুন শহরাঞ্চলে যত তাড়াতাড়ি আমরা চিকিৎসকের কাছে পৌঁছে যেতে পারি বা খুব সামান্য জ্বর হলেই মানুষ শহরাঞ্চলে চলে যান, ডাক্তার দেখান, ওষুধ খান, সেক্ষেত্রে আরো একটা সমস্যা আছে, অনেকে ফার্মেসিতে গিয়ে বলে ওষুধ নিয়ে চলে আসেন। এবং গ্রামের মানুষের ক্ষেত্রে আর একটা সমস্যা হচ্ছে যে সবসময় হয়তো চিকিৎসা সে হাতের কাছে পাচ্ছে না। তাহলে ঠিক এইরকম পরিস্থিতিতে কি করা উচিত?
0: এরকম পরিস্থিতিতে ওষুধের দোকান থেকে ওষুধ দয়া করে কিনে খাবেন না, নিজেরা বাড়িতে প্যারাসিটামল রেখে দেবেন। ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, টোটাল 1000 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারি। সেই ওষুধ দিয়ে জ্বরটা কমাতে হবে, দরকার হয় মাথায় স্পঞ্জ করতে হবে, সারা গা স্পঞ্জ করে দিয়ে জ্বর টেম্পারেচার কমাতে হবে, এবং পর্যাপ্ত খাবার দিতে হবে। যেন খাবারটাকে আমরা নেগলেক্ট না করি, পর্যাপ্ত ফ্লুইড দিতে হবে, স্যালাইন বলুন, এমনি দুধ বলুন, মিল্ক বলুন, হরলিক্স বলুন, যাই বলুন না কেন, ফ্লুইড জাতীয় খাবার বেশি করে দিতে হবে, দিয়ে আস্তে তার শুশ্রূষা করার চেষ্টা করতে হবে। এবং এতে অ্যান্টিবায়োটিকের খুব একটা রোল নেই, তবে যদি দেখা যায় যে তার সর্দি কাশির সঙ্গে রয়েছে আরো ডায়রিয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমরা সেই মতো সিমটোম্যাটিক চিকিৎসা করতে হবে।
1: সেক্ষেত্রে সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া
0: প্রয়োজন আছে
1: একেবারে। আরেকটা বিষয় অনেক সময় দেখা যায়, ধরুন এখন তো অনেক মানুষই কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছেন, অনেক সময় ভিন রাজ্যে চলে যাচ্ছেন বা গ্রাম থেকে শহরে এসে দীর্ঘ সময় থেকে কাজ করছেন জীবিকা নির্বাহের জন্য, দেখা গেল একটা ডেঙ্গু প্রবণ এলাকা থেকে সে জ্বর নিয়ে অসুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। এইরকম অবস্থায় কি বাড়িতে সকলে ধরেই নেবে যে তার জ্বর হয়েছে বলেই তার ডেঙ্গু হয়েছে?
0: তাকে প্রবাবল বলে রাখতে হবে, সম্ভবত তার ডেঙ্গু হতে পারে, তার জন্য তার ব্লাডটা ইমিডিয়েট টেস্ট করা উচিত এবং দেখা উচিত যে সত্যি তার ডেঙ্গু হয়েছে কিনা, তখন তাহলে আমরা বাকিদের সেরকমভাবে গাইড করতে পারবো।
1: অর্থাৎ প্রথমেই যেটা সকলের উদ্দেশ্যে বলার, ডাক্তারবাবু বারবারই বলছেন যে ভীষণ বেশি জ্বর, তার সাথে গা হাত পা ব্যথা, বমি বমি ভাব, খিদে না থাকা, এই সমস্ত পরিস্থিতি বা এরকম অবস্থা কারোর হলে বাড়িতে খুব বেশি দিন ফেলে রাখা একেবারেই উচিত হবে না। আরেকটা প্রশ্ন ডাক্তারবাবু, অনেক সময় একটা আমি দেখেছি প্রবণতা আছে যে ডেঙ্গু ধরা পড়েছে এটা জানার পরে বিশেষ করে মফস্বল অঞ্চলে বা গ্রাম
0: পেঁপে পাতার রস খাওয়ানো হয়, অ্যাকচুয়ালি এটা সবাই জানেন যে পাপেয়া গাছের যে রস সেটা থেকে কি হয় না, প্লেটলেট কাউন্টার বাড়াবার চেষ্টা হয়, সেই জন্য ওটা খাওয়ালে ক্ষতি কিছু হয় না। সাধারণত এটা হয় কেন, সেই সঙ্গে একটা মেডিসিন আছে, সেই মেডিসিন সাধারণত প্লেটলেট কাউন্ট বাড়াবার চেষ্টা করা হয়।
1: তার মানে পেঁপে পাতার রসটা খাওয়ানো যেতে পারে। এবার একটা সার্বিক ভাবে এই পরিস্থিতিতে, মানে এই যে ডেঙ্গু আসার প্রাক মুহূর্তটাতে কি ধরনের সাবধানতা মানুষ অবলম্বন করবে যাতে আগে থেকেই প্রতিকারটা করতে পারি আমরা?
0: আমি সকল গ্রাম বাংলার বন্ধুদের আমি বলবো যে তারা এই সময় খুব সচেতন ভাবে থাকবেন, তারা মশার কামড় যাতে তাদের না হয় সেটা তাদের ব্যবস্থা করতে হবে, মশারি খাটাতে হবে দিনের বেলায়, এবং মসকিউটো রিপেলেন্ট ব্যবহার করতে পারেন। কিন্তু আরেকটা জিনিস যেটা ভাবতে হবে সেটা হচ্ছে বাড়ির আশেপাশে যাতে জল যাতে না জমে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং এমনকি একটা পাথর বাটিতেও যদি কোনো জল জমে থাকে সেইগুলো পর্যন্ত বন্ধ করতে হবে। এবং আমাদের হেলথ ইনস্ট্রাকশন আছে যে টয়লেটের যে বেসিন থাকে বা টয়লেটের যে কমোড থাকে সেই কমোডটাও চাপা দিয়ে রাখতে হবে, তার কারণ ওইখান থেকেও কিন্তু এডিস মসকিউটো ফ্লারিশ করতে পারে, এবং তার জন্যে ওখানে মসকিউটো যদি বেশি হয় সেই কারণে রোগ ছড়াবার সম্ভাবনা খুব বেশি থাকবে।
1: তাহলে বন্ধুরা, এটা তো নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারলেন আজকের আলোচনা থেকে যে ডেঙ্গু প্রতিরোধটা আগে থেকেই আমাদের করতে হবে, বাড়ির চারপাশে জল জমানো যাবে না, এবং সার্বিক স্বাস্থ্যের একটা খেয়াল কিন্তু আমাদের সকলকেই এই সময়টা রাখতে হবে।
0: শেষ কথা বলি যে ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গু রোগ প্রতিরোধ করার জন্য ডেঙ্গু ভাইরাস ইঞ্জেকশন এখন ভ্যাকসিন ট্রায়াল পিরিয়ডে চলেছে, এখন অন্য দেশে একটা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে।
1: আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর চন্দ্রকান্ত ঘোষকে, আপনি এতক্ষণ ধরে খুব সুন্দর করে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বললেন এবং শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আজকের এই আলোচনা থেকে উপকৃত হলেন। ডক্টর ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকুন এই কামনাই করি।
1: এই বলে আমিও বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানে শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: আকাশবাণী কলকাতা, একটু পরে বিচিত্র সংবাদ।
4: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ইংল্যান্ডের চেস্টার চিড়িয়াখানার 23 বছরের একটি অজগর সাপকে দেওয়া হয়েছে ক্যান্সারের অভিনব চিকিৎসা। সাপটির নাম জোডি ফস্টার, হলিউড অভিনেত্রীর নামে তার এই নামকরণ। প্রায় 4.5 মিটার লম্বা এই অজগরের চোয়ালে ক্যান্সারের টিউমার ধরা পড়েছিল। অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়ার পরেও সেটি আবার ফিরে আসে, ফলে খাবার খেতেও অসুবিধা হচ্ছিল সাপটির। এরপর চেষ্টা চিড়িয়াখানার পশু চিকিৎসকরা লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিশেষজ্ঞদের সঙ্গে মিলে মানুষের চিকিৎসায় ব্যবহৃত একটি পদ্ধতি তার ক্ষেত্রে প্রয়োগ করেন। অস্ত্রোপচারের পাশাপাশি দেওয়া হয় ইলেকট্রো কেমোথেরাপি। প্রায় 90 মিনিটের চিকিৎসায় টিউমার এবং আক্রান্ত চোয়ালের কিছু অংশ বাদ দেওয়া হয়। এরপর বিশেষ বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে ক্যান্সারের ওষুধ প্রয়োগ করা হয়। চিকিৎসার কয়েক মাস পর এখন জোডি ফস্টার সম্পূর্ণ স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। তার শরীরে ক্যান্সার ফিরে আসে।

কোনো লক্ষণ দেখা যায়নি। চিকিৎসকদের দাবি, সাপের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসাই আগে করা হয়নি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য প্রাণী চিকিৎসাতেও কাজে লাগতে পারে। অলিম্পিক্সে খেলোয়াড়রা দৌড়ন, ফুটবল, টেবিল টেনিস খেলেন, কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন প্রতিযোগী, মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড। চীনের বেইজিংয়ে আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস।

0: পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মানুষের মতো দেখতে রোবটরা বিভিন্ন ক্রীড়া বিভাগে অংশ নেবে। দৌড়, ফুটবল, টেবিল টেনিস সহ একাধিক ইভেন্টে তাদের দক্ষতা যাচাই করা হবে। তবে রোবটদের প্রতিযোগিতার একটি মজার দিকও রয়েছে। প্রশিক্ষণের সময় দেখা গেছে অনেক রোবট দৌড়তে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছে, ফুটবল খেলতে গিয়ে আবার একাধিক রোবটের মধ্যে ধাক্কাধাক্কিও হয়েছে। বিজ্ঞানীদের কাছে অবশ্যই পড়ে যাওয়াও গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জীবনে মানুষের সঙ্গে কাজ করার জন্য রোবটকে কিভাবে আরও ভারসাম্যপূর্ণ করে তোলা যায় তার তথ্য পাওয়া যাচ্ছে এই ধরনের প্রতিযোগিতা থেকে। অর্থাৎ ভবিষ্যতের রোবটরা হয়তো মানুষের সঙ্গে কাজ করবে। সমুদ্রের কয়েক হাজার মিটার গভীরে তোলা একটি ছবি দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের পাশাপাশি রহস্যপ্রেমীদেরও কৌতূহলের কারণ হয়ে উঠেছে। 1964 সালে অ্যান্টার্কটিকা অঞ্চলে গবেষণার সময় সমুদ্রের তলায় অদ্ভুত একটি কাঠামো ছবি তোলা হয়। গোলাকার কেন্দ্র থেকে চারিদিকে বেরিয়ে রয়েছে বেশ কয়েকটি শাখা। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো অজানা মহাকাশযানের অ্যান্টেনা সমুদ্রের তলায় পড়ে রয়েছে। এই ছবি ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা, কিন্তু বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন সেটি আদপে কোনো ভিনগ্রহী যন্ত্র নয়, এটি আসলে একটি গভীর সমুদ্রের স্পঞ্জ। আরও আশ্চর্যের বিষয়, স্পঞ্জটি মাংসাশী, অর্থাৎ সাধারণ স্পঞ্জের মতো দেখতে হলেও এই প্রাণীটি ক্ষুদ্র সামুদ্রিক জীব শিকার করে খাদ্য সংগ্রহ করে। দীর্ঘদিনের এলিয়েন রহস্যের সমাধান তাই শেষ পর্যন্ত এসে দাঁড়ালো মহাকাশের প্রাণী নয়, সমুদ্রের এক অদ্ভুত প্রাণীতে। দক্ষিণ আফ্রিকাতে এমন একটি ঘটনা ঘটেছে যা প্রথমে দেখে সত্যি চমকে যেতে হয়। রাস্তার একটি বড় গর্ত নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সেখানে জিরাফের মাথার মতো একটি কৃত্রিম মডেল গর্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল। ছবি এবং ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন সত্যিই হয়তো জিরাফ গর্তে আটকে পড়েছে। খবর পৌঁছে যায় বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থার কাছে। উদ্ধারের প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা দেখেন কোথাও কোনো জিরাফ নেই, বরং জিরাফের একটি কৃত্রিম মাথা গর্তের মধ্যে রাখা আছে। রাস্তার গর্ত নিয়ে প্রতিবাদের অভিনব প্রচার কৌশল। এবারের খবর পৃথিবীর বাইরের। গত 5ই আগস্ট পুরনো স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের একটি অংশ চাঁদের পৃষ্ঠে আঘাত করেছে। এর ফলে চাঁদের মাটিতে তৈরি হয়েছে প্রায় 60 ফুট বা 18 মিটার চওড়া নতুন গর্ত। নাসার লুনার রিকনেশন অরবিটার পরে সেই নতুন গর্তে ছবি তোলে। মহাকাশে মানুষের পাঠানো কোনো বস্তুর চাঁদের সঙ্গে সংঘর্ষ এমনিতে অবশ্য প্রথম নয়, কিন্তু এই ঘটনা ছবি দেখিয়ে আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর মতো চাঁদের পৃষ্ঠেও মহাকাশযানে ধাক্কার চিহ্ন থেকে যায়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ পশু।
1: একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে 21 আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। বিডাব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই, ডুয়ার্স ঘুরে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জমা দেবে।

0: পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএ এর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়েই পাহাড়ের সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে।
1: काफी डिटेल में उनका सांसद ने ब्रीफिंग दिया है। ये मैं कह सकता हूँ कि एक माननीय गृह मंत्री जी आए हैं सिलीगुड़ी में, उन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ, शुभेंदु जी भी थे मुझे, और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया है। कमेटी उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करें।
0: শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমাবলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
2: সেবা সেতু অভিযানকে তহত 15 দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়া লোক উপস্থিত রয়ে তো আপ ওয়া আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়গা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন জো যোজনায়ে হ্যায় জিসকা লাভ সবি লোগোন তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এই প্রচারের লক্ষ্য বলে দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি দলের নতুন জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বন্দে মাতরমের দুটি স্তবক পরিবেশনের পরই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওই দলের সমালোচনায় সরব হন তিনি।
3: আজ ইস প্রস্তাব মে ভারতীয় জনতা পার্টি কে পদাধিকারী কি বৈঠক মে মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জি নে নির্দেশ দিয়ে কি ভারতীয় জনতা পার্টি কা প্রত্যেক কার্যকর্তা দেশ কে প্রত্যেক গলি নুক্কড় কোনে মে যাকর বন্দে মাতরম কা যশোগান করেগা। বন্দে মাতরম কে বিষয় মে লোগো কো হাম বতায়েঙ্গে। বন্দে মাতরম কো লেকর জিস প্রকার কি কুলচিত রাজনীতি কংগ্রেস পার্টি কর রহি হ্যায় উসকো লেকর হাম আন্দোলন খড়া করেঙ্গে।
0: ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে তাদের বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপী বিদেশি মুদ্রা বিনিময় প্রকল্পের মাধ্যমে এবছর 21 আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্জন করা মোট বৈদেশিক মুদ্রার মধ্যে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট আমানত থেকেই এসেছে 6,540 কোটি মার্কিন ডলার। রিজার্ভ ব্যাংক এবছর জুন মাসের 8 তারিখ এফসিএনআরবি আমানত, ইসিবি এবং ও এফ সিবির মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রাকে একত্রিত করে এই বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপে বিদেশি মুদ্রা বিনিময় সুবিধা চালু করে। দুর্বল হয়ে পড়া ভারতীয় মুদ্রাকে চাঙা করার লক্ষ্যেই এই মুদ্রা বিনিময় সুবিধা ঘোষণা করা হয়েছিল। এবছর 31 আগস্ট পর্যন্ত তা চালু থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে সপ্তাহে 5,50,000 টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প অনুমোদন করেননি। সুপ্রিম কোর্ট সমাধান সমারোহ উদ্যোগের অধীনে 3 দিনের বিশেষ লোক আদালতের প্রথম দিনে 400টির বেশি মামলার নিষ্পত্তি করেছে। এর মধ্যে রয়েছে বৈবাহিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়, কর সংক্রান্ত বিষয় ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য প্রতি ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994 সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে টেলিভিশন শিল্প বিজ্ঞাপনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের সময়সীমার কোনো নির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় টেলিভিশন চ্যানেলগুলির ক্ষেত্রে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডলারে ডলারে এর হিসেব নেওয়া হবে। বাণিজ্যিক আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথম মন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যার 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলে এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন লিউ শেংশু এবং তানিংয়ের কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। খবর শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েবে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে। এখন জানিয়ে দেব আকাশবাণী গীতাঞ্জলি ও সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। আকাশবাণী গীতাঞ্জলির রাত 8টায় রয়েছে নাটক দিল্লি চলো, কাহিনী উৎপল দত্ত, বেতার নাট্যরূপ সমীর মজুমদার পরিবেশনায় পিএলটি। 9:30 মুখোমুখি হরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন তুহিন শুভ্র ভট্টাচার্য। 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী শ্রেয়াস নারায়ণন আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। 11টায় নজরুল গীতি, শিল্পী সুস্মিতা হাজরা। 11:10 বাংলা আধুনিক ও ছায়া ছবির গান।

এখন জানিয়ে দেব আকাশবাণী কলকাতার সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। রাত আটটায় রয়েছে ছায়া ছবির গান, আটটা বেজে 15 মিনিটে রয়েছে কাহা কাশন, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, 9:16 রয়েছে স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী, পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণী গীতাঞ্জলি ও সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েবে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
1: একটু পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে পাহাড় সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তোলাবাজি সিন্ডিকেটরা যে বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে রাজ্য সরকার চারটি পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন। আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং ইয়ান্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামী 24 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল 2 দিন উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্যে পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। রাজ্যসভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠক করেছেন। পাহাড়ের রাজনৈতিক সমস্যা স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএ এর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধানের আওতায় থেকেই উপযুক্ত পদক্ষেপ করা হবে।
1: আজ গোর্খা সমাজ কে লিয়ে, দার্জিলিং কে লিয়ে বহুত হি ঐতিহাসিক দিন হ্যায়, ক্যুঁকি আজ কে দিন মে 88 কে অন্দর মে গোর্খা একর্ড সাইন হুয়া থা, অর সৌভাগ্য সে আজ কে দিন দার্জিলিং কে ইসি পবিত্র ধরতি মে ভারত কে যশস্বী গৃহমন্ত্রী জি কে সাথ গোর্খা সমাজ কে প্রতিনিধিও কা বৈঠক সম্পন্ন হুয়া। প্রতিনিধি মন্ডল নে আপনে পক্ষ রাখে और उसके बाद स्वयं पश्चिम बंगाल के मुख्यमंत्री जी ने अपना पक्ष रखा। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है जो आज के इस एग्रीमेंट को ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा, जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा।
0: রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে। শিলিগুড়ি করিডোরের সুরক্ষার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
2: There will be 100% security Siliguri corridor. That is a very important issue, and every step will be taken to ensure development, meeting the aspirations, etc. jisse hamara Siliguri corridor ka suraksha puri tarah।
0: গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্য সরকার তোলাবাজি সিন্ডিকেটরাজ বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে চারটি পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সাধারণ মানুষ এখন থেকে চারটি টোল ফ্রি নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। তোলাবাজি সংক্রান্ত অভিযোগের জন্য চালু হয়েছে 155334, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানানো যাবে 155335 নম্বরে, বেআইনি রাস্তা বা টোল আদায়ের অভিযোগের জন্য 155337 এবং অবৈধ মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে 155339 নম্বরে ফোন করা যাবে। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ ভবানীপুরে এই প্রকল্পের সুবিধা প্রাপকদের এক ধন্যবাদ সভায় তিনি বলেন, চলতি মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে এদিন ফের আশ্বাস দিয়েছেন তিনি।
3: পোর্টালে গিয়ে আবেদন করুন, অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না, বিধায়কের কর্মীরা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন, একজনও যোগ্য বাকি থাকবে না।
0: আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। তিনি বলেন, গত 15 বছরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য পিছিয়ে পড়েছে। চাকরি বিক্রি ছাড়াও রাজ্য থেকে শিল্প তাড়ানো হয়েছে, যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে। এই অবস্থার পরিবর্তনের জন্য রাজ্যের সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতা এনেছে বলে উল্লেখ করেছেন তিনি। যাদবপুরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বামেদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
3: যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকড়ে টুকড়ে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ইয়ন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প MSME প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেহালার বাসিন্দা বীরেশ্বরকে ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে পাকড়াও করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল ওই ব্যক্তি। শহরের হোটেল রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেস আজ পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডেকে স্মারকলিপি দিয়েছে। সুষ্ঠু জনগণনা, যথাযথ নাগরিক পরিষেবা প্রদান, পুরসভায় কর্মী নিয়োগ এবং ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক আশুতোষ চ্যাটার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ স্মিতা পাণ্ডের সঙ্গে সাক্ষাৎ করে। বর্ধমান জেলার স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করছেন। কোথায় কোন কোন ক্ষেত্রে ঘাটতি রয়েছে সেগুলি খতিয়ে দেখছেন তিনি। আজ স্বাস্থ্যমন্ত্রী কাটোয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান, কথা বলেন ডাক্তার ও চিকিৎসা কর্মীদের সঙ্গে। প্রবীণ CPIM নেতা তথা দলের পলিটব্যুরোর প্রাক্তন সদস্য বিমান বসুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত 3 দিন তিনি দিল্লির এইমসে ভর্তি রয়েছেন, তার পেসমেকার বসানো হয়েছে বলে খবর। ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন। কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের ইকো পার্ক এলাকায় আজ বস্তাবন্দী এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। দেহটি সৌরভ বিশ্বাস নামে এক যুবকের বলে জানা গেছে। আজ সকালে স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বস্তা খুলে ওই দেহটি উদ্ধার হয়। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আগামী 24 ঘন্টায় তার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
4: বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। 23 তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি কয়েকটা জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 24 তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা পশ্চিমের কয়েকটা জেলায়, যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলাটা কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে 23 তারিখে।
0: মৎস্যজীবীদের আজ থেকে 24 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গ ও হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে বারাসাত স্টেডিয়ামে আজ মোহামেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচটি 1-1 শেষ হয়েছে। মোহামেডান স্পোর্টিং এর 7 ম্যাচে পয়েন্ট এখন 15। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তোলাবাজি সিন্ডিকেটরাজ বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে রাজ্য সরকার 4টি পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: আমার নাম পিটু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লি ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
2: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
3: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
2: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
4: ফসল বিমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা নাটক।

আজকের নাটক দিল্লি চলো, রচনা উৎপল দত্ত, বেতার নাট্যরূপ ও নির্দেশনা সমীর মজুমদার, পরিবেশনা পিএলটি। নাটক দিল্লি চলো।

0: আমার নাম মোহাম্মদ জামান কিয়ানি। আমি নেতাজি সুভাষচন্দ্রের আজাদিন সরকারের সদস্য এবং আজাদিন ফৌজের ফার্স্ট ডিভিশনের কমান্ডার। আর আমার সঙ্গে আছেন
1: মেজর প্রীতম সিং, আজাদিন ফৌজের সেকেন্ড গেরিলা রেজিমেন্টের অধিনায়ক।
0: 19 মার্চ 1944, যাদের হৃদয় আছে তারা যেন দেশপ্রেমের রক্তে আঙুল ভিজিয়ে লিখে রাখে তারিখটা, 19 মার্চ 1944।
1: ওই দিন আমরা অর্থাৎ আজাদের ফৌজের দেশপ্রেমিক সৈনিকরা ব্রিটিশ ফৌজের গুঁ ভেদ করে পা দিয়ে দেশের মাটিতে।
0: তারপর আঘাতের পর আঘাত হানতে হানতে ব্রিটিশ ফৌজকে ছত্রভঙ্গ করে আমরা এগিয়ে এসেছি মণিপুরের এই পার্বত্য নাগা অঞ্চলের খানজোল চামল গ্রামের সীমানা পর্যন্ত। কিন্তু তারপর থেকে আমরা সে বসে আছি। ভাবতে পারেন, আজাদিন ফৌজ হাত পা গুটিয়ে বসে আছে,
1: কারণ জাপানি জেনারেল ইয়ামামোতোর কড়া হুকুম, আজাদিন ফৌজ আর এক কদম আগে বাড়বে না।
0: সুতরাং আমরা বসে আছি, উপায় নেই। চুক্তি অনুযায়ী ওই জাপানি জেনারেল আমাদেরও দণ্ডমুণ্ডের কর্তা, তার হুকুম আমাদের মানতেই হবে।
1: কিন্তু কেন এই বিচিত্র নির্দেশ? কি কারণে আজাদিন ফৌজকে যুদ্ধ করতে না দিয়ে স্রেফ বসিয়ে রাখা হয়েছে, সেটা জানতেই আমরা আজ এসেছি এই চামল গ্রামে 33 নম্বর জাপানি ডিভিশনের সদর দপ্তরে।
0: মেজর সিং, জেনারেল ইয়ামামোতো আসছেন। কর্নেল কিয়ানি, আজাদিন ফৌজের প্রথম ডিভিশনের অধিনায়ক স্যার।
1: মেজর প্রীতম সিং, সেকেন্ড গেরিলা রেজিমেন্ট স্যার।
2: কি প্রয়োজন বলুন?
0: আজাদিন ফৌজ জানতে চায় তাকে যুদ্ধ করতে দেয়া হচ্ছে না কেন। এক মাস হতে চললো আমাদের সৈন্যরা বসে বসে তাস খেলছে আর রাইফেল পরিষ্কার করছে, তাদের এগোতে দেয়া হচ্ছে না কেন স্যার?
3: সেটা জাপানি ফৌজের হাই কমান্ডের বিবেচনাধীন, এ প্রশ্ন তোলার কোনো অধিকার আপনাদের নেই।
0: ক্ষমা করবেন স্যার, যদিও আমরা যুদ্ধক্ষেত্রে আপনার আদেশাধীন, তবুও আমরা এক স্বাধীন সেনাবাহিনী, আমরা আপনাদের মিত্র শক্তি মাত্র, হুকুমের চাকর নই। সুতরাং আমাদের যুদ্ধ করতে দেয়া হচ্ছে না কেন সেটা জানার অধিকার আমাদের আছে।
3: আপনারা প্রতি পদে জাপানি ফৌজের বিরুদ্ধাচারণ করেন, নেতাজি বোস জাপান বিরোধী। গত 24 মার্চের মিটিংয়ে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে ভারতের কোন অঞ্চল মুক্ত হতে না হতে সেখানে আজাদিন সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, জাপানি ফৌজকে কোনো মতেই শাসনভার নিতে দেওয়া হবে না।
0: তা আপনার কি ধারণা ব্রিটিশকে তাড়িয়ে দিল্লিতে জাপানিদের বসবার জন্য নেতাজি এই যুদ্ধ শুরু করেছেন?
3: তাহলে আমরা জাপানিরা আপনাদের জন্য রক্ত ঝরাচ্ছি কেন?
1: নিজেদের স্বার্থে।
0: আপনারা রক্ত ঝরাচ্ছেন নিজেদের স্বার্থে?
1: বলছি, আপনারা চান ব্রিটিশের বদলে আপনারা যেন ভারতের বুক চিরে রক্ত খেতে পারে।
3: চুপ করুন, স্পষ্টই বোঝা যাচ্ছে যে আপনারা ব্রিটিশ বিরোধী নন, জাপ বিরোধী,
1: সাম্রাজ্যবাদ বিরোধী। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আর জাপানি সাম্রাজ্যবাদ একই টাকার এপিট আর ওপিট।
3: সুতরাং এটাও পরিষ্কার শুনে রাখুন, আপনাদের মতো জাপ বিরোধী এক ফৌজকে যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহার করতে আমি পারি না।
0: ও, তাহলে আর কথা বলার প্রয়োজন নেই স্যার, আপনার সময় নষ্ট করার জন্য আমরা দুঃখিত।
3: এ কি, আমার হুকুম ছাড়া যাচ্ছেন কোথায়? আপনাদের সামরিক শৃঙ্খলা দেখছি একেবারেই নেই।
0: ক্ষমা করবেন স্যার, আজাদিন ফৌজকে যখন কোনো কাজই করতে দেওয়া হবে না।
3: কি করে বুঝলেন কোনো কাজ করতে দেওয়া হবে না এটাকে আমি বলেছি?
1: একটু আগেই তো বললেন স্যার,
3: সরাসরি যুদ্ধের কাজ দেওয়া হবে না বলেছি। কিন্তু সরাসরি যুদ্ধ নয়, অথচ যুদ্ধের সঙ্গে জড়িত এইরকম একটা কাজ আপনাদের দেবো বলে ভেবেছি।
0: কি কাজ?
3: এদিকে আসুন, এই ম্যাপ দেখুন। আপনারা আছেন এখন খানজল গ্রামে, এই এখানে আপনাদের গেরিলা রেজিমেন্টের একটা বাছাই করা ছোট দলকে যেতে হবে এই পাহাড় আর অরণ্য ভেদ করে পালেল শহরে।
1: পালেল?
3: হ্যাঁ, ব্রিটিশ লাইন পেরিয়ে ব্রিটিশ অধিকৃত অঞ্চলে। এই দেখুন এখানে
0: পালেলে কি আছে?
3: ব্রিটিশ বিমান ঘাঁটি। আজাদিন গেরিলাদের কাজ হবে ওই বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়া। উড়াতে হবে 1 মে তারিখে, তার আগেও নয় পরেও নয়।
0: 1 মে? আজ তো 15 এপ্রিল, হাতে তো আর মাত্র 15টা দিন বাকি। এর মধ্যে একটা বাছাই করা গেরিলা দল গড়ে তোলা যদি সম্ভব হয় স্যার, ব্রিটিশ ফৌজের পিছনে 60 মাইল গভীরে ঢুকে বিমান ঘাঁটি উড়িয়ে দিয়ে ওরা ফিরবে কি করে?
3: ফিরতে হবে না, 29 এপ্রিল পুরো জাপানি ফৌজ এগোবে। 1 মে দু একদিনের মধ্যে আমরা পৌঁছে যাবো পালেলে।

0: আপনার গেরিলাদের প্রাণ রক্ষা করব, কিন্তু তার আগেই পয়লা মে তারিখে বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়া চাই।
1: কি বুঝছেন মেজর সিং, কাজটা অমানসিক রকমের কঠিন।
0: তাহলে থাক, সাহসে না কুলোলে দরকার নেই। ভারতীয় গেরিলাদের তাহলে না হয় পরে কোনো সহজ কাজ দেওয়া যাবে, যেমন পিঠে করে মাল বওয়া, যুদ্ধক্ষেত্র থেকে দূরে আহতদের সেবা করা ইত্যাদি।
2: এক মিনিট, আজাদিন ফৌজের গেরিলা রেজিমেন্ট বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে।
1: মেজর সিং,
0: ভালো করে ভেবে বলছেন তো?
2: ভেবেই বলছি। আমি মেজর প্রীতম সিং, আজাদিন সেকেন্ড গেরিলা রেজিমেন্টের অধিনায়ক। আমি ওই পালেল বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়ার দায়িত্ব নিলাম।
1: কিন্তু কিন্তু শত একটাই জেনারেল ইয়ামামোতো, জাপানি ফৌজ যথাসময়ে এগোবে, নইলে কিন্তু ওরা মরবে।
0: আমি জেনারেল ইয়ামামোতো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, জাপানি ফৌজ যথাসময়ে এগোবে এবং যথাসময়ে পালেলে পৌঁছে গেরিলাদের প্রাণ রক্ষা করবে। আবার দেখা হবে, কেমন?
1: বিদায়। মেজর প্রীতম সিং, আপনি ভেবে দেখেছেন ব্যাপারটা?
2: হ্যাঁ, বিমান ঘাঁটি উড়ে যাবে পয়লা মে, কথা দিচ্ছি।
1: কিন্তু তারপর বেরোবেন কি করে?
2: জাপানিরা তো এগোবে বলছে।
1: যদি না এগোয়, যদি ব্রিটিশ লাইন ভেদ করে পৌঁছতে না পারে,
2: তাহলে মরবো।
1: মেজর সিং,
2: নেতাজি তো বলে দিয়েছেন দিল্লি চলো, তার জন্য যদি প্রয়োজন হয় দেশের মাটিতে খুন ঝরাও, মরে যাও। মরে যাবো স্যার।
1: কজন লোক নেবেন?
2: ছজন।
1: মাত্র ছজন লোক নিয়ে এই ভয়ঙ্কর কাজে?
2: কোনো অসুবিধা নেই স্যার, আমি এক্ষুনি রেডিও টেলিফোনে নেতাজির সঙ্গে যোগাযোগ করছি।
1: এত কম সময়ে গেরিলা রেজিমেন্টের 350 সৈনিকের মধ্যে মাত্র 6 জনকে বেঁচে?
2: হ্যালো হ্যালো ব্লু স্টার, ব্লু স্টার, হ্যালো রেড পপি কলিং, হ্যালো
3: ব্লু স্টার। অর্থাৎ নেতাজির সদর দপ্তরে জবাব মিলল তক্ষুনি। একটু পরে স্বয়ং সুভাষ কথা কইলেন, সব ঠিক হয়ে গেল। তারপর ঠিক 7 দিনের মাথায় ব্লু স্টার মেজর প্রীতম সিং এর নেতৃত্বে এই ভয়ঙ্কর অভিযানে অংশ নেবার জন্য
2: আরো 6 জন গেরিলাকে বাছাই করে পাঠিয়ে দিলেন আমাদের দপ্তরে। কর্নেল কিয়ানি গেরিলা এসে গেছেন। সেকেন্ড লেফটেন্যান্ট ইরফান আলী খান, সাব অফিসার শকুন্তলা চৌধুরী, গেরিলা প্রস্তুত মজুমদার, গেরিলা আজিজুল হক, গেরিলা দামোদর আপ্তে, গেরিলা নাউনিয়াল সিং।
1: মেজর প্রীতম সিং, আপনার গেরিলাদের জন্য আমি গর্বিত। লেফটেন্যান্ট ইরফান আলী খাঁ কেমন আছেন?
4: কোনো কাজ না করে করে মগজে মরচে ধরে যাচ্ছে কর্নেল, এবার কাজ হবে শুনে ধরে প্রাণ এলো।
1: সাব অফিসার শকুন্তলা চৌধুরী, আপনি রেডিও টেলিফোনের কাজ জানেন শুনলাম।
5: হ্যাঁ, ওটাই আমার প্রধান কাজ ছিল আরাকানে।
1: গুড, এখানেও আপনাকে ওই কাজই দেওয়া হবে। গরিলা পদ্মত মজুমদার, আপনাকে নেতাজি নিজে এই মিশনে সবচাইতে কঠিন কাজের জন্য নির্বাচিত করেছেন।
6: নেতাজি নিজে?
1: হ্যাঁ,
6: এটা তাহলে আমার জীবনের সবচেয়ে গৌরবময় দিন।
1: নেতাজির একটি ব্যক্তিগত বার্তা আছে আপনার কাছে, এই নিন, পড়ে ফেরত দিন।
6: সুভাষচন্দ্র লিখেছেন? নিজে লিখেছেন আমাকে?
1: নইলে কি আমি চিঠিটা জাল করেছি? আজিজুল হক, আপনি নাকি ম্যাপ আঁকায় এক্সপার্ট?
7: ম্যাপ? হ্যাঁ, আঁকি এই পর্যন্ত।
1: আপনার পকেট থেকে বেরিয়ে রয়েছে ওটা কি?
7: রুমাল, ইয়ে একটা রুমাল।
1: যুদ্ধের পোশাকের সঙ্গে রঙিন রুমাল রাখা তো নিয়ম নেই।
7: ক্ষমা করবেন স্যার, এটা একটা কি বলবো, স্মৃতিচিহ্ন।
1: স্মৃতিচিহ্ন? কার?
7: একটি মেয়ের।
1: কে সে? আপনার কি হয়?
7: কিছুই হতো না, অথচ ওই আমার সব ছিল বলা যায়। ও মরে গেছে।
1: কবে?
7: সেই 41-এ রেঙ্গুনে ইংরেজ সৈন্যরা পালাবার আগে এক রাত্রে, এক ভীষণ রাত্রে ওকে ওকে ওর নাম ছিল শাহেদা। অতগুলো ইংরেজ সৈন্যের অত্যাচার সহ্য করতে না পেরে পরদিন ভোরের বেলায় আমার কোলে মাথা রেখে শাহেদা মরে গেল।
1: নওনিহাল সিং, আপনার তো শুনেছি
2: নওনিহাল সিং রেজিমেন্টের শ্রেষ্ঠ কুস্তিগির, মুষ্টিযোদ্ধা এবং জুজুৎসু বিশেষজ্ঞ।
1: বারুদ আর ডায়নামাইটের কাজই জানেন শুনলাম।
8: চমৎকার জানি কর্নেল স্যার।
1: খুব ভালো। গেরিলা দামোদর আপ্তে, আপনিও তো বিস্ফোরকের কাজ ভালো জানেন
9: মনে তো হয়।
1: প্রদ্যোত মজুমদার, নেতাজি নির্দেশ পড়লেন?
6: হ্যাঁ, এ কাজ মানে যে কাজ আমায় নেতাজি দিয়েছেন কর্নেল সাহেব, আমি কি এ কাজ পারবো? আমার কি সেরকম ইস্পাতের মতন স্নায়ু আছে?
1: নেতাজির নির্দেশ পদ্ধত মজুমদার।

0: অবশ্যই পারবেন, এই বিশ্বাসেই তো নেতাজি নিজে আপনাকে বেছেছেন। আপনার গর্ব হচ্ছে না?
1: হচ্ছে কর্নেল সাহেব, আমি পারতেই হবে, নেতাজির এই বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে।
0: সাবাস সাবাস। এবারে কাজের কথা, আপনারা শুধু এইটুকু জেনেছেন যে আগামী পয়লা মে পলেল বিমানঘাটি উড়িয়ে দেওয়ার কাজে আপনারা যাচ্ছেন। কাজটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক। কারো কোনো বক্তব্য আছে?
2: না, মরে গেলে যাব, পরোয়া করি না।
3: সাবাস সাবাস।
4: প্রাণের মা থাকলে গেরিলা হতাম? কিভাবে যেতে হবে সেটাই বলুন কর্নেল।
0: ব্রিগেডিয়ার ক্যারোলের নেতৃত্বে পলেলে 14,000 ব্রিটিশ সৈন্য মোতায়েন রয়েছে। সেই বিপুল শক্তি ভেদ করে বিমানঘাটি পৌঁছানো অসম্ভব যদি না আমরা স্থানীয় নাগা যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করতে পারি।
3: নাগারা তো ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে জাপানিদের বিরুদ্ধে লড়ছে, আমাদের সাহায্য করবে কেন?
0: নাগা জনগণ ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়েছেন অস্ত্র পাওয়ার জন্য। জাপানিরা পরাজিত হলে সেই অস্ত্রই তারা ঘুরিয়ে ধরবে ব্রিটিশের বিরুদ্ধে। ওরা দেশপ্রেমিক, ওদের ঠিক মতো বোঝাতে পারলে ওরা আমাদের সাহায্যই করবেন এই পালল আক্রমণের কাজে।
5: কিন্তু ওদের বোঝাবে কে? গুরুতর ব্যাপার, আমাদের কর্ম নয়।
0: হ্যাঁ, আমিও জানি এটা আমাদের কর্ম নয়। তাই সেই উদ্দেশ্যে, অর্থাৎ নাগা যোদ্ধাদের সব কিছু বুঝিয়ে আমাদের দিকে নিয়ে আসার জন্যে 30 এপ্রিল রাত্রে পলেলের কাছে পুরুমচুম্পাং গ্রামে নাগা নেতৃবৃন্দের এক বৈঠক বসাতে হবে, এবং সেই বৈঠকে উপস্থিত হবেন নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে।
6: আপনারা উন্মাদ!
4: ব্রিটিশ অধিকৃত এলাকা 7 মাইল গভীরে সুভাষকে যেতে দেবেন?
6: তার প্রাণের দায়িত্ব আপনি নেবেন?
0: তার প্রাণের দায়িত্ব তার নিজের। মনে রাখবেন, পুরুমচুম্পাং যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেতাজি নিজে।
2: কিন্তু বিপদটা বুঝছেন না? সুভাষের বিপদ।
0: সুভাষের বিপদ? আমি তো জানি সুভাষেরই আরেক নাম বিপদ। বিপদের ভয় দেখিয়ে তাকে নিরস্ত করবে কে? তার কথা না ভেবে আপনারা শুধু আপনাদের কাজগুলো করে যাবেন।
4: বেশ, বলুন কিভাবে কি করতে হবে।
0: পালেলে আপনারা যাবেন স্বভাবতই নানা রকম ছদ্মবেশে। শকুন্তলা চৌধুরী এবং প্রদ্যোত মজুমদার নাগা কৃষকের ছদ্মবেশে আপনারা সোজা পুরুমচুম্পাং পৌঁছে উঠবেন আমাদের বন্ধু নাগা যোদ্ধা থেইয়েচার ঘরে।
2: থেইয়েচা?
0: হ্যাঁ। শকুন্তলা, আপনার সঙ্গে থাকবে রেডিও ট্রান্সমিটার। ওই থেইয়েচার ঘরেই সুভাষ এসে উঠবেন পয়লা মে ভোর রাত্রি 3টে। সুভাষের গুপ্ত বার্তা ইতিমধ্যে চলে যাবে নাগা গেরিলা নেতা হুনেরুর কাছে, যিনি 30 এপ্রিল রাত্রে নাগা যোদ্ধাদের সঙ্গে তার বৈঠক সংগঠিত করবেন। সুতরাং শকুন্তলার 2টি কাজ: 1, রেডিও যন্ত্রপাতি বসানো, এবং 2, সুভাষের আগমনের জন্য প্রস্তুতি।
2: কি ভীষণ দায়িত্ব! সুভাষ এসে উঠবেন ওখানে, যদি তার কিছু হয়ে যায়।
0: আপনি ইচ্ছে করলে এই দায়িত্ব প্রত্যাখ্যান করতে পারেন।
2: গেরিলা দায়িত্ব এড়ায় না।
0: ইরফান আলী খাঁর ওপর আর একটি বিপজ্জনক দায়িত্ব। এই খানজলের যুদ্ধে আমাদের হাতে বন্দী হয়েছেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন অফিসার ক্যাপ্টেন সরবিন্দর মেহরা, পাঞ্জাব রেজিমেন্ট। এই দেখুন, এটা তার পরিচয় পত্র, আইডেন্টিটি কার্ড।
4: এই ছবিটা তো দেখছি আমার।
0: হ্যাঁ, সরবিন্দর মেহরা ছবিটা তুলে ফেলে আপনার ছবি ছাঁটা হয়েছে ইরফান আলী খাঁ। সইটাও দেখুন, হুবহু আপনার সইয়ের মতো করে জাল করা।
4: হ্যাঁ, তাই তো দেখছি।
0: কারণ আপনাকে ওই সরবিন্দর মেহরা ছদ্মবেশী ধরতে হবে, পলেলে গিয়ে রিপোর্ট করতে হবে ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার লেফটেন্যান্ট আর্থার ব্রেননের কাছে। বলবেন, খানজলের যুদ্ধে আপনি দলছাড়া হয়ে পড়েছিলেন, পথ হারিয়ে অবশেষে পালেলে এসে পৌঁছেছেন।
4: আর পালেলে গিয়ে যদি দেখি পাঞ্জাব রেজিমেন্টের অফিসাররা ওখানে আছে, ওরা তো সরবিন্দর মেহরাকে চেনে, আমাকে ধরে ফেলবে। যে
0: পাঞ্জাব রেজিমেন্ট পিছু হটে গেছে উত্তর দিকে। অবশ্য সরবিন্দর মেহরার এক আধজন বন্ধু বান্ধব পালেলে থাকতে পারে, ঝুঁকি অবশ্যই আছে।
4: সেটুকু ঝুঁকি তো নিতেই হবে। ঠিক আছে কর্নেল।
0: সাবাস। ব্রেননের দপ্তর থেকে সমস্ত গোপন তথ্য জেনে আপনি মেজর প্রীতম সিংকে জানাবেন। মেজর প্রীতম সিং?
7: ইয়েস কর্নেল।
0: আপনি নিজে, ননেহল সিং, দামোদর আত্মে এবং আজিজুল হক চারণ দল সেজে গান শোনাতে যাবেন।
7: গান শোনাতে?
0: হ্যাঁ,
7: কিন্তু শোনাবো কাকে?
0: এই ম্যাপ দেখুন, পালেল বিমানঘাটির ঠিক পাশেই একটা আশ্রম আছে, স্বামী সর্বানন্দের আশ্রম, এই যে এখানে। গান শোনাবার ছলে আপনারা এই আশ্রমে ঢুকবেন, বলপ্রয়োগে আশ্রম দখল করে নেবেন, স্বামী সর্বানন্দকে বন্দি করে রাখবেন এবং প্রয়োজন বোধে ওকে মেরে ফেলবেন।
7: মারতে হবে সন্ন্যাসী? তাকে মারতে হবে?
0: দরকার হলে অবশ্যই। আপনার কি ও ব্যাপারে কোনো দ্বিধা আছে আজিজুল হক?
7: না না, নিশ্চয়ই না।
0: ওই বাড়িতেই ডায়নামাইটের স্টোর বসাবেন, পাশেই বিমানঘাটি উড়িয়ে দেওয়ার প্রস্তুতি।

0: চালাবেন? বিমান ঘাঁটিতে কত সৈন্য, তারা কোথায় থাকে, কি অস্ত্র আছে ওদের, এ সব তথ্য আপনারা জানবেন প্রদ্যোৎ মজুমদার এবং ইরফান আলীর কাছ থেকে।
1: প্রদ্যোৎ কিভাবে জানবে ওসব তথ্য?
0: এটা নেতাজি নিজেই ওকে চিঠিতে বুঝিয়ে দিয়েছেন। প্রদ্যোতের বাবা মা থাকেন পালেলে, পুরুম চুম্পাং থেকে প্রদ্যোৎ সোজা চলে যাবেন পালেলে বাবা মার কাছে। প্রদ্যোতের বাবা দেবদত্ত মজুমদার ওই বিমান ঘাঁটির ইঞ্জিনিয়ার,
1: তার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে নাকি ঘুঘু দেখতে গিয়ে ফাঁদ দেখবে? বাপ হলেও ব্রিটিশের দালাল তো,
0: সেটা প্রদ্যোৎ বুঝবে।
2: আমার বাবা অত্যন্ত শক্ত লোক, তবু এ কাজ করতে হবে। তিনি অবশ্য জানেন না আমি আজাদিন ফৌজে আছি।
1: শুধু জানেন ছেলে কমিউনিস্ট।
3: হ্যাঁ, জনযুদ্ধ পার্টি।
1: এই কমিউনিস্টদের আমার বিশ্বাস হয় না, এদের দেশপ্রেমী নেই। খামোশ!
2: কমিউনিস্ট পার্টির সদস্যরা দেশের জন্য প্রাণ দেয়নি?
0: এসব কথার কোনো অর্থই হয় না। বারবার সুভাষচন্দ্র তার বক্তৃতায় বলেছেন সোভিয়েতের দৃষ্টান্তে ভারত উদ্বুদ্ধ হোক, তারপরেও প্রদ্যোৎ কমিউনিস্ট, সুতরাং দেশদ্রোহী, এসব কথার কোনো অর্থ হয়? বন্ধুগণ, কোনো রকম বিভেদ নীতি এই ফৌজে আপনারা ডেকে আনবেন না। ভারতের সমস্ত বিপ্লবী শক্তিকে একজোট হতে হবে। আপনারা সুভাষের গেরিলারা সেই ঐক্যেরই ঘোষণা করতে যাচ্ছেন বারুদের সাহায্যে। আগামী পয়লা মে পালেল বিমান ঘাঁটি উড়িয়ে আপনারা জাগিয়ে তুলতে চলেছেন সশস্ত্র ভারতকে, যোদ্ধা ভারতকে। আমি আপনাদের সাফল্য কামনা করি। প্রদ্যোৎ মজুমদার, শকুন্তলা চৌধুরী, আপনারা এক্ষুনি রওনা হবেন পুরুম চুম্পাং এর উদ্দেশ্যে। সোজা চলে যাবেন নাগা যোদ্ধা থেইয়েচার ঘরে, সেখানে শকুন্তলাকে রেখে প্রদ্যোৎ চলে যাবেন পালেলে বাবা মার কাছে। ইনকিলাব!
4: জিন্দাবাদ!

0: শকুন্তলা একটু পা চালিয়ে চলো।
1: যাচ্ছি প্রদ্যোত।
0: পুরম চম্পাং গ্রামে তো এলাম, কিন্তু আমাদের বন্ধু নাগাযোদ্ধা থেইয়াচা যার ঘরে আশ্রয় নিতে হবে।
1: ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ছবির মতন ঘর, দুটো লোক সামনে দাঁড়িয়ে কথা বলছে, বুড়ো লোকটা চেহারা দেখছো, থেইয়াচা হলেও হতে পারে।
0: চলো দেখাই যাক। আচ্ছা শুনুন, আপনি কি নাগাযোদ্ধা থেইয়াচা?
2: ধরেছো ঠিকই, আমার নাম থেইয়াচা, আমি এই পুরুন চুম্পাং গাঁয়ের গাঁও বুড়া। আর এই যে দেখছো পরিঙের মতো চেহারা, এর নাম খাসু, আমার ভাইপো।
3: যা, সেদিন বললে আরশোলার মতো আর আজ বলছো ফড়িঙের মতো, আসলে তুমি আরশোলাও দেখোনি ফড়িঙও দেখো।
2: আরে তোমাকে তো দেখেছি, তাহলেই হলো, তোমাকে দেখলেই বোঝা যায় আরশোলা আর ফড়িং কেমন দেখতে হতে পারে। তোমরা বুঝি চাষি?
1: হ্যাঁ
2: হ্যাঁ, দেখেই বুঝতে পাচ্ছি বহু দূর থেকে হেঁটে আসছো।
1: হ্যাঁ,
0: সেই মিন্টং থেকে আসছি বাবা, যাবো ওয়াং জিং।
2: এ বুঝি তোমার বউ?
1: হ্যাঁ বাবা।
0: আজ রাতটুকুর মতো আশ্রয় পেতে পারি?
2: নিশ্চয়ই পারো, কোনো নাগার ঘরের দরজা আশ্রয় প্রার্থীর মুখের উপর বন্ধ হয়ে যায়নি। কিন্তু সমস্যা একটাই, কি বা তোমাদের খেতে দিই, ব্রিটিশ সব লুট করে নিয়ে গেছে, চাল শুকনো মাংস এমনকি নুন পর্যন্ত ঘরে নেই।
0: আপনি ব্যস্ত হবেন না, খাবার আমাদের লাগবে না।
2: তাই হয় নাকি, নাগা বাড়িতে এসে অতিথি না খেয়ে থাকবে?
3: কিচ্ছু ভেবো না কাকা, আমি বাড়ি থেকে একটু ঘুরে আসছি, আমাদের গায়ে অতিথি এসে না খেয়ে থাকবে তাই কি হয় নাকি? তুমি কাকিকে বলো কোনো চিন্তা নেই, আমি যাবো আর আসবো।
2: ফড়িঙের মতো দেখতে হলে কি হয়, বেটার মনটা হিমালয়ের মতো। এসো এসো এসো, ঘরের ভেতর এসো। নেই চুনো, নেই চুনো, আমার বউয়ের নাম,
1: ভারী মিষ্টি নাম।
2: হ্যাঁ ওই নামটাই মিষ্টি, মুখের কথা যদি শোনো না, নেই চুনো, নেই চুনো।
4: কি হলো এত চেঁচামেচি কিসের?
2: দুজন মণিপুরি কৃষক এসেছে অতিথি, খেতে দেবো কি?
4: নিজেরা না খেলেই চলবে, একবেলা না খেলে তুমি আমি মুচ্ছ যাবো না।
1: না না শুনুন,
4: এই চুপ করে থাকো তুমি, তোমার পরামর্শ কে চেয়েছে? খেতে তো হবেই, শুয়োরের মাংস খাও তো।
1: আপনাদের মেয়ে সোখা বাড়িতে নেই?
4: আমার মেয়ের নাম জানলে কি করে?
1: জেনেছি, তার সঙ্গে বিশেষ দরকার আমাদের, তার সঙ্গে কথা আছে।
4: তোমরা তো কৃষক নও?
1: কি করে বুঝলেন কৃষক নই?
2: হ্যাঁ, কি সব বাজে কথা কইছো?
4: তুমি চুপ করে থাকো বুড়ো, চোখের মাথা খেয়েছো, কৃষকদের অমন হাত হয়? এ হাতে অনেক কাজ করেছো, বন জঙ্গল কেটেছো, শক্ত জিনিস ধরেছো, সব মানলাম, কিন্তু চাষির বউয়ের হাত এমন হয় না, সে হাতে কড়া পড়ে, কালো হয়ে থাকে।
1: আপনার চোখ ব্রিটিশ মিলিটারি পুলিশের চেয়ে কড়া মা, ওদের চোখে কিন্তু ধুলো দিয়ে এসেছি।
4: তার মানে?

0: তোমরা কি পাহাড়ের ওপার থেকে আসছো?
1: ভেবেছিলাম সোখা না আসা পর্যন্ত বলবো না, কিন্তু এখন বলছি, কারণ আপনাদের সাহায্য আমাদের দরকার। আমরা আজাদ হিন্দের গেরিলা।
0: গেরিলা? আজাদ হিন্দের গেরিলা? তার মানে তোমরা জাপানিদের গুপ্তচর?
1: আমরা ভারতের মুক্তি ফৌজ, কারোর গুপ্তচর নই।
0: আজাদ হিন্দ ফৌজ হচ্ছে জাপানিদের তাবেদার, যে জাপানিরা গত মাসে পাহাড়ের অধিকার সমস্ত নাগা গ্রাম চালিয়ে মেয়েদের ধর্ষণ করেছে। আর তোমাদের এত বড় সাহস, তোমরা আমার ঘরে এসে উঠেছো।
1: আপনারা যে অস্ত্র হাতে জাপানিদের বিরুদ্ধে লড়ছেন, এই জন্য আজাদ হিন্দ ফৌজ আপনাদের অভিনন্দন জানাচ্ছে। আমরাও তো তাই করছি, অস্ত্র হাতে ব্রিটিশের বিরুদ্ধে লড়ছি। আপনাদের সঙ্গে আমাদের তফাত কোথায়? নিজেদের স্বাধীনতা যদি চান, তাহলে ভারতের স্বাধীনতার জন্য তো লড়বেন।
0: ভারতের স্বাধীনতা? আমাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, স্বাধীনতা, মেয়েদের সতীত্ব, জমি, ফসল, সব সব কেড়ে নিয়েছে ভারতীয় প্রতিবেশীরা। ব্রিটিশ তাদের সাহায্য করেছে।
1: না, ব্রিটিশের পোষা যেসব জমিদার আপনাদের সর্বনাশ করেছে, বিশ্বাস করুন, তাদেরও শেষ করে দেবার জন্য নেতাজি সুভাষের এই অভিযান। আপনার মেয়ে সোখা আসুক, সে বলবে।
0: সোখা, তুমি জানো কি, এক বছর আগে বর্ষার সময় 8 জন ভারতীয় সৈন্য তাকে ধরে ধর্ষণ করেছিল। সে তো প্রায় মরে গিয়েছিল 8 জওয়ানের আক্রমণে।
1: ব্রিটিশের পোষা সৈন্য তারা?
0: ওসব বুঝি না, ব্রিটিশ আর ভারত একই পাপে লিপ্ত, একসঙ্গে জড়িত। জাপানিদের গুপ্তচর না হলেও তোমরা ভারতীয় গুপ্তচর, একই কথা। আমি তোমাদের ধরিয়ে দেবো।
2: যাবেন না মা, আমার হাতের এই পিস্তলটা ব্যবহার করতে আমাদের বাধ্য করবেন না।
0: তুমি পিস্তল দেখি আমাদের চুপ করিয়ে রাখবে?
2: অগত্যা, এ আমরা চাইনি। আপনারা মহান নাগা বীররা আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু যে কাজ করতে এসেছি তা আমাদের করতেই হবে, এবং আপনারা বাধা দিলে অগত্যা জোর করেই করতে হবে।
0: বলেছিলাম না, যে পারছে সেই গুলি ভরা পিস্তল তুলে ধরছে নাগাদের বুকের ওপর।
1: অপরাধ নেবেন না মা, আমরা নিরুপায়, সবই জানতে পারবেন, সোখা নিজেই আপনাদের বোঝাবে। হ্যালো, এখনো জঙ্গলেই আছেন, বিকেলের দিকে পালালে ঢুকবেন। তোমায় বলছেন এক্ষুনি বাড়ি যেতে, তুমি চলে যাও।
2: যাচ্ছি।
1: দাঁড়াও, সাবধানে থেকো।
2: বিপদ যা সব তোমার, আমি তো বাপের বাড়ি যাচ্ছি।
1: সে বাপের কাহিনী তো সব শুনেছি তোমার কাছে। ছেলেকে ব্রিটিশ মিলিটারি পুলিশের হাতে তুলে দিতেও তিনি পিছু পা হবেন বলে মনে হয় না।
2: দরকার হলে জোর করে কেড়ে নেব বিমান ঘাঁটির নকশা, বাপ বলে পার পাবেন না। কিন্তু তুমি, মানে তোমাকে
1: কিছু বলবে?
2: একটাই কথা, এর পর যাই ঘটুক, আমাকে এই মুহূর্তে যেমন দেখছো সেটাই মনে রেখো। এর পরে যাকে দেখবে সে
1: কি বলছো? কি বলতে চাও তুমি?
2: কিছু না, আমি চললাম।
1: এক মিনিট, নেতাজি তোমাকে কি কাজ দিয়েছেন?
2: ওই যে বিমান ঘাঁটির নকশা ও পুরো তথ্য সংগ্রহ করতে হবে।
1: তুমি এত এত বিচলিত কেন? তোমার কি ভয় ঢুকেছে?
2: না, ভয় নয়।
1: তাহলে কেন বললে এর পরে যা ঘটবে তা যেন ভুলে যাই?
2: ও কিছু নয়, কথার কথা, আর দেখা নাও হতে পারে। মনে রেখো, প্রীতম সিং এর নির্দেশ পাওয়া মাত্র জঙ্গলে চলে যাবে .35-এ। গুড বাই।
0: ওবে, শুনছো?
1: বলুন।
0: আমাদের ঘরে এসেছো কেন বলো তো? কি হবে এখানে?
1: সোখা আসুক, সব জানতে পারবেন।
3: মা, মা, মা!
0: এই তো সোখা এসে গেছে।
1: আপনি সোখা?
3: হ্যাঁ, খবর পেয়ে ছুটতে ছুটতে আসছি। আপনি কি এসেছেন আজাদ হিন্দ ফৌজ থেকে?
1: হ্যাঁ,
3: আমি নির্দেশ পেয়েছি আমাদের গেরিলা নেতা হুনেরুর কাছে। কি ব্যাপার?
1: আপনার সঙ্গের এই ছেলেটি পাড়া বেরিয়ে বকবক করবে না তো?
3: এ মাতুং আমার ভাই, আমাদের সংবাদ বাহক, বিশ্বাসী।
4: দিদির চেয়ে আমাকে বেশি বিশ্বাস করে সবাই, বলুন।
1: শুনুন তাহলে, আগামী 1 মে বিমান ঘাঁটি ওড়াতে হবে আমাদের। সেই উদ্দেশ্যে 1 মে ভোর রাত্রে সুভাষ আসছেন এখানে, এই বাড়িতে।
3: সুভাষ?
4: নেতাজি এখানে?
1: হ্যাঁ, বাড়িতে। আপনাদের হাতে, এই পরিবারের হাতে তার জীবন।
3: সুভাষের নিরাপত্তার ভার আমরা নিলাম। এটুকু শুধু জেনে রাখুন, নাগারা মরে গেলেও বেইমানি করে না।
4: কি বলছিস সোখা?
0: যে ভারতীয়রা তোর সতীত্ব কেড়ে নিয়েছে, সেই ভারতীয়দের জন্য নিজের পরিবারের বিপদ ডেকে আনবি?
3: সেই ভারতীয় মানে? তারা তো ছিল ব্রিটিশের দালাল ভারতীয় সেপাই। আর এরা তো আজাদ হিন্দ ফৌজ।
5: একই কথা।
4: এক কথা নয়, কিছু বোঝো না বাবা, চুপ করে থাকো।
5: কি জানি বাবা, আটজন ভারতীয় সৈন্যের আক্রমণে রক্তাক্ত তোর দেহটা যেদিন তুলে এনেছিলাম সোখা, তুই শুধু বলেছিলি একবার উঠতে দাও, বন্দুক ধরতে দাও, ভারতকে বুঝিয়ে দিই নাগা কাকে বলে।
3: সেটা বোঝাবার দিনই এগিয়ে এসেছে বাবা, আজাদ হিন্দ ফৌজ সেই অত্যাচারী হিংস্র ভারতের অবসান। এবারে যে নতুন ভারত গড়ে উঠবে তার মধ্যে দেখতে পাচ্ছি নাগা জাতির স্বাধীনতা, তাই সুভাষকে জিততেই হবে।
5: কিন্তু সুভাষকে এখানে এ ঘরে এনে তুললে আমাদের কি হবে? ব্রিটিশ মিলিটারি পুলিশ জানতে পারলে কি হবে?
0: সবাই মিলে মরবো, আবার কি হবে? মেয়ের কাছে শেখো বুড়ো, আমরা মার খেয়ে খেয়ে না পিছিয়ে গেছি মা, বন্ধু চিনতে পারি না। কিছু মনে করিস না, আমরা থাকতে এ ঘরে সুভাষের গায়ে কেউ হাত দিতে পারবে না, জেনে রাখি।
4: আমারও বন্ধু গেছে জানেন, ওই দরজায় দাঁড়ালে কোনো বাচ্চাদনকে আর ভেতরে আসতে হবে না।
0: আচ্ছা আচ্ছা, সুভাষ কি খায় রে, কি খেতে ভালোবাসে?
1: সব সব কিছু, যা দেবেন তাই। শোবেন কোথায়? ওরা ঘরের তাকে যে একটু বিশ্রাম করতে দেব।
3: সুভাষ গাছের তলায় পাথরে মাথা রেখে বিশ্রাম করতে পারেন, একটুকু আটকায় না।
1: থামো দেখি, সারা এশিয়ার স্বাধীনতার যারা যোদ্ধা তাঁদের একজন সুভাষ। অন্যখানে গাছতলায় শুতে পারেন, এখানে নয়, আমাদের ঘরে নয়।
0: রামাসোর বাগানে ভালো সবজি হয়েছে, সব নিয়ে আসবো বুড়ো। কালি পালেলের থেকে নুন কিনে আনবে।
3: শুনুন আমার কথাটা, শুনুন, এসব সুখ সম্পদের সুভাষের প্রয়োজন নেই, তার সম্পদ জনগণ, সাধারণ মানুষের ভালোবাসা। তিনি যখন জানতে পারবেন যে নাগা পাহাড়েও তার জন্য ঘরে ঘরে অপেক্ষা করছে ভালোবাসার আলিঙ্গন, তখনই তার বিশ্রাম সম্পূর্ণ হবে, তার ক্ষুধা নিবৃত্তি হবে। আর কিছুই দরকার নেই, আর কিছুই দরকার নেই।
6: বুঝেছো প্রদ্যোত? বাবা বলেই বলছি, শরীরটার দিকে একটু নজর দাও, কি চেহারা হয়েছে! ঘরের খেয়ে বনের মস্ত অনেক তাড়ালে, মাঠে ঘাটে লাল ঝান্ডা কি জয় চেঁচিয়ে গলা ভেঙে ফেললে, কিন্তু খেতে তো পেলে না।
7: বাবা আমি তো বলছি রাজনীতি আর করি না।
6: ওই সর্বনাশা রাজনীতি এখনো করলে বাড়িতে ঢুকতে দিতাম মনে করো?
0: তোমার যেমন কথা, 4 বছর পর ছেলে ঘরে এলো, সে যাই করুক, তাড়াতে পারতে দরজা থেকে?
6: হ্যাঁ পারতাম জ্যোতি, যুদ্ধ চলছে, এটা পালেল, যুদ্ধক্ষেত্র এখান থেকে মাত্র 60 মাইল দূরে। এখানে মিলিটারি বিমান ঘাঁটির ইঞ্জিনিয়ারের বাড়িতে কমিউনিস্ট ঢুকলে তা শুধু চাকরি যাবে না আমার, আমাকে জেলে পুড়বে। এই যে গুণধর পুত্র বাড়িতে এলেন না, এতক্ষণে কর্নেল বেড়ানের কাছে খবর পৌঁছে গেছে।
7: তাহলে গুণধর পুত্র চলে যাক এখন ঘর ছেড়ে?
6: হয়েছে হয়েছে, আর বেশি অভিমানের কাজ নেই। তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি ঘুরে আসছি।
7: কোথায় যাচ্ছ বাবা?
6: ওই তো ওই বেড়ান সাহেবের দপ্তরে ডাক পড়েছে।
7: তোমার হাতে ওই ব্যাগে কি আছে?
6: ওই সব দরকারি কাগজপত্র আর কি, সব বেনান সাহেবের কাছে থাকবে, হুকুম হয়ে গেছে, তাই এগুলো দিয়ে আমি আসছি।
7: কি কাগজ আছে ওই ব্যাগে?
6: সে খবরে তোমার কি দরকার? ওই গোপন নকশা টকশা আরো অনেক কিছু, আমি এক্ষুনি আসছি।
7: দাঁড়াও বাবা দাঁড়াও, উফ ঠিক সময় এসে পড়েছি দেখছি, আমি আমি দেখব কাগজগুলো।
6: কি এসব কি বলছো? এসবে তোমার কি ইন্টারেস্ট?
7: ইন্টারেস্ট অনেক, সে অনেক কথা, ওসব পরে হবে, এখন ব্যাগটা দাও।
6: তুমি তুমি জাপানি ফিফথ কলামের গুপ্তচর? এসব দলিল চুরি করার জন্য বাড়িতে ঢুকেছো?
7: আমি কে কি কেন এসবের জবাব পরে দেব, আপাতত ব্যাগটা দাও বাবা, নইলে তুমি বুঝতে পারছো না, কেড়ে নিতেও হাত কাঁপবে না আমার।
0: প্রদ্যোত কি বলছিস, তুই তুই আমাদের গায়ে হাত তুললি?
7: তুলতে চাই না, কিন্তু তুলতে বাধ্য করো না, ওই ব্যাগ আমার চাই, কাগজগুলো দেখে ফেরত দিয়ে দেবো বাবা। তোমার মালিক ব্রেনেন সাহেব জানতেও পারবে না, তোমার চাকরি যাওয়ার কোনো ভয় নেই।
6: সরকারের প্রতি নিমখারামি আমি করতে পারি না, এই কাগজ কাউকে দেখাবার নিয়ম নেই, আমি দেখাবো না।
7: আগেই বলেছি বাবা কেড়ে নেব।
6: পারবে না, তোমার তোমার হাত অবশ হয়ে যাবে, প্রদ্যোত নিজের পিতার গায়ে হাত তুলতে তুমি পারবে না।
7: হাসি মুখে পারবো বাবা।
6: প্রদ্যোত সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, প্রদ্যোত ছেড়ে দাও।
7: আস্তে মা, চারিদিকে ব্রিটিশের চর।
6: এই কি আমাদের ছেলে? একটা দানব, এমন শত্রু শেষ রাখতে নেই। আমি যাচ্ছি।
0: কোথায় কোথায় যাচ্ছ?
6: মিলিটারি রাখতে, ব্রেনান সাহেবকে খবর দিতে।
0: কি বলছো? ওকে ধরে নিয়ে তক্ষুনি গুলি করে মেরে ফেলবে।

0: তোমার ছেলে, তাকে দেখো তোমার ছেলে।
1: কোথায় ছেলে? ওকে ছেলে বলো? পিতার গায়ে হাত তুলে নিরুদ্বিগ্ন মনে কমিউনিস্ট পার্টি কাজ করছে, গোপনীয় সমস্ত সামরিক নকশাগুলোর ফটো তুলছ। এই ডাকাটিটা না জানালে গ্রেপ্তার হব তুমি আর আমি। ও তো চলে যাবে এক্ষুনি, কাজ গুছিয়ে নিয়েছে, এক্ষুনি চলে যাবে। কিন্তু তার আগে
2: ব্রেনেনকে সব কথা জানালে তুমি পার পাবে ভেবেছো বাবা?

0: তুই সুভাষের দলে আছিস বাবা?
1: হ্যাঁ,
2: সুভাষ যদি এদেশে ঢোকে তবে তোমার স্বামীর প্রাণ যাবে সবচেয়ে আগে। এরা তার অ্যাডভান্স গার্ড।
1: এই নাও ব্যাগটা, সাহেবকে দিয়েছো বাবা? একটা কাগজও সরাইনি, নকশাগুলো ফটো তুলে নিয়েছি শুধু। দেখে নাও, কাগজগুলো যেমন ছিল তেমনি আছে। মা, বাইরে দেখবে একটা লোক বসে আছে গেটের কাছে, তাকে গিয়ে বলো ফ্যান চলছে না, মেরামত করতে হবে।
0: আচ্ছা, এক্ষুনি যাচ্ছি।
2: ফ্যান বেশ চলছে, চলছে না মানে?
1: তুমি বুঝবে না বাবা, মা কিন্তু ঠিক বুঝে নিয়েছেন।
2: ও, কোড ল্যাঙ্গুয়েজ। আর একটা ডাকাতকে খবর পাঠালে বুঝি?
1: এই তো বুঝেছ। তা কই, তুমি গেলে না? সাহেবকে ব্যাগটা দিয়েছো?
2: তোমার ব্যাগে নিখুঁজি করেছে।
1: ইস, ফেললে ব্যাগটা, ফেললে ফেললে নিজেরই পায়ের উপর ফেললে।
0: এই যে, এই যে বাবা, এসো এসো। এই এই যে, এ ঘরে পাখাটা হঠাৎ খারাপ হয়ে গেল।
2: এক মিনিটের মধ্যে যদি সর্বপ্রকার বৈদ্যুতিক মেরামতি চান তবে এই শর্মার কাছে না এসে উপায় নেই। দেখি কি পাখা।
1: ওফ কমরেড আপ্তে, আপনি বড় বেশি কথা বলেন, জাত ইলেকট্রিশিয়ানরা অত বকে না। এই নিন ফিল্মের রোল।
2: সব ছবি নিয়েছেন নকশাগুলোর?
1: হ্যাঁ হ্যাঁ।
2: বুঝলে জ্যোতি, এই তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলে আজ এই মূর্তি ধরেছে। তোমরা দুটিতে ষড়যন্ত্র করেছ আমার সর্বনাশের। দেশোদ্ধার করছেন, নিজের বাড়িতে ডাকাতি করে দেশোদ্ধার করছেন।
3: মিস্টার মজুমদার বাড়ি আছেন? মিস্টার মজুমদার, এই তো মিস্টার মজুমদার, বেদান সাহেব দেখা করতে আসছেন, নিয়ে আসি।
0: নিশ্চয়ই, কি সৌভাগ্য আমাদের, এখনই নিয়ে আসুন।
3: নিয়ে আসি।
1: আপনি, আপনাকে এসে থেকে বলছি কেটে পড়ুন, এখন দেখছেন তো ব্রেনের নিজে এসে উপস্থিত। মা মা, এই পিস্তলটার ক্যামেরাটা ভেতরে লুকিয়ে ফেলো।
2: কোনো ভয় নেই, ফ্যানটা চলছে, অর্থাৎ এই মাত্র যেন আমার সারানোটা শেষ হয়েছে।
1: বাবা সাবধান, শক্ত হও।
2: ব্রেননকে চেনো না? আমার মুখ দেখলেই ঠিক ধরে ফেলবে। দেখো তো জ্যোতি, আমার মুখটা কি একেবারে বিবর্ণ হয়ে গেছে।
0: তুমি এমন করছো কেন? মনে রেখো, সামান্য ভুল হলে তোমার ছেলের মৃত্যু, তোমার সর্বনাশ।
2: সেটাই তো ভাবছি, আর যতই ভাবছি ততই বুক কাঁপছে। প্রেনানের চোখ, আসাম মণিপুর আর নাগা পাহাড়ের ত্রাস। কর্নেল প্রেনান,
3: মিস্টার মজুমদার, আই এম এক্সট্রিমলি সরি। আপনার বাড়িতে এসে আপনাকে বিরক্ত করতে হলো। একে
4: সালাম সাহেব, লোকন সিং, ইলেকট্রিশিয়ান।
3: লাইসেন্স নাম্বার
4: GOI 1846।
3: এখানে কেন?
4: ওই যে ফ্যান।
0: হ্যাঁ হ্যাঁ, এই ফ্যানটা না খারাপ হয়ে গিয়েছিল, তাই একে ডেকে এনেছিল।
3: কাজ হয়ে গেছে?
4: হ্যাঁ হুজুর।
3: তাহলে যাও এবার।
4: সালাম হুজুর।
3: মিস্টার মজুমদার, একেবারে বাড়িতে এসে চড়া হলাম, আপনি বিরক্ত হচ্ছেন না তো?
0: না না না না, কি বলছেন, এ আমাদের সৌভাগ্য সাহেব, চা না খেয়ে কিন্তু যেতে পারবেন না, কেমন? আমি এক্ষুনি নিয়ে আসছি।
3: ওকে থ্যাংকস। মিস্টার মজুমদার, আমি অ্যাকচুয়ালি এসেছি আপনার ছেলের সাথে আলাপ করতে। খবর পেলাম আপনার ছেলে এসেছেন আজ।
2: হ্যাঁ, এই যে আমার ছেলে প্রদ্যোত, কর্নেল ব্রেনান।
3: গ্ল্যাড টু মিট ইউ প্রদ্যোত বাবু, আপনি কোত্থেকে এলেন? প্লিজ ডোন্ট মাইন্ড, যুদ্ধের জমানায়, যুদ্ধক্ষেত্রের নিকট এলাকায় এসব তদন্ত করতে আমি বাধ্য। কোত্থেকে এলেন?
1: মালদা জেলার ইংলিশ বাজারে স্কুল মাস্টার ছিলাম কর্নেল ব্রেনান, চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম।
3: চাকরি ছেড়ে দিয়ে কি কি কারণে জানতে পারি?
1: 80 টাকা পাচ্ছি বলে সই করে 60 টাকা নিয়ে আমার চলছিল না।
3: শিক্ষার যে অবস্থা, অ্যাবসলিউটলি ডিজাস্ট্রাস। তা কোন পথে এলেন এখানে?
1: গৌহাটি লামডিং হাফ লং হয়ে।
3: মাই গুডনেস, আমার যতদূর মনে হয় ওর চেয়ে শোচনীয় রেল লাইন ব্রিটিশ ভারতে আর দুটি নেই। 3টে ফেরি, 3 বার ট্রেন ছেড়ে স্টিমার ধরতে হয়।
1: বিশেষ করে ডবকায় বড়পানি নদী পেরুতে গিয়ে বালির চড়া ভেঙে এত দূরে গিয়ে স্টিমারে উঠতে হয় যে কি বলবো।
3: হ্যাঁ হ্যাঁ, ডবকায় বড়পানি নদী পেরোনোটা কুলি পেয়েছিলেন তো?
1: হ্যাঁ তা পেয়েছিলাম।
3: আচ্ছা, ইংলিশ বাজার স্কুলে আপনি কি পড়াতেন?
1: ম্যাথামেটিক্স।
3: ওরে বাবা, ওর চেয়ে ভীষণ সাবজেক্ট আর নেই, আমি স্কুলে থাকতে 10-এর বেশি নম্বর পেতাম না কোনো।
1: আজকালকার ছেলেরাও একই রকম ভয় করে সাবজেক্টটা।
3: জিওমেট্রির বই দেখলেই আমার হৃদকম্প হতো।
1: হ্যাঁ, এমনও ছেলে আছে জানেন, জ্যামিতি মুখস্থ করে, কিছুতেই বোঝাতে পারি না। পয়েন্ট হ্যাজ নো লেন্থ, ব্রেথ অর থিকনেস, এসব মুখস্থ করে কোনো লাভ নেই, বুঝতে হবে।
3: আমিও মুখস্থ করতাম আর পর পর ফেল করতাম। সে কি কেলেঙ্কারি মিস্টার মজুমদার, সেই কাগজগুলো।
2: এই যে এই যে, আমি নিজেই যাচ্ছিলাম আপনার কাছে।
3: থ্যাংকস ক্যাপ্টেন শর্মা, ব্যাগটা দিন,
2: একবার খুলে দেখে নেবেন না?
3: না না, কোনো দরকার নেই, আপনার উপর আমাদের পূর্ণ আস্থা। প্রদ্যোত বাবু, যুদ্ধের এলাকায় থাকার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে, আপনি কতদিন থাকবেন?

0: এখানে
1: ঠিক করিনি, তা মাসখানেক ধরুন।
0: ও, তাহলে তো একবার কষ্ট করে আপনাকে আমাদের অফিসে আসতে হবে। এসে ফর্ম ফিল আপ করে পাঁচটা নিয়ে যান, আস।
2: বিকেলে গেলে হয় না?
0: না না, এসব ব্যাপার ফেলে রাখা ঠিক নয়। যা সব মেজাজ হয়ে আছে ব্রিটিশ সৈন্যদের, কখন হঠাৎ দুম করে পাস দেখতে চাইবে, আর দেখাতে না পারলেই সর্বনাশ। চলুন চলুন চলুন।
1: হ্যাঁ নিশ্চয়ই চলুন করেন।
0: ও হ্যাঁ হ্যাঁ, বাই দ্য ওয়ে, মিসেস মজুমদারকে বলবেন চা খাওয়া আজ আর হলো না, আরেক দিন হবে, কেমন?
3: কি হলো, ওরা প্রতুককে নিয়ে গেল কেন?
4: পাস দেবে বলেছে, কিন্তু আমার মনে হলো ঠিক তা নয়। ব্রেনানকে আমি চিনি, কি একটা সন্দেহ জেগেছে তার মনে।
3: কিসে সন্দেহ জাগলো? কি জিজ্ঞেস করছিল? প্রতুত কি বলেছে?
4: জানি না, একটা কথাও কানে ঢোকেনি, শুধু দেখছিলাম ব্রেনান হাসছে। আর ব্রেনান যখন হাসে, জ্যোতি ধরে নিতে পারো সে শিকার ধরেছে। ভগবানকে ডাকো জ্যোতি, প্রত্যুতের জন্যে আমাদের জন্য প্রার্থনা করো। প্রেনান হাসছে, প্রেনান হাসছে।
5: সার্থক চারণ তোমরা বাবা, সুভাষচন্দ্রকে নিয়ে গান বেঁধেছো, দেশপ্রেম প্রচার করছো, কিন্তু এসব গানে বিপদটা জানো?
6: সেই জন্যই তো স্বামী সর্বানন্দের আশ্রমে আশ্রয় নিতে এসেছি। সাধুজি, জানি এই পালের শহর একমাত্র আপনার এই আশ্রমটাই নিরাপদ।
5: আশ্রয় তো নিশ্চয়ই পাবে, তোমরা দেশপ্রেমিক, তোমরা আমার আপনজন।
6: স্বামীজি, নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজ যদি আজাদিন ফৌজ এগিয়ে আসে পালের মুক্ত করতে, আপনি সাহায্য করবেন?
5: না।
7: কেন, আপনি তো দেশপ্রেমিক, দেশের মুক্তি আপনি চান না?
5: অবশ্যই চাই, কিন্তু সহিংস রক্তাক্ত উপায়ে দেশের মুক্তি আমার কাছে বর্জনীয়, নিন্দনীয়। এককালে বহুকাল আগে আমি অস্ত্রের জোরে ব্রিটিশ তালাবার মন্ত্র নিয়েছিলাম, সেই অগ্নিযুগে। তারপর জেল থেকে বেরিয়ে মন হলো ভুল হয়ে গেছে ভীষণ, মানুষ খুন করে মানুষকে মুক্ত করবার কোনো অর্থই হয় না। ছেড়ে দিলাম সে পথ, এখনই আশ্রমে থাকি আর এই অঞ্চলে দরিদ্রদের সেবা করি। রক্ত নয়, মানুষের প্রাণ আমার কাছে প্রিয়, মুক্তির চেয়ে মানুষ বড়।
6: কিন্তু তার সত্ত্বে শৃঙ্খলিত মানুষ কি মানুষ? সে শৃঙ্খল ছেড়ে ফেলতে গেলে অহিংসায় কি করে হবে? নেতাজি সুভাষচন্দ্র তো
5: তর্ক করে লাভ নেই বাবা, তর্ক করে লাভ নেই। সুভাষকে আমি সমর্থন করি না, তার দেশপ্রেম সন্দেহাতীত, কিন্তু তার পথ সহিংস, সহিংস পথ আমি সমর্থন করি না।
6: সাধুজি,
5: তোমার হাতে পিস্তল,
6: বাধ্য হয়ে বার করতে হলো। আমরা আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু যে কাজ করতে এসেছি তাকে শ্রদ্ধা করি আরো বেশি। আপনার কথা শুনে বুঝলাম স্বেচ্ছায় আপনি আমাদের সাহায্য করবেন না, সুতরাং আপনাকে বন্দী করতে বাধ্য হলাম। গেরিলা স্কোয়াড, কাজ শুরু করো। ডাইনামিট স্টিক তার বার করে সাজিয়ে রাখো।
5: এসব এসব কি হচ্ছে?
6: প্রদ্যোতে পাঠানো নকশাগুলো ফটো দেখো। বিমানঘাটির দক্ষিণ ও পূব কোণে কড়া পাহারা, মনে হয় পশ্চিম থেকে তার পেতে নিয়ে যাওয়া সবচেয়ে সহজ হবে।
5: তোমরা কি সুভাষের সৈনিক?
6: হ্যাঁ, কাল রাত থেকে তার পথা শুরু হবে। সাধুজি, কোথায় যাচ্ছেন?
5: ভিক্ষা করে টাকা তুলে এখানে একটা দাতব্য হাসপাতাল গড়েছি, এবং একটা দরিদ্র শিশুদের জন্য একটা স্কুল যাচ্ছি। সেই স্কুলের হস্টেলে, সেখানে 150 শিশু অভুক্ত আছে, আমি গেলে তবে তারা খেতে বসবে।
6: আপনার যাওয়া হবে না, বসুন। পয়লা মে পর্যন্ত আপনি এ আশ্রম থেকে বেরোতে পারছেন না।
5: এ দস্যুবৃত্তির অর্থ কি? আমাকে বন্দী করে রাখবে কেন?
4: স্বামীজি, স্বামীজি আপনি বুঝতে পারছেন না কি গুরুত্বপূর্ণ কাজে আমরা।
5: কষ্ট বুঝেছি বাবা, তোমরা সুভাষের গুপ্ত বাহিনীর সৈনিক, এসেছ ওই পালেল বিমানঘাটি ধ্বংস করতে, এবং তার জন্য ব্যবহার করছে আমার এই আশ্রমকে। ভাগ্যের কি পরিহাস, শান্তি আর অহিংসার এই আশ্রম থেকে শুরু হলো রক্তাক্ত যুদ্ধের প্রস্তুতি।
6: আপনার আশ্রম ভারতের বাইরে নয়, জগৎ সংসারে ঊর্ধ্বে নয়, এই বিশাল মুক্তিযুদ্ধ থেকে কারোর অধিকার নেই পালিয়ে যাওয়া।
5: তোমরা এই পালেল বিমানঘাটি ধ্বংস করবে, তারপর ব্রিটিশ ফৌজ আছে, তাণ্ডব শুরু করবে এই পালেলে, নির্বিচার হত্যায় ছাড়খাড় করে দেবে শহর, তার দায়িত্ব কে নেবে?
6: আমি নিলাম সে দায়িত্ব।
5: এত বড় বুকের পাটা তোমার আছে বাবা, এত রক্ত, এত অস্ত্র ভার বইতে পারবে ও বুকে? হাতে তো তোমার মারণাস্ত্র, চোখের জল মোছাবে কি দিয়ে?
6: সারা ভারতে কোটি কোটি হিন্দু মুসলমানের অস্ত্র ঝরছে, সেই কান্না ঘোচাতেই আমাদের অভিযান। আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি সংগ্রাম ছেড়ে পালিয়ে গেছেন কাল্পনিক এক শান্তিধামে। হ্যাঁ, এই অস্ত্র চালাচ্ছি, কারণ অস্ত্র ছাড়া ব্রিটিশ সাম্রাজ্যবাদী আর কোনো ভাষা বোঝে না।
5: সেই কণ্ঠস্বর আমারই কণ্ঠস্বর, আমারই যৌবনের কথাগুলো তোমার মুখে আবার শুনতে পাচ্ছি বাবা। জীবনের 20 বছর আমার কেটেছে পিস্তল হাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদীকে হত্যা করবার চেষ্টায়। এই কথাগুলি বলেছি একদিন, তারপর এসেছে ব্যর্থতা, পরিতাপ আর অনুশোচনার তমিশ্রার অজন্য। তোমরা আমার সন্তান, সেই ভয়ঙ্কর কাল রাত্রির দিকে তোমাদের এগিয়ে যেতে দেখে আমার বুক ভেঙে যাচ্ছে। শোনো, তোমাদের এই কাজ করতে আমি দেব না।
6: এই কাজ করতে দেবেন না মানে?
5: যে সর্বনাশ তোমরা ডেকে আনছো পালেলের অধিবাসীদের ওপর, নিজেদের ওপর, আমি তাতে বাধা দেব।
6: তা কি করবেন ভাবছেন?
5: তোমরা আমার সন্তান, তোমরা দেশপ্রেমিক, তোমাদের তো ধরিয়েও দিতে পারি না। তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাও।
6: যদি না যাই?
5: আমি বাধ্য হব বেনানকে খবর দিতে।
6: কি করে খবর দেবেন?
5: এই ঘর থেকে বেরিয়ে গিয়ে।
6: আপনাকে আমরা জোর করে আটকে রাখবো, দরকার হলে গুলি করবো।
5: গুলি? ভয় পাই ভেবেছো বাবা? পালেলে ওরা জ্বালিয়ে দেবে আর নিজের ক্ষুদ্র জীবন বাঁচাবার জন্য বসে বসে সেই হত্যালীলা আমি দেখবো?
6: সাধু জমিনের উপায়, এই ঘর থেকে আপনাকে বেরোতে দিতে পারি না।
5: কিন্তু বাবা, আমাকে যে বেরোতেই হবে। এই বৃদ্ধের মিনতি শোনো, তোমরা চলে যাও এখান থেকে, তোমাদের ধরিয়ে দিতে হবে, এই পাপে আমাকে লিপ্ত করো না।
6: আগেই বলেছি নিরুপায়, আমরা যাব না।
5: তাহলে আমার 150 অনাথ সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে।
2: স্বামীজি, স্বামীজি পায়ে পড়ি, স্বামীজি এগোবেন না, ও চেষ্টা করবেন না।
0: আমি এখন এ ঘর থেকে বেরিয়ে যাব, সাধু তাকে বাধা দাও।
6: এগোবেন না, দোয়াই আপনার, গুলি চালাতে বাধ্য হব।
0: চালাও চালাও গুলি, মেরে ফেলো, শান্তি পাবো আমি। তোমাদের হিংস্রতার অংশীদার তাহলে আমাকে হতে হবে না। কতগুলি আছে, কতগুলি আছে পিস্তলে, চালাও, এই তো বুক, মারো।
6: আপনাকে ঠান্ডা মাথায় গুলি করা বোধহয় সম্ভব নয়, তবে জোর করে আটকে রাখতে পারি।
5: পারবে কি? কুস্তি লড়া বিপ্লবী দেহ আছে গেরুয়ার নিচে, পারবে না বাবা।
0: ক্যাপ্টেন সেট, ক্যাপ্টেন সেট, সুভাষের সৈনিক রেখে দিতে, পালের
6: উপায় নেই আজিজুল, সরে যাও। মাফ করবেন সাধুজি, ছোড়া চালিয়ে আপনাকে মেরে ফেলা ছাড়া আর কোনো পথ ছিল না।
5: শান্তি, শান্তি পেলাম, এই মৃত্যু বড় শান্তির আশীর্বাদ করি। তোমরা জানো ব্যর্থ হও।
2: স্বামীজি, স্বামীজি চলে গেছে। একটা মহৎ মানুষকে আমরা খুন করেছি, মুক্তিযুদ্ধের প্রথম বলি একজন সন্ন্যাসী।
6: চুপ করো, নিত্য নির্মম হতে না পারলে কিসের গেরিলা? কাজ চালিয়ে যাও।
2: খুন করেছে, সন্ন্যাসীকে খুন করেছে।
6: ও সাইলেন্স, চারিদিকে ব্রিটিশ সৈন্য, সাইলেন্স।
2: আমার আমার হাতে রক্ত লেগেছে, এই দেখো, দেখতে পাচ্ছ না, হাতে রক্ত, পূর্ণ রক্ত।
6: সারা
2: এভাবে এভাবে খুন করতে হবে, বুঝলে? গেরিলা হওয়া যায় না, না
6: শক্ত হওয়াতে জোর, সবই তো শুরু, আরো অনেক অনেক রক্ত ঝরবে। এই সাধুজিকে না মারলে যে কাজ করতে এসেছি সেটা ব্যর্থ হয়ে যেত, বুঝতে পারছো না? আরো অনেক অনেক রক্ত ঝরবে। এবার শুধু হাতে লেগেছে রক্ত, তারপর লাগবে সারা গায়ে, তারপর মনের মধ্যে পড়বে রক্তের দাগ।
8: কর্নেল ব্রেনন, ক্যাপ্টেন সারেন্ডার মেহরা, পাঞ্জাব রেজিমেন্ট, রিপোর্টিং স্যার। এই যে আমার পরিচয় পত্র স্যার।
0: ব্রিগেডিয়ার ক্যারল আপনার কথা আমাকে জানিয়েছেন, আপনার ইউনিট তো এতক্ষণে কোহিমার কাছে।
8: হ্যাঁ স্যার, ব্রিগেডিয়ার ক্যারল বললেন আমাকে কোহিমা পাঠাতে দেরি হবে, ইতিমধ্যে এখানে আমি কোনো কাজ করতে প্রস্তুত আছি কিনা। আমি স্যার জবাব দিয়েছি, মিলিটারি ইন্টেলিজেন্সে কাজ করতে পেরে আমি খুশি হব।
0: কেন কথা বললেন?
8: আমি সোজা যুদ্ধক্ষেত্র থেকে আসছি স্যার, আজাদিন ফৌজ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে, আপনার কাজে লাগতে পারে সেই অভিজ্ঞতা।
0: গুড, লাগতে পারে। বেটার ডু ওয়ান থিং, আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটা রিপোর্ট লিখে ফেলুন ক্যাপ্টেন।
8: কাল রাতেই লিখে ফেলেছি স্যার, এই যে রিপোর্ট।
0: দেখি, গুড ওয়ার্ক। তাহলে তো দেখছি আইএনএ বলে একটা বস্তু সত্যি সত্যি আছে।

0: ওদের শক্তিকে ছোট করে দেখা উচিত হবে না স্যার।
1: তাই তো দেখছি, আসুন আসুন আমার অফিসে আসুন, আসুন আসুন ক্যাপ্টেন ভাইরা বসুন।
0: থ্যাংক ইউ স্যার।
1: পরিচয় করে দিই, ইনি আমার সহকারী ক্যাপ্টেন নেমি চাঁদ শর্মা, আর ইনি ক্যাপ্টেন সর্বিন্দর মেহরা, থার্ড ফার্স্ট পাঞ্জাব। ক্যাপ্টেন শর্মা।
2: ইয়েস স্যার।
1: প্রদ্যোৎ মজুমদারকে হাজির করুন।
2: ওকে স্যার।
1: হ্যাঁ, যা বলছিলাম, ব্রিগেডিয়ার ক্যারল লিখে পাঠিয়েছেন আপনার রেকর্ড খুব ভালো, তা এবারে খানজলের যুদ্ধে হঠাৎ দল ছাড়া হয়ে পড়েছিলেন কেন?
0: পরাধীনদের আক্রমণ ছিল যেমন তীব্র তেমনি আচমকা।
1: ওরা কি ভারী কামান ব্যবহার করে?
0: না স্যার, কিন্তু অস্ত্রের যা খামতি সেটা পূরণ করে নেয় উৎসাহ আর সাহস দিয়ে।
1: পরে দীর্ঘ আলোচনা হবে, আপনার রিপোর্টটা পড়ে নি আগে। আরে আসুন আসুন মিস্টার প্রদ্যোৎ মজুমদার।
3: কর্নেল ব্রেনন অনেকক্ষণ বসে আছি, পাঁচটা এবার ইস্যু করে দিলে বাধিত হবো।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আন্তরিক দুঃখিত, নানা কাজে জড়িয়ে পড়েছিলাম। তারপর যে ফর্মটা আপনি পূরণ করেছেন তাতে তো সব কথা থাকে না, দুই একটা জিজ্ঞাসা ছিল।
3: বলুন।
1: আপনি এই এই সুন্দর চেয়ারটায় বসুন।
3: এই এই চেয়ারে?
1: এটা একটা বিশেষ চেয়ার, শুধুমাত্র বিশেষ অতিথিদের জন্যে। বসুন বসুন।
3: তা বলুন কি জানতে চান?
1: হ্যাঁ, আজ সকালে আপনাদের বাড়িতে আপনি আমায় যা যা বলেছিলেন প্রথমে সেগুলি আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। আপনি ম্যাথমেটিক্স পড়াতেন স্কুলে?
3: হ্যাঁ।
1: বলেছিলেন ছেলেগুলোর জ্যামিতি মুখস্থ করে, কি যেন মুখস্থ করে বলেছিলেন?
3: পয়েন্ট হ্যাজ নো লেন্থ, ব্রেথ অর থিকনেস।
1: তারপর আসবার সময় কোন লাইনে এলেন?
3: লামডিং হাফ লং।
1: হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন ডবকায় বড় পানি নদী পেরুলেন স্টিমারে চড়ে।
3: হ্যাঁ, কর্নেল ব্রেনন আজই এলাম বড় ক্লান্ত, পাঁচটা পেলে।
1: হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিতে পারলে এখনই দিতাম, অসুবিধাটা হচ্ছে এই ডবকায় রেলের পোল তৈরি হয়ে গেছে গত বছর, অথচ আপনি যে কেন আবার স্টিমারে চাপতে গেলেন এবং সে স্টিমার পেলেনই বা কোথায়, এসবের কিছু ব্যাখ্যা দরকার হয়ে পড়েছে।
3: অর্থাৎ?
1: তারপর দেখুন, আপনার স্কুলের ছাত্ররা নাকি এখনো বলছে আ পয়েন্ট হ্যাজ নো লেন্থ, ব্রেথ অর থিকনেস, অথচ সেই 41 সাল থেকেই বাংলাদেশের বাঙালি স্কুলগুলোতে জ্যামিতি পড়ানো হচ্ছে বাংলায়। এখন আপনার স্কুলের ছাত্ররা কি করে যে 44 সালেও ইংরেজি জ্যামিতি মুখস্থ করে সেটাও ভাববার বিষয়।
3: আপনি আপনি কি বলতে চাইছেন?
1: বলতে চাইছি এটাই যে আপনার কথাগুলো শুনে আমার ধারণা হয়েছে যে আপনি সেই 41 সালের পর থেকে দেশেই ছিলেন না, থাকলে জানতে পারতেন যে জ্যামিতি বাংলায় পড়ানো হচ্ছে আর ডবকায় রেলের পোল তৈরি হয়ে গেছে।
3: এ দেশে ছিলাম না তো কোথায় ছিলাম?
1: সেটাই তো প্রশ্ন, এবং সে প্রশ্নের উত্তর সহজেই পাওয়া যাচ্ছে আপনার পায়ের ওই স্যান্ডেল জোড়া থেকে।
3: কি
1: হিসাবে বড় ভুল করে ফেলেছেন মিস্টার মজুমদার, ও স্যান্ডেল বার্মায় তৈরি, যে কোনো মূর্খই বলতে পারে। এখন বার্মি স্যান্ডেল যখন আর এদেশে আসছে না, তখন ওগুলো আপনি বার্মাতেই কিনেছেন। প্রদ্যোৎ মজুমদার, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনাকে গ্রেপ্তার করা হলো।
3: না, আপনি বেজায় ধূর্ত, পেরে ওঠা যায়। তা কি অভিযোগে ধরছেন, বার্মা থেকে এসেছি বলে?
1: না না, তা কেন, আজাদের ফৌজ তথা জাপানিদের হয়ে গুপ্তচর বৃত্তের অভিযোগে। ক্যাপ্টেন শর্মা, হাত করা স্ট্র্যাপ।
3: ও, এই জন্যই এই বিশেষ চেয়ারে বসিয়েছিলেন?
1: এক্স্যাক্টলি, শুনলে সুখী হবেন, ওটা ইলেকট্রিক চেয়ার, অবাধ্য বন্দীদের ওটাতে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় যাতে তারা সহজেই সোজা পথে আসে।
3: পালাবার চেষ্টা করে লাভ নেই না?
1: একদম না, মরে যাবেন। ইনফ্যাক্ট এখনই যদি বাইরে নিয়ে গিয়ে আপনাকে মাথার পেছনে গুলি করে মেরে ফেলি, কারোর কাছে কোনো জবাবদিহি করতে হবে না, জানেন?
3: তাই বুঝি। বাবা, আপনি দেখছি ঈশ্বরের মতো শক্তি ধরেন।
1: তাই বলে আপনাকে এখনই মারছি না, আপনার কাছে 3টি প্রশ্ন আছে আমার, যদি অকপটে সেগুলোর জবাব দিয়ে দেন তাহলে হয়তো মারবই না।
3: কি প্রশ্ন?
1: আপনারা কজন এসেছেন প্লেলে, কি উদ্দেশ্যে এসেছেন, এবং আপনারা আজাদিন ফৌজের কোন রেজিমেন্টের লোক? 3টি প্রশ্ন।
3: তার 3টির উত্তর হলো বলবো না, বলবো না এবং বলবো না।
1: গোড়ায় এমন অনেকেই বলে জানেন, 2-4 বার ইলেকট্রিক শক খাওয়ার পর তারাই আবার সব উগড়ে দেয়।
3: তাহলে সুভাষের সৈনিকদের দেখেননি এতদিন?
1: তাই বুঝি। ক্যাপ্টেন শর্মা, চার্জ।

0: গান হয়ে গেছে?
1: হ্যাঁ স্যার।
0: স্পেলিং সল্টিন জ্ঞান ফেরা ভালে এলে এসেছে কেন? শুধুই ব্রিটিশ ফৌজের গতিবিধি জানতে, না বিমান ঘাঁটিটার কোনো ক্ষতি?

0: তাকে অস্ত্রাগারটা উড়িয়ে দিতে। দেখাই যাক।
1: যা ভেবেছি তাই।
2: কি স্যার?
1: ব্রেনানের চোখকে ফাঁকি দেবে? ইম্পসিবল। ক্যাপ্টেন শর্মা, এদিকে আসুন, এই লেন্সটা দিয়ে ভালো করে দেখুন, ও কিসের গুঁড়ো লেগে আছে প্রদ্যোতের শার্টের গায়ে?
2: বুঝতে পারছি না।
1: বুঝতে পারছেন না? ওগুলো মেটালের গুঁড়ো, ফটো ডেভেলপ করার মেটাল, তার গুঁড়ো। এ থেকে বোঝা গেল যে প্রদ্যোত বাবু ফটো তোলে। খুব গুরুত্বপূর্ণ তথ্য ক্যাপ্টেন শর্মা। প্রদ্যোত বাবু ফটো তোলেন এটা জানলেন, এ থেকে কি সিদ্ধান্তে আসছেন আপনি?
2: সিদ্ধান্তে আসতে গেলে ফটোগুলো পেতে হয়, নইলে কিসের ফটো তুলেছে জানবো কি করে?
1: ক্যাপ্টেন শর্মা, আপনি ঠ্যাঙানিতে যতটা মজবুত, মাথায় খেলাতে ততটা নন। অথচ মিলিটারি ইন্টেলিজেন্সে মাথারই দরকার বেশি, বুঝলেন? মাংস বেশি ততটা নয়। হ্যালো, এয়ারফোর্স হেডকোয়ার্টার্স প্লিজ। হ্যাঁ ক্যাপ্টেন শর্মা, যা বলছিলাম, প্রদ্যোতের বাবা দেবদত্ত মজুমদার হচ্ছেন আমাদের বিমান ঘাঁটির ইঞ্জিনিয়ার। স্বাভাবিকভাবেই তার কাছে থাকে বিমান ঘাঁটির নানা নকশা, সেখানেই ক্যামেরা শুদ্ধ প্রদ্যোতের আবির্ভাব। সুতরাং সিদ্ধান্ত যে সে ওই নকশাগুলোর ফটো নিয়েছে। সুতরাং হ্যালো এয়ারফোর্স হেডকোয়ার্টার্স, উইং কমান্ডার ব্রুটন, শুনুন, খুব গুরুতর ব্যাপার। একটু আগে আজাদিন ফৌজের একজন এজেন্ট গ্রেফতার হয়েছে, সঙ্গে আরও এজেন্ট প্যানেলে ঢুকেছে বলে আমার ধারণা, এবং আমরা এ ব্যাপারেও নিঃসন্দেহ হয়েছি যে বিমান ঘাঁটি আক্রমণী আজাদিন গেরিলাদের উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, বিশেষ সতর্ক থাকা দরকার। বিমান ঘাঁটির চারদিকে পাহারার ব্যবস্থা অবিলম্বে দ্বিগুণ করা উচিত বলে আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ব্রিগেডিয়ার ক্যারলকে আমি জানাবো। ওকে ওকে। তারপর প্রদ্যোত মজুমদার, ঘুম ভাঙলো আপনার?
3: মাথায় যন্ত্রণা। এই স্ট্র্যাপটা খুলে নিন, খুলে নিন।
1: হ্যাঁ খুলবো খুলবো, ব্যস্ত কেন? প্রদ্যোত বাবু, আমার তিনটি প্রশ্নের একটি কমে গেছে, কি উদ্দেশ্যে প্যানেলে ঢুকেছেন এ প্রশ্ন করে আর আপনাকে কষ্ট দেব না। আমরা জানতে পেরেছি যে আপনি বিমান ঘাঁটির নকশাগুলোর ফটো নিয়েছেন, সুতরাং বিমান ঘাঁটি আক্রমণই আপনাদের উদ্দেশ্য ছিল। বাকি থাকে দুটি প্রশ্ন, কজন এসেছেন এবং কোন রেজিমেন্ট, জবাব দেবেন।
3: জবাব তো দিয়েছি, বলবো না বলবো না বলবো না।
1: তাহলে অগত্যা আগুনের মতন গনগনে লাল লোহার সঙ্গিনের খোঁচা খাওয়ার জন্য প্রস্তুত হন। আমি একটা কাজ সেরে আসি, আপনাকে দু মিনিট সময় দিয়ে গেলাম, এর মধ্যে ভেবে ঠিক করুন জবাবটা পাল্টাবেন কি না। ক্যাপ্টেন শর্মা, আমার সঙ্গে আসুন।
2: সাবাস সাবাস প্রদ্যোত, ভেঙে পড়ো না, কিছু করতে পারি তোমার জন্য?
3: মাথা খারাপ, নিজের কাজ করুন। আপনি তো এখন আর ইরফান আলী নন, ক্যাপ্টেন সর্বেন্দর মেহরা, আমাকে তো চেনেনি না।
2: আর যে সহ্য করতে পারছি না প্রদ্যোত, মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে গুলি চালিয়ে তোমায় ছাড়িয়ে নি।
3: কি সব বলছেন, একজনের জায়গায় দুজন গ্রেফতার হয়ে গেলে কাজ চলবে?
2: ওই ওই, ওরা ফিরে আসছে, আর কোনো কথা নয়।
3: হ্যাঁ,
1: তারপর মিস্টার মজুমদার, কি ঠিক করলেন, জবাবটা পাল্টাবেন?
3: এখনো ওই নিয়ে পড়ে আছেন? দারুণ অধ্যাবসায়, এ ছেলে বাঁচলে হয়।
1: দেখছেন সঙ্গিনটা আগুনের আঁচে গনগনে লাল হয়ে আছে। ক্যাপ্টেন শর্মা, পিঠে খোঁচাতে আরম্ভ করুন। চা খাবো না আমরা?
4: অ্যাডভান্স স্যার, রেডি করাই আছে,
1: নিয়ে আসুন।
2: একটা চোখ উপরে নি স্যার, মরবে না।
1: নিন, চা না খেয়ে মাথা ভোঁ ভোঁ করছে, ওই বাঁ চোখটা প্রথমে নিন।
2: এই
1: একটা বাজে অভ্যেস ইংরেজরা অর্জন করেছে ভারতে, বিকেলের চা। এমন অবস্থা হয়েছে চা না পেলে মাথা ধরে আজকাল।
3: চলো আজাদ হিন্দ জিন্দাবাদ।
1: ওকি ওকি ওকি, মন্ত্র আওড়াচ্ছেন কেন মিস্টার মজুমদার? মন্ত্র আওড়ে কি আর চোখ ফেরত পাবেন?
3: ইনকিলাব জিন্দাবাদ, নেতাজি সুভাষ জিন্দাবাদ, অজ্ঞান আমি হব না, স্নায়ুর জোর কমবে না, একটা কথাও বেরোবে না, বলবো না বলবো না বলবো না।
1: কাছে শর্মা, এবারে তাহলে মা বাবাকে হাজির করুন।
3: মা বাবা?
1: হ্যাঁ, ওরাও গ্রেপ্তার হয়েছেন আপনার ওই অনর্গল মিথ্যে কথা বলার খেলা।
3: মাকে মাকে আমার এই বিভৎস মুখ দেখতে দেবেন কর্নেল ব্যানন?
1: নিশ্চয়ই। এই তো আসুন আসুন মিস্টার এন্ড মিসেস মজুমদার, এই যে আপনাদের ছেলে প্রদ্যোত মজুমদার।

0: ज्योति शांत हो।
1: तुम्हें देखते पाच ना, देखते पाच ना तुम्हें। একটা চোখ নেই আর কোনোদিন তাকাবে না বাপ মায়ের মুখের দিকে।
2: মজুমদার, আমরা জানতে পেরেছি আপনি গোপনীয় সব সামরিক নকশা দেখতে দিয়েছেন এই গুপ্তচরকে, এবং সে ফটো নিয়েছে সেসব নকশার। এ কথা সত্যি?
0: হ্যাঁ সত্যি।
2: দেখলেন ক্যাপ্টেন শর্মা, আমার অনুমান সত্যি।
0: আপনি একে এভাবে সেভাবে মেরেছেন কেন?
2: কৈফিয়ত চাইছেন?
0: হ্যাঁ চাইছি।
2: কিন্তু আপনি নিজেও যে বন্দী মিস্টার মজুমদার, গুপ্তচরদের সঙ্গে যোগ সাজেশের অভিযোগ, আপনার স্ত্রীও। শুনুন, আপনাদের ছেলে কিছু বলছেন না, কিন্তু আপনারা তো এই গুপ্তচরদের আশ্রয়দাতা, সাহায্যকারী, সমর্থক। বলুন, আর কজন এজেন্ট শহরে ঢুকেছে এবং তারা কোথায়?
0: আমি জানি না। চলো
2: ক্যাপ্টেন শর্মা, আবার ওই গরম সঙ্গিনটা তুলে নিন হাতে। ক্যাপ্টেন শর্মা, মায়ের বাঁ চোখটা প্রথমে নিন।
0: সুভাষ বসু আসছেন। সুভাষ
2: কবে আসছেন?
0: পয়লা মে ভোর রাত্রে তিনটের সময়।
3: সুসংগ্রাম গাঙ্গুড়া থেয়েছে আর ঘরে, মাকে অন্ধ করে দেবেন না।
4: থ্যাংক ইউ মিস্টার মজুমদার। হ্যালো ব্রিগেডিয়ার ক্যারল, এক্ষুনি দিন।
3: নেতাজি আসছেন সরল বিশ্বাসে। ধরিয়ে দিলাম, আমি ধরিয়ে দিলাম।
4: ব্রিগেডিয়ার ক্যারল, ব্রেনন হিয়ার স্যার, গুরুত্বপূর্ণ সংবাদ। পয়লা মে ভোর রাত্রে তিনটে পুরুম চুম্পাং গ্রামে আসছেন সুভাষ বোস নিজে। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি ওখানে। বিরাট বাহিনী দরকার হবে স্যার, সমস্ত গ্রাম ঘিরে থাকবো, আশা মাত্র গুলি করে মারা হবে। ইয়েস স্যার, সমস্ত অ্যাভেলেবল সৈন্য জড়ো করুন, কয়েক ঘন্টার মধ্যে রওনা হবো। হ্যাঁ, বিমান ঘাঁটি থেকে সব সৈন্য সরিয়ে আনুন, এত বড় শিকারের জন্যে সব কিছু ছাড়া যায়।
5: খুব খুন করেছে জানো, স্বামীজিকে খুন করেছে।
6: আজিজুল এরকম করে না।
5: খোদা, ওই যে খোদা হাসছেন, সে হাসিতে দয়া নেই, কেননা ওই হিন্দু সন্ন্যাসী ছিল খোদার প্রিয় সন্তান।
6: কি হলো নন্দলাল, জ্বরটা কি বেড়েছে? হ্যাঁ মেজর সিং, ডাক্তার চাই। ওষুধ না পড়লে আজিজুল বাঁচবে না। পাগল হয়ে গেলে নাকি? ডাক্তার কোথায় পাবো, কি করে আনবো?
5: বড় সরল ছেলে ছিল, তাই চোখের সামনে সন্ন্যাসীকে মূর্তি রেখে সহ্য করতে পারিনি। চিকিৎসা না হলে মরে যেতে পারে।
6: মরে গেলে প্রীতম সিং এর বুকে যতটা বাজবে বোধ হয় তোমাদের কারুর ততটা নয়। কিন্তু উপায় নেই, তার পাতা হয়ে গেছে, ডায়নামিক প্রস্তুত, এখন শুধু পয়লা মে ভোরের জন্য অপেক্ষা। আপনি বিমান ঘাটির কি অবস্থা?
7: জ্বালানি দেখছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না।
6: কি হলো?
7: সৈন্যরা সরে যাচ্ছে, ট্রাক বোঝাই করে করে চলে যাচ্ছে দক্ষিণে।
6: সে কি?
7: হ্যাঁ, সৈন্যরা কোথায় যেতে পারে বলুন তো মেজর?
6: কে জানে, অত ভেবে কি হবে, যে কাজ করতে এসেছি সেটা করে যাবো চুপচাপ, ব্যাস।
5: আর অনেক অনেক খুন জ্বরবে বুঝলে, নিত্য নতুন হত্যায় নিজের সাহসের পরিচয় দিতে হবে, কেননা আমরা গেরিলা।
6: এমন করেন আজিজ, এভাবে ভেঙে পড়ছিস কেন কাপুরুষ? ডাক্তার না ডাকলে চলছে না মেজর সিং, ছেলেটা মরে যাবে।
7: বারবার বোকার মতন কথা বলছো কেন? কি করে ডাকবে ডাক্তার?
6: দরকার হলে ধরে আনবো পিস্তল দেখিয়ে।
7: না, কোনো রকম ঝুঁকি আমি নিতে দেবো না, কাজের ক্ষতি হওয়ার শুধু সম্ভাবনা আছে, এমন কিছুই আমি হতে দেবো না।
6: তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ছেলেটা চোখের সামনে প্রলাপ বকতে বকতে মারা যাবে?
7: হ্যাঁ দরকার হলে তাই দেখতে হবে। খবরদার, একটা দেশি অফিসার এদিকে আসছে।
6: স্টেডি, সন্দেহজন কিছু নেই, এ ঘরে মাথা ঠান্ডা রেখো।
8: স্বামীজি আছেন নাকি? স্বামীজি নেই,
9: বেরিয়েছেন হুজুর সাত সকালে, এখনো ফেরেননি।
8: আপনারা?
9: আমরা এইছি হুজুর ইম্পোর্ট থেকে গতকাল, গাঙ্গে পেট চালাই হুজুর, স্বামীজি দয়া করে দুটো রাত আশ্রয় দিয়েছেন।
8: আমি ক্যাপ্টেন নেমিচাঁদ শর্মা, এদিকে এসেছিলাম একটা কাজে, ভাবলাম স্বামীজির সঙ্গে দেখা করে যায়। শুয়ে আছে একে, এর কি হয়েছে?
6: আমার ভাই জ্বর হয়েছে।
8: আপনি তো শিখ?
9: হ্যাঁ বটেই তো।
8: তাহলে আপনার ভাইও তো শিখ?
9: হ্যাঁ বটেই তো।
8: তাহলে দাড়ি ঠাই নেই কেন?
9: বটে তাই, এই এই অজুর কামিয়ে ফেলেছে, আজকালকার ছেলে তো ধর্ম টর্ম।

0: মানে না।
1: ও যাক গে যাক, স্বামীজির আসতে দেরি হবে বোধ হয়, আমি চলি।
2: সাহেদা, সাহেদাকে দর্শন করেছিল গোরা সৈন্যরা। সাহেদা
1: কি বলছে?
0: ভুল বকছে হুজুর, জ্বরের ঘরে।
2: মাঝে মাঝে সে আমাকে ডাকে, সাহেদা ডাকে, সাহেদা।
1: কি তুমি তো বললে শিখ?
0: হ্যাঁ বটেই তো।
1: তাহলে সাহেদা নামটা বলছে কেন? সেটা তো মুসলিম নাম, আর এ তো দেখছি বাঙালি।
2: খুন করেছে জানো? স্বামী সর্বানন্দকে খুন করেছে।
1: কি, কে খুন করেছে?
3: জানা দিয়ে দেখো কেউ আসছে কিনা, এর সঙ্গে কেউ ছিল কিনা।
4: কেউ নেই, একা এসেছিল।
0: এ দপ্তরে না ফেলে বেনান সন্দেহ করবে না, একে খুঁজ ধরে এসে পড়বে না,
3: তখন দেখা যাবে। কিন্তু এই ক্যাপ্টেন নেমিচাঁদ শর্মা সর্বানন্দকে খুন করা হয়েছে জেনে এখান থেকে বেরিয়ে যাবে, সেটা তো হতে দিতে পারি না।
5: আসিসুল, আসিসুল হচ্ছে কত বড় বিপদ থেকে আনতে পারে বুঝতে পারছো? এক্ষেত্রে গেরিলার কর্তব্য চিরতরের মুখটাকে বন্ধ করে দেওয়া।
0: কি বলছেন, এই অসহায় কমরেডকে খুন করা উচিত?
3: হ্যাঁ, সেটাই কর্তব্য ছিল।
5: পারিনি, পারছি না,
3: এটা কোনো গেরিলা নেতার যোগ্য কাজ হলো না।
4: ইরফান, ইরফান আসছে ক্যাপ্টেন সাদ্দিদার মেহরার পোশাকে।
6: এই যে মেজর সিং।
3: কি ব্যাপার, আপনি এখানে কেন? বেনানের তত্ত্ব ছেড়ে বেরিয়েছেন কেন?
6: দুঃসংবাদ আছে, প্রদ্যুত অত্যাচার সহ্য করতে না পেরে নেতাজির আসার খবর বলে দিয়েছে।
4: কি বলছেন আপনি?
6: হ্যাঁ হ্যাঁ, আমার চোখের সামনেই ঘটলো ব্যাপারটা, কখন আসছেন নেতাজি, কোথায়, সব বলে দিয়েছে।
0: শয়তান কমিউনিস্ট, আমি আগেই জানতাম ও বেইমানি করবে।
4: নেতাজিকে জানাতে হবে, সব কথা জানাতে হবে, যাতে তিনি এখানে না আসেন। এখনই জানান তাকে।
3: সাইলেন্স, কোথায় জানাবে, কে জানাবে, কি করে জানাবে? নেতাজি এতক্ষণে পুরুম চুম্বাঙের 20 মাইলের মধ্যে এসে গেছেন গভীর জঙ্গলে। কোনো উপায় নেই, যে যার কাজ করে যাও। কত সৈন্য পাঠাচ্ছে ওরা পুরুম চুম্বাঙে?
6: 10,000-এর কম হবে না, আর 2 ঘন্টার মধ্যে ওরা রওনা হবে, ব্রেনার নিজে যাচ্ছে।
3: আপনি, তুমি এখনই স্বামীজির সাইকেল নিয়ে পুরুম চুম্বাং যাও, গাঁও বুড়ো থেকে গেছে ঘরে। শকুন্তলাকে বলো এই মুহূর্তে ওই নাগা পরিবার সমেত বনের মধ্যে .35-এ চলে যেতে, এই মুহূর্তে বিনা বাক্যে সবাইকে নিয়ে।
4: ইয়েস কমরেড।
6: আজিজুল কোথায়?
0: আজিজুলের জ্বর এসেছে তাই শুয়ে রেখেছি ওখানটায়। একই আজিজুল কোথায়?
3: নেই, পালিয়েছে। কোন ফাঁকে চুপি চুপি উঠে পালিয়েছে?
0: সর্বনাশ, জ্বরের ঘরে কাকে কি বলে ফেলবে, ওকে ফিরিয়ে আনতে হবে
3: অথবা মেরে ফেলতে হবে, নইলে ও সব ফাঁস করে দেবে, এমনকি বিমান ঘাঁটি আক্রমণের প্ল্যানটাও বলে দিতে পারে। লেফটেন্যান্ট, আপনি জিপে এসেছেন?
6: হ্যাঁ।
3: আমি ধরুন আপনার আর্দালি ব্যাটম্যান, সময় নেই, চলুন আজিজুলকে ধরতে হবে।
6: কিন্তু ব্যাপারটা কি?
3: যেতে যেতে বলছে, এখন চলুন, সময় নেই, ওকে জন্মের মতন চুপ করে দিতে হবে। ও রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর চরের ঘরে সব গোপন কথা ফাঁস করে দিচ্ছে।
0: নাও, কি বাস্টার্ড, হি মাস্ট ডাই।
7: সময় হয়েছে ক্যাপ্টেন ট্রাভার্স, আমাদের সব সৈন্য ট্রাকে উঠেছে।
8: ইয়েস স্যার।
7: বর্ডারার্সকে আগে ছাড়ুন।
8: কডিস বর্ডারার্স, অর্থাৎ ট্রাক সংখ্যা 16-18 পুরুম চুম্পাং গ্রাম অভিমুখে রওনা হও।
7: এবারে বাকি সবাইকে এই অভিযানের গুরুত্ব বুঝিয়ে দিন।
8: ব্রিটিশ সেনাবাহিনীর বন্ধুগণ, আজকে যে অভিযানে আপনারা যাচ্ছেন, এই অভিযান বোধ করি বর্তমান বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। পুরুম চুম্পাং পৌঁছেই নির্দিষ্ট অফিসারদের নেতৃত্বে আপনারা গ্রামের চারিদিকে এমন লৌহবেষ্টনী গড়ে তুলবেন যেন ও গ্রামে প্রবেশ করে আর কেউ বেরোতে না পারে। মিডলসেক্স রেজিমেন্ট, ফরওয়ার্ড, ফোর্ট সারে, ফরওয়ার্ড, ক্যামেরোনিয়ান্স, ফরওয়ার্ড।
7: ক্যাপ্টেন নেমিচাঁদ শর্মাকে দেখতে পাচ্ছি না কেন? আপনি ওকে দেখেছেন ক্যাপ্টেন ট্রাভার্স?
8: না স্যার।
7: আশ্চর্য, সকাল থেকেই ওকে দেখিনি, লোকটা গেল কোথায়?
2: শুনছো, শুনছো, আরো রক্ত ঝরবে, স্বামী সর্বানন্দকে মেরে ফেলেছি এত বড় ছোড়া দিয়ে।
7: What's this? মাতাল বোধ হয়?
2: না, মাতাল নই, আমি একটা ভয়ঙ্কর খবর নিয়ে এসেছি। স্বামীজিকে ওরা
7: Get out of here.
2: Yeah. না না, শোনো, খুন হয়েছে, আরো হবে।
9: Scream as the Americans say. Come on, Travers. গুড ইভিনিং ক্যাপ্টেন মেরা।
6: গুড ইভিনিং স্যার।
9: শহর দেখতে বেরিয়েছেন বুঝি, সঙ্গে এটিকে?
6: আমার বাকলা স্যার।
9: সালাম হুজুর। শহরের প্রতিটি অলিগলির ছবি তুলে রাখুন মনের ক্যামেরায়, কখন কোনটা দরকার হবে ঠিক নেই।

0: চলে গেছে, বাঁচিয়েছে, একেবারে ঠিক সময় আমরা হাজির হয়েছি।
1: এবার আজিজুলকে জোর করে ধরে নিয়ে যাই, আসুন আজিজুল হক, ঘরে চলো।
2: না না, হ্যাঁ আমি যাবো না, তোমরা আমায় খুন করবে, আমি যাবো না। শোনো, কে কোথায় আছো?
0: চুপ করো, চারিদিকে ব্রিটিশ সৈন্য।
2: না না, আমি চুপ করবো না, আমি চুপ করবো না।
0: মেজর মেজর, একে নিয়ে যাওয়া যাবে না মেজর, এই চিৎকার ধস্তাধস্তি দেখলে ব্রিটিশ সৈন্যরা ছুটে আসবেই, তখন
1: তো ছেলেও তো যেতে পারি না, এগিয়ে সব বলে দেবে, দেখেন তো। সুতরাং একটি পথ,
2: আপনারা কে কি চান?
1: আজিজুল হক, শোনো, তোমাকে এখন আমি গুলি করে মারবো।
2: গুলি?
1: হ্যাঁ,
0: ব্রিটিশ সৈন্য আসছে, 10-12 জন।
2: মারো, খুব ভালো হবে, স্বামীজি ডেকে নেবেন আমায়। মারো,
0: আসতে গলা তুলো না।
2: গলা তুলবো, আকাশ কাঁপিয়ে বলবো তোমরা রক্তের ভান ডাকিয়ে। ভালোই করলে, এবারে শান্তি শান্তি শান্তি।
3: মেজর সিং, চলে আসুন।
1: এই গুলিতে কে মরল? ইরফান সাহেব,
4: আসিসুল না আমি? এটা আমার দেহটা দেখছেন? এটা আমি নই ইরফান সাহেব, মনে হচ্ছে আমার মৃতদেহ।
0: চলে আসো কুইক।
5: এই মেয়ে, কি জানো তোমার নাম?
6: শকুন্তলা।
5: ও হ্যাঁ, অত অত অত ছটফট করছে কেন, বুঝো না।
6: সুভাষ এতক্ষণে কাছে জঙ্গলের মধ্যে এসে গেছেন, শেষ রাতে পা দেবেন এই ঘরে, একটু চিন্তা হচ্ছে বইকি।
7: তোমার ওই বেতার যন্ত্রটাতে জেনে নাও না, সব ঠিক আছে কিনা।
6: বারুণ আছে, এখান থেকে বেতারে কথা বলে ব্রিটিশের যন্ত্র ধরা পড়বে, জেনে ফেলবে।
5: শোনো শোনো শোনো, কোনো ভাবনা নেই, এখন সুভাষকে ভালো মন্দ কিছু খেতে দিতে পারলে হয়।
3: হাত তুলে, হাত তুলে, মাথার উপর হাত তুলে। দিদি।
7: কি রে মাতু, এ কে?
3: এই লোকটা ওই দিদির সঙ্গে দেখা করবে বলছে, আপনি একে চেনেন?
7: হ্যাঁ।
3: তাহলে আপনি এবারে হাত নামাতে পারেন।
7: যা মাতু, আবার পাহারায় যা।
3: যাচ্ছি দিদি।
7: কি ব্যাপার আপনি, আপনি এখানে?
3: এদের সামনেই বলবো।
7: নিশ্চয়ই, এরাই তো সব।
3: ভীষণ খবর, প্রদ্যুৎ গ্রেপ্তার হয়েছিল কাল, অসহ্য নির্যাতনের ফলে মাঝ রাত্রি নাগাদ সে সব বলে দিয়েছে। নেতাজি এখানে আসার খবর, এবারের ঠিকানা, কবে ঠিক কটার সময় আসবেন, সব সব বলে দিয়েছেন ইরফানের সামনে।
7: আমি আমি জানতাম, সেজন্যই ও যাওয়ার আগে বলেছিল, পরে ওর যে চেহারা আমি দেখব সেটা যেন ভুলে যাই। বিশ্বাসঘাতক, বেঈমান।
0: তাহলে তাহলে এবার ব্রিটিশ ফৌজ আসবে?
3: হ্যাঁ, মেজর প্রীতম সিং এর হুকুম, এখনই বিনা বাক্যব্যয় সবাই চলে যান জঙ্গলে, এই শকুন্তলা আপনাদের নিয়ে যাবেন।
7: আর সুভাষ, সুভাষকে খবর দেওয়া হয়েছে?
3: কি করে দেওয়া যাবে, কোথায় ধরবে সুভাষকে? তিনি এখন অরণ্যে, কোন পথে আসবেন কেউ জানে না। শকুন্তলা, আপনি এখন এদের নিয়ে চলে যান জঙ্গলে, পয়েন্ট 35-এ।
5: কি বলছো পাগলের মতন, আমরা এখান থেকে বেরিয়ে যাব আর সুভাষের সঙ্গে ধরা পড়বে?
3: কি আর করা যাবে, সুভাষের সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই।
7: তবু চেষ্টা তো করতে হবে, ওই ওই রেডিওটা রয়েছে কি করতে? কোথায় খবর পাঠাবো, যাদের কাছে পাঠাবো তারা কি বনে জঙ্গলে খুঁজতে বেরোবে সুভাষকে? তবু চেষ্টা করবে না, এরকম সংকটে নিজেদের প্রাণ বাঁচাবার জন্য জঙ্গলে পালাবে?
3: শকুন্তলা গেরিলা, সে জানে আদেশ পালনই সংকটের সময় একমাত্র কর্তব্য।
7: তাহলে আমি আর মাতুম যাচ্ছি পাহাড়ে সুভাষকে খুঁজতে। উন্মাদের মতো কথা কইছো, 1000 বর্গমাইল অরণ্যে একজন মানুষকে খুঁজতে বেরোবে?
0: উল্টে ব্রিটিশরা তোমায় গুলি করবে।
3: হ্যাঁ, এতক্ষণে 2-3 মাইলের মধ্যে এসে গেছে, মেশিন গান সদ্য।
7: তবু এখানে বসে বসে হাত কামড়াবো না, সঙ্গে রেডিও থাকতেও যদি তোমরা খবর পাঠাবার চেষ্টাও না করো।
6: দাঁড়ান, চেষ্টা আমি করছি, যদিও এটা উচিত নয়, তবু উপায় নেই।
3: নির্দেশ ছিল পয়েন্ট 35-এ চলে যাওয়া।
7: ডোন্ট টক লাইক অ্যান ইডিয়েট, নেতাজির প্রাণ নিয়ে টানাটানি, শেষ চেষ্টা না করে এখান থেকে যাব না, প্রদ্যোতের বেঈমানি প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে।
3: আমি ফিরে চললাম, আশা রাখি তুমিকে জানাতে পারবে, বাই।
7: হ্যালো পিস্তল, হ্যালো পিস্তল, শট বলছি, শুনতে পাচ্ছেন? শুনুন, পুরুম চুম্পাং গ্রাম ঘেরাও হয়ে গেছে, জয়ন্ত যেন এদিকে না আসেন।
0: জয়ন্ত? জয়ন্ত আবার কে?
5: কে আবার? সুভাষ?
7: জয়ন্ত আপনার এই এলাকা দিয়ে আসেননি? তাহলে কোন এলাকা হতে পারে বলতে পারেন? ভীষণ বিপদ, মোর্টার। বেশ, ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ বলুন, ইনকলাব। বেশ, ওভার। সুখা, হ্যাঁ ওই কোড বইটা বাড়িয়ে দাও।
6: হ্যাঁ,
7: এই যে ইনকলাব, ইনকলাব, এই তো 302। হ্যালো মোটর, শট বলছি, শুনুন, জয়ন্ত কি আপনাদের ওখানে এসেছিলেন? এখন কোন দিক দিয়ে গেছেন? না না, শুনুন শুনুন, আমি সোজ বলছি, ব্রিটিশের গুপ্তচর নই। কেটে দিয়েছে, দেবেই তো। হঠাৎ একটা উড়ো প্রশ্ন এলে সুভাষের ঠিকানা বলে দেবে নাকি?
8: দিদি দিদি, ব্রিটিশ ফৌজ, সারি সারি ট্রাক আর সাজোয়া গাড়ি।
0: রাইফেলটা লুকো আগে,
8: যাচ্ছি।
7: হ্যালো ক্যানন, হ্যালো ক্যানন, সর্ট বলছি। শুনুন, জয়ন্তকে একটা খবর দিতে হবে, ভীষণ জরুরি।
8: নাম ঘিচ্ছে, নামছে গাড়ি থেকে, এদিকে আসছে, কি করবো?
7: কিচ্ছু না, হাজার হাজার সৈন্য করবি আবার কি?
0: আমাদের সবাইকে মারবে, কেউ পার পাবে।
7: কি বললেন? রাইফেল, রাইফেল, ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ বলুন।
9: আমার নাম কর্নেল আর্থার ব্রেনন। নায়কের প্রবেশের জন্য দৃশ্যসজ্জা একেবারে প্রস্তুত দেখতে পাচ্ছি। বাহ বাহ বাহ, বেশ সুন্দর ছেলেটি তো। কি নাম তোমার?
8: মাতুম।
9: বাহ, নামটাও সুন্দর। স্ট্যানলি, এর মাথার কাছে রাইফেল ধরে থাকো, কেউ কোন রকম গন্ডগোল করলে একে গুলি করবে।
7: কাপুরুষ, শাট আপ। মেয়েদেরও মারেন আপনারা?
9: মারি, প্রয়োজন হলে।
7: তুই যখন সাহস, তখন আমার হাতটা খুলে দিয়ে মার না।
9: আপনারা জাহিন গেরিলাকে ঘরে আশ্রয় দিয়েছিলেন এবং ওই বেতার যন্ত্র বসাতে দিয়েছিলেন?
0: হ্যাঁ।
9: জাপানের গুপ্তচর সুভাষ বোসকে এ ঘরে সাদরে বরণ করার জন্য প্রস্তুত হয়েছিলেন?
5: ওই জাপানের গুপ্তচর টুপ্তচর বুঝি না, আমরা ভারতের মুক্তিযুদ্ধের নেতা সুভাষ বসুকে এ ঘরে অভ্যর্থনা জানাতে পেরে ধন্য হচ্ছিলাম।
9: সুভাষকে আশ্রয় দিতে প্রস্তুত হয়েছিলেন কেন?
5: তিনি ব্রিটিশ গর্বদের দেশ থেকে তাড়িয়ে আমাদের দেশকে মুক্ত করবেন বলে।
9: এই মহিলা বড্ড শান্তি ভঙ্গ করছেন, একে এখান থেকে নিয়ে যাও।
7: কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন ওকে?
9: আমাদের ক্যাম্পে, সেখানে একে শান্ত করা হবে চিরতরে।
7: কি করবেন আমায়, কত ভয় দেখাচ্ছেন কিসের?
9: আপনাকে ক্যাম্পে নিয়ে গিয়ে কোর্ট মার্শালে সোপর্দ করা হবে, তারপর সামনে সুবিধা মতো একটা গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হবে, নিয়ে যাও।
10: না সাহেব, মাপ করে দাও।
5: না না বুড়ো, মাপ চেয়েও না, ওই শয়তানদের কাছে বাপ চেয়ে মেয়ের অপমান করো না। সোখা মা, চলে যাচ্ছিস, বাপ মায়ের ঘর অন্ধকার করে চলে যাচ্ছিস মা।
7: ঘর অন্ধকার করে আমি মরবো হাসি মুখে? তাইতে ঘর অন্ধকার হয়ে যাবে।
5: না না না, ভুলেছিল মা, ভুলেছিল, স্বর্গীয় আলোয় ভরে যাবে আমার এই গৃহকোণ, আমাদের হৃদয়, আমাদের স্মৃতি।
9: এবারে আপনার পরিচয়টা জানতে চাই দেবী। আপনি এই ঘরে বেতার যন্ত্র এনেছেন?
11: হ্যাঁ।
9: আপনি আজাদ হিন্দুর গেরিলা?
11: বলবো না।
9: আপনার নাম?
11: বলবো না।
9: বলবেন না, বেশ, তাহলে অন্য পথে নামটা বের করে নেওয়া যাক। ক্যাপ্টেন সাহার্স, প্রদ্যোৎ মজুমদারকে নিয়ে আসুন।
7: প্রদ্যোৎ?
9: আজাদ হিন্দুর গেরিলা, আপনার মতো উনিও প্রথমে মুখ খোলেননি, পরে অবশ্য। আরে আসুন আসুন মিস্টার মজুমদার।
12: এ কি, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়।
7: ও ভেবেছিলে চুপি চুপি কাজ হাসিল করবে না, বেইমান? তোমার মতো নেতাজিকে ধরিয়ে দিয়ে নিজের প্রাণ বাঁচাবার কথা ভাবিনি, তাই এখানে আছি, পালিয়ে যাইনি।
12: শকুন্তলা,
7: কেন করলে প্রদ্যোৎ? জবাব দাও, কেন এই জঘন্য বিশ্বাসঘাতকতা করলে? দেশের মানুষ যে তোমাকে অভিশাপ দেবে, তুমি বেইমান, তুমি দেশদ্রোহী, তাতে কি তুমি বাঁচবে?
12: এরা এরা আমার মাকে অন্ধ করে দিতে যাচ্ছিল, সেই জন্য আমি বাধ্য।
7: মিথ্যে কথা, অনেক আগেই আমায় বলেছিলে, এর পরে যা দেখবো তা যেন ভুলে যাই। আগে থেকে তুমি ঠিক করেছিলে তুমি বেইমানি করবে, ব্রিটিশের দালাল, গুপ্তচর। তোমার মালিকরা যদি বন্দুক হাতে তোমার মতন পোষা কুকুরকে পাহারা না দিত, তাহলে এই মুহূর্তে তোমাকে নিজের হাতে আমি গুলি করে মারতাম।
9: এনাফ এনাফ, দেখা যাবে। ক্যাপ্টেন সাহেব, আমাদের সব সৈন্য নিজ নিজ স্থানে মোতায়েন হয়েছে।
13: ইয়েস স্যার।
9: এই ঘরটাকে ঘিরে আমাদের মেশিন গানাররা পজিশন নিয়েছে।
13: ইয়েস স্যার।
9: আর চার ঘন্টা পরে

0: ঘরে সুভাষ বসে নিশ্চিন্ত আগমন। সে এ ঘরে পা দেওয়া মাত্র গুলি ঝড় বইয়ে দেবেন। সুভাষের মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে ভারতের মুক্তির ওই অ্যাবসার্ড স্বপ্নটা। এটা এটা একটা বিরাট জয়, এবং সেজন্য আমি অভিনন্দন জানাই সুভাষের প্রাক্তন অনুচর এবং বর্তমানে আমাদের বন্ধু মিস্টার সুদ্যোত মজুমদার। কংগ্রাচুলেশন স্যার।
1: কংগ্রাচুলেশন কর্নেল কিয়ানি, আপনাদের সেকেন্ড গেরিলা রেজিমেন্ট অসাধ্য সাধন করতে চলেছে।
2: জেনারেল ইয়ামামোতো স্যার, কাল পয়লা মে ভোরবেলায় মেজর প্রীতম সিং এর নেতৃত্বে ভারতীয় গেরিলারা পলেল বিমান ঘাঁটি উড়িয়ে দেবে। সব প্রস্তুতি সম্পন্ন। এবারে আপনি আমাকে বলুন, আপনার কথা মতো জাপানি ফৌজ পলেলের দিকে কতটা এগিয়েছে? মানে আমি বলছি জাপানি ফৌজের পলেল অভিযানের কথা, যেটা গত 29 এপ্রিল আরম্ভ হয়েছে।
1: ওহ, সেটা আমি দুঃখিত কর্নেল কিয়ানি, সে অভিযান তো আরম্ভই হয়নি।
2: কি কি বললেন?
1: জাপানি ফৌজ এখন এগোবে না, এটা সর্বোচ্চ দিন আগে সিদ্ধান্ত।
2: তাহলে আমার গেরিলারা মরবে? আপনার কথার উপর নির্ভর করে ওরা এগিয়েছে? ভারতীয় গেরিলাদের প্রাণের কোনো মূল্যই নেই আপনাদের কাছে?
1: প্রতিটি মানুষের প্রাণের মূল্য দিতে গেলে যুদ্ধ করা যায় না।
2: ওই কয়েকজন গেরিলা শুধু মানুষই নয়, একটা বিপ্লবের সংকেত, ভারতের মুক্তির পথ নির্দেশ। তাছাড়া যদি বলি, সুভাষচন্দ্র নিজে পালিয়ে গেছেন।
1: জাপানি ফৌজকে না জানিয়ে সুভাষ যদি নিজের বিপদ ডেকে আনেন, তাহলে তার জীবনের দায়িত্ব আমরা কি করে নেব? আমাদের না জানিয়ে তিনি কেন গেছেন ওখানে?
2: প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে নেতাজি নিজে থাকেন যুদ্ধক্ষেত্রে, এটা আপনি জানেন।
1: আমি অত্যন্ত দুঃখিত কর্নেল কিয়ানি, এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।
2: জাপানি ফৌজ এগোবে না, নেতাজি সুভাষ ওই রণাঙ্গনে আটকে গেছেন জেনেও এগোবে না?
1: না।
2: তাহলে আজাদিন ফৌজ এগোবে, পালেল মুক্ত করবে আজাদিন ফৌজ।
1: না, এগোবে না। আমি এখানে কমান্ডিং অফিসার, আর টু শব্দ করলে আপনাকে আমি গ্রেফতার করবো।
2: হঠাৎ স্যার, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে এই সর্বনাশ?
1: হুকুম পালন করতে হবে অক্ষরে অক্ষরে। বলে শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সবাইকে বন্দি করে ফেরত পাঠাবো বর্মায় সামরিক আদালতে সোপর্দ করার জন্য। আমি চললাম, আবেগপ্রবণ এক ভারতীয় স্বপ্নবিলাসী পোলা শোনার সময় আমার নেই। সেই রেই তেই সাক্ষী।
0: সময় হয়ে এসেছে, আর একটু পরেই এ ঘরে বহু বিতর্কিত নায়ক সুভাষ বোসের নাটকীয় জীবনের শেষ দৃশ্য অভিনীত হবে। ক্যাপ্টেন ট্রাভার্স, আমার সংকেত পাওয়া মাত্র গুলির ঝড় বইয়ে দেবেন। আপনাদের সবাইকে আবার সতর্ক করে দিচ্ছি, কেউ যদি নড়াচড়া করেন অথবা সুভাষ এ ঘরে ঢোকার মুহূর্তে কেউ যদি কোনো কথা বলেন, সঙ্গে সঙ্গে গাঁও বুড়ার এই ছেলেটির মাথার খুলি উড়ে যাবে।
3: শকুন্তলা, সুভাষ কার ছেলে, তুমি কি চেঁচিয়ে উঠবে? তাই তো করা উচিত না, চিৎকার করে ওঠাই তো উচিত।
2: সঙ্গে সঙ্গে আমার ছেলেটাকে গুলি করে মারবে।
3: ও তাই তো, আপনাদের ছেলে।
4: এই কথা বলতে বুকে লাগে মা, তবু আমার ছেলেটাকে বাঁচাও। মেয়েটা তো গেছে, এবার ছেলেটার জীবন তোমাদের হাতে।
3: আপনি কাঁদবেন না মা, আমি চেঁচাবো না। চেঁচিয়ে যদি সুভাষকে বাঁচাবার সম্ভাবনা থাকত তাহলে হয়তো কথা ছিল, কিন্তু বাঁচাতে তো পারবো না। চারদিকে 10,000 ব্রিটিশ সৈন্য, সুভাষকে ওরা জীবন্তে বেরোতে দেবে না। চেঁচিয়ে কি লাভ? মাঝখান থেকে আপনার ছেলের প্রাণটা যাবে অনর্থক।
0: ব্রেনান বলছি রেডিও টেলিফোনে, শুনতে পাচ্ছেন? সন্দেহজনক কিছু দেখছেন?
5: না স্যার।
0: শুনুন, কেউ ঢুকলে কোনো বাধা দেবেন না। উদ্দিষ্ট ব্যক্তি এ ঘরের দিকে এগুলে চারদিক থেকে নিঃশব্দে এগিয়ে আসবেন। সবাই ক্রমশ বেষ্টনী ছোট করে আনবেন।
3: শুনছেন তো, কোনো আশা নেই,
4: কোনো
3: আশা, মৃত্যু সুনিশ্চিত। আর এসবের জন্য যে দায়ী সেই দেশদ্রোহী প্রদ্যোত মজুমদার, ওইখানে সাহেবের বকশিস পাওয়ার জন্য পা চাচ্ছে।
6: কথা বলো না, আমার সঙ্গে কথা বলো না। এক চোখেই তোমাকে দেখছি আর ভাবছি, আমার এই চিত্রটা মনে না রাখলেই পারছি।
3: দ্য ফলেন আইডল, কলঙ্কিত নায়ক, দেবতার ধসে যাওয়া মূর্তি, তোমার এই নগ্ন বিভৎস চেহারা মনে রাখতে পারবো না। পুজো করতে হবে তোমার অতীতকে।
5: গ্রামের উত্তর পূর্ব কোণ থেকে দুটি লোক গ্রামে ঢুকছে।
0: কিরকম লোক, কি পোশাক?
5: দুজনই ভারতীয়, পরনে মিলিটারি উর্দি। পাহাড় থেকে নেমে এইমাত্র দুজনে মাঠে পা দিল। এগিয়ে আসছে স্যার।
0: এগিয়ে আসুক,

0: যেন বাধা না দেয়, নিরুদ্বেগে এগিয়ে আসুক। রেডি রেডি এভরিওয়ান, সুভাষ এসে গেছেন।
1: মিস্টার মজুমদার, সুভাষের সঙ্গে কে আসছে, নাম জানেন?
2: না, গাইড হবে, সে অবশ্য আসবে না, এ ঘরে আসবে না।
1: তাকে দরকার নেই, সুভাষকে চাই।
3: কর্নেল ব্রেনান স্যার, লোক দুটি দাঁড়িয়ে পড়েছে, কথা কইছে, একজন আবার এগুচ্ছে, অন্যজন চলে যাচ্ছে, আঙুল দিয়ে আপনাদের কুটিরটা দেখিয়ে দিচ্ছে, এ লোকটাকে ধরবো স্যার।
1: সাডেনলি নট, ওকে যেতে দিন। শুনুন, যে আসছে সে সুভাষচন্দ্র বোস।
3: সুভাষ বোস?
1: হ্যাঁ, খুব সাবধান, এখন কোথায় সে?
3: এখন আপনাদের কুটির থেকে বড় জোর 25 গজ।
1: সব সৈন্যদের অ্যালার্ট দিন, এগিয়ে আসুক নিঃশব্দে।
4: কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই,
5: না মানে।
3: আর 15 গজ স্যার, বারবার চারিদিক দেখছে, খুব সাবধান স্যার।
1: সব সৈন্য এগোচ্ছে?
3: হ্যাঁ স্যার। আর 10 গজ?
1: সঙ্গে যে গাইডটা ছিল চলে গেছে?
3: হ্যাঁ স্যার। আর 5 গজ?
1: সবাই তৈরি থাকুন।
3: 4 3 2, স্যার দাঁড়িয়ে পড়ছে, খুব সতর্ক দৃষ্টিতে দেখছে চারদিক, এইবার ঢুকছে।
1: শেষ হয়ে গেছে, সুহাসের দেহ গুলিতে গুলিতে। একই একে ধরে তোলো, ধরে তোলো।
6: মাই গড, এ তো ক্যাপ্টেন নেমি চাঁদ শর্মা, কাল সকাল থেকে যার খোঁজ নেই।
7: কি বলছেন, সুভাষ বোস নয়?
8: এত বড় যুদ্ধের মহড়া মাঠে মারা গেল।
7: চুপ করুন সবাই, নাহলে গুলি করে মারব।
1: কিন্তু কি করে এটা হলো, এ রহস্যের অর্থ কি? মিস্টার মজুমদার এর একটা ব্যাখ্যা প্রদান করবেন? হাসছেন কেন, মরার আগে বলুন সুভাষ কোথায়? আপনি যে বলেছিলেন সুভাষ এখানে আসবেন।
9: দূর পাগল নাকি, সুভাষ এখানে আসবেন কেন? সুভাষ আজ নাগা যোদ্ধাদের সঙ্গে মিটিং করছেন এখান থেকে 100 মাইল উত্তরে থোবলের কাছে জঙ্গলের মধ্যে। সে মিটিং এতক্ষণে শেষ, সুভাষ আবার পাহাড়ের মধ্যে হারিয়ে গেছেন।
1: আশ্চর্য, আপনি কেন বলেছিলেন তাহলে সুভাষ এই পুরুম চুম্পাং আসবেন?
9: সেটাই আমার কাজ ছিল সাহেব, ইচ্ছে করে আপনাকে একটা মিথ্যে খবর বিশ্বাস করিয়ে যাতে সশৈন্যে আপনাকে এখানে এনে আটকে ফেলতে পারি। নেতাজি আমাকে সেই কাজটাই দিয়েছিলেন।
1: মাই গড, আশ্চর্য, একটা জল জ্যান্ত মিথ্যে সংবাদ আমাকে দেওয়ার জন্য এত অত্যাচার সহ্য করলেন, একটা চোখ খোয়ালেন, গোড়াতেই বলে দিলেন না কেন?
9: চট করে বলে দিলে আপনি বিশ্বাস করতেন? ব্রেনান সাহেবের ধূর্ততার খ্যাতি আছে শুনেছিলাম, তাই রক্তাক্ত দেহে টলতে টলতে তবে বলেছি মিথ্যে কথাটা, তবেই না আপনি বিশ্বাস করেছেন? বলুন সাহেব, অভিনয়টা ভালো করিনি? ডবকায় যে পোল তৈরি হয়ে গেছে আমি জানতাম, এও জানতাম আজকাল জ্যামিতি পড়ানো হয় বাংলায়, তবু ধরা দিলাম। আর আপনি এমন বোকা যে ভাবলেন দারুণ মাথা খাটিয়ে আমাকে ধরেছেন, ভেবে বসলেন যে প্রদ্যোৎ মজুমদার অত্যাচারের ভয়ে বেইমানি করতে পারে। হোয়াট আ ফুল ইউ আর কর্নেল ব্রেনান।
5: প্রদ্যোৎ, প্রদ্যোৎ আমাকে ক্ষমা করো।
9: তোমার ক্ষমা নেই শকুন্তলা, জঙ্গলে .35 চলে গেলে না কেন?
5: তোমার সঙ্গে মরবো বলে?
1: আপনারা আপনারা দুজনে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন? আপনাদের কোনো বিচারও হবে না জানেন, এইখানে এই মুহূর্তে আপনাদের গুলি করে মেরে ফেলা হবে।
9: কর্নেল ব্রেনান, উই ডিফাই ইউ, মারুন আমাদের, কিন্তু ভারতে বিপ্লব আসছে ঝড়ের মতো, সেই বিপ্লবকে রোখার ক্ষমতা আপনার নেই।
1: আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দেবেন, এই ক্যাপ্টেন নেমিচাঁদ শর্মা হঠাৎ এখানে কি করে উদয় হলেন?
9: একে আমরা ধরে ফেলেছিলাম, ফেরত দিয়ে গেলাম, সঙ্গের যে গাইডটিকে আপনারা ছেড়ে দিলেন, তিনি আপনাদের অফিসার সর্বেন্দর মেহরার ডুপ্লিকেট, শর্মাকে গেরিলাদের হাত থেকে বাঁচাবার ভান করে এখানে পৌঁছে দিয়ে গেলেন।
1: কি বলছেন, ক্যাপ্টেন মেহরা?
9: উনি জাল মেহরা, আসল মেহরা এখনো আজাদ হিন্দের হাতে বন্দি।
1: সাবাস, সুহাসের গেরিলাদের মাথা আছে স্বীকার করি, কিন্তু এই যে মিথ্যের জাল বুনে আমাকে এখানে এনে ফেললেন, এর কারণটা কি? সুহাসের আসল সভাস্থল থেকে আমার দৃষ্টি সরিয়ে দেওয়া?
9: উফ, কি অসম্ভব বোকা আপনি ব্রেনান সাহেব।
1: অর্থাৎ
9: আপনার 10,000 সৈন্যকে এখানে এনে জড়ো করে দিয়েছি, ফলে
1: ফলে বিমান ঘাঁটির প্রহরা দুর্বল হয়ে পড়েছে,
9: সে বিমান ঘাঁটি এতক্ষণে উড়ে গেছে। আপনারা এখানে বসে ভ্যারান্ডা ভাবছেন, আর ওদিকে আমার কমরেডরা নাগা যোদ্ধাদের সাহায্যে পলেলে আপনাদের সব ঘাঁটি নিশ্চিহ্ন করে সরে গেছে পাহাড়ে।
1: মাই গড, এই নাগাদের যুদ্ধে নামাতে সুভাষের আগমন,
9: এতক্ষণে ধরেছেন দেখছি।
5: প্রদ্যোৎ, প্রদ্যোৎ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে।
1: আপনারা আপনারা বীর স্বীকার করছি,
6: কিন্তু কি লাভ হলো পালেল বিধ্বস্ত করে? জাপানি ফৌজ তো এগোচ্ছে না।
9: জাপানিদের ভরসায় তো আসিনি, আমার সহযোদ্ধাদের বাঁচিয়ে নিয়ে গেছে নাগা মুক্তিযোদ্ধারা।
6: কিন্তু আপনারা দুজন মরছেন, মরছেনই। ক্যাপ্টেন ট্রাভার্স, এদের দুজনকে একসাথে দাঁড় করান, আমার সংকেত পা মাত্র গুলি চালিয়ে শেষ করে দেবেন।
9: এই মৃত্যু বড় গৌরবের, কর্নেল ব্রেনেন। মৃত্যু দিয়েই ঘোষণা করে যাচ্ছি যে সশস্ত্র যুদ্ধ ছাড়া মুক্তি নেই সাম্রাজ্যবাদের কবল থেকে, মুক্তি নেই শোষণ থেকে। বার বার হয়তো পরাজিত হব আমরা, কিন্তু বার বার সেই ধ্বংসস্তূপ থেকে জন্ম নেবে নতুন গণফৌজ, যার রাইফেলের গর্জনে সূচিত হবে মুক্ত শোষণহীন শ্রমিক কৃষকের ভারতবর্ষ। এটাই নেতাজি সুভাষচন্দ্রের স্বপ্ন, সে স্বপ্ন সার্থক হবেই আজ অথবা কাল। ইনকিলাব!
10: জিন্দাবাদ!
11: আজাদ হিন্দ!
10: জিন্দাবাদ!

দিল্লি চলো নাটকটির অভিনয় শেষ হল। রচনা উৎপল দত্ত, বিতার নাট্যরূপ ও নির্দেশনা সমীর মজুমদার, অভিনয় করেছেন সত্য বন্দ্যোপাধ্যায়, মৃণাল ঘোষ, দীপ্তেশ বন্দ্যোপাধ্যায়, প্রণব পাল, মৃণাল ভট্টাচার্য, অমল চক্রবর্তী, মন্টু ব্রহ্ম, মোহন রায়, প্রতাপ ঘোষ, বিশ্বজিৎ সরকার, গোলাম কুদ্দুস বৈদ্য, সুরজিৎ কুণ্ডু, প্রভাস হালদার, সুব্রত দেব, বুদ্ধদেব চক্রবর্তী, মনতোষ মুখোপাধ্যায়, নিমাই মুখোপাধ্যায়, সুব্রত দে, নীলাঞ্জনা ঘোষ, রত্না বিশ্বাস, বিষ্ণুপ্রিয়া পাল, শোভা সেন ও সমীর মজুমদার। আবহ শামীম আহমেদ। সম্পাদনা রফিউদ্দিন। পরিবেশনা PLT। অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতার নাটক বিভাগের নিবেদন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে মুখোমুখি। আজ শুনবেন স্বাধীনতা সংগ্রামী হরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন তুহিন শুভ্র ভট্টাচার্য। অনুষ্ঠানটি আকাশবাণীর সংগ্রহশালা থেকে শোনানো হচ্ছে।
1: নমস্কার হরপ্রসাদ বাবু।
2: নমস্কার।
1: বয়স কত হলো এখন?
2: আমার বয়স 81 বছর।
1: 81। এই যে সংগ্রামটা শুরু করেছিলেন যখন, তখন বয়স কত ছিল?
2: সংগ্রাম বলতে আমি দুটো ভাগ করছি, একটা অসহযোগ আন্দোলনের সংগ্রাম আর একটা সশস্ত্র বিপ্লবের সংগ্রাম। অসহযোগ আন্দোলনের সংগ্রামটা বলতে গেলে আমি 5 বছর বয়স থেকে আরম্ভ করেছি, কারণ আমি যে পরিবেশে মানুষ হয়েছি রাজপুর ইউনিভার্সিটির আন্ডারে,
1: দক্ষিণ চব্বিশ পরগনা
2: রাজপুর ইউনিভার্সিটির আন্ডারে, সেখানে কয়েকটা গ্রাম তখন অগ্নিগড় বয়েছিল। আর গান্ধীজির অসহযোগ আন্দোলনের পরে
1: গ্রামগুলো কি কি?
2: রাজপুর, হরিনাবি, চাঁদপথা, কুদালিয়া, মালুনচা, মাহিনগর, জগদ্দল, এলাচি, এবং ওখান থেকে আরও চলে গিয়েছে আন্দোলনের জয়নগর পর্যন্ত।
1: আর আচ্ছা, এই যে অসহযোগ আন্দোলনের কথা বলতে যাচ্ছিলেন আপনি, আপনার বাড়ির আবহাওয়াটা কি অসহযোগ আন্দোলনের, গান্ধীপন্থার আন্দোলনের অনুসারী ছিল?
2: খুব অনুকূল ছিল।
1: আচ্ছা, মানে আপনার বাড়িতেও কি ওই পথটাই অনুসরণ করতেন?
2: অনুসরণ করতেন, কিন্তু তারা খুব সহনশীল ছিলেন পরবর্তীকালে সশস্ত্র আন্দোলনের উপরে।
1: আচ্ছা, সেটা আপনার 5 বছর বয়সের?
2: 5 বছর বয়স থেকে আমি ওই অসহযোগ আন্দোলন বুঝি, তখন থেকে গ্রামের সবার সঙ্গে সঙ্গেই আমি যখন বুঝেছিলাম যে এটা স্বাধীনতা সংগ্রাম হচ্ছে এবং এখানে গান্ধীজির অসহযোগ আন্দোলন।
1: কেন, বাড়িতে কি আলাপ আলোচনা হতো?
2: বাড়িতে আমাদের চণ্ডীমণ্ডপ ছিল, সেই চণ্ডীমণ্ডপে বহু বিশিষ্ট ব্যক্তি আসতেন, গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা, স্কুলের হেডমাস্টারমশাই, অফিসের রিটায়ারম্যান, তারা আসতেন, তারা আলোচনা করতেন, তারা দেশের অতীতের কথা, সিপাহী বিদ্রোহ থেকে আরম্ভ করে তখনকার কাল পর্যন্ত বহু বিপ্লবের কাহিনী তারা আলোচনা করতেন, আমি শুনতাম, সেখানে শুনে আমি রোমাঞ্চিত হয়ে যেতাম।
1: 5 বছর বয়সের একটি ছেলে এইসব কাহিনী শুনে সেটা বুঝতে পারছে?
2: হ্যাঁ, বুঝতে পারতাম, কারণ 5 বছর বয়সেই তখন বুঝতে পারতাম যে গান্ধীজি কি একটা মহামানব।
1: আচ্ছা,
2: তারপরে চিত্তরঞ্জন দাসের কথা শুনতাম, একটু বলে নিই চিত্তরঞ্জন দাসের কথা। চিত্তরঞ্জন দাসের সম্বন্ধে আমি শুনেছি অনেক আগে, তিনি খুব বিলাসী লোক ছিলেন, ফ্রান্স থেকে আমার কাছে আসতো, পরে তিনি বুদ্ধদেবের মতন
1: ছেড়ে
2: গেলেন। সেই সময় আমার মার

0: আমরা হ্যারিসন রোড একটা বাড়িতে ছিলাম, নামটা মনে আছে আমার, 7 নম্বর হ্যারিসন রোড, রাস্তার উপরে বলার প্রাসঙ্গিক এটা, কারণ সেই সময় শুনে চিত্তরঞ্জন মারা গিয়েছেন।
1: আচ্ছা,
0: তখন একটা মিছিল যাচ্ছিল, সেই মিছিল আর শেষ হলো না, পরবর্তীকালে শুনেছি 2 লক্ষ লোক হয়েছিল সেখানে। শুনলাম যে গান্ধী মহারাজ সেই সভাধারে তিনি বহন করে যাচ্ছেন, তখন আর পুষ্পবৃষ্টি হচ্ছে চতুর্দিক থেকে, আর চিত্তরঞ্জনের কথা শুনলাম সে তখন একটা ওই বয়সে।
1: গান্ধীজি কি ওই মিছিলে
0: ছিলেন? নিশ্চয়ই ছিলেন, গান্ধীজি সভাধার বহন করেছিলেন পর্যন্ত, এবং চিত্তরঞ্জন মারা যাওয়ার 10 দিন আগে গান্ধীজি তার বাড়িতে, গান্ধীজির যে এক্সপেরিমেন্ট ট্রুথ যে বই আছে তাই দেখবেন যে সেখানে গান্ধীজি লিখেছেন যে চিত্তরঞ্জন মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি গেছিলেন, এবং আই ওয়াজ ইমপ্রেস বাই দি রিংইং লাফটার অফ চিত্তরঞ্জন দাস, সেখানে বলেছিলেন।
1: অর্থাৎ দার্জিলিং থেকে বডিটা
0: শিয়ালদা
1: হয়ে দক্ষিণ কলকাতার দিকে যাচ্ছে, আর আপনি ছিলেন হ্যারিসন রোডে?
0: আমি বাড়ি ছাড়িয়েছি, অনেকক্ষণ ছিলাম
1: বাড়িটা তো হ্যারিসন রোডে, সুতরাং আপনার পক্ষে সেই দৃশ্যটা দেখা
0: অনেকক্ষণ দৃশ্য দেখেছিলাম, এবং সেই সময় চিত্তরঞ্জনের গুণাবলী শুনছিলাম, 1,500 টাকা যিনি দিন উপায় করতেন সর্বস্ব ত্যাগ করতেন।
1: আচ্ছা, এটা তো 5 বছর বয়সের একটি ছেলের কথা,
0: সাড়ে পাঁচ বছর
1: কিভাবে আপনি তারপরে আস্তে আস্তে নিজেকে তৈরি করে নিলেন, কারণ তখন মোটামুটি কি মন স্থির করে ফেলেছিলেন যে আমি আন্দোলনের দিকে ঝুঁকবো?
0: তখন মনে হয়েছিল যে আন্দোলনটা হয়েছে এটা হচ্ছে আমাদের যোগ দেওয়া উচিত।
1: আচ্ছা, বাড়ি থেকে আপত্তি আসেনি?
0: বাড়ি থেকে কোনো আপত্তি আসেনি, তার প্রধান 2 কারণ আছে। প্রথম কথা, আমার মা ছিলেন না, মা ছিল হচ্ছে আপত্তি হতে আসতে, মা খুব কম বয়সে হারিয়েছি। আমার বাবা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, কাজে তার ভিতরে একটা দেশাত্মবোধ ছিল, এবং 1905 সালে যে মুভমেন্ট হয়েছিল নন কমার্শিয়াল মুভমেন্ট, তাতেও বাবা যোগ দিয়েছিলেন।
1: আচ্ছা,
0: গৌণভাবে আর পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বলতে পারবো না, দিয়েছিলেন অন্তত তার অ্যাডমিশন। এবং তখনকার দিনে যে আমাদের ওখানকার মানবেন্দ্র রায় ছিলেন, হরিকুমার চক্রবর্তী ছিলেন, তাদের সম্বন্ধে বাবার খুব সপ্রশা কথা বলতেন তাদের সম্বন্ধে।
1: হ্যাঁ, মানবেন্দ্রনাথ রায় তো আপনাদের অধিকারী,
0: মানবেন্দ্র রায় আমাদের
1: মানে যারা শুনলাম নরেন্দ্রনাথ
0: ভট্টাচার্য, তিনি হরিনাম স্কুল থেকে পাশ করেছিলেন, পড়েছিলেন, হি ওয়াজ রাস্টিকেটেড অ্যান্ড দেন তাকে রাস্টি তুলে দেওয়া হয়, পাশ করেছিলেন।
1: আচ্ছা, এইবারে আপনি যখন একটু বড় হলেন, ধরুন 15-16 বছর বয়স,
0: আরেকটুখানি বলতে বলে সঙ্গে যে আমার একটা কাজ ছিল, এই 6-7 বছর বয়স থেকে চরকা কাটতাম বাড়িতে, আমি খদ্দর পরতাম বলেই বোধ হয় একটা সুযোগ ছিল। আমি যেসব পরবর্তীকালে বিপ্লবীদের চিঠিগুলো বহন করে যেতাম, এটা জানতে কংগ্রেসের লোক এ কিছু নয়, আমি নিয়ে গেছি সেই চিঠিগুলো বহন করে নিয়ে খদ্দর পড়েছি। আমি প্রায় 16 বছর জীবন খদ্দর পড়েছি।
1: আচ্ছা, এইভাবে তো আপনার বাড়ির এই পরিবেশের মধ্যে আপনি বড় হতে লাগলেন। এবারে আসল যখন আপনার ডাক এলো ঝাঁপিয়ে পড়ার, সেটা কোন বয়স?
0: 1930 সাল।
1: আপনার বয়স?
0: আমার তখন বয়স হচ্ছে 10 বছর, ধরুন 10-11 বছর বয়স।
1: আচ্ছা, কি ডাকটা এসেছিল?
0: ডাক এলো, আমার দাদা বললো যে নীলাতে চলে যাবে, সে লবণ আন্দোলন করছেন, গান্ধীজির দণ্ডি মার্চ হবে সেই সময়। সেই সময় দাদা চলে গেল, বাবা
1: কোথায় চলে গেলেন?
0: নীলাতে, নীলা ডামনের কাছে, নীলা বলে জায়গা আছে, সেখানে নুন তৈরি হয়েছিল লবণ আন্দোলনের সময়। বাবা প্রথমে একটু অত করেছিলেন, পরে বাবা বললেন না, যাও দেশের জন্য যেতে হয় তোমাকে। এতটা উদারতা বাবা দেখে তখন আমার কাছে খুব সাহস হলো, এবং আমি মনে করলাম যে যাওয়া উচিত, গেলেন, অনুভব করেছিলেন।
1: আপনি তো জান গেলেন না,
0: যাবো কি, তখন 10 বছর বয়স।
1: আপনার কি কাজ হলো তাহলে?
0: আমার কাছে বাড়িতে ছিলাম, তার পরবর্তীকালে আমার কাজ একটা এসেছিল যে সেই সময় অসহযোগ আন্দোলনের সময় বিলেতি কাপড় পরানো হতো।
1: আচ্ছা,
0: আমাদের রাজপুরের বাজারে তখন 2 কাপড়ের দোকান ছিল, সেখান থেকে ট্রেনে ট্রেনে বিলেতি কাপড় বার করা হতো, আর বন্ধু উৎসব হতো, সেখানে আমরা যেতাম, একটু দূরে থাকতাম, আর লালপাগড়ি পুলিশ ছিল তখন, তার লাঠি নিয়ে তাড়া করতো, আর পালিয়ে যেতাম সেই সময়।
1: আচ্ছা, বাড়িতে এই যে আপনার মানসিক গঠন তৈরির জন্য একটু লেখাপড়ার দরকার হতো, লেখাপড়া কি কি বই আপনাকে দেওয়া হতো?
0: আচ্ছা, আমি বলে যাচ্ছি, একটু দেখো শুনুন। প্রথম কথা, যে চন্ডীগণ ছিল সেখানে দুখানা বই আমায় খুব ইমপ্রেস করতো, সেটা হচ্ছে একটা রমেশচন্দ্র দত্তর রাজপুত জীবন প্রভাত এবং জীবন সন্ধ্যা, এবং সিপাহী বিদ্রোহের আন্দোলনের কাহিনী,
1: আর এছাড়া
0: কানেলালের জীবনী, কানেলাল দত্ত, সত্যেন বোস, নরেন ঘোষকে হত্যা, ক্ষুদিরামের কথা, প্রফুল্ল চাকরির কথা, এসব শুনতাম।
1: আর আচ্ছা, পথের দাবি আপনার হাতে আসেনি?
0: আর এসেছিল, পত্র এসেছিল অনেক পরে, 1930-এর কাছাকাছি যখন পথের দাবি বেরোলো। পথের দাবি আসার পরে, পথের দাবিটা প্রথমে এসেছিল জগদানন্দ মুখার্জির কাছে, আমাদের পরে তার কথা বলছি, তিনি একজন খুব নামকরা বিপ্লবী ছিলেন।
1: আচ্ছা, এইবারে আপনি আসুন যে এর পরের ঘটনা কি ঘটলো যে আপনাকে ওইদিকে বাঁক নিতে হলো?
0: আমি

0: আরে আরে সোধের মাঝখানে চলে যাচ্ছি, কাজে আমাকে বাঘ নিতে হয়নি, সতী আমাকে টেনে নিয়ে গিয়েছে, আমি তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে গেছি। যখন এই মুভমেন্ট হচ্ছে, প্রত্যেক মিটিংয়ে গিয়েছি, মিছিল হয়েছে সেখানে গিয়েছি, যদি স্কুল তাহলে হতো না সেদিন, এবং সেই মিটিংয়ে স্লোগান দিয়েছে, বন্দে মাতরম গান তখন হতো, গান সেই গানও গাইতে হতো আমাদের।
1: আচ্ছা, স্কুলের মাস্টারমশাইরা আপনাকে কি এ ব্যাপারে উদ্বুদ্ধ করতেন?
0: স্কুলের মাস্টারমশাইয়ের ভিতরে দুটো ভাগ ছিল, কিছু মাস্টারমশাই তখন দেশাত্মবোধী উদ্বুদ্ধ ছিলেন, কিছু ছিলেন না, হেডমাস্টারের স্ট্রিক্টনেস দেখাতেন, কিন্তু খানিকটা সম্মতিও ছিল। যে কারণে যতীন্দার যখন মারা যান, তখন স্কুলে যখন সমস্ত ছাত্র বাড়িয়ে বেরিয়ে আসতে বলা হচ্ছিল, হেডমাস্টার বারণ করেছিলেন, কিন্তু অন্য মাস্টারমশাই ছেড়ে দিলেন সমস্ত, আমার বেরিয়ে আনি। যতীন্দ্রদাস যখন মারা গেলেন 1929 সালে, ইট ওয়াজ ইন সামার, তখন লাহোর ষড়যন্ত্র ছিলেন তিনি তখন।
1: আচ্ছা, বিবেকানন্দের বই আপনাদের হাতে দেয়?
0: আর একটা কথা হচ্ছে যে, এটা বলতে ভুলে গেছিলাম, আমি আরেকটা জীবনী পড়েছিলাম, সেটা হচ্ছে বুড়িবাগামের তীরে, জ্যোতির্ময়ের কাছে, এবং সেই বুড়িবাগামের বইটা পড়ে অনুপ্রাণিত হয়েছিলাম খুব। আর বিবেকানন্দের সম্বন্ধে, আমি বিবেকানন্দের প্রমথনাথ বোসের বইটা পড়েছিলাম, 4টে ভলিউম পড়ে মনে হচ্ছে।
1: সেটা কোন কোন বয়স?
0: তখন তো আমার 1930-31 সালে হবে, 32 সালে হয়তো হবে। তখন মনে হয়েছিল যেন আমি সন্ন্যাসী হয়ে যাই, এত ভালো লেগেছিল। তারপরে একটা বই পড়েছিলাম একটু পরবর্তীকালে, রোমারোলার বিবেকানন্দ, রোমারোলার ট্রায়োলজি, 3টে, বিবেকানন্দ, গান্ধী, রামকৃষ্ণ। রোমারোলার বিবেকানন্দ পড়ে, যদিও কঠিন ইংলিশ ছিল, এখনও পড়ি সেটাকে, ওই রকম প্রামাণিক বই হয় না।
1: আচ্ছা, এইগুলো আপনাকে অনেক সাহায্য করেছিল,
0: অনেক উদ্বুদ্ধ
1: করেছিল তৈরি করতে। আচ্ছা, এইবারে আপনাকে তো আস্তে আস্তে এগিয়ে যেতে হলো আসল সংগ্রামের দিকে। আপনার আপনার এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করেছিল পদ দেখিয়েছিলেন কে?
0: আমাকে পদ দেখিয়েছিলেন, প্রথমত যদি বলেন যে অধ্যয়নটা পদ দেখিয়েছিল আমাকে,
1: আর
0: উদ্ভিদের অধ্যয়ন এবং এই বড় বড় মানুষের জীবনী, বনস্পতিদের স্পর্শে আমি এসেছিলাম।
1: এটা তো গেল লেখাপড়ার দিক। আর হাতে করে তৈরি করাটা, যেটা ব্যাপার আছে,
0: জগদানন্দ মুখার্জি এবং আমার দাদা।
1: আচ্ছা, আমার দাদার নাম মুখার্জি, নিজেও বিপ্লবী ছিলেন।
0: বিপ্লবী ছিলেন, একবার এক নম্বর বিপ্লবী, যাকে বলে প্রথম শ্রেণী বিপ্লবী।
1: আচ্ছা,
0: আর আমার দাদা আমার চেয়ে 6-7 বছরের বড়, কিন্তু দাদাও বিপ্লবী আমি বলবো, যদিও জেল খেটেছে অনেকবার, কিন্তু পিস্তল নিয়ে ধরা পড়েনি কখনো।
1: আচ্ছা, তো জগদানন্দ মুখার্জি কে আপনি পেলেন কিভাবে?
0: জগদানন্দ আমাদের কাছাকাছি বাড়ি, জমিদার বাড়ির ছেলে, আমার ছোটদা বলতাম, উনি আমাদের জোয়ার করে নিয়েছিলেন, আর ওরা আমার খুব গুণগ্রাহী ছিলেন। উনি ক্লাব করতেন, লাইব্রেরি করতেন, ব্যায়াম শেখাতেন, আর উনি সুন্দর বক্তৃতা করতেন।
1: কোন আন্দোলনে উনি জড়িয়ে পড়েছিলেন?
0: উনি সক্রিয় আন্দোলনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন।
1: আচ্ছা, কোন আন্দোলনের নাম আপনার মনে পড়ছে?
0: তখন যে বিপ্লবী আন্দোলন হয়েছিল চট্টগ্রামের, যে আন্দোলনের ঢেউটা যখন এদেশে এসেছিল, সেই ঢেউতে উনি ছিলেন।
1: আচ্ছা, এবারে আপনার সঙ্গে যখন যোগাযোগ হলো তার, আপনাকে কি দায়িত্ব দেওয়া হলো?
0: আমাকে আবাল্য তার সঙ্গে পরিচয় ছিল, তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং আমাকে স্নেহ করতেন বলে বলতেন, তুই এই কাজগুলো তুই করবি।
1: আপনি তখন বুঝতে পারতেন যে এই মানুষটি বিপ্লবী?
0: হ্যাঁ, বুঝতে পারতাম, বিপ্লবী বুঝতে পারতাম, এবং বুঝতে পারতাম যে উনি বিবেকানন্দের শিষ্য, এইটা মনে হতো, বিবেকানন্দের ভক্ত। তখন আর শ্রদ্ধা হয়ে যেত ওর উপরে, তার জগদানন্দ একটা ম্যাগনেটিক আকর্ষণ ছিল, সেটা আমাকে খুব টানত, তারপর একটা আলাদা শ্রদ্ধা এসেছিল।
1: আচ্ছা, না, উনি যখন গোপনে বিপ্লবের কাজ টাজ করতেন, সেটা কি আপনারা বুঝতে পারতেন যে কিছু হতে যাচ্ছে?
0: ওটা বুঝতে পারতাম, কারণ ওর বাড়িটা ছিল খুব বড় বাড়ি একটা, সেখানে যেতাম, সেখানে পিস্তল থাকতে শুনেছি ছোট ভাইয়ের কাছ থেকে, বা আমার দাদা যখন কলেজে পড়তো, সে সময় কলেজ থেকে দাদা পিস্তল নিয়ে আসতো, নিয়ে এসে আমাদের গ্রামেতে বিষ্ণুপদ দাম বলে একজন ছিল, তার থ্রু দিয়ে জগদানন্দকে দিতেন। আর জগদানন্দ আমার তখন যা বয়স ছিল, জগদানন্দ তখন আমাকে চিঠি দিয়ে পাঠাতেন, অনেক জায়গায় চিঠি পাঠাতেন আমাকে দিয়ে,
1: কি বিভিন্ন বিপ্লবী কেন্দ্রে,
0: বিপ্লবী কেন্দ্রে বিভিন্ন লোকের কাছে পাঠাতেন, তার বিপ্লবী কেন্দ্র, যেমন সুনীল চট্টোপাধ্যায় একজন ছিলেন, কানালাল বন্দ্যোপাধ্যায় অফ গ্রিনলে তিনি ছিলেন, প্রমোদ ভট্টাচার্য বলে একজন ছিলেন।
1: আচ্ছা, এই যে জগদানন্দ মুখার্জির কথা বললেন, বিপ্লবী, ইনি ইনি কোন দলে ছিলেন? কারণ অনেকগুলো দল তো ছিল, যুগান্তর, অনুশীলন,
0: উনি
1: বেঙ্গল ভলেন্টিয়ার, শ্রী সংঘ, উনি কোন
0: অনুশীলন, যুগান্তর এবং বিভির ভেতরে উনি ছিলেন? আমার যতটা মনে হচ্ছে অনুশীলন দলে ছিলেন,
1: অনুশীলন,
0: কারণ উনি এম এন রায়কে প্রথমে খুব শ্রদ্ধা করতেন, এম এন রায় অনুশীলনে তার দীক্ষা নিয়েছিলেন, মানবেন্দ্র রায়। তা জগদানন্দকে তখন দেখতাম, আর জগদানন্দের যে বক্তৃতাগুলো করতেন, সে বক্তৃতার ভেতরে আমি দেখতাম যে সেখানে অহিংস আন্দোলনের কথা বলতেন না, তিনি সহিংস আন্দোলনের কথা বলতেন।
1: আচ্ছা,
0: সে মিটিংটা হতো রাজপুরে সোনা হরিণাবের একটা ময়দান ছিল, মিন্টো পার্ক বলা হতো সেখানে, অসংখ্য লোক বলতো।
1: এবার আপনাকে কি কাজ দেওয়া হলো প্রথমে?
0: আমাকে প্রথমে চিঠি বহন করার কাজ হয়েছিল।
1: কোথায়? বিভিন্ন কেন্দ্রে?
0: বিভিন্ন কেন্দ্রে মানে বিভিন্ন ব্যক্তির কাছে দেওয়া হতো।
1: আচ্ছা, চিঠি তো খোলার কোনো
0: না ছিল না, কিন্তু চিঠিতে সাংকেতিক শুনেছি, তার ভিতরে সাংকেতিক ইঙ্গিত থাকতো, তার চিঠি অর্থাৎ ধরা পড়লে কোনো বিপদে পড়তাম না এইভাবে।
1: আপনার চিঠিটা কখন দিতেন?
0: আমার অবসর মতো দিতাম স্কুল কলেজের পরে, স্কুলের পরে।
1: এরকম নির্দিষ্ট করে দেওয়া হতো যে এই সময়ের মধ্যে
0: বলে দিতেন, অমুক দিন দিতাম, অমুককে দিয়ে আসবে, অমুককে দিয়ে আসবে, কানাইবাবুকে দিয়ে আসবে,
1: কানাইবাবু
0: কানাইদাকে দিয়ে আসবে।
1: হ্যাঁ, এইবারে এই যে কানাইবাবুর কথা বললেন, ইনি কি আপনাকে চিনতেন?
0: কানাইবাবু খুব চিনতেন।
1: আচ্ছা, এরম তো হয়েছে যে যাকে পত্রবাহক, যাকে পাঠানো হতো চিঠি দিয়ে, যার কাছে চিঠি পাঠানো হচ্ছে তিনি এই পত্রবাহককে চিনতেন না, এরকম অনেক ঘটনা। এরকম কি ঘটনা আপনার জীবনে এসছে?
0: আমার এসছে একটা ঘটনা হয়েছিল যে সেটা হচ্ছে আমাকে একবার পাঠানো হয়েছিল একটা চিঠি দিয়ে বোড়াল গ্রামেতে। আমি খুব কম বয়সে সাইকেল চড়তে পারতাম, আমার বাড়িতে কয়েক মাইল দূরে। সেখানে গিয়ে আমি একজনকে দিলাম চিঠি, তার নাম হচ্ছে পরে তিনি ডক্টর তারাপদ বসু ছিলেন, তারাপদ বোস। তারাপদ বোস ছিলেন একবারে সক্রিয় বিপ্লবী ছিলেন, কিন্তু ধরা পড়েনি কোনো সময়। তার লিন্টন স্ট্রিট কালকাটাতে 298 লিন্টন স্ট্রিট বাড়িতে পরে জেনেছি, সেখানে তিনি এই সমস্ত আর্মিশন আর্মিশন রাখতে নিয়ে গিয়ে, আর আমি তাকে চিঠি দিয়ে আসতাম কয়েকবার, আমি তখন তাকে তারারা বলে আমার খুব পরিচিত।
1: সেটা তো পরে কথা, আপনি প্রথমবার যেবার চিঠি দিতে গিয়েছিলেন ওনাকে, তখন তো ওনাকে আপনি চিনতেন না, তো সেটা আপনি
0: তাদের নাম শুনেছি কিন্তু চিনতাম প্রথম সাক্ষাৎ হলো সেখানে।
1: এইখানে তো একটা ঝুঁকি আছে যে একজন বিপ্লবী একটি চিঠি গ্রহণ করছে, আপনি যে এসেছেন আরেকটি বিপ্লবী কেন্দ্র থেকে সেটা তো তাকে বুঝে নিতে হবে। এরকম কোনো কিছু কি নির্দেশ দেওয়া ছিল আপনাকে যে এই ব্যাপারটা করবে তাহলে উনি বুঝতে পারবেন?
0: সেই নির্দেশটা তার কাছে আগেই ছিল নিশ্চয়ই যে এরকম একটা ছেলে যাবে।
1: আচ্ছা, ওই জায়গাটাতে আপনি যে জায়গাটির কথা বলছেন বোড়াল,
0: রাজনারায়ণ বসুর জন্ম,
1: ওই জায়গাটাতে তো অনেক বিপ্লবীর জন্ম, যেমন এমএন রায়,
0: এমএন রায়
1: সুভাষচন্দ্র,
0: এমএন রায় কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি, অর্থাৎ
1: সুভাষচন্দ্রের বাড়ি অবশ্য জন্ম নয়, আমি বলছি বাড়িটা এখন এখন যেটা সুভাষ গ্রাম বলা হয় তার থেকেই নেমে যেতে হয় কোদালিয়া বলে
0: যায়।
1: সুভাষচন্দ্রের বাড়ি ওইখানে, এমএন রায় নরেন ভট্টাচার্যের বাড়ি ওইখানে, রাজনারায়ণ বসুর বাড়ি ওইখানে। এই যে ব্যাপারগুলো হয়েছে এমএন রায়ের কথাই বলছি, এর সঙ্গে কি আপনার কোনো দিন যোগাযোগ হয়েছে?
0: এমএন রায়কে আমি কখনো যোগাযোগ করিনি, কিন্তু হরিগঞ্জ চক্রবর্তী যিনি ছিলেন এমএন রায় সারা জীবনের আজীবন সুহৃদ ছিলেন, যিনি জেলের পরে তিনি যখন এসেছেন হরিদা বলতো আমরা, হরিদার সঙ্গে পরামর্শ যোগাযোগ হয়েছিল, খুব ঘনিষ্ঠভাবে হয়েছিল যোগাযোগ। সেটা 1937 সালে যখন তিনি চলে এসেছেন সেই সময় হরিদার কাছ থেকে শুনতাম। হরিদা ছিলেন কি হরিদা এমএন রায় তারা জানেন বোধ হয় একটা বিদেশ থেকে অস্ত্র আনানোর জন্যে তারা তখন এসে চলে গেছিলেন, ভারত ছেড়ে চলে গেছিলেন। তারপরে এমএন রায় বাড়িতে ফিরে তিনি মেক্সিকো গেছিলেন, হি ওয়াজ লেনিন অফ মেক্সিকো বলা হতো। তারপর তিনি রাশিয়া চলে গেছিলেন,
1: বিভিন্ন নাম নিয়ে চলে গেছিলেন। আচ্ছা, এইবারে আসুন যে চিঠি ছাড়া অস্ত্র বহন করার ব্যাপারে আপনি কোনো দিন জড়িত ছিলেন?
0: আমি অস্ত্র বহন করার ব্যাপারে জড়িত ছিলাম না, তবে দাদা যে অস্ত্র নিয়ে আসতো সেটা আমি জানতাম, এবং দাদা
1: মানে এক বিপ্লবীর কাছ থেকে আরেক বিপ্লবীর কাছে অস্ত্র নিয়ে যাওয়ার ব্যাপারটা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোনোদিন? না,
0: আমি নিজে অস্ত্র নিয়ে কোনোদিন যাইনি, আমার সে বয়সে যাওয়া সম্ভব হয়নি, আমাকে দায়নি সে দায়িত্ব।
1: আচ্ছা আচ্ছা, বাড়িতে বিপ্লবীদের আড্ডা বসেছে আপনার বাড়িতে? এটা কি আপনার,
0: এটা অনেকবার হয়েছে। আমরা একটা চিঠি পেতাম, কোন লোকের চিঠি দিয়েছেন, আমার বাবাও তাতে সম্মতি ছিল, চিঠিতে বলো তো আজ তোমার কাছে তোমাদের বাড়িতে কয়েকজন লোক যাবে।
1: তখন কারা যাবে বলা
0: না বলা হতো না, তখন তিন চারজন ইয়াং ম্যান আসতেন, দেখলি তাদের চেহারাগুলি মনে হতো অত্যন্ত আদর্শবাদী লোক, তারা আসতেন যেন মার্চ করতে করতে এলেন মনে হতো, থাকতেন
1: রাত্রির দিকে।
0: হ্যাঁ, আমাদের বাড়িতে ঘর ছিল অনেক,
1: ওনা আসতেন কি রাত্রির দিকে?
0: বিকেলের দিকে আসতেন, রাত্রিটা থাকতেন, ভোরে তারা ঘুমোতেন, মশারি টাঙিয়ে দেওয়া হতো আমাদের বারান্দায়, হুইসল দিতেন, তারপর তারা চলে যেতেন। এটা কয়েকবার হয়েছে, পরে শুনেছি তারা সকলে বিপ্লবী, এবং ওদের মধ্যে অনেকেই চট্টগ্রাম বিপ্লবের সঙ্গে যারা জড়িত ছিলেন তাঁদেরই অনুগামী।
1: আচ্ছা, বিপ্লবের কাজ করতে করতে গিয়ে এরকম কি কোনোদিন হয়েছে আপনার যে পুলিশের মুখোমুখি পড়ে গেছেন, কিংবা পুলিশের চরের মুখোমুখি পড়ে গেছেন, এই ঘটনা কি আপনার জীবনে ঘটেছে?
0: হয়েছে একবার, সেটা হয়েছে একবার বেশি মনে আছে আমার, পথের দাবি বইটা তখন আমাদের বাড়িতে আনা হয়েছিল, সেইটা জেনে তখন পুলিশের লোক এসেছিল আমার বাড়িতে।
1: আচ্ছা,
0: কিন্তু পুলিশের লোক আসার আগেই তখন বাবা বুঝতে পেরেছিলেন, তখন আমাদের বড় ব্যবসা ছিল সে সময়, তখন সেই আমি বইটাকে নিয়ে গিয়ে তখন একটা বিরাট বস্তার পিছনে স্তূপে ফেলে দিয়েছিলাম, পুলিশ কিছু করতে পারেনি। তারপরে সেই বইটাকে আমি পৌঁছে দিয়েছিলাম কানাইলাল ব্যানার্জির কাছে, হইল কানাইলাল ব্যানার্জি।

0: মাউন্ট মনে হয় অত হয় পূর্ব গেছে জিএসটির বইটিকে পরে,
1: হুম হুম
0: এটা হয়েছে পঞ্চদেব বইটার ব্যাপারে। আর আমি একটা কথা জিজ্ঞেস করছি, একটু বলতে ভুলে গেছি যে আমি এই প্রেরণা পেয়েছি করতে, প্রেরণা পেয়েছি আরও কাছ থেকে কতগুলো ব্যক্তিদের কাছ থেকে, যেমন সুভাষ সভাকে দেখে মনে হতো যে এই টাইপের যিনি আইসিএস ছেড়ে দিতে পারেন, তখন বুঝে নিয়েছিলাম জিনিসটা, তখন আমাদেরও তখন অনেক কিছু ছাড়া উচিত এইটা মনে হয়েছিল। আর বিবেকানন্দের শিষ্য ছিলেন সুভাষবাবু, কাজে সুভাষবাবুর শ্রদ্ধার যেন আরও বেড়ে যেত।
1: আচ্ছা, পুলিশের চর আপনার পেছনে ঘুরঘুর করছে এরম কোনো কিছু কি?
0: হ্যাঁ, আমাদের গ্রামে একটা ছিল নীলু বলে একটা লোক ছিল, নীলু তার কাজ ছিল, সে তাকে সকলে টিকটিকি বলতো সকলে,
1: তখন ওইটাই হচ্ছিল টিকটিকি বলা।
0: সে খবর নিত যে বিশ্বনাথ ঘোষ কখন আসছে, আর জগদানন্দ মুখার্জি, বিশেষ জগদানন্দ মুখার্জি,
1: বিশ্বনাথ ঘোষ কি
0: আমার দাদার নাম।
1: তো এটা আপনারা বুঝতে পেরেছিলেন যে উনি ওই লোকটি নীলু নামে লোকটি পুলিশের চর?
0: পুলিশের অন্ত কথাটা রটে গেছিল সেখানে, পুলিশের চর ওকে বলতো। আর নীলু খুব বুদ্ধিমান লোক ছিল না, কিন্তু কিছু পয়সা পেতে বলে করতো।
1: আচ্ছা, এই
0: আর নীলু শুধু নীলু না, নীলুর সঙ্গে আর দু তিনজন লোক নামটা বলতে পারবো না।
1: আচ্ছা, তারা ওই ওই চর বৃত্তি করতো,
0: তারা করতো, কে কখন আসে জানতো, চেষ্টা করতো।
1: এই যে করতো ওরা পুলিশের চর বৃত্তি করতো, এটা আপনারা জানতেন এবং অন্যান্য বিপ্লবীরাও জানতেন, তো এর ওর বিরুদ্ধে আপনারা কোনো কিছু ব্যবস্থা নেননি?
0: জগদানন্দ মুখার্জি নীলুকে খুব ধমকান দিয়েছিলেন একবার আমি জানি, কিন্তু আর উনি একটু জৈনদারবাড়ি ছেড়েছিলেন, প্রভাব হয়েছিল, কিন্তু আমার তো তখন ধমকান দেওয়ার বয়স না, আমার তখন বয়স খুব কম। নীলু তো আমাকে ধরেছে অনেকবার, কোথায় যাচ্ছ?
1: হ্যাঁ,
0: স্কুলে যাচ্ছি, আর আমি ছাত্রী ভালো ছিলাম বলে মূলত পড়াশোনা করতে যাচ্ছি।
1: বয়সে বড় ছিল
0: নীলু? অনেক বড় ছিল।
1: আচ্ছা,
0: অনেক বড় ছিল।
1: আচ্ছা, পরবর্তীকালে সে কি করলো? মানে দেশ স্বাধীন টাধীন হয়ে যাওয়ার
0: পর নীলু?
1: হ্যাঁ,
0: নীলু মারা গেল।
1: মারা গেল? মানে স্বাধীনতার পরেই মারা গেল?
0: স্বাধীনতার আগেই মারা গেল।
1: আগেই মারা গেছে। আচ্ছা, আর কোনো খুব কি বলবো প্রাতঃস্মরণীয় বিপ্লবীর কথা এই প্রসঙ্গে আপনার মনে আসছে?
0: প্রাতঃস্মরণীয় বিপ্লবীর কথা মনে আসছে, চিত্রঞ্জন জগদানন্দের কথা বললাম,
1: পান্নাবাবুর কথা,
0: হ্যাঁ, পান্নালাল দাশগুপ্ত, এর কথা আমাকে বলতেই হবে, না বললে হবে না। আমি তখন 1942 সালে যখন মুভমেন্ট হয় তখন আমি বোর্ডিয়ে থাকতাম, তখন আমার কাছে আমাদের গ্রামেরই একজন ভদ্র, বোর্ডিং থেকে পড়াশোনা করতাম, যে এসে বললেন যে হরপ্রসাদ তোমার কাছে এক ভদ্রকে আসবেন কয়েকটা সিটির জন্য, তারা জেনে রেখে দিও তারা অগস্ট বিপ্লবের
1: সঙ্গে জড়িত
0: এবং পান্নাবাবু আপনি জানেন নৌবিদ্রোহের একজন অগ্রণী ছিলেন, নেতা ছিলেন। তখন পান্নাবাবুর নাম বলেননি, এক ভদ্র ছিলেন, তার নাম সুরেশ বন্দ্যোপাধ্যায়।
1: এই নামে আপনার কাছে
0: এলেন? এসে বললেন
1: যে বাড়িতে
0: না, বোর্ডিংয়ে,
1: বোর্ডিং,
0: প্যারামাউন্ট বোর্ডিং,
1: সেটা সেটা কোথায় হয়েছিল?
0: 44/3 হ্যারিসন রোড।
1: আচ্ছা, একটা মেস মতন,
0: একটা মেস না, ভালো বোর্ডিং ছিল, একটা সেম ক্লাস বোর্ডিং।
1: আচ্ছা,
0: সেখানে গিয়ে বললেন, তখন
1: সেখানে আপনি থাকতেন?
0: আমি সেখানে থাকতাম।
1: কেন?
0: থাকতাম, পড়াশোনা
1: করতাম।
0: আমাকে তখন বললেন যে আপনি ওকে তুমি তিনটে যে সিট করে দাও। আমি তিনটে সিট করে দিয়েছিলাম এবং সবচেয়ে আশ্চর্য তারা যে কদিন থাকবেন না সে কদিন টাকা আগে দিয়ে দিয়েছিলেন।
1: জায়গাটা কোথায়?
0: হ্যারিসন রোড উপরে, হ্যারিসন রোড আমার স্ট্রিট জাংশনে। তখন হঠাৎ সকালবেলা শুনলাম যে পুলিশের রেড হয়েছে।
1: কোথায়?
0: ওই বোর্ডিং,
1: বোর্ডিং।
0: কিন্তু তার আগে তারা চলে গিয়েছে, তারা অ্যাকচুয়ালি বোর্ডিংয়ের টাকা সমস্ত দিয়ে চলে গেছে। তখন সুধাবাবু যিনি ম্যানেজার ছিলেন তিনি বললেন, তা আপনি তো আমাকে দিচ্ছেন, আপনি কেন করেছেন জিনিসটা জেনে? তো এরা সব বিপ্লবী ছিলাম, আমি কিছু জানতাম না। তখন হলো কি, আমাকে কারা প্রেরণা দিয়েছিল তখন একটু মনে পড়ছে না, আমি তো নিজে একটা বোর্ডিং করলাম, সেটা করেছিলাম আপনার সুরেন্দ্রনাথ কলেজ হোস্টেলের পাশে, বোধহয় 26 নম্বর হ্যারিসন রোড।
1: সেটা কোন সালের কথা?
0: সেটা 41-42 সালের কথা।
1: আপনি তখন কি করছেন?
0: আমি তখন পড়ছি।
1: কি পড়ছেন?
0: আমি তখন এমএ পড়ছি।
1: আচ্ছা,
0: তারপরে? আমি এমএ পড়েছি, ল পড়েছি। তা সেই সময় তখন সে বোর্ডিংয়ে নানা রকম লোক আসতেন, তার মধ্যে ময়মনসিংহ থেকে আসছেন, মুখ জায়গা থেকে আসছেন শুনতাম, তবে আমি শুনেছি তারা সকলে বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন। তবে নামগুলো নিশ্চয়ই তার সত্যি নাম বলতেন না। একদিন আমি ওপরে শুনলাম নিচে রেড হয়ে গেছে, কিন্তু তার আগে তারা চলে গিয়েছেন, এবং তারা সেজে গুজে থাকতেন, কোনো সন্দেহের অবকাশ ছিল না, কিন্তু এইভাবে আসতেন যেতেন, এইটুকুনি আমার সেখানে করেছিলাম। কাজ
1: এইবারে পান্নাবাবুর পরিচয়,
0: পান্নাবাবুর পরিচয় পেলাম। এরপরে বহুদিন গেছে, পান্নাবাবুর পরিচয় হওয়ার পর আমি তখন বোর্ডিং ছেড়ে বাড়িতে চলে এসেছি, আমি আগাই থাকি সেখানে, বন্ধু বান্ধব আসে, 10 নম্বর ওখানে মিস্ত্রিলেন আমার বাড়ি, ওপরে বসে আছে একদিন। তখন একটা ভদ্রকে এসে বললেন, তখন এটা অনেক পরে, স্বাধীনতা একটু পরের কথা বলছি, এই পিলক হিসেবে বলছি এটা, তখন একটা 2 নম্বর শেট কেস হচ্ছে, একটা ভদ্রলোক এলেন, এসে বললেন যে আপনি খুব জুনিয়ার মোস্ট উকিল হিসেবে আপনি থাকবেন, ইউ উইল অ্যাসিস্ট মিস্টার ঘটক, যেটা তখন ২৬ জন আসামি বসেছিলেন, যে ঘরে অরবিন্দের বিচার হয়েছিল সেই ঘরে যে

0: সেই জ্ঞানাবাড়ি ঘরে একটা সেন্সেশন হতো, 26 জন যুবক বসেছিলেন, মনে হচ্ছে 26টা গ্রিক স্ট্যাচু, এত সুন্দর চেহারা, তারা বসেছিলেন সেখানে
1: 26 জন বিপ্লবী,
0: প্রত্যেকের সুন্দর চেহারা, একবারে অনুগতির চেহারা এবং তিনি তেজি। তখন এস এন গুহরা হচ্ছে ICS, তিনি বিচার করছেন, তিনি বললেন পানালাল দাশগুপ্ত হচ্ছে এই সমস্ত পাণ্ডা, ইনি ইনি অগস্ত বিপ্লবী ছিলেন, নৌ বিদ্রোহ করছেন, এর বহু নামে পরিচিত,
1: উনি তখন উপস্থিত সেখানে,
0: পাণ্ডাবাবু না না পাণ্ডাবাবু ধরা পড়েনি।
1: আচ্ছা,
0: আমার কাছে যিনি দিয়ে গেছিলেন আমাকে,
1: মানে আপনি তখনও জানেন না যে ওই সুধীর ব্যানার্জি বলে যে ভদ্রলোকের
0: নাম, সুরেশ ব্যানার্জি,
1: সুরেশ ব্যানার্জি, সেই পান্নালাল
0: দাস জানতাম না, কেউ জানল না, যেদিন আমাকে এনগেজ করে গেলেন রয়্যাল হিসেবে, তখন আমি বলে সুরেশ ব্যানার্জি আমার নাম, সেই সুরেশ ব্যানার্জি, সুরেশ ব্যানার্জি আমাকে 1900 আগে যখন বোর্ডিংয়ে লোক দিয়েছিলেন সুরেশবাবু, তারপরে যখন নাম বলছেন এস এন গুহরায় যে পাণ্ডাবাবু কী কী নামে পরিচিত ছিলেন, তার মধ্যে সুরেশ ব্যানার্জি।
1: আচ্ছা,
0: আর পাণ্ডাবাবুর এমন একটা চেহারা ছিল, অত্যন্ত ইনোসেন্ট বলে মনে হতো, সদা হাস্যময়, দেখলে ভালোবাসতে ইচ্ছে করতো।
1: আচ্ছা,
0: তা পাণ্ডাবাবু যখন পরের দিন যখন এলেন আমার কাছে, তখন বললেন আপনি তো পান্নালাল বন্দ্যোপাধ্যায়, সুরেশ ব্যানার্জি বলছেন পান্নালাল দাশগুপ্ত, তখন বলে খবরদার হাতটা চেপে ধরলেন, বললেন কখনো, তারপর থেকে পরামর্শ কিনা একটা বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুত্ব মানে একটা আমার একটা ভয়ঙ্কর ভালোবাসা হয়েছে তার উপরে, শ্রদ্ধা ভালোবাসা মিশিয়ে। কিন্তু আমি সঙ্গে বেরোতে চাইছিলাম, উনি আমার সাথে বেরোবেন না, আমি ওয়াইএমসিএ তো খেতে গেলাম, যাবেন না, উনি কিন্তু আমার কাছে অনেকদিন থাকতেন এসে আমার ঘরে, তখন আমি একাই থাকতাম, আর ওনার একটা পিস্তল ছিল, যে পিস্তল নিয়ে তিনি পরে ধরা পড়েছিলেন, উনি যখন ধরা পড়েছিলেন সেই দিনের কথা মনে আছে আমার, হঠাৎ তারপর পান্না দাশগুপ্ত যে ধরা পড়লেন সেদিন, তখন আইজি অফ ইন্সপেক্টর ছিলেন তখন হীরেন সরকার, তিনি নেহরুকে টেলিগ্রাম করলেন ইন কাশ্মীর যে পান্নালাল দাশগুপ্ত হ্যাজ বিন অ্যাপ্রিহেন্ডেড। এবং যখন আমি খবরটা শুনলাম, আমার তখন মাই আইজ ওয়ার ড্রেঞ্জড উইথ টিয়ার্স, উইথ স্টাইবল টিয়ার্স, সেদিন বলতে গেলে। তারপরে পান্নাবাবু জেলে গেলেন, পান্নাবাবুকে আমি তখন 3 বার ইন্টারভিউ দিয়েছিলাম আমি এতে গিয়ে সেন্ট্রাল জেলে গিয়ে, তখন দেখলাম পান্নাবাবুর গতিটা বদলে যাচ্ছে, তিনি স্বয়ংসন্ধান থেকে অসন্ধান আসছে, তিনি আমাকে একটা বই চেয়ে পাঠিয়েছিল মনে আছে, নির্মল বোসের লেখা, গান্ধীজি শিশু নির্মল শিশু নাম জানেন, নির্মল বোসের লেখা শনিবার চিঠিতে বেরিয়েছিল, সেই সেই লেখাটা তিনি আমাকে পাঠাতে বলেছিলেন, আমি পাঠিয়ে দিয়েছিলাম তারপর ওকে কর্তৃপক্ষ এই পান। তারপরে পান্নাবাবু পরবর্তীকালে ফিরে এসেছিলেন, এসে কম্পাস কাগজ পার করেছিলেন, সেই কম্পাসে আমি বহুবার লিখেছিলাম।
1: আচ্ছা,
0: আর আমার আরেকটা, হ্যাঁ
1: বলুন,
0: আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আমি একটা সক্রিয় আন্দোলনে যোগ দিয়েছিলাম, যেটা যে রামেশ্বর বন্দ্যোপাধ্যায় আজাদিন বন্দীদের মুক্তির জন্য যে আন্দোলনটা করেছিলেন, সেখানে আমি তখন মিটিংয়ে ছিলাম, গুলি হয়েছিল, অসম সরে গেছিলাম সেখান থেকে। আর একটা আন্দোলনে যোগ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে রিপ্যাট্রিয়েশন অফ দি আন্ডামান প্রিজনার্স, যারা সেলুয়াজিরা ছিলেন, সেরকম কলকাতায় বিরাট বিপ্লব হয়েছিল, একটা মুভমেন্ট হয়েছিল, আমি তখন কলেজে ছিলাম, আমি তখন ছাত্র আন্দোলনের সঙ্গে খানিকটা ছিলাম,
1: আমি কলেজে ছিলেন,
0: সুরেন্দ্র কলেজ ছিলেন, আগে থেকে ছিলাম সেখানে, তা সেই সময় আমি করতাম কি ছাড়াতে জোয়াড় করে নিয়ে আমি এতে গেছি, মিছিলে গিয়েছি। আচ্ছা, এই গেল। আর তখন সৌমেনবাবু আমাদের লিড দিয়েছিলেন অনেক সময়, সৌমেন ঠাকুর,
1: সৌমেন,
0: হ্যাঁ সৌমেন ঠাকুরের সঙ্গে পান্নাবাবু, সৌমেনবাবু দুজনেই আরসিবিআই লোক ছিলেন, কিন্তু বিভক্ত গেছিলেন। পরবর্তীকালে আমি একটা কাগজ বার করেছিলাম নিজে, একটা সংবাদ বার করেছিলেন, সেটা নির্দেশ বলে নাম দিয়ে, তাতে বহু লোক লিখেছিলেন, বেনামে অনেকে লিখতেন, গৌতম বটব্যাল বলে একটা, আমি তো যুগান্তের বিজ্ঞাপন দিয়ে লেখা নিতাম, একটা গৌতম বটব্যাল বলে একজন লিখছিলেন একটা চিঠি, অত্যন্ত ভালো লেখা, সেই লেখাটা পড়ে আমি বুঝতে পারিনি, কিন্তু সেই লেখাটা নিয়ে যখন আমি মানিক বানার্জির কাছে গেছিলাম, লেখক মানিক বানার্জি, তখন তিনি পড়ে বললেন আচ্ছা গৌতম বটব্যাল, হুইজ গৌতম বটব্যাল, তুমি আমার লেখা নিতে এসেছো কে, বলে আমি বললাম না, বলে উনি আরসিপিআইয়ের লোক, তারপরে আমি বুঝলাম তুমি পান্নাবাবু, বুঝলেন,
1: ও পান্নালাল দাশগুপ্ত গৌতম বটব্যাল নাম নিয়েও লিখতেন,
0: লিখতেন।
1: আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি যে এই যে বিপ্লব আন্দোলনে জড়িত হয়ে পড়েছিলেন, যুক্ত হয়ে পড়েছিলেন, পড়াশোনাটাও তো পাশাপাশি চালিয়ে গেছেন, অসুবিধে হতো না আপনার?
0: অসুবিধে হতো না, বরং আমি আরো প্রেরণা বেশি পেতাম, আরো পড়াশোনা করতাম, আরো বেশি বই পড়তে পারতাম, আর আমি কাগজ, হ্যাঁ একটা আমি অমৃতের পত্রিকাতে এডিটোরিয়াল ডিপার্টমেন্টের কাজ করেছি, সেই সময় আমার পড়াশোনা, এবং আমি ন্যাশনাল লাইব্রেরিতে যখন সকাল আমি নাইট ডিউটি করতাম, 9 থেকে 5 পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরিতে পড়তাম, আর আনন্দবাজারে অমৃতবাজারে এসে সমস্ত কাগজগুলো পড়তাম, ম্যানচেস্টার গার্ডিয়ান থেকে আরম্ভ করে লিটারেরি জার্নাল থেকে সব পড়তাম, সেই সময় জ্ঞান অর্জন করেছি অনেক। সেই সময় আমি কিছু বড় বড় লোককে দেখেছি, যেমন আমি, আচ্ছা এটা এ পর্যন্ত গেল, এখানে আব্দুল গফুরকে আমি দেখেছিলাম, আর অনেক বড় বড় লোকদের দেখেছি, আমি বিপিন গাঙ্গুলির সঙ্গে, বিপিন গাঙ্গুলি, বিপিন গাঙ্গুলি জানালা

0: এখন
1: আজকে তাহলে হর্ষদবাবু, আজকে তো আর সময় পাচ্ছি না আমরা, আবার ভবিষ্যতে আপনার সঙ্গে আরও কথাবার্তা হবে, কারণ এই গল্প তো শেষ হবার নয়, আপনার সেই অনুভূতির কথা, সেই দিনগুলোর কথা।
0: আমি শুধু একটা কথা শেষ করবো, আমাকে এক মিনিট সময় দেবেন, আমি আপনাকে বলছি যে আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে যে আমি পরাজিন ভারতে জন্মেছিলাম।
1: কি জন্য?
0: এই জন্য যে পরাজিন ভারতে এসে আমি যে সঙ্গ পেয়েছিলাম, আমি মনের উদারতা পেয়েছিলাম, ওদের পেয়েছিলাম, তখন মহির পেয়েছিলাম। আর যদি আমি স্বাধীনতা জন্মাতাম তাহলে আমি মহিরই
1: পেতাম,
0: আমি তখন ইরান্ড বিদ্রোহ আয়ত্ত যারা তাদের পেতাম।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, নমস্কার।
2: মুখোমুখি অনুষ্ঠানে আজ শুনলেন স্বাধীনতা সংগ্রামী হরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন তুহিন শুভ্র ভট্টাচার্য। অনুষ্ঠানটি আকাশবাণীর সংগ্রহশালা থেকে শোনানো হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

পরপর দুখানি নজরুল গীতি শুনলেন শিল্পী সুস্মিতা হাজরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন শুনবেন প্রথমে বাংলা আধুনিক গান ও তারপর বাংলা ছায়াছবির গান। আজ প্রথমে বাংলা আধুনিক গানে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

বাংলা আধুনিক গান শুনলেন, এবার বাংলা ছায়াছবির গান। বাংলা আধুনিক গান শুনলেন প্রথমে তরুণ বন্দ্যোপাধ্যায় ও তারপর ইলা বসুর কণ্ঠে। বাংলা ছায়াছবির গান প্রথমে শঙ্খবেলা ছবির গান, প্রথম গানটি মান্না দের কণ্ঠে।

এখনো কলম্বাস ডিমগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় যে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে ভোটকার ডুব জলে সিগারেট।

0: কোন থাকে কোথায় যে লাগছে, বুঝুরা দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্ত আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম,
1: এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
2: শঙ্খবেলা ছবির গান, এবারে লতা মঙ্গেশকর।

বাংলা ছায়াছবির গান শুনছেন, শঙ্খবেলা ছবির গান শুনলেন। এবারে শুনবেন সোনার খাঁচা ছবির গান। প্রথমে পরপর তিনটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজ বাংলা আধুনিক গানে শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায় ও ইলা বসুর গান, তারপর বাংলা ছায়াছবির গানে শুনলেন শঙ্খবেলা ও সোনার খাঁচা ছবির গান।

0: Olympic champions, the Netherlands, and crashed out of the semi-final race of the ongoing FIH World Cup at Amstelveen, Netherlands yesterday. India needed to win this match at all costs to reach the last four stage, but despite a good start, the team committed mistakes in the final 10 minutes to get knocked out of podium contention. Captain Harmanpreet Singh scored the only goal for India in the 52nd minute from a penalty corner. India's Teresa Jolly and Gayatri Gopichand have etched their names in history by bagging the bronze medal at the BWF Badminton World Championships. They have become only the second Indian women's doubles pair to win a world championship medal, following in the footsteps of Jwala Gutta and Ashwini Ponappa. And that is the end of this news bulletin.
1: Akashbani, Kolkata. গীতাঞ্জলি এখন আপনাদের জানিয়ে দিই 23 আগস্ট 2026 রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, বীজ শোধন ও তার উপকারিতা, এ বিষয়ে বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল, 6:40 আপনার স্বাস্থ্য, ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ ও তার চিকিৎসা, বলবেন ডক্টর পৌলমী বসু, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সৌরভ সাহা ও হৈমন্তী দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্না ঘোষাল, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ ষষ্ঠ পর্ব শুনবেন প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশু মহল উপস্থাপনায় হৈমন্তী দে, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রীতমা মিত্র, বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান মুশকিল আসান উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও সায়নী মজুমদার, বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসর খেয়াল আসর পরিচালনা করবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 রাগ প্রধান গান শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়, 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসরে বাংলা আধুনিক গান, 2:30 নাটক চিত্তচকর রচনা সুবোধ ঘোষ প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রোহিত গোস্বামী, 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং মনীষা চক্রবর্তী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি মালতী টুডু ও সহশিল্পীদের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অঞ্জমিয়া আখড়া শ্রোতাদের পত্রপাঠের আসর, 6:38 যাত্রানুষ্ঠান শ্রীকৃষ্ণের রাসলীলা রচনা প্রীতি রায় পরিবেশনা কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা, 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 ছায়াছবির গান, 8:55 এ মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে চন্দননগর বঙ্গবিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য, দোতারা শুনবেন 9:40 শিল্পী সুবল দত্ত, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় খেয়াল শিল্পী বিদুষী প্রতিমা তিলক, এটি আকাশবাণী মুম্বাইয়ের নিবেদন, 11:00 আধুনিক গান শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান শুনবেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতে রুদ্রবীণা শিল্পী ওস্তাদ আসাদ আলী খান, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্না ঘোষাল, 6:35 রামচরিত মানস 211 পর্ব শুনবেন, 6:45 শ্যামা সঙ্গীত শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মৌলী চৌধুরী, 8:30 বাগধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 9:00 নজরুল গীতি শিল্পী সুদক্ষিণা বসু, 9:20 দোতারা শিল্পী সুবল দত্ত, 9:40 রসধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগানের আসর, বেলা ১২টায় সুরভি, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় বিনীতা ঘোষ। ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী বর্ণালী চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ দোতারা, শিল্পী সুবল দত্ত। ৫:২০ উর্বশী, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। ৬:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। ৭:১০ রাগ প্রধান গান, শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ৭:৩০ দর্পণ, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। ৮:০০ হিন্দি ছায়াছবির গান। ৮:১৫ নানা রঙের গান। ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর। ৯:১৬ দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক এবং ১১:১০ হিন্দি ছায়াছবির গান। শুনলেন ২৩শে আগস্ট ২০২৬ রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবচেয়ে বেশি পরিমাণ ছিল ৯৬% এবং সবচেয়ে কম পরিমাণ ছিল ৫৭%। গত ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যাঁরা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য সতর্কবার্তা। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া এবং ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আজ থেকে আগামী ২৪শে আগস্ট ২০২৪ পর্যন্ত ২০২৬ পর্যন্ত গভীর সমুদ্র এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২:১৭ হয়ে ১৫ সেকেন্ড। জয় হিন্দ।